সেকে ভঙ্গ করা যাচ্ছে না। অর্থাৎ যাই ঘটে যাক না কেন, আমি যে লক্ষ্য নিয়ে এগিয়ে চলছি তাতে কিন্তু আমি স্থির নিশ্চিত, সেখানে কোনো রকম ঘাটতি কিছু হবে না। মনে হচ্ছে না যখন কেউ কোনো বড় পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়, দিনে 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা 20 ঘন্টা পড়াশুনো করে? এবং এই কথা বলতে বলতে মনে পড়ছে আমাদের যত দেশপ্রেমী মানুষ যারা বিপ্লবী তারাও নাকি কথা বলতেন, এবং নেতাজি এই কথাটা বারবার বলতেন যে স্বপ্নকে যদি পূরণ করতে হয় তবে যে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখা চলবে না, তখন সেই স্বপ্ন পূরণের দিকে লক্ষ্য নিয়ে স্থির হয়ে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, এক্ষেত্রেও তাই হয়েছিল, তপস্যা শুরু করলেন। আর এই তপস্যার প্রভাবে রোদে পুড়ে তার শরীর একসময় কালো বা শ্যাম বর্ণ ধারণ করেছিল, সেখান থেকে তার নাম কালী বা শ্যামা। আর সেই তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব যখন তাকে বর দিলেন, আশীর্বাদ করলেন, তখন পবিত্র গঙ্গার জলে দেবী স্নান করলেন। গঙ্গার জলে স্নানের পর তার গায়ের কালো বর্ণ ধুয়ে যায় এবং তিনি তার সেই আদি দিব্য ফর্সারূপ ফিরে পান। এই ঘটনার পরে তিনি হয়ে গেলেন গৌরী বা মহাগৌরী, অর্থাৎ যিনি কালী তিনি হয়ে গেলেন মহাগৌরী। ব্যাপারগুলোর মধ্যে আপাতত দৃষ্টিতে মনে হয় বাবা এ কি ম্যাজিক নাকি, এরকম অনেক কিছুই ঘটে এবং এই ঘটার পিছনে যে কারণগুলো থাকে, একজন মানুষ দেখা গেল সে খুব মানে বিশাল হয়তো রাজকন্যা, বিশাল বড় একটি ধনী পরিবারের মেয়ে, কিন্তু তাকে বিবাহ সূত্রে যে পরিবারে সে এসেছে সেখানে হয়তো কোনো বিপর্যয়, কোনো দুর্যোগ তাকে তার সামলাতে হচ্ছে, সেই করতে গিয়ে দেখা গেল সে যা যা করতে হবে, যা যা প্রয়োজন, আমরা বলি যা কিছু রিকোয়ারমেন্ট, তাই তাকে কমপ্লিট করতে হবে, তাই তাকে পারতেই হবে, কারণ সে তার দায়িত্ববোধ, তার কর্মদক্ষতা এবং তার অস্তিত্ব সমস্ত কিছুকে বজায় রাখার জন্য এই এই পর্যায়গুলো ভীষণ জরুরি, তাই জন্য তাকে এই সমস্ত কিছু নিয়ে তার সংসারকে সঠিকভাবে ধরে রাখতে হবে। তার জন্য তার তেজ আছে, তার জন্য তার বিভিন্ন কর্মপদ্ধতি আছে ইত্যাদি প্রভৃতি, প্রায় সবার জীবনেই এরকম ঘটে। তো যাই হোক না কেন, এইভাবে কিন্তু একজন মেয়েকে নানান ভূমিকা পালন করতে হয়, নানান অবস্থায় তাকে চলতে হয়। দেখা যায় যে বাবা এত সুন্দর দেখতে ছিল মেয়েটা, আর এখন কি অবস্থা হয়েছে, সংসারের চাপে দেখো কি অবস্থা হয়েছে, কি মিল পাওয়া যাচ্ছে না এই গল্পের সঙ্গে আর আজকের এই কথাগুলোর? মানে পরিস্থিতির সামলাতে গিয়ে প্রত্যেকটি মানুষকে নানান রকমভাবে নিজেকে পরিবর্তন করতে হয়, তাকে পাল্টাতে হয়। আর এই যে আমরা পার্বতীকে নানান রূপে দেখি, সে স্নেহময়ী স্ত্রী, মমতাময়ী মা, শান্তির প্রতীক, এরকমভাবে দেখি তো। আবার এই পার্বতীকেই আমরা দেখি দেবতাদের জগতের কল্যাণের জন্য যখন অসুর শক্তির বিনাশ, এই অসুর জীবনের ছন্দ বা সুরকে যে নষ্ট করে দেয়, সেই অসুর শক্তি তার বিনাশের প্রয়োজন হয়, তখন এই দেবী দেবী দুর্গা, দুর্গতি নাশিনী, সকলের দুর্গতি, ভক্তদের দুর্গতি যিনি নাশ করেন, যিনি অসুর শক্তিকে বিনাশ করেন। তো দুর্গার মহিষাসুর বধের কাহিনীতে দেবতাদের সম্মিলিত শক্তি থেকে দেবীর আবির্ভাবের গল্প আমরা জানি, যে এক একজনের কাছ থেকে এক এক রকমের অস্ত্র তিনি পেয়েছিলেন। আবার এদিকে দেখা হয় যে একই পরম দেবী শক্তির বিভিন্ন প্রকাশ হিসেবে দেখা হয় দুর্গাকে, পার্বতীকে, আদ্যাশক্তিকে। পার্বতী হিসেবে সন্তান হিসেবে গণেশ আর কার্তিক, তাদের কথাও কিন্তু আমরা পুরাণে পাই। এই তাদের মাধ্যমেও নানান রকম মাতৃরূপ, পার্বতীর মাতৃরূপ তার বর্ণনা করা হয়েছে। আর শুধু তাই নয়, এইভাবে দেখা যায় তারা নানান রকম কাজ করেন। আচ্ছা, এই নানান রকম কাজটা কি ভাবুন তো, আমরা ছোট থেকে বড় হতে হতে কত রকম পর্যায়ের মধ্যে দিয়ে যাই, কোন পর্যায়কে কি আমরা অস্বীকার করতে পারি? না, ছোটবেলায় বায়না করছো, হবে না, বড় যখন হবে তখন তোমার বায়না তুমি পূরণ করবে। তাই কি আর হয়, একটা ললিপপকে একটা আইসক্রিমের বায়নাও ছোট্টবেলায় হয়। আবার এই ছোট্ট মানুষটি যখন বড় হতে হতে নানান রকম অবস্থার মধ্যে দিয়ে যায়, তখন সে অন্যের বায়না

পূরণ করে, নিজের ইচ্ছে পূরণ করে, প্রয়োজনকে সে মেটায়। এই জন্য আমরা দেখি পার্বতী কখনো উমা, সে দেবী স্নেহময়ী শান্ত রূপের পরিচিত নাম, কখনো সে গৌরী উজ্জ্বলতা পবিত্রতা মঙ্গলময়তার প্রতীক, আবার সেই অপর্ণা কঠোর তপস্যার জন্য সে পাতা পর্যন্ত ভক্ষণ করা ত্যাগ করে দেয়, আবার সে অন্নপূর্ণা অন্ন আর জীবনের পুষ্টিদাত্রী হিসেবে তাকে দেখানো হয়, আবার সে দুর্গা অশুভ শক্তির বিনাশকারী আর ভক্তদের রক্ষাকারী দেবী। নামা রূপের এই বৈচিত্র্য খুব সিম্বলিক। জীবনে সংসারের পরিবারের সদস্যদের প্রয়োজনে নারীকে নানা রূপে প্রতিভাত হতে হয়। আর পার্বতী জীবন কাহিনী থেকে এই গুরুত্বপূর্ণ শিক্ষাগুলো তো পাওয়া যায়, কি বলো দিদিভাই? যে নিজের শক্তিকে চিনতে শেখা যায়, পার্বতী রাজকন্যা হয়েও নিজের লক্ষ্য অর্জনের জন্য অধ্যবসায় আত্মবিশ্বাস দুইটিতে পরিচয় দিয়েছিলেন। আবার দেখো, বাহ্যিক রূপের চেয়ে অন্তরের গুণ যে বড়, ছদ্মবেশী তপস্বীর সামনে শিব তপস্বী হয়ে এসেছিলেন, পার্বতীর উত্তর আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃত মূল্যবোধ আর চরিত্রকে বাহ্যিক আড়ম্বর দিয়ে বিচার করা যায় না। আবার দেখা যায় শক্তি আর চেতনার ঐক্য হচ্ছে শিব ও পার্বতীর সম্পর্কের মধ্যে দিয়ে বোঝানো হয়। সৃষ্টি জীবনের পূর্ণতা উপলব্ধি করার জন্য যে চেতনা আর শক্তি দুই তো গুরুত্বপূর্ণ। আর এই জন্যে পার্বতী আর দুর্গার রূপ ভারতে যত রকম ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্য তাতে আজও গভীর শ্রদ্ধা ভক্তির সঙ্গে স্মরণ করা হয়। আসলে কি জানো, আমাদের ঘরে ঘরে তাই গৌরী আর পার্বতীদের অবস্থান, তারাই সংসারের আর সমাজের প্রয়োজনে কখনো কন্যা কখনো স্ত্রী কখনো মাতৃরূপের পাশাপাশি অসুর সংহারকারী রুদ্ররূপিণী দেবী দুর্গা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আসলে অন্য একটা সুন্দর গান আপনাদের

রবীন্দ্রনাথে গিয়েছিলাম, বোধহয় কোনো সমস্যা হলো গানটাতে। যাই হোক, আমরা এই মুহূর্তে মৃণাল কান্তি ঘোষের গলায় এই গানটি শুনছিলাম, যে কালী সেজে কালী সাজতে হয়, সংসারকে রক্ষা করতে গেলে, সমাজকে রক্ষা করতে গেলে এমন করেই জীবনকে নিয়ে চলতে হয়। আমাদের পুরাণ আসলে আমাদের কাছে না অনেকগুলো সিগনাল দেয়, অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট ইঙ্গিত দেয়, যে ইঙ্গিতগুলো বুঝিয়ে দেয় জীবন হচ্ছে সবচেয়ে বড় দর্পণ, যেখানে ওই ছোট্ট একটি মানুষ আর সেখান থেকে সে বৃদ্ধা। যেমন এখানে নাতনি পূর্ণা আর ঠাকুমা অন্নপূর্ণা, তারা যখন গল্প বলছে এবং শুনছে, ঠাকুমা অন্নপূর্ণা তিনি যে জীবনকে নিয়ে চালাতে চালাতে এবং চলতে চলতে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, সেই অভিজ্ঞতাগুলোই পুরাণের কাহিনী হয়ে তার কাছে আসছে। তিনি তার নাতনিকে বলছেন এবং নাতনিও সে জানে, সে জানবে অনেক কিছু, কিন্তু তাকেও জীবনটা কাটাতে হবে। আর এই যে অভিজ্ঞতাগুলো তা সে গল্পের মতন করে শুনছে, কারণ সেও জানে, ঠাকুমাও জানে, অভিজ্ঞতা যে নিজেকেই অর্জন করতে হয়, এটা কেউ কাউকে এক ঝুলি অভিজ্ঞতা দিলাম তোমায় আমি এমন করে পূরণ করতে পারে না। যাই হোক, আমরা গতকাল দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে, আজ কন্যা শিশু কন্যা দিবস, সেই জন্যই আজকে এই গল্পটি শোনালাম। দুর্গার গল্প, কালীর গল্প, নানান রূপের যে গল্প আমরা এই কদিন ধরে প্রচুর প্রচুর শুনবো, হয়তো প্রত্যেক বছর শুনি, কিন্তু প্রত্যেক বছর যেমন এই শরতে শারদীয়ার আনন্দে আমরা মেতে উঠি, আজও তাই একটুখানি চেষ্টা করলাম। চারিদিকে বেজে উঠেছে পুজোর ঢাক, আনন্দে মন মেতে উঠছে আমাদের সব্বার। তাই তো ছোট্ট করে আজকের এই গল্পটি শুনছিলাম ঠাকুমার নাতনির কাছ থেকে, যে আমরা দেবীর কথা শুনি, আমরা নানান রূপের কথা শুনি, আসলে এ আমাদেরই কথা, প্রত্যেকটি নারীর কথা, প্রত্যেকটি মানুষের কথা, প্রত্যেকটি মানুষের জীবনে অভিজ্ঞতা সঞ্চয়ের কথা। এবার শুনব আপনাদের বার্তা, কারণ ঘড়ি বলছে তার যে সময় হয়ে গিয়েছে, আমরা এবার বার্তা শুনতে শুরু করব, বক্তব্য শুনতে শুরু করব। আপনারা কে কি বলছেন সে কথা দেখি তো কে কে চলে এসেছেন। প্রথমে একটু মেসেজ দেখি কে কে মেসেজ করেছেন, তারপর হোয়াটসঅ্যাপ দেখছি। গুড মর্নিং ইন্দ্রানিদি, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি অফ পার্বতী বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। গুড মর্নিং। আচ্ছা, এবার কে লিখছেন, ভোরের হাওয়ায় শিউলি ঝরে হৃদয় পারি যাতে, ভোরের আলোয় ভরল হৃদয় নিঝুম এক প্রাতে, বা আগমনীর গানের খেয়া ভাসে হৃদয় মাঝে, প্রকৃতি আজ উঠল সেজে আগমনী সাজে। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখেছে। বাহ, খুব সুন্দর করে পায়েল ছন্দে ছন্দে মিলিয়ে খুব সুন্দর আমাদের লেখা পাঠায়, অনেক ধন্যবাদ, সুপ্রভাত পায়েল। আচ্ছা, এরপরে দেখছি চলে যাই একেবারে হোয়াটসঅ্যাপের আপনাদের কথায়। কে কে এসেছেন? ও আচ্ছা, অনেকে চলে এসেছেন, চটপট করে পড়তে শুরু করি। চিরন্তনী, শুনতে বসলাম ভোরবেলা, গল্প শুনে মন বল, কি মন বল, সাহস বাড়বে, জমবে খেলা। চিরন্তনী গল্পগুলো শুনলেই মনে জাগে প্রাণ, সাথে আছে মিষ্টি মধুর সব পরপর গান, বা বা, সবাই একেবারে ছন্দে ছন্দে ভরপুর। সৌভিক সরকার ফ্রম কসবা হালতু। তাই তো, ছন্দ তো থাকেই, আর সেই ছন্দে যখন এরকম সুন্দর করে জানো কাশের দোলা লাগে, ছন্দে হৃদয় দোলা তো লাগবেই লাগবে। শ্রবণ সাথী ইন্দ্রাণী সুপ্রভাত, দেবীপক্ষে মা দুর্গা শ্রীচরণে নতশিরে জানাই প্রণতি, মায়ের আশিসে দূর হয়ে যাক সকলের দুর্গতি, প্রভাতকাল নিমেষে ফুরায় চিরন্তনীর সাথে, নতুন গল্প সুরেলা গানে এই হৃদয় আনন্দে মাতে। লিখেছেন উত্তর বাউলি থেকে সুভাষ চক্রবর্তী। এরপর কে লিখছেন দেখি, গতকাল ছিল মহালয়া, এই দিনে হিন্দুদের আছে এক অপূর্ব সুন্দর নিয়ম, অনেক হিন্দুরা স্মরণ করে দেবতার পূজা, পূর্বপুরুষকে স্মরণ। আমরা কজন ব্রাহ্মণ মাহিষ

নাপিত রাজবংশী মিলে প্রতি বছরের মতো এবারও করেছি রূপনারায়ণে তর্পণ, মাতৃপক্ষের শুভ লগ্নে দেবীপক্ষের। হ্যাঁ, চিরন্তনীতি ইন্দ্রাণী সহ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। কালীকৃষ্ণ মান্না, জগৎপুর, খানাকুল, হুগলি। বাহ, আমরা কজন ব্রাহ্মণ মাহিষ্য নাপিত রাজবংশী মিলে করি তর্পণ রূপনারায়ণ জলে ও গোবিন্দ মন্দিরে, প্রায় দেড় ঘন্টা করি মন্ত্র উচ্চারণ। চিরন্তনীর মাধ্যমে এই পূর্ণ লগনে উজ্জ্বল সহ সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। কালীকৃষ্ণ মান্না। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সবাই আসি আপনাদের কাছে ঘুরে ফিরে নানান রকম গল্প নিয়ে। আচ্ছা, এবার কি বলছেন? বলছেন সবে শিশির পড়তে শুরু করেছে। সমস্ত শ্রোতাদের জানাই এক রাশ শারদ শুভেচ্ছা। মর্তে এলেন দেবী, বেজে উঠল আলোর বেণু, ভুবন মাতিয়ে আকাশে বাতাসে কাশ ও শিউলির সুগন্ধ মহম করছে। পুজোর ঢাকে কাঠি পড়তে সামান্য সময়ের অপেক্ষা। সপ্তাহের শেষ দিনে গানে গল্পে ভরিয়ে দেবেন, সঙ্গে আছি। উচিলদহ কাছারিপাড়া থেকে শ্রী নিখিল রাউত, শ্রীমতী মায়া রাউত। একদম, আসলে এত গল্প থাকে না, একদিনে খুব সামান্য করে গল্পগুলো আমরা শুনতে পারি, যদি এসব গল্প আমরা ফিরে ফিরে বহুবার শুনি। কিন্তু আমার খুব ইচ্ছে থাকে চিরন্তনীতে বিশেষত যে এই গল্পগুলো আজও কেন সমানভাবে প্রয়োজনীয়, তার কারণ এই গল্পগুলোর মধ্যে থাকে আমাদের জীবন কথা। আমাদের জীবনকে চালাতে গেলে কিভাবে চলতে হয় তার সমস্ত সূত্র, সমস্ত ইঙ্গিত এই গল্পগুলোর মধ্যে দেওয়া আছে। তাই তো যখন আমরা কোনো রকম সমস্যায় পড়ি, এই গল্পগুলো, এই পুরাণ কথা, এরাই কিন্তু আমাদের সহায় হয়ে ওঠে, সম্বল হয়ে ওঠে। বেশ, এবারে কে লিখছেন? সুপ্রভা দিদিভাই, আজকের গল্পটি খুবই সুন্দর লাগলো, সঙ্গে আগমনী গানগুলো। মা আসছে তাই আকাশে বাতাসে তারই গন্ধ, সুর, প্রকৃতিও সেজেছে যেন তার নতুন সাজে সুসজ্জিত। লিখেছেন তামিলনাড়ু থেকে অর্জুন সিং। হ্যাঁ, কিন্তু আপনি এখানে যখন আসেন সেটা কি সুযোগ আছে পুজোতে আসবার? এখন যদিও প্রচুর জায়গাতেই পুজোর একটা বিষয় শুরু হয়ে গিয়েছে এবং বাইরে থাকা বেশ কিছু মানুষজন তারাও বলছেন যে হ্যাঁ হ্যাঁ, মনেই হয় না যে কলকাতা থেকে, পুজো থেকে অনেক দূরে আছি। বেশ ভালোই পুজো হয়, ভালোও লাগে, ভালো কথা। কেননা এই সময়ের জন্যই তো আমাদের অপেক্ষা থাকে, একটা দীর্ঘ অপেক্ষা চলতে থাকে আমাদের সবার মনের মধ্যে। নিবেদিতা সেন শাওড়াফুলি থেকে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, আজ রবিবারে চিরন্তনীতে শুনছি গান ও নতুন গল্প। আজ আন্তর্জাতিক কন্যা শিশুকন্যা দিবস, মা সতী ও দক্ষের বিখ্যাত পৌরাণিক কাহিনী শুনছি, নানা কথা, তার সাথে সুন্দর সুন্দর সব গান। মা আসছেন, চারিদিকে শিউলি ফুলের গন্ধ আর আনন্দ, খুব ভালো লাগছে। সত্যি তো ভালো লাগারই তো কথা। চারিদিক সকালবেলা উঠে যখন দেখা যায় বাড়ির পাশে পুরো মাটিটা শিউলিতে ভর্তি হয়ে আছে, কি যে অপূর্ব লাগে তার মিষ্টি গন্ধ। আর বলে দেয় ওই শিউলি ঝরা সকাল, মা আসছেন, শিগগিরই আসছেন। সুপ্রভাত চিরন্তনী এবং পিসিমণি, আমি তোমার অনুষ্ঠানের একজন ছোট্ট শ্রোতা, আমার বয়স 5 বছর হয়নি, একটু বাকি। আচ্ছা, বাহ, আজ থেকে নিয়মিত শুনবো। আমি লিখি তোমাদের ভোরাইতে সৃজিতা সাউ, প্রযত্নে নিরঞ্জন সাউ, বিশপুর, হাসনাবাদ, উত্তর 24 পরগনা। বেশ বেশ, সুপ্রভা চিরন্তনী, স্নেহের বনিন্দ্রাণী, আজ প্রভাতে যেমন শিউলি ঝরেছে, কাশ দুলছে, স্থলপদ্ম ফুটছে, তারই মাঝে দেখি পথের ধারে গাছের তলে দুটো কতবেল পড়েছে। এই ফল দুটো তোমার কাছে পাঠিয়ে দিলাম আচার করে খেও। বেশ, নিরঞ্জন সাউ লিখেছেন, কন্যার এবং পিতার দুজনেরই লেখা পড়লাম, অনেক ধন্যবাদ। এবার লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, শুভ সকাল দিদি, বাস্তব কথা কেউ কারো কপি হতে পারে না, যে যার মতো, মূল কথা হলো সচেতনতা দিয়ে সাজানো আজকের এই গল্প, খুব ভালো লাগলো। শারদীয়ার অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি, খুব ভালো থাকবেন দিদি। আপনাকে আজকে প্রথমবার পেলাম, খুব ভালো লাগছে, এবং নিশ্চয়ই প্রত্যেক দিন চিরন্তনীতে, মানে প্রত্যেক শুক্র শনি রবি চিরন্তনীতে নিশ্চয়ই আপনি আমাদের সঙ্গে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।
সুপ্রভাত। আজ সুধাময়ী ইন্দ্রাণী যেভাবে পুরাণের সাথে আমাদের সাধারণ জীবনের বিষয়গুলো মিলিয়ে দিয়ে

জানালেন, উমা আমাদের ঘরের মেয়ে, স্বপ্ন সেটাই যে আমাদের ঘুমাতে দেয় না, দেবীর ধ্যান সে কথাই বলে। আজকে চিরন্তনীর বক্তব্য ভীষণ প্রাসঙ্গিক, খুব ভালো লাগলো। বিদ্যুৎ রায় নুরনপাড়া জলপাইগুড়ি থেকে লিখছেন, অনেক অনেক ধন্যবাদ। এবার লিখছেন, সুপ্রভাত ইন্দ্রানীদি, চিরন্তনী ইন্দ্রানীদি, আজকের গল্প বেশ অন্যরকম লাগলো, সাথে আপনার কথাগুলো বেশ ভালো লাগলো। উমা মা সবাইকে ভালো রাখুন, সুন্দর উপস্থাপনা। বাহ, এটা ভালো বললেন, উমা মা সবাইকে ভালো রাখুন। লিখেছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, অনেক ধন্যবাদ আপনাকে। চটপট করে পড়ে নি, এরপরে কে লিখেছেন, গুড মর্নিং ইন্দ্রানীদি, আমি স্লিপার বাসে ট্রাভেল করছি আর শুয়ে শুয়ে শুনছি সপ্তাহের শেষ চিরন্তনী। আপনার সুন্দর কণ্ঠে অতুলনীয় প্রোগ্রাম শুনতে বেশ ভালো লাগে, আবার আগামী সপ্তাহের আশায় থাকলাম। এটি মোহাম্মদ আকবর মোল্লা, ভুসওয়াল, জলগাঁও, মহারাষ্ট্র। বাহ, খুব ভালো লাগছে যে আপনি কি সুন্দর, ওখানে নিশ্চয়ই ওখানেও প্রচুর পুজো হচ্ছে, তাই না? আচ্ছা বেশ, আর আর এরপর কি লিখছেন, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। এরপর লিখছেন আজকের গল্প, হ্যাঁ, অন্নপূর্ণা, পূর্ণা গল্প ভালো ব্যাখ্যা করলে দিদিভাই, কিন্তু আমার চার ভাইয়ের একটি কন্যার নাম রেখেছি অনু সিংহ, বয়স 14, দণ্ডবাদ কি বনেগি। প্রফুল্ল কুমার সিংহ রাঙ্গাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন। বেশ, অনু সিংহ, অনেক কিছু মানে হয় কিন্তু, হ্যাঁ, মানেগুলো আপনার কাছেই থাক, আমি আর সেগুলো নিয়ে এখন ব্যাখ্যা করতে বসছি না, কেননা সময় সত্যি সত্যি কমে আসছে। দেবী পক্ষে সকলকে শুভেচ্ছা জানাই, নতুন গল্প শুনতে খুব ভালো লাগলো, সংযুক্ত ভাদুরী। দিদি প্রত্যেকদিন নিয়মিত আমাদের গল্প শোনেন এবং মতামত জানান, অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো থাকবেন, খুব সুন্দর করে কাটুক পুজোর প্রত্যেকটা দিন। সুপ্রভাত ইনাই দিদিভাই, চিরন্তনী নেহাত গল্প তো নয়, সুস্থ মনের দিশা, গল্পে গানে নানান আশায় জাগায় মোদের আশা। আজকের কাহিনীতে কাল্পনিক ঠাকুমা ও নাতনির কথোপকথনের মাধ্যমে বর্তমান সমাজ গঠনে পৌরাণিক কাহিনী ভূমিকা, ইন্দ্রানী দিদিভাইয়ের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে যেভাবে উন্মোচিত হল তারিফ না করলেই নয়। সাধন ঘোষ মধ্যমগ্রাম কলকাতা থেকে লিখেছেন, বেশ খুব ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ। সত্যি গল্প তো সামান্য একটি হলো, কত গল্প এখনো বাকি। হাই ইন্দ্রানী শুভেচ্ছা, শারদ শুভেচ্ছা, আজ শুনছি রবিবারের চিরন্তনী, আজ শুনছি গল্প পার্বতীর নানান রূপ, তার নানান নাম, আজকে চিরন্তনী খুব ভালো লাগলো, রাধে রাধে, উৎপল মাইতি, বেহালা। বেশ, আপনারও প্রত্যেকটা দিন খুব ভালো কাটুক, রাধে রাধে। ফলতা বকুলতলা থেকে শম্ভু বলছি, শুভ সকাল, গল্পগুলো খুব সুন্দর লাগলো দিদিভাই, মা আসছেন, বাঙালির প্রাণের উৎসব দুর্গোৎসব, মা যেন শান্তি আনে, সবার মনে শান্তি বিরাজ করে, লিখেছেন শম্ভু ফলতা থেকে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুভ সকাল দিদিভাই, শারদীয় শুভেচ্ছা, আজকের গল্প খুব ভালো লাগলো, শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে, অনেক ধন্যবাদ শর্মিষ্ঠাকে। আর আজকে এরপরে কে লিখেছেন, ঘড়িতে 54:11, বেশ, কমলেন্দু দাস বাঘাযতীন পার্ক শিলিগুড়ি থেকে লিখছেন, সুপ্রভাত দিদিভাই, মা আসছেন, সুন্দর আগমনীর গান শুনলাম, সকালে বেশ ঠান্ডা লাগছে, ভালো থাকবেন সবাই। বেশ, অনেক অনেক অনেক ধন্যবাদ। আর লিখছেন এরপর, সুপ্রভাত প্রিয় ইন্দ্রাণী দিদিভাই, তপতিদি হিন্দমোটর থেকে লিখছেন, আর চিরন্তনীতে পূর্ণা অন্নপূর্ণাকে নিয়ে গল্প ও সাথে গান শুনছি, মা আসার সময় আসন্ন, চারিদিকে আনন্দের ঢেউ লেগেছে, আগাম শারদীয়ার শুভেচ্ছা জানাই দিদিভাই সহ সকলকে। আপনাকেও আগাম শুভেচ্ছা শারদীয়ার, খুব ভালো করে কাটুক প্রত্যেকটা দিন। আর এবারে কে লিখছেন, শুভ সকাল ইন্দ্রাণী, চিরন্তনী অনুষ্ঠানে সপ্তাহে গান গল্পে মেতে উঠেছি, পুজো আবহে ভালো থেকো, পরিতোষ বন্দ্যোপাধ্যায় সাগর দিঘি মুর্শিদাবাদ থেকে লিখছেন। অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর লেখা পাঠানোর জন্য। আর অনুষ্ঠান প্রিয় নিশ্চয়ই, আমরা তো অনুভব করি সপ্তাহে প্রত্যেক দিন আপনারা আমাদের সঙ্গে থাকেন, শুক্র শনি রবি ভোর 5টা থেকে 6টা পর্যন্ত নানান রকম বিষয় নিয়ে, গল্প নিয়ে আমরা আসি, এবং সেই গল্পের মূল কথা থাকে জীবনের সঙ্গে এই গল্পের সম্পর্ক কোথায়। যাই হোক, আজ কিন্তু ঘড়ি বলছে আর একেবারেই সময় নেই, আমি শুধু এই কথা বলতে বলতে দেখে নিচ্ছি। আচ্ছা, আগরপাড়া থেকে অসীম মিত্র পাঠিয়েছেন, এই মাত্র জানাই শুভ শারদ শুভেচ্ছা আপনাকে।

হ্যাঁ, তারপর লিখেছেন যে শুনলাম আসাম গতকাল পেরিয়ে এলাম ওয়ার্ল্ড মেন্টাল হেলথ ডে, আজ ইন্টারন্যাশনাল ডে অফ দ্য গার্ল চাইল্ড। বেশ, খোলা চিঠি, আজ গঙ্গা বই।

আকাশবাণী মৈত্রী শুরু হল প্রথম অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় সকাল 6:04 হয়ে 42 সেকেন্ড, বাংলাদেশ সময় সকাল 6:35 হয়ে 58 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৎস্যজীবীদের জন্য এখনও পর্যন্ত ভারী কোনো সতর্কবার্তা নেই। আকাশবাণী মৈত্রী এখন শুনবেন সুচিন্তন, আজ শুনবেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। মহানগরী স্বর্গলোকের ইন্দ্রপুরীর নাম বৈজয়ন্তী। সেখানে অন্ধকার নাই, আলোর রাজত্ব। সেখানে দুঃখ নাই, সুখ আছে। সেখানে অশান্তি নাই, শুধু শান্তি আছে। সেখানে অতৃপ্তি নাই, শুধু তৃপ্তি আছে। সেখানে দৈন্য নাই, পরম ঐশ্বর্যে ঝলমল করছে সে পুরী।

0: সেখানে জরা মরণ নাই, আছে অনন্ত যৌবন এবং অমরত্ব। হিংসা নাই, দেশ নাই, পাপ নাই, প্রেমের রাজত্ব, প্রীতির নিলয়, পুণ্যের পবিত্রতায় নিষ্কলুষ, পবিত্র, তাই ধ্বংস নাই। মানুষ বলে, মানুষ ধ্বংস হয়ে গেলেও স্বর্গপুর থাকবে। এ মহানগরে মাটির বুকের উপর রচনা করেছে মানুষ। সম্ভবত ওই বৈজয়ন্তীর মতোই একটি পুরী রচনা করবার কল্পনায় সে সভ্যতার উন্মেষের প্রথম দিন থেকে পুরুষানুক্রমে বিভোর হয়ে আছে। ভাঙছে, গড়ছে, গড়ছে, ভাঙছে। অনিচ্ছায় ভাঙে, স্বেচ্ছায় ভাঙে। প্রকৃতির মধ্যে চলে ভাঙা গড়া। শীতের পর আসে গ্রীষ্ম, গ্রীষ্মের পর আসে বর্ষা। আকাশে ওঠে কাল বৈশাখীর ঝড়, ঝড় আনে মেঘ, মেঘের বর্ষণে আসে প্রলয় প্লাবনের মতো বন্যা। সেই ঝড়ে নগর ভাঙে, বন্যায় ডুবে যায়, পলিমাটি চাপিয়ে দিয়ে যায় স্তরে স্তরে। ঝড় বন্যার সঙ্গে আছে আগুন। নগরকে যে দীপমালা মানুষ পরায় তারই আগুন লাগে, যে অগ্নিকুণ্ডের আয়োজন মানুষ করে জীবনের প্রয়োজনে সেই আগুন লাগে। আগেকার কালে আসত লুণ্ঠনকারী দস্যু দল, আসত নিষ্ঠুর অভিযানকারীর দল, তারা আগুন লাগিয়ে দিত নগরীর মাথায় মাথায়, সম্পদ ভরা নগরীর ঘরে, নগর পুড়ে ছাই হয়ে যেত। মানুষ কিন্তু আবার গড়ত, এই নূতন গঠনে তার রূপ হতো অভিনব, উজ্জ্বলতর। তার জীবনের আধুনিকতম আবিষ্কারকে সে কাজে লাগাত। আজকালকার অভিযানকারী আগেকার কালের মতো ঘোড়ার খুরে ধুলো উড়িয়ে বর্ষা ফলকে মানুষের মুন্ড গেঁথে দাউ দাউ করে জ্বালানো মশাল হাতে নগরে ঢুকে আগুন লাগায় না। মাথার উপরে ওড়ে এরোপ্লেন, তাই থেকে ফেলে প্রচণ্ড শক্তিশালী বিস্ফোরক বোমা। মানুষের সাধে রচিত নগরীর ঘর বাড়ি টুকরো টুকরো হয়ে ধুলো হয়ে ভেঙে পড়ে। আগুনে পুড়ে, বোমায় ভেঙে নগর ধ্বংস হয়। মনে হয় এ আর কখনো গড়ে উঠবে না, কিন্তু ধ্বংসস্তূপের উপর আবার মানুষ গড়ে সমৃদ্ধতর নগর। ইতিহাসে গল্প আছে, গৌতম বুদ্ধ কুশীনগরে মহানির্বাণ লাভের জন্য যাত্রাপথে গঙ্গা ও সোন নদীর সঙ্গমস্থলে পাটল বৃক্ষের তলায় দাঁড়িয়ে আনন্দকে বলেছিলেন, আনন্দ শোনো, আমি দেখতে পাচ্ছি ভাবি কালে এইখানে গড়ে উঠবে এক মহানগরী, কিন্তু উত্তরকালে অগ্নিদাহে এবং জলপ্লাবনে সে নগর ধ্বংস হয়ে যাবে। বুদ্ধের ভবিষ্যৎবাণী ব্যর্থ অবশ্য হয় নাই। অজাত শত্রুর পত্তন করা পাটলিপুত্র ভারতবর্ষের রাজধানী হয়েছিল একদিন, সে নগর ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। মাটির তলা থেকে আজ তাকে খুঁড়ে বের করছে মানুষ, কিন্তু পাটলিপুত্র একেবারে বিলুপ্ত হয় নাই। ইতিহাসের অজ্ঞাত এক অধ্যায়ের পরে আবার পাটলিপুত্র গড়ে তুলেছিল মানুষ। বিংশ শতাব্দীর বাঙালির স্বর্গলোক কলকাতা মহানগরী, সমগ্র দেশের ভাবি কাল এইখানে রচিত হচ্ছে, বর্তমান নিয়ন্ত্রিত হচ্ছে, সমগ্র পৃথিবীর সঙ্গে এইখানেই হয় এদেশের মানুষের ভাব বিনিময়, লেনদেনের বোঝাপড়া।
1: সুচিন্তন অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আজ শুনলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের রচনা থেকে পাঠ। আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুবদ্ধ সঙ্গীত। আজ শুনবেন ভৈরব ও প্রভাত ভৈরব রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত উল্লাস কাসলকার।

সুবদ্ধ সঙ্গীতের অনুষ্ঠান এখানেই শেষ হল। আজ শুনলেন ভৈরব ও প্রভাত ভৈরব রাগে খেয়াল, শিল্পী পণ্ডিত উল্লাস কাসলকর। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। একটু পরেই শুনবেন বাংলায় সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। শারীরিক সুস্থতা, যুব ক্ষমতায়ন এবং মাদকমুক্ত সমাজের বার্তা ছড়িয়ে দিতে আজ বারাণসীতে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের আয়োজন করা হয়েছে। রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধ করতে ও সমঝোতা করতে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা উচিত বলে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্দোরের হোলকা স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো রেল প্রকল্পের পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি পৌর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত এবং সেখান থেকে ফেরার পথে চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন। উল্লেখ্য, পুনামাল্লি পৌর করিডোরটিতে 3.7 কিলোমিটার দীর্ঘ এক অনন্য ডাবল ডেকার ব্যবস্থায় চালকবিহীন

0: পরিচালনার উপযোগী অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত 5টি স্টেশন পালানি, ভেলোর ক্যান্টনমেন্ট, আম্বাসামুদ্রাম, পরমাকুডি এবং নামাক্কাল সহ 750 কোটি টাকারও বেশি মূল্যের রেল পরিকাঠামোর প্রকল্প উৎসর্গ ও উদ্বোধন করবেন। উদ্বোধন পর্বের পাশাপাশি প্রধানমন্ত্রী পৌর হ্রদের কাছে অবস্থিত জালাকান্দেশ্বর মন্দিরে পূজা করবেন ও দর্শন করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইথিওপিয়ার অ্যাদিস আবাবায় অ্যাডোয়া ভিক্টোরি মেমোরিয়াল মিউজিয়ামে এক সভায় শ্রী জয়শঙ্কর বলেন, স্থায়ী এবং অস্থায়ী দু ধরনের সদস্যপদের ক্ষেত্রে আফ্রিকার প্রতিনিধিত্ব থাকা উচিত। 2023 G20 সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছিল শ্রী জয়শঙ্কর তা উল্লেখ করেন।
1: India and Africa cannot remain unrepresented in global decision making, and that is why India worked resolutely during its G20 presidency in 2023 to secure a permanent membership for the African Union. This decade has seen the UN slide steadily into irrelevance, helpless in the face of major challenges. Our objective is not merely to add more seats around an old table. It is to make global governance more democratic, more responsive and more represented.
0: ত্রিদেশীয় আফ্রিকা সফরের চূড়ান্ত পর্যায়ে বিদেশমন্ত্রী ইথিওপিয়ায় বলেন, ভারত আফ্রিকার চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক অংশীদার দেশ। দুপক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $100 বিলিয়ন। ইতালীয় বাহিনীর বিরুদ্ধে 1896 সালে অ্যাডোয়াতে ইথিওপিয়ার বিজয়গাথা স্মরণ করে জয়শঙ্কর বলেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে ওই জয় মানুষকে উজ্জীবিত করেছিল। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ এক বছর পূর্ণ করল। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় কৃষিক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর 6 বছর মেয়াদী এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর আজকের দিনে চালু করার জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। এই মুহূর্তে 100টি জেলাতে নির্দিষ্ট জেলা কর্মপরিকল্পনা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা কার্যকর রয়েছে, যা কৃষি উন্নয়নে সহায়তা করছে। এই প্রকল্পের উদ্দেশ্য কৃষি উৎপাদনশীলতা, সেচ ব্যবস্থার সুবিধা, কৃষি সংক্রান্ত ঋণ প্রাপ্তির সুযোগ এবং ফসল তোলার পরবর্তী পরিকাঠামোর উন্নয়ন ঘটানো। উল্লেখ্য, এই উদ্যোগ কৃষিজীবীদের উৎসাহিত করেছে। এ ব্যাপারে 2025 সালের ডিসেম্বরে আয়োজিত PMDDKY ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন সঙ্গমে 15টি রাজ্য প্রকল্পের আওতাভুক্ত 33টি জেলার 72টিরও বেশি কৃষক উৎপাদক সংগঠন একত্রিত হয়েছিল। সেই আলোচনায় অভিজ্ঞতা বিনিময়, কৃষি উৎপাদনশীলতা, কৃষিক্ষেত্রে বাজার ও আয় বৃদ্ধির সুযোগ সুবিধার কথা উঠে এসেছিল। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, ভারত তার প্রতিবেশী ও বাইরের দেশগুলির ঘটনাবলীর ওপরেও নজর রাখছে। সামরিক কৌশলগত ব্যবস্থাগুলির রূপায়ণ ও আধুনিক যুদ্ধের বড় পরিবর্তনের মধ্য দিয়ে বিশ্ব নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে এটা দরকার বলে তিনি মন্তব্য করেছেন। যোধপুর বায়ুসেনা কেন্দ্রে তরঙ্গ শক্তি 2026 নামের মহড়ায় ভাষণকালে তিনি বলেন, ভারতীয় সশস্ত্র বাহিনী তাদের কাঠামো সক্ষমতা এবং সামরিক কৌশলগত দৃষ্টিভঙ্গির মৌলিক পরিবর্তন ঘটিয়েছে। এই পরিবর্তনের পেছনে আত্মনির্ভর ভারতের ভাবনা কাজ করছে বলে তিনি জানান। প্রতিরক্ষামন্ত্রী বিমান প্রদর্শনী প্রত্যক্ষ করার পর বলেন, বিশ্ব রাজনৈতিক পরিস্থিতি খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। আগামী বিশ্ব পরিস্থিতি কেমন হবে তা এখনও অনিশ্চিত। আত্মনির্ভর ভারতের অর্থ বিশ্ব থেকে ভারতের বিচ্ছিন্ন হয়ে যাওয়া নয়, বরং দেশীয় প্রযুক্তি ও সক্ষমতা গড়ে তুলে প্রতিরক্ষা প্রযুক্তিতে স্বয়ংভর হওয়া। শারীরিক সুস্থতা, যুব ক্ষমতায়ন এবং মাদকমুক্ত সমাজের বার্তা ছড়িয়ে দিতে আজ বারাণসীতে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের আয়োজন করা হয়েছে। নমঘাট থেকে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দীক্ষামণ্ডপ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বিকশিত ভারতের জন্য মাদকমুক্ত যুব সমাজের উদ্দেশ্যে আয়োজিত এই উদ্যোগের লক্ষ্য যুব সমাজকে স্বাস্থ্য সচেতন করা এবং মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে থাকতে তরুণদের উৎসাহিত করা। উল্লেখ্য, এই কর্মসূচিটি দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে একসঙ্গে আয়োজন করা হয়েছে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্র তুলে ধরা হবে। আজকের বিষয় 3 তালাক 2019, একটি প্রতিবেদন।
2: 3 তালাক আইন 2019কে সেবা সংকল্প অভিযানের প্রেক্ষাপটে দেখলে এটি শুধু একটি আইন প্রণয়নের ঘটনা নয়, বরং নারীর মর্যাদা, সম অধিকার এবং আইনের সুরক্ষা নিশ্চিত করার বৃহত্তর প্রচেষ্টার একটি অংশ। তাৎক্ষণিক তিন তালাকের আইনি নিষেধাজ্ঞা মুসলিম মহিলাদের বিবাহিত জীবনে অনিশ্চয়তা ও

0: বৈষম্যের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ আইনি সুরক্ষা তৈরি করেছে বলে মনে করেন কলকাতা হাইকোর্টের আইনজীবী শিউলি সাহা।
1: নরেন্দ্র মোদী সরকার চিরকাল নারীদেরকে সম্মান দিয়ে এসেছে, সবসময় একটা নারীদের কল্যাণে চিন্তা ভাবনা করেছে। এই মাধ্যমে নারী অনেকটাই বেশি মর্যাদা পাবে, তার একটা অধিকার পাচ্ছে, তার ভবিষ্যৎ নিয়ে সে একটা নিশ্চিত কিছু ভাবনা চিন্তা করতে পারছে, তার পরবর্তী প্রজন্ম তাদের একটা ভবিষ্যৎ নিশ্চিত করার জায়গা পাচ্ছে, সব থেকে বড় কথা সে তার ইচ্ছে প্রকাশ করার সুযোগ পাচ্ছে, তার সঙ্গে হয়ে যাওয়া অন্যায়টাও সে প্রতিবাদ করার জায়গা পাবে। এটা অবশ্যই সেবা সংকল্পের মধ্যে একটা খুব বড় একটা কাজ।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সংঘাত বন্ধ করা ও সেই লক্ষ্যে সমঝোতা করতে সক্ষম এমন একজন নতুন প্রেসিডেন্ট ইউক্রেনের নির্বাচন করা উচিত বলে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও তিনি রাশিয়ার যেসব শোধনাগারে ডিজেল উৎপাদিত হয় সেগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের হামলা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে। উল্লেখ, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের বার্তায় কয়েকদিন আগে তিনি জানান, রাশিয়া অবিলম্বে মার্কিন ও বিশ্ববাজারে 3 লাখ টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে এবং আগামী মাসগুলোতে সেই সরবরাহের পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইউক্রেনের ঝাপরিঝিয়া অঞ্চলে রুশ হামলায় কম করে 15 জন নিহত এবং 16 জন জখম হয়েছেন। রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার চুক্তির কথা মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করার একদিন পরেই রাশিয়ার এই হামলা। ইউক্রেনের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মাইখাইলো সেমিকিন অভিযোগ করেছেন, রাশিয়ার তরফ থেকে নিক্ষেপ করা বোমা বসতি অঞ্চলে গিয়ে পড়ে। মস্কোর সামরিক অভিযান শুরু হওয়ার 4.5 বছরেরও বেশি সময় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে এখন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র যুদ্ধ চলছে। ফ্লাই দুবাইয়ের উড়ানে গত মাসে মাঝ আকাশে ক্যাপ্টেন স্মিথ মাচ্ছারের ওপর হামলার ঘটনায় এআইএ একটি মামলা দায়ের করেছে। 1967-এর বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন এবং 2016-র অপহরণ বিরোধী আইনের সংশ্লিষ্ট ধারার আওতায় এই ঘটনার তদন্তে মামলা রুজু করা হয়েছে। ক্যাপ্টেন মাচ্ছার ককপিটে তাঁর সহচালকের হাতে গুরুতর জখম হন। দুবাই থেকে তেল আবিব যাওয়ার পথে গত 30 সেপ্টেম্বর এই ঘটনা ঘটে। ইন্দোরের হোলকা স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে জয়ী হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুর চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। শারীরিক সুস্থতা, যুব ক্ষমতায়ন এবং মাদকমুক্ত সমাজের বার্তা ছড়িয়ে দিতে আজ বারাণসীতে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের আয়োজন করা হয়েছে। ইন্দোরের হোলকা স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। খবর শেষ হলো, পরের খবর 7:25।
3: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন শাশ্বত ভারত। আজ শুনবেন শ্রী অরবিন্দের রচনা থেকে পাঠ।

উপনিষদ ভারতীয় মনীষার এক পরম কৃতি, ভারতীয় প্রতিভার এই উচ্চতম অভিব্যক্তি, তাহার মহত্তম কাব্য, তাহার বাক্য ও ভাবনার শ্রেষ্ঠতম এই যে সৃষ্টি, কেবল সাধারণ ভাবের অত্যুৎকৃষ্ট সাহিত্য বা কাব্য হইতে পারে না, পরন্তু তাহাতে থাকিবে সাক্ষাৎ ও গভীর আধ্যাত্মিক উপলব্ধির এক প্রবল প্রবাহ। আর ইহাই তো স্বাভাবিক ও সার্থক ব্যাপার। তাহা এক অসাধারণ মনন শক্তি ও অদ্বিতীয় আত্মপ্রকৃতির পরিচয় দেয়। উপনিষদগুলি একদিকে যেমন গভীর পাণ্ডিত্যপূর্ণ ধর্মশাস্ত্র, কেননা তাহাদের মধ্যে আধ্যাত্মিক অনুভূতিসমূহের বর্ণনা আছে, অন্যদিকে তেমনি

দিব্য প্রেরণা ও বোধিজাত দর্শন শাস্ত্র, যাহার মধ্যে আলোক শক্তি ও মহত্বের এক অক্ষয় ভাণ্ডার রহিয়াছে। আবার পদ্যে বা স্বরবৈচিত্র্যপূর্ণ শ্রুতিমধুর গদ্যে যেভাবে লিখিত হোক না কেন, তাহা অব্যর্থ ও অবিমিশ্র ভগবত প্রেরণাজাত আধ্যাত্মিক কাব্য। তাহা যেমন শব্দ প্রয়োগ পদ্ধতিতে নিখুঁত, যে অর্থে যে শব্দ প্রয়োগ করা হইয়াছে অন্য কোন শব্দ দ্বারা সে অর্থ প্রকাশ হইত না, তেমনি শব্দ বিন্যাস প্রণালী ও ছন্দে অপরূপ। যে মনে ধর্মদর্শন ও কবিতা এক হইয়া গিয়াছে, উপনিষদ তাহারই অভিব্যক্তি। কেননা এই ধর্ম এক বিশেষ মতবাদে শেষ বা ধর্মবোধযুক্ত এক নৈতিক আদর্শ দ্বারা সীমিত হয় নাই, পরন্তু ঈশ্বরের, পরমাত্মার, আমাদের সত্তা ও প্রকৃতির উচ্চতম ও সমগ্র সত্যকে অনন্তভাবে আবিষ্কার করিবার জন্য ঊর্ধ্বগামী হইয়াছে। উপনিষদের এই প্রকৃতির কথা অত্যন্ত জোরে বলা প্রয়োজন, কেননা বৈদেশিক অনুবাদকগণ ইহা স্বীকার করেন না। তাহারা ইহার মধ্য হইতে শুধু বুদ্ধিগত অর্থ খুঁজিয়া বাহির করেন। ইহার ভাবনা ও সৃষ্টির মধ্যে যে প্রাণ আছে তাহা অনুভব করিতে পারেন নাই, আর পান নাই তাহারা আধ্যাত্মিক অনুভূতির সেই পরমানন্দের আস্বাদ, যাহা সে সময়ে এবং আজিও যাহারা এই সমস্ত উক্তির মর্মমূলের মধ্যে প্রবেশ করিতে পারিতেন বা পারেন, তাহারা লাভ করিতেন বা করেন, এবং যাহা এই সমস্ত প্রাচীন কবিতার মধ্য দিয়া কেবলমাত্র বুদ্ধির নিকটে নহে পরন্তু আত্মা এবং সমগ্র সত্তার নিকট এক দিব্য প্রকাশ উদ্ঘাটিত করে, এবং যাহার জন্য উপনিষদকে দিব্য সত্য প্রকাশক প্রাচীন বাক্যে মনোময় ভাবনা বা বাক্যবিন্যাস বলা হয় নাই, বলা হইয়াছে শ্রুতি। চিন্ময় কর্ণে শ্রুত বস্তু, অনুপ্রেরণা এবং বোধিলব্ধ ধর্মশাস্ত্র। উপনিষদের মধ্যে যে দার্শনিক তত্ত্ব ও বস্তু আছে তাহা মূল্যাবধারণ বা প্রশংসার জন্য অধিকতর আলোচনার এখন আর প্রয়োজন নাই, কেননা এমনকি তাহা যদি শ্রেষ্ঠতম মনীষীরা প্রবলতম ভাবে স্বীকার করিতে সমর্থ হইতে না পারিয়া থাকেন, তাহা হইলেও দর্শনশাস্ত্রের সমগ্র ইতিহাস তাহার সাক্ষ্য প্রমাণ দিবে। উপনিষদ ভারতবর্ষের অনেক গভীর দর্শন ও ধর্মের সর্বজনস্বীকৃত উৎস।

0: সুচিন্তন অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ঋষি অরবিন্দের রচনা থেকে পাঠ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
3: দেখেছি অশনির ছায়া দুলছে
2: শ্যামলী ভট্টাচার্য,

সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।

আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 আকাশবাণীর পুজোর গান। অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসেমশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10:00 অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাকযোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, MAITRWKATHA maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।

0: শুনছিলেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ছিলেন সুরঙ্গনা গুপ্ত। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ময়ফে 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ। এ বিষয়ে বলছেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা বিভাগ ডক্টর অভিজিৎ ঘোষাল।
2: বেগুন চাষের ক্ষেত্রে আমাদের স্বাভাবিকভাবে বেগুন স্বাভাবিকভাবেই হচ্ছে ক্রেতা এবং যিনি চাষ করছেন কৃষক তাদের কাছে দুজনের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার কারণ বেগুন একটা অর্থকরী ফসল এবং স্বাদে গুণে ভরপুর হওয়ার কারণে ক্রেতাদের কাছে, আম বাঙালির কাছে এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ সবজি হিসাবে চিহ্নিত। কিন্তু এখন বর্তমান সময়ে দাঁড়িয়ে বেগুন চাষ কিন্তু একটা আমাদের কাছে, বেগুন চাষের সাথে সাথে বেগুন কিন্তু একটা ভয়ানক শত্রুও হয়ে উঠছে। তার কারণ বেগুন চাষে যথেচ্ছ এবং অনিয়ন্ত্রিত হচ্ছে কীটনাশকের ব্যবহার। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসতে পারে যে কেন এই বিপুল পরিমাণ কীটনাশকের ব্যবহার করা হচ্ছে। আমরা যারা বেগুন চাষের সঙ্গে যুক্ত কৃষক রয়েছে তাদের সাথে সাথে যারা কৃষি বিজ্ঞানীরা রয়েছেন তারা জানেন যে বেগুন এমন একটি ফসল যেখানে নানাবিধ হচ্ছে রোগ এবং পোকার আক্রমণ ঘটে থাকে। এই আক্রমণগুলোর মধ্যে সর্বাধিক যে আক্রমণটা হচ্ছে পরিলক্ষিত হয় সেটা হচ্ছে বেগুনের ডগা ও ফলছিদ্রকারী লেদার আক্রমণ। এই বেগুনের ডগা ও ফলছিদ্রকারী লেদার আক্রমণ স্বাভাবিকভাবে কৃষক তার বৃদ্ধির দশায় যখন গাছটি তিনি লাগাচ্ছেন জমিতে তখন ঠিক তার এক মাসের মধ্যে

0: মধ্যে যখন গাছ 1 থেকে 1.5 ফুটের কাছাকাছি হচ্ছে, নতুন ডগা বেরোতে শুরু হচ্ছে, সেই ডগাতে দেখছেন কি না ডগাগুলি হচ্ছে ঢলে পড়ছে। তখন তিনি বুঝতে পারেন যে ওই ডগা ঝিমিয়ে পড়া ডগা থেকে যখন হচ্ছে আমরা কাটছি, দেখছি ভেতরে গোলাপি রঙের একটি ল্যাদা এখানে ভিতরে কিন্তু রয়েছে, যা ওই ভেতরের মজ্জার অংশটিকে কুড়ে কুড়ে খাচ্ছে, স্বাভাবিকভাবে ঝিমিয়ে পড়ছে। এবং ঠিক একইভাবে যখন বেগুন তার ফল দেয়া শুরু করছে, তখন দেখা যাচ্ছে কি ল্যাদার আক্রমণের জন্য বেগুনের মধ্যে ছিদ্র দেখা যাচ্ছে, বা অনেক সময় ছিদ্র না থাকলেও কিন্তু দেখা যাচ্ছে বেগুনের ভেতরে কিন্তু অসংখ্য হচ্ছে 3 থেকে 4 রকমের পোকা পাওয়া যাচ্ছে, গোলাপি রঙের পোকা। এবং স্বাভাবিকভাবে এইটা যখন আমরা দেখছি, আমরা কিনে আনছি, এদেরকে নিয়ন্ত্রণ করার জন্য কৃষকরা প্রায় দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম কীটনাশক ককটেল ব্যবহার করছে, 4-5 রকমের কীটনাশককে মিশিয়ে তারা কিন্তু স্প্রে করছেন তার ফসলটাকে রক্ষা করার জন্য। এই ডগাও ফল ছিদ্রকারী ল্যাদা ছাড়াও কিন্তু বাঘা পোকা রয়েছে, পাতা মোড়া পোকা রয়েছে, কাণ্ড ছিদ্রকারী পোকা রয়েছে। নিয়ন্ত্রণটা কিভাবে করব? প্রথমে যেটা খেয়াল রাখতে হবে কৃষক দাদা দিদিদের, সেটা হচ্ছে যখনই ঝিমিয়ে পড়ছে যে ডগাটি, সেই ডগাটি ঝিমিয়ে পড়া অংশ থেকে 1 থেকে 1.5 ইঞ্চি নিচে আমাদেরকে কেটে নিয়ে সেটাকে মাঠ থেকে দূরবর্তী স্থানে মাটিতে পুঁতে দিতে হবে বা সেগুলোকে নষ্ট করতে হবে। 2 নম্বর হচ্ছে আমরা যখন জমিতে এই চারা বসাবো, সেই সময় যদি আমরা কোন সর্বাঙ্গবাহী কীটনাশক যেমন ইমিডাক্লোপ্রিড 70WS বা থায়ামিথক্সাম 70%, এইগুলোকে যদি আমরা ব্যবহার করি জলে গুলে শিকড়গুলোকে ভিজিয়ে নিয়ে, তারপরে আমি যদি জমিতে লাগাই, তাহলে প্রাথমিক অবস্থার একটা প্রোটেকশন কিন্তু গাছ পেতে পারে। 3 নম্বর বিষয় হচ্ছে ঠিক জমিতে যখনই আমার 30 দিনের কাছাকাছি যখন ফসল চলে এসছে, তখন আমরা লিউসিলিওর বলে একটা ফেরোমন ফাঁদ পাওয়া যায়, যেটা একটা সবুজ পাত্রের মতো, সেখানে এই ফাঁদটাকে দিয়ে দিলে এর যে পুরুষ পোকাগুলোকে আকৃষ্ট করে আমরা কিন্তু সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি। এবং এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রণ ব্যবস্থা হিসেবে চিহ্নিত, এবং এইটা কৃষক বন্ধুরা যদি এটাকে ব্যবহার করেন, তাহলে তার জমিতে কিন্তু অনেকখানি ফসলকে তার রাসায়নিক কীটনাশক ছাড়া নিয়ন্ত্রণ করতে সক্ষম হবে। পরবর্তী ক্ষেত্রে যেটা আসে সেটা হচ্ছে যে বিভিন্ন বায়োকনকশন বেসড হচ্ছে যে প্রোডাক্টগুলো রয়েছে বাড়িতে তৈরি করা যায়, নিমাস্ত্র, অগ্নিাস্ত্র, এগুলোকে আমরা শুরু থেকে হচ্ছে আমরা ব্যবহার করব। যখন গাছ 4-5 পাতার উপরে চলে গেছে, তখন থেকে আমরা ঘুরিয়ে ফিরিয়ে 5 থেকে 6 দিন অন্তর অন্তর নিজেরা বাড়িতে তৈরি করেছি এগুলো, সুতরাং এগুলোর বিশেষ খরচা নেই, এগুলোকে আমরা যদি স্প্রে করতে থাকি। এর পরে যখন হচ্ছে গাছ বড় হয়েছে, তারপরে যখন ফল দেয়া শুরু হতে থাকবে, তখন বিভিন্ন রকম কীটনাশকের ব্যবহার আমরা করতে পারি। তার মধ্যে ল্যামডা সায়হ্যালোথ্রিন রয়েছে, লুফেনিউরন রয়েছে, নোভালিউরন রয়েছে, এগুলোকে আমরা ব্যবহার করতে, এইভাবে যদি আমরা একটা সুসংগত পদ্ধতি মেনে চলি, তাহলে কিন্তু কীটনাশকের ব্যবহার কমিয়েও কিন্তু আমি আমার বেগুনটাকে সুন্দরভাবে চাষ করতে পারব।
1: এতক্ষণ শুনলেন বেগুনের রোগ পোকা ও তার সুসংহত নিয়ন্ত্রণ, এ বিষয়ে বললেন শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ শস্য সুরক্ষা ডক্টর অভিজিৎ ঘোষাল।
2: কৃষক বন্ধুদের জন্য এখানেই শেষ হল আকাশবাণী মৈত্রী। এখন জানিয়ে দেব আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি। সকাল 7:05 শুনবেন সুফি গানের আসর, 7:15 থাকবে বাংলাদেশের দর্শনীয় স্থান, 7:35 সকালের আড্ডা, 8:30 শুনবেন অনুষ্ঠান কবিকণ্ঠে, কবি জয়া মিত্রের সঙ্গে আলাপচারিতায় কৌশিক সেন, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, সকাল 9:00 ষোলোয়ানা বাঙালি, অভিনেত্রী রেশমি ঘোষের সঙ্গে আলাপচারিতায় পায়েল চট্টোপাধ্যায়, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, সকাল 9:30 মনের মতো গান, উপস্থাপনায় থাকবেন তানিয়া বন্দ্যোপাধ্যায়, 10:30 ভক্তিগীতি, শিল্পী সুমিতা অধিকারী, 10:45 শুনবেন লোকগানের আসর, সকাল 11:00 শুনবেন অনুষ্ঠান অতিথি, রেজওয়ানা চৌধুরী বন্যার সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন শ্রীতমা মুখোপাধ্যায়, শুনবেন অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব, 11:30 শুনবেন রম্যগীতি, দুপুর 12:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান পেশার সন্ধানে, 12:30 যাত্রাপালা, সম্রাট বৃত্তাসুর রচনা দেবশঙ্কর রায়, পরিবেশনা প্রবীর রায়চৌধুরী ও সহশিল্পীবৃন্দ, 1:40 বাংলা ব্যান্ডের গান। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হবে দুপুর 3:35 অনুরোধের আসর দিয়ে, বিকেল 4:05 শুনবেন মহিলাদের

রসময়ী। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস, উপস্থাপনায় উমা মৈত্র ও তাবাসুম আরা। বিকেল 4:35 থাকবে ষোল আনা বাঙালি, 5:05 শুনবেন আজ সন্ধ্যায়, উপস্থাপনায় যুথিকা নাজির, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অর্ঘ্য সর্দার, 6:20 ক্ষেত খামারের কথা বিষয়ে বাণিজ্যিক নার্সারি ও ব্যবস্থাপনা আলোচনায় গোলাম রহমান, রমেন্দ্রনাথ পট্টনায়ক ও সুব্রত চক্রবর্তী, 6:50 আপনার স্বাস্থ্য বিষয়ে অতিরিক্ত প্রসাধনে সাবধান বলবেন ডাক্তার অবন্তী সাহা, শুনবেন প্রথম পর্ব, 7:00 শুনবেন নাটক গোধূলির স্বপ্ন রচনা শিবানন্দ মুখোপাধ্যায় প্রযোজনা সিদ্ধার্থ মাইতি, 7:45 নান্দনিক অভিনেতা লোকনাথ দেব সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৃষ্টিদেব প্রযোজনা ডক্টর মানসপ্রতিম দাস, শুনবেন অনুষ্ঠানটির প্রথম পর্ব, 8:15 বাংলা ব্যান্ডের গান, 9:00 শুনবেন কথায় গানে, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। রাত 9:15 বিশ্ব পরিক্রমা, 9:45 গ্রন্থ পরিচয়, বিষয় বাংলার চালচিত্র, রচনা আব্দুল জব্বার, পরিচয় করাবেন তন্ময় ভট্টাচার্য, প্রযোজনা ডক্টর মানসপ্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন বাগেশ্রী রাগে খেয়াল, শিল্পী দিলীপ কর্মকার, 10:45 উপমহাদেশের গান এবং রাত 11:00 শুনবেন হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। জানিয়ে দিলাম আজকের সারাদিনের অনুষ্ঠান পরিচিতি।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: পায়ের তলায় সর্ষে, বেড়াতে বললেই হাসি মুখ। প্রতিদিন সকালে মৈত্রী প্রচার তরঙ্গে বেড়ানোর ঠিকানা। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, কক্সবাজার থেকে বান্দরবান, প্রতিদিন সকালে ভারতীয় সময় 7:15 বাংলাদেশ সময় 7:45 বেড়ানোর বন্ধু। সোম থেকে শুক্র আসুন বেরিয়ে যান ভারতে, শনি ও রবি বাংলাদেশের দর্শনীয় স্থান। 594 কিলোহার্টজে অথবা নিউজ অন এআইআর অ্যাপে আপনার ভ্রমণ সাথী আকাশবাণী মৈত্রী।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন সুফি গানের আসর। এই পর্বের প্রথম গান শুনবেন আক্কাস ফকিরের কণ্ঠে।
1: রাখো কিংবা মারো এই দয়া করো, থাকি না যেন দাতা তোমায় ভুলিয়া গো, থাকি না যেন দাতা তোমায় ভুলিয়া। রাখো।

সুফি গানের আসর এখানেই শেষ হলো। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়া ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন বাংলাদেশের দর্শনীয় স্থান। আজকের বাংলাদেশের দর্শনীয় স্থান এই পর্বে ঘুরে দেখা বাংলাদেশের দিনাজপুর অঞ্চল। বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে অবস্থিত রংপুরের সবথেকে বড় জেলা হচ্ছে দিনাজপুর। ঢাকা থেকে প্রায় 413 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত এবং এই শহর বা এই অঞ্চলের উত্তরে রয়েছে ঠাকুরগাঁও, দক্ষিণে রয়েছে জয়পুরহাট, পূর্বে রংপুর আর পশ্চিমে আমাদের পশ্চিমবঙ্গ। দিনাজপুর এক অসাধারণ অঞ্চল যেখানে ঐতিহাসিক স্থাপত্য নিদর্শনে দেখতে পাওয়া যায় কান্তজির মন্দির, দিনাজপুর রাজবাড়ি, নয়াবাদ মসজিদ এবং সুরা মসজিদ। দিনাজপুরের আজকের আমাদের মানুষ ভ্রমণ।

দিনাজপুর মানে শুধু ঐতিহ্যবাহী অঞ্চল তা কিন্তু নয়, প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এখানে রামসাগর দিঘি জাতীয় উদ্যান, স্বপ্নপুর পিকনিক স্পট, নবাবগঞ্জ জাতীয় উদ্যান এগুলো কিন্তু আছে। এবার বলি নয়াবাদ মসজিদ সম্পর্কে। দিনাজপুর জেলার এই অনন্য প্রাকৃতিক তথ্যভাণ্ডারটি এখানে কিন্তু 1793 সালে সম্রাট দ্বিতীয় শাহ আলমের শাসনকালে তৈরি হয়। সে সময় অনেক টেরাকোটার কারুকার্যমণ্ডিত অঞ্চল ছিল, যেখানে 104টি আর অবশিষ্ট রয়েছে, তার মধ্যে অধিকাংশই কিন্তু অক্ষত নয়। স্থানীয়দের মতে 1800 শতকের মাঝামাঝি কান্তজির মন্দির নির্মাণের সময় পশ্চিমের কোনো এক দেশ থেকে আগত স্থপতিরা এখানে বসবাস করতে শুরু করেন। এখানকার নবাবগঞ্জ জাতীয় উদ্যানে 1518 হেক্টর পঞ্চবটির যে জাতীয় বন রয়েছে তা কিন্তু 2010 সালের 24শে অক্টোবর জাতীয় উদ্যান হিসাবে স্বীকৃতি পায়। বর্তমানে এই বিশাল শালবনটি শেখ রাসেল জাতীয় উদ্যান নামে পরিচিত। বনের মাঝখান দিয়ে 600 একর আশুরার বিল এবং মাছেদের জন্য সুন্দর একটি সংরক্ষণ ক্ষেত্র করা রয়েছে।

স্থানীয় অধিবাসীদের মতে সিদ্ধিলাভের পর দস্যু রত্নাকর নাকি এই বনেই বাল্মীকি মুনি রূপে খ্যাতি লাভ করেন। এখানেই রয়েছে সীতারকোট বৌদ্ধবিহার, যাকে কেন্দ্র করে রচিত হয়েছিল কিংবদন্তি শিবের কৈলাস বাস আর সীতার বনবাসের গল্প। দিনাজপুর থেকে নবাবগঞ্জের পথে বাস পাওয়া যায়। নবাবগঞ্জে পৌঁছনোর পর কাঠের ব্রিজের কথা জিজ্ঞাসা করলেই যে কেউ এই পঞ্চবটির রাস্তা দেখিয়ে দেবে।

দিনাজপুরে যাবেন অথচ দিনাজপুর রাজবাড়ি দেখবেন না তা কি করে হয়। শহরের উত্তর পূর্বে রাজারামপুর গ্রামের কাছে রাজবাড়ি এলাকায় অবস্থিত এটি একটি দর্শনীয় স্থান, পর্যটকদের কাছে অত্যন্ত প্রিয়। রাজবাড়ি বলা হলেও ঐতিহাসিক পটভূমি অনুসারে এটি আসলে একটি জমিদার বাড়ি। দিনাজপুর জেলার ঐতিহ্য ও সমৃদ্ধির প্রতিনিধি বলতেই বোঝা যায় এই রাজবাড়িকে। এখানকার ভবনের অবস্থা বেশ সঙ্গীন হলেও ইতিহাসপ্রেমীরা কিন্তু আগ্রহ নিয়ে ঘুরে আসেন এই অঞ্চলে। এবার বলি এখানকার জাতীয় উদ্যানের কথা। দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ভাগনগরে অবস্থিত বনাঞ্চলটি সিংড়া মৌজার অন্তর্গত বলে এর

নাম হয়েছে সিংড়া ফরেস্ট। প্রায় 856 একর বনাঞ্চলের 776 একর জায়গায় জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছিল 2010 সালে। এরপর থেকে এটিকে পিকনিক স্পটে পরিণত করা হয়েছে। বনের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নদী, এখানকার এক সুন্দর অঞ্চলে বিভক্ত হয়ে যাওয়া সেতুকে জোড়া দেয়। শিশুদের জন্য বিভিন্ন ধরনের রাইড সহ সরকারি উদ্যোগে বিনোদনের বিভিন্ন কার্যক্রম চালু হয়েছে। প্রতি শীতেই এখানে পিকনিকে আসার জন্য ধুম পড়ে যায়। দিনাজপুর শহর থেকে বীরগঞ্জ শহর হয়ে সড়কপথেই পৌঁছে যাওয়া যায় এই সিংড়া জাতীয় উদ্যানে।

পিকনিক স্পটের কথা যখন হচ্ছে তখন স্বপ্নপুরীর কথা বলবো না তা কি করে হয়। দিনাজপুরের সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে ফুলবাড়ী উপজেলার আফতাবগঞ্জে অবস্থিত স্বপ্নপুরী পিকনিক স্পট। এর প্রায় 400 একর জমির ওপর গড়ে তোলা এই সুন্দর নকশাকৃত বিনোদন পার্ক কৃত্রিম হ্রদ, পাহাড়, বন, গাছ, গাছালি, ফুলের বাগান এবং চিড়িয়াখানা আর কৃত্রিম ফোয়ারা সব কিছু নিয়ে এটি কিন্তু পর্যটকদের অত্যন্ত প্রিয় এবং পছন্দের জায়গা। এখানে রাত্রি যাপনের জন্য রয়েছে 5টি কটেজ। এখানে ঘোড়ার রথ, শাল, হংসরাজ সাম্পান এবং খেলাধুলার জায়গা সমস্ত কিছু রয়েছে। আর রয়েছে মাটির কুড়ে ঘর, ডাং বাংলো এবং বাংলাদেশের ভূমি মানচিত্র। সারা দিন ধরে ঘুরে দেখলেও কম মনে হবে। সত্যিকার কথা বলতে দিনাজপুরের বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়নের অন্তর্গত রুদ্রপুর গ্রামের একটি ব্যতিক্রমী স্কুলের কথা ছোট্ট করে বলে রাখি, যেখানে অপূর্ব শিল্পকর্মের জন্য মাটি, খড়, বালি এবং বাঁশ দিয়ে তৈরি হয়েছে এই স্কুল। এর নাম দীপশিখা স্কুল। দিনাজপুর শহরের টেকনিক্যাল মোড় থেকে বোচাগঞ্জগামী বাসে উঠে মঙ্গলপুর, তারপরেই পৌঁছে যাওয়া যায় এই স্কুলটি দেখতে। তাহলে আর কি, আজকের বাংলাদেশের দর্শনীয় স্থান এই অঞ্চলে ঘুরে দেখা দিনাজপুরকে। পরবর্তীতে আবার নতুন কোনো জায়গা নিয়ে ফেরত আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকুন।

আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় চাষের কাজকে আরও উন্নত করার লক্ষ্যে চালু হওয়া প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ আজ খুলে দেওয়া হয়েছে। রাশিয়ার সঙ্গে সংঘাত বন্ধ করতে ও সমঝোতা করতে ইউক্রেনের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত করা উচিত বলে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইন্দোরের হোলকা স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি-20 ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো রেল প্রকল্পের পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করে তিনি পৌর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি বাইপাস স্টেশন পর্যন্ত চেন্নাই মেট্রোতে ভ্রমণ করবেন। উল্লেখ্য, পুনামাল্লি পৌর করিডোরটিতে 3.7 কিলোমিটার দীর্ঘ এক অনন্য ডাবল ডেকার ব্যবস্থায় চালকবিহীন ট্রেন পরিচালনার উপযোগী অত্যাধুনিক সিগন্যালিং ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এছাড়াও প্রধানমন্ত্রী অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মিত 5টি স্টেশন পালানি, ভেলোর ক্যান্টনমেন্ট, আম্বাসামুদ্রম, পরমাকুডি এবং নামাক্কাল সহ 750 কোটি টাকারও বেশি মূল্যের রেল পরিকাঠামোর প্রকল্প উৎসর্গ ও উদ্বোধন করবেন। উদ্বোধন পর্বের পাশাপাশি প্রধানমন্ত্রী পৌর হ্রদের কাছে অবস্থিত জালাকান্দেশ্বর মন্দিরে দর্শন করে পূজা করবেন। প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। দেশের

0: 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় কৃষিক্ষেত্রকে আরও মজবুত করার লক্ষ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের পর 6 বছর মেয়াদী এই উদ্যোগটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গত বছর আজকের দিনে চালু করার জন্য সবুজ সংকেত দিয়েছিলেন। এই মুহূর্তেই প্রকল্পের আওতায় 100টি জেলাতে নির্দিষ্ট জেলা কর্মপরিকল্পনা ভিত্তিক পর্যবেক্ষণ ব্যবস্থা কার্যকর রয়েছে, যা কৃষি উন্নয়নে সহায়তা করছে। এই প্রকল্পের উদ্দেশ্য কৃষি উৎপাদনশীলতা, সেচ ব্যবস্থার সুবিধা, কৃষি সংক্রান্ত ঋণ প্রাপ্তির সুযোগ এবং ফসল তোলার পরবর্তী পরিকাঠামোর উন্নয়ন ঘটানো। উল্লেখ্য, এই উদ্যোগ কৃষিজীবীদের উৎসাহিত করেছে। এ ব্যাপারে 2025 সালের ডিসেম্বরে আয়োজিত PMDDKY ফার্মার প্রডিউসার অর্গানাইজেশন সংগামে 15টি রাজ্য ও প্রকল্পের আওতাভুক্ত 33টি জেলার 72টিরও বেশি কৃষক উৎপাদক সংগঠন একত্রিত হয়েছিল। সেই আলোচনায় অভিজ্ঞতা বিনিময়, কৃষি উৎপাদনশীলতা, কৃষিক্ষেত্রে বাজার ও আয় বৃদ্ধির সুযোগ সুবিধার কথা উঠে এসেছিল। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের আহ্বান জানিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। ইথিওপিয়ায় আদিস আবাবায় অ্যাডোয়া ভিক্টোরি মেমোরিয়াল মিউজিয়ামে এক সভায় শ্রী জয়শঙ্কর বলেন, স্থায়ী এবং অস্থায়ী দুধরনের সদস্যপদের ক্ষেত্রে আফ্রিকার প্রতিনিধিত্ব থাকা উচিত। 2023-এর G20 সভাপতিত্বকালে আফ্রিকান ইউনিয়নের স্থায়ী সদস্যপদ লাভের জন্য ভারত যে উদ্যোগ নিয়েছিল শ্রী জয়শঙ্কর তা উল্লেখ করেন।
1: India and Africa cannot remain unrepresented in global decision making, and that is why India worked resolutely during its G20 presidency in 2023 to secure a permanent membership for the African Union. This decade has seen the UN slide steadily into irrelevance, helpless in the face of major challenges. Our objective is not merely to add more seats around an old table. It is to make global governance more democratic, more responsive and more represented.
0: ত্রিদেশীয় আফ্রিকা সফরের চূড়ান্ত পর্যায়ে বিদেশমন্ত্রী ইথিওপিয়ায় বলেন, ভারত আফ্রিকার চতুর্থ বৃহত্তম ব্যবসায়িক অংশীদার দেশ। দুপক্ষের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় $100 বিলিয়ন। ইতালীয় বাহিনীর বিরুদ্ধে 1896 সালে অ্যাডোয়াতে ইথিওপিয়ার বিজয় গাথা স্মরণ করে জয়শঙ্কর বলেন, ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে ওই জয় মানুষকে উজ্জীবিত করেছিল। ভারত জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তি পরিবর্তিত পরিস্থিতির ভিত্তিতে চূড়ান্ত করা হবে। নতুন দিল্লিতে শিল্প সংগঠন PHDCCI এর সদস্যদের উদ্দেশ্যে ভাষণে কেন্দ্রীয় বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল বলেন, আমেরিকার শুল্ক সংক্রান্ত নীতিতে পরিবর্তনের প্রেক্ষাপটে ফেব্রুয়ারি মাসে ঘোষিত চুক্তি পুনরায় পর্যালোচনা করা হচ্ছে। শারীরিক সুস্থতা, যুব ক্ষমতায়ন এবং মাদকমুক্ত সমাজের বার্তা ছড়িয়ে দিতে আজ বারাণসীতে ফিট ইন্ডিয়া সানডেজ অন সাইকেলের আয়োজন করা হয়েছে। নমঘাট থেকে সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের দীক্ষামণ্ডপ পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। বিকশিত ভারতের জন্য মাদকমুক্ত যুব সমাজের উদ্দেশ্যে আয়োজিত এই উদ্যোগের লক্ষ্য যুব সমাজকে স্বাস্থ্য সচেতন করা এবং মাদকদ্রব্যের অপব্যবহার থেকে দূরে থাকতে তরুণদের উৎসাহিত করা। উত্তর রেলওয়ে জানিয়েছে, আজ সমস্ত রেল পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। উল্লেখ্য, গতকাল ভোর 4টে থেকে দুপুর 2টোর মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনগামী সব মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। অন্যদিকে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ এখন খুলে দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব মেট্রো স্টেশনে ইন্টারচেঞ্জ বা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধাও আবার চালু করা হয়েছে। উল্লেখ্য, নিরাপত্তার কারণে গতকাল রাত 10টা পর্যন্ত 45টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছিল। জাতীয় রাজধানীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য দিল্লি পুলিশ আজ একটি ট্রাফিক নির্দেশিকা জারি করেছে। এ কারণে সকাল 6টা থেকে বিভিন্ন রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত করা হতে পারে বলে জানা গেছে। অন্যদিকে নতুন দিল্লি অভিমুখী শঙ্কর রোড, বন্দে মাতারাম টি পয়েন্ট, ঝান্ডেওয়ালান পঞ্চকুইলান মার্গ, গোলডাকখানা, প্যাটেল চক, ম্যান্ডি হাউস, ভাইরন রোড, রিং রোড টি পয়েন্ট এবং লোধি রোড ফ্লাইওভার সহ বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হতে পারে বলে জানানো হয়েছে। এর সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর জন্য জনসাধারণকে অনুরোধ করা হয়েছে। সেবা সংকল্প অভিযান কর্মসূচির অধীনে কেন্দ্রীয় প্রকল্প জাতীয় প্রাকৃতিক কৃষি মিশন বা ন্যাশনাল মিশন অন ন্যাচুরাল ফার্মিং এর বিষয় শুনবেন একটি আলোচনা। বিশিষ্ট কৃষিবিজ্ঞানী ডক্টর সৈকত বসুর সঙ্গে কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে আজ সকাল 9টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক, ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দিল্লিতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে CJP-র ডাকা এই বিক্ষোভ নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দফতর OHCHR যে উদ্বেগ প্রকাশ করেছে, তা দেশের অভ্যন্তরীণ বিষয়ে অনিচ্ছাকৃত হস্তক্ষেপের সামিল বলে ভারত জানিয়েছে।

জেনেভায় ভারতের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, নিরপেক্ষতা ও পক্ষপাতহীনতার যে দায়িত্ব ওএইচসিএইচআর এর রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্থাটির উচিত অন্যান্য জায়গায় বিক্ষোভের বিষয়েও মনোযোগ দেওয়া। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এখানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংবিধানে নিশ্চিত করা হয়েছে বলেও স্থায়ী মিশন তার বিবৃতিতে জানিয়েছে। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সংঘাত বন্ধ করা এবং সেই লক্ষ্যে সমঝোতা করতে সক্ষম এমন একজন নতুন প্রেসিডেন্ট ইউক্রেনের নির্বাচন করা উচিত বলে পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও তিনি রাশিয়ার যেসব শোধনাগারে ডিজেল উৎপাদিত হয় সেগুলোকে লক্ষ্যবস্তু না করার বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সতর্ক করেছেন। হোয়াইট হাউসে ট্রাম্প তাঁর বক্তব্যে বলেন, এই ধরনের হামলা বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ব্যাহত করতে পারে, যাতে মার্কিন যুক্তরাষ্ট্রের কৃষকরা ক্ষতিগ্রস্ত হতে পারে। উল্লেখ, সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক বার্তায় কয়েকদিন আগে তিনি জানান, রাশিয়া অবিলম্বে মার্কিন ও বিশ্ববাজারে 3 লাখ টনেরও বেশি ডিজেল সরবরাহ করবে এবং আগামী মাসগুলিতে সেই সরবরাহের পরিমাণ আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর আগামীকাল পর্যন্ত কেরালা, মাহে, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, পুদুচেরি এবং কড়াইকালে বজ্রপাত সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। একই সময় অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, ওড়িশা এবং পশ্চিম রাজস্থানেও অনুরূপ আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে তারা। এছাড়া আজ উপকূলীয় কর্ণাটক, কোঙ্কন এবং গোয়ার কিছু কিছু এলাকায় গরম ও আর্দ্র আবহাওয়ার সম্ভাবনা রয়েছে বলে আইএমডি জানিয়েছে। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ আজ তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যা 7টায়। 5 ম্যাচের সিরিজের ফলাফল এখন 1-1। প্রথম ম্যাচে ভারত 8 উইকেটে জয়ী হয়েছিল। দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ 6 উইকেটে জিতে সিরিজে সমতা ফিরিয়ে এনেছে। দল ছেড়ে চলে যাওয়ার কারণে পর্তুগিজ ফুটবল ফেডারেশন পিসিএফ সেদেশের জাতীয় দল থেকে আন্তর্জাতিক তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে সাসপেন্ড করেছে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেছে। ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি তাদের শাস্তিমূলক তদন্ত কমিটির কাছে পাঠানো হয়েছে এবং চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত তদন্তের ফলাফল গোপন রাখা হবে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ু চেন্নাইতে 13,000 কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। দেশের 100টি উচ্চ সম্ভাবনাময় কৃষি জেলায় চাষের কাজকে আরও উন্নত করার লক্ষ্যে চালু হওয়া প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা আজ 1 বছর পূর্ণ করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে বলেছেন, বিশ্বের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে ভারত ও আফ্রিকাকে বাইরে রাখা যায় না। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথ আজ খুলে দেওয়া হয়েছে। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে সকালের আড্ডা, উপস্থাপনায় বিশাখা চক্রবর্তী।

দুই বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করে দিই আজকে রবিবারের সকালের আড্ডা। সকালের আড্ডা মানে আমাদের অনেক অনেক গান আর বন্ধুদের সঙ্গে অনেক কথা।

আর তার সঙ্গে আমাদের জানা অজানা দৃষ্টিকোণ আর অবশ্যই আবহাওয়ার খবর, সব কিছু নিয়ে আড্ডা দিতে যখন চলেই এসেছি তখন আজকের অনুষ্ঠান শুরু করে দেব একটা সুন্দর গান দিয়ে। একদম অনুষ্ঠানের শুরুতে থাকুন রাঘব চট্টোপাধ্যায় আমার শ্রোতা বন্ধুদের সঙ্গে।

0: মহালয়াটা পেরিয়ে গেছে মানে মনে একদম পুজো পুজো ভাব, তাই না? আর এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে যাই হয়ে যাক না কেন সারাটা বছর তাকিয়ে থাকা এই চারটে বিশেষ দিনের দিকে, সমস্ত বাধা বাঁধন ভুলে গিয়ে একদম ঝাঁপিয়ে পড়া শুধুমাত্র আনন্দকে আলিঙ্গন করার উদ্দেশ্যে। এটাই তো জীবন, কারণ আনন্দে থাকতে হবে আর নিজের মতো করে বাঁচতে হবে। সেই জন্যই সকালের আড্ডায় মৈত্রী বন্ধুদের সঙ্গে যখন আমরা চলে আসি, তখন থাকে আমাদের মধ্যে সেই আনন্দ যেখানে মৈত্রীর বন্ধনে আমরা বেঁধে নিতে চাই আমাদের শ্রোতা বন্ধুদের। আজকে দিনটা যখন 11 তারিখ, 11ই অক্টোবর, সেই দিনটা কিন্তু ইন্টারন্যাশনাল ডে অফ গার্ল চাইল্ডদের, যেখানে ইউএন 2011 সালে ঘোষণা করেছিল 2012 থেকে প্রত্যেক বছর এই দিনটিতে পালন করা হবে মেয়েদের অধিকার, শিক্ষা এবং বাল্যবিবাহ রোধ নিয়ে সচেতনতা। সত্যিকার কথা, নিজের অধিকার বুঝে নেওয়ার জন্য একটা নির্দিষ্ট দিন হয়তো খুব বেশি নয়, প্রত্যেকটা দিনই হয়ে উঠতে পারে তার স্বাধীনতার, এবং প্রত্যেকটা দিন হয়ে উঠতে পারে তার জীবনের অঙ্গীকারের। এইভাবেই তো এগিয়ে চলা, আর এইভাবেই আমরা রয়েছি মৈত্রীর সঙ্গে, মৈত্রীর বন্ধনে।
1: নিয়ন্ত্রিত মাত্রায় থাকলে শব্দশ্রুতি মধুর, উচ্চ মাত্রায় তা কেবলই দূষণ।
2: শব্দ দূষণ আটকাতে সক্রিয় হন, দূষণ ছড়াতে নয়।
1: উচ্চ রক্তচাপ, ঘুমোতে না পারা, শরীরে অস্থিরতা, লাউডস্পিকার বা সাউন্ড বক্সের প্রচণ্ড শব্দে এগুলো স্বাভাবিক পরিণতি।
2: নিজের আনন্দের জন্য অন্যকে অসুস্থ করবেন না, নষ্ট করবেন না উৎসবকে।
0: এবারে জানিয়ে দিই আজকের আবহাওয়ার খবর। প্রধানত মেঘলা আকাশ থাকবে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। মৎস্যজীবীদের জন্য এখনও পর্যন্ত ভারী কোনো সতর্কবার্তা নেই। মৈত্রীতে রয়েছি সকালের আড্ডায়, আর অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। এখন শুনবেন শুভমিতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে একটা সুন্দর গান।

0: রয়েছি সকালের আড্ডায়, আর আড্ডা দিতে এসেছি শ্রোতা বন্ধুদের সঙ্গে। সকালের আড্ডা মানেই এখন পুজোর প্রস্তুতি, কারণ মহালয়াটা যে পেরিয়ে গেছে, আর পুজো মানেই আমাদের পুজোর গান। পুজোর গান আমাদের মৈত্রীতে আমরা শুনব না তা কী করে হয়? মৈত্রী আমাদের এই পুজোতে কীরকম গান উপহার দেবে শ্রোতা বন্ধুদের, সেটা জেনে নেওয়ারও কিন্তু সময় হয়ে গেছে। তাহলে আর দেরি কেন? শুনে নেওয়া যাক পুজোতে মৈত্রী শ্রোতা বন্ধুদের জন্য মৈত্রীর কী প্ল্যান রয়েছে।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: ইতিহাসের মণিমাণিক্য, সাম্রাজ্যের ভাঙা গড়া, মানুষের হাসি কান্না খোদাই আছে ইমারতে, শিলালিপিতে, মুদ্রায়, লেখা আছে পুঁথিতে, ধূসর জীর্ণ বস্ত্রখণ্ডে। ইতিহাসের কাছে ফেরা প্রতি মঙ্গলবার সকাল 8:30 অনুষ্ঠান ঐতিহাসিক শহরের কথা, মৈত্রী প্রচার তরঙ্গে। ইতিহাসের সঙ্গে আপনার সাপ্তাহিক সম্পর্ক, ঐতিহাসিক শহরের কথা, 594 কিলোহার্টজে ভারতীয় সময় সকাল 8:30, বাংলাদেশ সময় সকাল 9:00, শুনতে ভুলবেন না।
2: সকালের 8:00 এখন সময় পরপর দুটো গান শুনে নেওয়ার, শিল্পী সুমন চট্টোপাধ্যায়।

পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে। সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।

0: গাড়ির গতি যেন প্রাণঘাতী না হয়ে ওঠে। আপনার ও পথচারীদের নিরাপত্তা আপনার হাতে।
1: আকাশবাণী মৈত্রীতে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টসে। আর আমরা রয়েছি সকালের আড্ডায়। রেডিওর এপার থেকে আমি রয়েছি, আর ওপারে আছেন আমাদের মৈত্রী শ্রোতা বন্ধুরা। সময় হয়ে গেছে দৃষ্টিকোণের। আজকের দৃষ্টিকোণ শুনবেন মহালয়া নিয়ে, প্রযোজনা আকাশবাণী মৈত্রীর সংবাদ বিভাগ।

আজ মহালয়া, পিতৃপক্ষের অবসান। সকাল থেকেই ঘাটগুলি জনাকীর্ণ, চলে পিতৃপুরুষের স্মৃতিতে তর্পণ। পূর্বপুরুষের আত্মা শান্তি পাক উত্তরসূরির জলদানে। ব্রহ্মাতুষ্ট হন, জগৎ শান্ত হোক, পৃথিবীর বিপুল উদ্ভিদরাজি প্রাণীকুল বাড়িদানে স্নিগ্ধ থাক। খাঁটি শাস্ত্রাচারের বিধি বাদ দিয়ে বলা যায়, উৎসবোন্মুখ প্রতীক্ষারত আমাদের কাছে মহালয়ার অর্থ হল পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা। ভোরে আকাশবাণীর মহিষাসুর মর্দিনী বেঁধে দেয় শারদোৎসবের আগমনী সুর। এ এক বিস্ময়, বাঙালির ঐতিহ্য নস্টালজিয়া প্রাণের টান বাঁধা পড়ে রয়েছে বাণী কুমার, পঙ্কজ মল্লিক, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আর বাংলার গুণী শিল্পী সমারোহে ছয় দশকেরও আগে তৈরি সেই চিরকালীন গ্রন্থনায়। প্রকৃতিতে যে সাজসাজ রব সাড়া ফেলেছিল, পূর্ণ মেজাজে তাই।

দুর্গা দুর্গতিনা আসিনী অশুভকে পরাহত করে শুভ প্রতিষ্ঠা করেন তিনি। মহালয়া আকাশে বাতাসে ছড়িয়ে দিল আলোর সুর, মনের ভেতরে ডাক পড়ে। আশ্বিনের শারদ প্রাতে উৎসব রেণুর ছোঁয়ায় বেজে ওঠে ঢাক।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: মৈত্রী প্রচার তরঙ্গে রয়েছি আর অবশ্যই আছি সকালের আড্ডায়। সকালের আড্ডায় এখন একটু জানিয়ে দেওয়ার সময় হয়ে গেছে, আজকের রাতের হারানো দিনের গানে শ্রোতা বন্ধুরা কি শুনবেন। স্মিতহাস্য স্বল্পভাষী আদ্যপ্রান্ত রুচিবান মানুষটি লোডশেডিং হলেই গানের ঘর থেকে বেরিয়ে এসে পিয়ানো বাজাতেন সম্মোহিনী সুরে। শুধু পিয়ানো নয়, সে তার বাঁশি, তবলা, হারমোনিয়াম, ম্যান্ডোলিন বাজানো দক্ষ ছিলেন। ওয়েস্টার্ন মিউজিকের ওপর ডিগ্রি পাওয়া এই গীতিকার ও সুরকার পাশ্চাত্য সঙ্গীতকে অনায়াসে মেশাতেন বাংলা লিরিকের সঙ্গে। লোকসঙ্গীতের আঙিনাতেও ছিল তার অবাধ যাতায়াত। কণ্ঠশিল্পকে গানের সিচুয়েশন বোঝাতেন এমনভাবে তাতে চোখের সামনে ফুটে উঠত গানের বক্তব্য। ছোটদের জন্যও সুর করেছেন, তবে গায়ক হিসেবে নিজেকে কিছুটা আড়ালেই রেখেছিলেন। ঠিকই ধরেছেন, তিনি সুধীন দাশগুপ্ত ছাড়া আর কেউ নন। সদ্য পেরোনো জন্মদিনে তাকে নিয়েই খানিক চর্চা চলবে আজকের হারানো দিনের গানে। আর তার তৈরি গান শোনাতে স্টুডিওতে থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। তাহলে আর কি, রাতে যেমন হারানো দিনের গান শুনবেন, এখন তো শুনতে হবে মৈত্রীতে সকালের আড্ডায় পরবর্তী গান। এবং পরের গানে আমাদের শ্রোতা বন্ধুদের জন্য গান শোনাতেন আসছেন লোপামুদ্রা মিত্র।

0: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
1: অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে। গাছের যত্ন নিন, তারা আপনার যত্ন নেবে।
0: রবিবারের সকালের 8:00 আমরা রয়েছি মৈত্রী প্রচার তরঙ্গে আর শুনছি সমস্ত মন ভালো করা গান। তার সঙ্গে রয়েছে আমাদের জানিয়ে দেওয়া যে পুজোতে শুধু ঘুরবো বেড়াবো তা তো হবে না, তার সঙ্গে অবশ্যই শুনে নেব পুজোর গান। তো পুজোর গান শোনার তো সময় রয়েছে, কিন্তু এখন সময় হয়ে গেছে রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটি শুনে নেওয়ার।

0: জানা অজানায় পরপর দুদিন শুনবেন অ্যান্টি কিথেরার গোলকধাঁধা। আজ প্রথম পর্ব। এটি লিখেছেন কমল বিকাশ বন্দ্যোপাধ্যায়।
1: সমুদ্র থেকে স্পঞ্জ সংগ্রহ করে জাহাজটা ফিরে আসছে। এশিয়ান সাগরে ঢোকার মুখে জাহাজটা দাঁড়িয়ে গেল। যে কোনো জাহাজের কাপ্তান এই সমুদ্রপথ এড়িয়ে চলে। যাদের উপায় নেই তারাই একমাত্র এই পথে যাতায়াত করে। এশিয়ান সাগরের আবহাওয়া ক্ষণে ক্ষণে পাল্টে যায়। কখন ঝড় উঠবে তা আগাম অনুমান করা দুঃসাধ্য। অভিজ্ঞ নাবিকেরাও এই পথ পাড়ি দিতে ভয় পায়। জাহাজটির অবশ্য কোনো উপায় নেই, দেশে ফেরার এটাই তাদের সহজ পথ। অদম্য সাহসী জাহাজে গ্রিক কাপ্তান ডিমিত্রিয়স আকাশের দিকে তাকিয়ে দেখে নিলেন এক্ষুনি ঝড় ওঠার কোনো সম্ভাবনা আছে কিনা। পরিষ্কার আকাশ দেখে তিনি জাহাজে ক্রুদের এগিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। জাহাজ ঢুকে পড়ল এশিয়ান সাগরে। ভালোই ভালো এই পথটুকু পেরোতে পারলেই দেশে ফেরা। জাহাজে যে কজন ক্রু আছে তারা যে যার নিজের কাজে ব্যস্ত, জাহাজ এগিয়ে চলেছে। হঠাৎ আকাশে ভেসে উঠল এক টুকরো মেঘ। অভিজ্ঞ কাপ্তান এবং ক্রুদের চোখ এড়াল না। তারা বুঝে গেলেন কি ভয়ঙ্কর ঝড়।

0: ঝড় আসছে, যে কোনো মুহূর্তে আছড়ে পড়বে সমুদ্রের বুকে। কয়েকজন ক্রু আর হাতে গোনা কয়েকজন স্পঞ্জ ডাইভার এদের সঙ্গে নিয়ে উত্তাল সমুদ্র কিভাবে সামাল দেবেন সেই ভাবনায় কাপ্তানের চোখ মুখ কুঁচকে আছে। গম্ভীরভাবে ডেকের উপরে পায়চারি করতে করতে দীর্ঘদিনের অভিজ্ঞতার ঝুলি হাতরে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন। ঝড় শুরু হয়ে গেছে, উত্তাল সমুদ্রের ঢেউয়ের ধাক্কায় জাহাজ খোলামকুচির মতো ভাসছে। ক্রুরা আপ্রাণ চেষ্টা করেও জাহাজের চলার অভিমুখ ঠিক রাখতে পারছে না। তারা শুধু চেষ্টা করে যাচ্ছে জাহাজ যাতে ডুবে না যায়। জল আর বাতাসের ঝাপটা এতটাই তীব্র যে সামনে কোনো কিছু স্পষ্ট দেখা যাচ্ছে না, বোঝা যাচ্ছে না জাহাজটি কোন দিকে ভেসে চলেছে। এমন সময় তরুণ নাবিক আরাগিনোস ছুটতে ছুটতে এসে কাপ্তানের হাতে টেলিস্কোপটা ধরিয়ে দিয়ে দূরে এক টুকরো মাটির দিকে আঙুল তুলে ইশারা করল। কাপ্তান ডিমিত্রিয়স টেলিস্কোপে চোখ রেখে সেদিকে তাকিয়ে দেখলেন, একটি দ্বীপের তটভূমি দেখা যাচ্ছে। এই দ্বীপ তাঁর চেনা, এর আগে অনেকবার এখানে এসেছেন। সিনিয়র নাবিক রুদলফকে ডেকে তিনি সামনের ওই দ্বীপে জাহাজ নোঙর করতে বললেন। এতক্ষণ ঝড় জল আর উত্তাল সমুদ্রের সঙ্গে লড়াই করে সকলে ক্লান্ত, তাই কাপ্তান ঘোষণা করলেন, আজকের মতো যাত্রা শেষ, কাল সকালে আবার যাত্রা শুরু হবে। 118 বছর আগে অর্থাৎ 1900 সালে ঝড়ের কবলে পড়ে জাহাজের লোকগুলো যে দ্বীপে আশ্রয় নিয়েছিল তার নাম অ্যান্টিকিথেরা। দ্বীপটিকে ঘিরে থাকা সমুদ্র স্পঞ্জ নামক সামুদ্রিক প্রাণীর খনি হিসেবে পরিচিত হওয়া সত্ত্বেও ঝড়ের ভয়ে এই এলাকায় সহজে কেউ আসতে চায় না। কিছুক্ষণ আগে ঝড় থেমে গেছে, পূর্ব আকাশে ভোরের আলো উঁকি দিচ্ছে, পাখিরা কলরব করছে, নাবিকেরা জাহাজের নোঙর তোলার প্রস্তুতি নিচ্ছে। এমন সময় কাপ্তান দিমিত্রিয়স স্পঞ্জ ডাইভারদের দিকে তাকিয়ে বললেন, অ্যান্টিকিথেরা দ্বীপে এসেই যখন পড়েছি তখন সমুদ্রে একবার ডুব দিলে হয় না? কাপ্তান কি বলতে চাইছেন কারো বুঝতে অসুবিধে হল না। জাহাজ যেমন দাঁড়িয়েছিল তেমনি দাঁড়িয়ে রইল। কাপ্তানের নির্দেশে একজন স্পঞ্জ ডাইভার স্তাদিতিস ঝাঁপ দিল সমুদ্রের জলে, একদমে পৌঁছে গেল প্রায় 45 মিটার গভীরে, যেখানে স্পঞ্জ পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি। কিন্তু কয়েক মিনিট পরেই সে ফিরে এলো, চোখে মুখে আতঙ্কের ছায়া। কি হয়েছে? কাপ্তান জানতে চাইলে সে বলল, জলের নিচে স্তূপের মতো দেখতে একটা বাড়ি দেখতে পেয়েছে, তবে সেখানে কারা থাকে সেটা জানতে পারেনি। স্তাদিতিসের কথা শুনে কাপ্তান কৌতূহলী হয়ে উঠলেন। কয়েকজন ডুবুরিকে সঙ্গে নিয়ে তিনি নিজেই নেমে পড়লেন সাগরের জলে। কয়েক মিনিটের মধ্যেই তাঁরা পৌঁছে গেলেন সেই স্তূপের কাছে। অভিজ্ঞ চোখে দিমিত্রিয়স বুঝতে পারলেন আগের ডুবুরির দেখা স্তূপটি আসলে বহুদিন আগে ডুবে যাওয়া একটি জাহাজ। তবে এমন অদ্ভুত গড়নের জাহাজ তিনি আগে কখনো দেখেননি, এমনকি বাপ ঠাকুরদার কাছেও কোনোদিনও শোনেননি। জাহাজের আশেপাশে ঘোরাঘুরি করতেই ব্রোঞ্জের তৈরি অতি প্রাচীন একটি রোমান মূর্তি তাঁর চোখে পড়ল। স্পঞ্জ খোঁজায় ইতি টেনে ব্রোঞ্জ মূর্তিটিকে তুলে নিয়ে তিনি সদল বলে জাহাজে ফিরে এলেন। জাহাজ ফিরে চলল গ্রিসে। দেশে ফিরে কাপ্তান দিমিত্রিয়স দেশের নৌবাহিনীকে সমস্ত ঘটনা জানালেন। ডুবে যাওয়া জাহাজ থেকে অনেক সময় মূল্যবান দ্রব্য সামগ্রী পাওয়া যায়, তাই খবর রাষ্ট্র হওয়ার আগেই হেলেনার নৌবাহিনী তাদের একটি ইউনিট নিয়ে দ্রুত অ্যান্টিকিথেরা দ্বীপে পৌঁছে গেল। চলল অনুসন্ধান, পাওয়া গেল বহু মূল্যবান পুরাকীর্তি।
1: জানা অজানায় এতক্ষণ শুনলেন অ্যান্টিকিথেরার গোলকধাঁধার প্রথম পর্ব। এটি লিখেছেন কমল বিকাশ বন্দ্যোপাধ্যায়। সকালের আড্ডার একদম শেষ পর্বে চলে এসেছি। আর শ্রোতা বন্ধুদের কাছে জানার আগ্রহ অবশ্যই রইল যে অনুষ্ঠান কেমন লাগছে আমাদেরকে জানান। কোথায় জানাবেন? জানান মৈত্রীবন্ধু @gmail.com MAITREBANTHU23@gmail.com। ঝটপট লিখে ফেলুন, মেল করে দিন আমাদেরকে কি কি শুনতে চান, আরও সব কিছু থাকুক আপনাদের মেলেতে। আর আপনারা থাকুন বন্ধুত্বের বন্ধনে আমাদের সঙ্গে। গানে গানে শুভঙ্কর ভাস্কর, আর আজকে আড্ডা থেকে বিদায় নিচ্ছি আমি বিশাখা।

0: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে অনুষ্ঠান কবি কণ্ঠে। আজকের অতিথি কবি জয়া মিত্র, তাঁর সঙ্গে আলাপচারিতায় কৌশিক সেন। আজ শুনবেন পর্ব দুই।
1: কবিকণ্ঠ অনুষ্ঠানে দুই বাংলা শ্রোতা বন্ধুদের স্বাগত। গত সপ্তাহের অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে জয়া মিত্রের হাত ধরে আমরা হাজির হব এই পর্বে। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন জয়া মিত্র। জয়াদি, আপনাকে স্বাগত। আমরা গত সপ্তাহের অনুষ্ঠান শুরু করেছিলাম শিশু সাহিত্যের কথা এসেছে এবং আপনার কবিতাকে লালন করা, তার কথা বারে বারে ঘুরে ঘুরে এসছে। আজকের যে পর্ব, এখানে একটু শুরু করি অনুবাদ সাহিত্যের জয়া মিত্র, অনুবাদক জয়া মিত্র, তাঁর কথা দিয়ে।

0: তো এই যে অনুবাদের প্রতি আপনার আগ্রহ এবং অনুবাদের মধ্যে দিয়ে বিভিন্ন বিশ্বের বিভিন্ন প্রান্তের যে ভাষাকে আমাদের বাংলা ভাষায় প্রকাশ করা, তার রূপদান করা, এই জায়গাটাকে আপনি কিভাবে শুরু করলেন?
1: এটাও না ওই একদম মানে বেনারসের বাড়ি যেখানে আমি প্রথম বড় হতে শুরু করেছি, মানে আমার জন্মাবার পর থেকে যেখানে থেকেছি, তারপরে আমার স্কুল, এইসব জায়গা থেকে এর শেকড়টা। যেমন হিন্দিতে কোনো গল্প পড়লে তারপরে তো স্কুলে এসে আমার বন্ধুদের সেটা বাংলাতেই বলতাম, আর একটু বড় হওয়ার পর ব্রহ্মগার্লসে যখন এলাম তখন ইংরেজিতে গল্প পড়লে বাংলাতে বন্ধুদের বলতাম। এইটা থেকে, এবং আমার বড় পরিবার ছিল, ভাই বোনেদেরকে, এমনকি অনেক সময় মাকে, মাকেটা আরেকটু বড় হয়ে সিনেমা দেখতে যাওয়াটা আমাদের ছোটবেলায় একটা ভীষণ নিষিদ্ধ কাজ ছিল, যতদিন স্কুলে পড়বে ততদিন সিনেমা দেখবে না, এরকম নিয়ম। তাও আমি আর আমার বোন প্রচণ্ড ঘ্যান ঘ্যান করে কখনো কখনো দেখতে যেতাম। এবার ফিরে এসে মাকে গল্পটা বলতে হতো যে আমরা কি সিনেমা দেখেছি। তো এর ফলে না একটা ভাষার জিনিসকে অন্য ভাষায় বলা, এটা আমি খুব মানে ওই জীবনযাপনের সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে তৈরি হয়েছিল। আমি প্রথম যে বইটা অনুবাদ করি, কৃষ্ণচন্দ্রের আত্মজীবনী, একদম আমার মনে আছে যে আমি বাসের জন্য অপেক্ষা করছি আর বাসস্ট্যান্ডের একটা বেঞ্চিতে বসে বসে ওটা পড়তে শুরু করেছি হিন্দিতে। খুব সুন্দর নামটা, আধে সফর কি পুরি কাহানি, উনি শেষ করে যেতে পারেননি। এত সুন্দর লাগছে বইটা পড়তে পড়তে যে আমি মনে মনে তখনই কিন্তু মনে মনে ওটাতে আমি বাংলায় ভাবছি। বাড়ি ফিরে এসে জামা কাপড়ও না পাল্টে আমি প্রথম ওই অংশটা বাংলায় লিখে ফেলতে শুরু করলাম। তারপরে তো ধীরে ধীরে কিছু কিছু, যেমন প্রথম আমার পরিচিত একজন বেশ বিখ্যাত কবি, তিনি ওটা পড়ে খুব খুশি হয়েছিলেন, বললেন যে এইটা আমি পরিচয় ছাপো, তুমি আমাকে খানিকটা অংশ পাঠাও। পাঠালাম। তিনি তারপরে একদিন খুব চেঁচামেচি করে টেলিফোনে বললেন যে পুরো বইটা পাঠাও, পুরোটা শেষ করে এক্ষুনি পাঠাও। এক্ষুনি পাঠাও মানে কি? বললো এক্ষুনি, উনি খুব ওরকম জোর করে কথা বলতেন, বললো এক সপ্তাহের মধ্যে বইটা শেষ করে পাঠাও। যাই হোক, আমি মাসখানেকের মধ্যে সেটা শেষ টেশ করে পাঠালাম, উনি আমাকে কিছু জিজ্ঞেসও করেননি, পাঠিয়ে দিলাম। তারপরে বললেন যে শোনো, তোমার ওইটা বই হয়ে বেরোচ্ছে অমুক জায়গা থেকে, এইরকম একটা জিনিস ছিল বাংলায় এত ভালো অনুবাদ হয়েছে ইত্যাদি, কৃষ্ণচন্দ্রের আত্মজীবনী আত্মকথা নাম দিয়ে, কেননা আমি ওই আধে সফর কি পুরি কাহানি অত সুন্দর তাকে অনুবাদ করতে পারিনি, আত্মকথা নাম দিয়ে। সত্যি কথা বলতে কি, আমার নিজস্ব কোনো গদ্য লেখার থেকে আগে কিন্তু আমার অনুবাদের বই বেরিয়েছে, আত্মকথা হচ্ছে আমার প্রথম প্রকাশিত বই।
0: তারপর থেকে একই ধারায় সেই অনুবাদ সাহিত্য চলছে, মানে সম্পূর্ণ যে ধারাটা সাহিত্য, মানে অনুবাদ সাহিত্য, উপন্যাস, গল্প, কবিতা এবং তার সঙ্গে সঙ্গে পত্রপত্রিকায় আপনার প্রবন্ধ প্রকাশ, কলম লেখা, এই যে এত ধারার সৃষ্টি, এটা কিভাবে সম্ভব হয়ে যাবে?
1: এটা আমার কাছেও একটা খুব রহস্য। এই কয়েকদিন আগে সাহিত্য একাডেমি থেকে যখন বললো যে তোমার সমস্ত পাবলিকেশনের ডেট পাঠাও, আমি কিরকম ঘাবড়ে গেলাম যে আরে আমি এতগুলো বই লিখে ফেলেছি, কি সাংঘাতিক, এগুলো কি করে যা হলো আমি নিজেও জানি না। কেননা সবসময় আমার মনে হতো যে আমি সময় পাচ্ছি না, সময় পেলে আমি ধীরে সুস্থে একটা কাজে হাত দেব, আর যে কখন ধীরে সুস্থে সময় পাবো জানি না। কিন্তু আমি এখনো ভাবি, যেটা তুমি বলতে ভুলে গেলে, যে আমার সময়ের একটা বড় অংশ খেয়ে নেয় সে হচ্ছে আমার কাগজটা, এটা তো আমার অস্তিত্বের একটা অংশ হয়ে গেছে, ভূমধ্যসাগর।
0: না না, আমি ভুলিনি, ওটাই আমি আসছিলাম। আমি ওই পত্রিকা সম্পাদনা শুরুতে বলেছি আমি ভূমধ্যসাগরের কথায় আসবো, তবে তার আগে আরো একটা বিষয়, যেটা আপনার আসানসোল এই অঞ্চলে থাকাকালীন একটা তরুণ প্রজন্ম, তারাও কিন্তু আপনাকে কেন্দ্র করে তাদের সাহিত্যকর্ম লেখালেখি শুরু করেছেন, তারা পরবর্তী জীবনে কেউ ডাক্তার আর অনেক রকম রয়েছে, আপনি তাদের হয়তো সকলকে মনে করতে পারবেন না।
1: সত্যি কথাই, আমি কিন্তু মানে বলতেও পারবো না,
0: কিন্তু আপনাকে কেন্দ্র করে, আপনাকে মধ্যখানে রেখে তারা সাহিত্য নিয়ে মেতে উঠেছে আর কি, সাহিত্য প্রকাশনা হয়েছে।
1: সেরকম অনেক কম বয়সী বন্ধু আমার আছে,
0: এখনো রয়েছে আপনার অনেক, এই প্রজন্মের অনেকে আপনার বন্ধু
1: বিচার না করে আমার বন্ধুরা আমাকে ভালোবাসে। আর আমি মাঝে মাঝে মজাও করি যে আগে যাদের বাবা মায়েরা আমার বন্ধু ছিলেন, এখন তাদের ছেলেমেয়েরা অনেকে আমার বাবা মায়ের থেকে বেশি বন্ধু। এবং বন্ধু মানে কিন্তু সর্বার্থে বন্ধুই, সত্যি সত্যি আমরা যে কোনো কথা শেয়ার করতে পারি, যে কোনো সমস্যা নিয়ে নিজেরা কথা বলি, যে কোনো আনন্দ ভাগ করে নিতে পারি।

0: তো এই এইটা সত্যি কথা বলতে কি ওই বটগাছ যেমন ঝুড়ির ওপরে ভর করে দাঁড়ায়, আমার এই বন্ধুরা না এদের ওপরে আমি নির্ভর করে থাকতে পারি।
1: তো এদের ওপর নির্ভরতা, তার সঙ্গে সঙ্গে ভূমধ্য সাগর। আপনি এমন একজন সাহিত্য কর্মী যিনি লিটল ম্যাগাজিনের অনুরাগী, এবং অনুরাগী শুধু নয়, এই লিটল ম্যাগাজিন যে অনেক কিছু দিতে পারে, অনেক নবীনকে এবং অনেক অজানা অঞ্চলের অনেক জিনিস জানাতে পারে এই লিটল ম্যাগাজিন পড়লে, সে কথা আপনি বলেছেন। এবং আপনি এই লিটল ম্যাগাজিনের প্রতি নজর রাখা, চর্চা করা, এটা যেমন করেন, এর পাশাপাশি প্রকাশ করেন ভূমধ্য সাগর। তো এই ভূমধ্য সাগর প্রকাশনার মধ্যে দিয়ে আপনিও কি সেই নবীনদেরকে খুঁজে নিচ্ছেন?
0: এটা ঠিক নবীনদের খুঁজে নিচ্ছি এমন না, আসলে আমি অনেক সময়ই বলি এটা মজা করে যে কোনো সম্পাদকের গায়ে অনেকগুলো অদৃশ্য বড়শি ঝোলানো থাকে। যখন কারোর সঙ্গে গল্প করছি, গল্প করতে করতে তার কথা, তার দেখার কথা যখন শুনছি, তখন মনে হয় যে এই যে কথাগুলো এই মানুষটি বলছেন, ওর এই আশ্চর্য অভিজ্ঞতা আছে। ধরো একটা লেদ মেশিন চালাতে পারেন, তার যে একটা গল্প আছে, ওই লেদ মেশিনটা, তার কাজ, তার সঙ্গে একটা মানুষের সম্পর্ক, এটা তো মানে এটা আমিও জানি না, আমি ধরে নিই আমার পাঠকরাও জানেন না। একজন মোটর মেকানিক, ট্রাক সারায়, তার যে গল্পটা সেটা তো শুধু ট্রাকটার সঙ্গে যুক্ত নয়। তখন না আমি তাদের পেছনে পড়ে যাই হাত ধুয়ে, একটু লিখে দেবেন। বেশিরভাগ সময় উত্তরটা হয় কি করে লিখবো, আমি কি আপনার মতো লেখক? আমাকে তো লেখক হতে হবে না, আপনি যা বলছিলেন এতক্ষণ শুধু সেইটা লিখে দিন। ভূমধ্যসাগর সম্পর্কে এটা একটা খুব পরিচিত মন্তব্য প্রচুর বন্ধুরা করেন যে আপনি এত ভালো ভালো লেখক, এত নতুন লেখক কোথায় পান? তো আমি বলি সেটা জন্মান ভূমধ্যসাগরের কাছাকাছি। ফলে তাদের মধ্যে সবাই যে খুব তরুণ এমন না, বয়স্ক লোকেরা আছেন, আবার একদম কম বয়সীরা আছে।
1: আচ্ছা জয়দি, এই ভূমধ্য সাগর নিয়ে যে এগিয়ে চলেছেন, কখনো কি মনে হয় যে অনেককেই পাশে পাচ্ছি না, মানে এই যেন আমাকে একাই টেনে নিয়ে যেতে হচ্ছে?
0: এটা মনে হয় না, এটা আমার না ওই যে লেখা বলছিল কি করে এতটা লিখলেন, আসলে আমি সত্যি সত্যি একেবারে উপন্যাস লেখা বা এরকমের ক্ষেত্রে ছাড়া আমি যেটা বেশ বেশি লিখেছি সেটা হচ্ছে এই নদী নিয়ে, জল নিয়ে নিবন্ধ বা বিভিন্ন খবরের কাগজে কলাম লেখা। এই পুরো জার্নিটা আমি করতে পেরেছি কিন্তু আমার না দেখা প্রচুর মানুষ সঙ্গে ছিলেন বলে। মানে আমি না এইটা খুব ফিল করতে পারতাম যে আমি যখন লিখছি তখন কিন্তু আমি যেমন কবিতা নিয়ে আমার ভীষণ ভয় অন্য কারো কাছে চলে যাচ্ছে, তার সঙ্গে পরিচয় নেই, এই লেখাগুলোর সময় না আমার সমস্ত সময় মনে হতো যা আমি নিজে দেখেছি সেইটা আমি অন্যদেরকে বলছি। মানে আমি আসলে একটা ছোট কাপের মতো, যে বিপুল অভিজ্ঞতা আশপাশে আছে অন্য মানুষদের, সেটা জল বিষয়েই হোক, সেটা গাছপালা হোক, জঙ্গল হোক, এমনকি আমার নিজের সমাজের যে পুরনো সংস্কৃতি যেটাকে মুছে ফেলার জন্য, ভুলিয়ে দেওয়ার জন্য অনেক সংগঠিত চেষ্টা করছে বাজার, সেটারও যখন প্র্যাকটিস কোথাও দেখি, যেটাকে কম বয়সে কুসংস্কার বলে চিহ্নিত করতাম, বুঝতাম না বলে, সেইখানে আমি এখন আর নিজের সমাজকে দেখতে পাই যে সমাজের ওইটা জোরের জায়গা, প্রকৃতির সঙ্গে নিজেকে কাছাকাছি রাখার জোরের জায়গা। তো সেই জানাটাকে আমার তখনই খুব ইচ্ছে করে যে আরও যে অনেক বন্ধুরা আছেন যাদের আমি দেখতে পাচ্ছি না, তাদের সঙ্গে ভাগ করে নিই। তাহলে হবে কি, দুটো আশা থাকে, একটা হচ্ছে এদের কথা আমার ভালো লেগেছে অন্যদের বললাম, আর যাদেরকে বললাম তারাও হয়তো নিজেদের কোনো কথা আবার আমাকে বলবেন।
1: সেটা কবিতার ক্ষেত্রে আসে না?
0: কবিতা আমি পড়তে খুব ভালোবাসি, মানে অন্যদের কবিতা পড়তে, কারণ আমি বললাম না আমার তো চেতনা শুরুই হয়েছিল কবিতা পড়ার থেকে, কিন্তু আমার কবিতা অন্য কেউ পড়বেন এইটা আমি খুব একটা ভাবতেও পারি না।
1: না, আমি আপনার আরো একখানি কবিতা পড়ব, তারপরে কিন্তু আপনার কাছ থেকে আপনার কবিতায় শোনার আগ্রহ প্রকাশ করব। বৃষ্টির দুপুর শেষে এই শিরোনামে কবিতা, আশীর্ষ আবৃত করে রাখে গাঢ় কুয়াশার জল, বুকের পাথরগুলি আভঙ্গ জড়ায় ক্ষিপ্র নদী, খুব আস্তে আস্তে মুঠো খুলে দিলে দেখি আজকাল ভেসে যায় সমস্ত আঙুল, সচ্ছল স্রোতের মুখে যেরকম ভেসে যায়

0: অ্যাওলার দল কবে যেন হাতে ছিল একটি কাঞ্চন ফুল, এক কুচি সবুজ বরফ। জল বে জল বে বে তারা উজানে গিয়েছে নাকি ছায়া ভরা আমলকি বন, যেইখানে মাটি থেকে সময়ে প্রবিষ্ট হয়, নিয়ে যায় কিশোর কালের লাল জামা। বৃষ্টির দুপুর শেষে ফ্রেম বন্ধ হয়ে গেলে যে নিতান্তই আমার, তাকে আর দেখতেও পাই না। এবারে আপনার যা নিতান্ত আপনার, তার কাছেই আপনাকে একটু যেতে অনুরোধ করব।
1: এই কবিতাটার নাম জল ছবি। হাতের পাতায় এক ফোঁটা জল, সেখানে তোমার ছবি। ছবিতে তোমার মেরুন শার্টের পেছনের দেওয়াল কি করে ঘোলাটে বিস্তৃত জল হয়ে যায়, আর নৌকার ফ্রেম হয়ে দুলে ওঠে তোমার খাটের শিথান। ঘরের ভেতরে বসে তুমি মগ্ন হয়ে কথা বলছো মুঠোয় ধরা অন্য মানুষের সঙ্গে, তাকে আমি দেখছি না। আমার দৃষ্টি বেয়ে বেয়ে ভেসে যাচ্ছে তোমার ভেলা, তোমার ঘরের দেওয়ালে কুয়াশার রং, তোমার চুলে বিদ্যাধরী ঢেউ জাগানো হাওয়া, নদীর থেকে নদীতে তোমার ভেসে যাওয়া, বনের দিকে মোহনার দিকে জটিলতার দিকে। মেয়েরা উলু দিচ্ছে, স্কুলের খাতা ছিঁড়ে তোমার দিকে ছোট ছোট নৌকো ভাসিয়ে দিচ্ছে বাচ্চারা। নদীর ভেতরে কোল পেতে বসে আছে একলা দোকলা কাদা রঙের গ্রাম। তোমাকে ঘিরে জেগে উঠছে বেঁচে থাকা, দরজার বাইরে থেকে দেখতে পাচ্ছি।
0: এরপর আরো একখানি কবিতা, তারপর আবারও কথায় আসব।
1: এটা একটু অন্যরকম একটা কবিতা পড়ি, হ্যাঁ। এটার নাম সম্পাদককে চিঠি। আগে না, দেশপ্রেমমূলক কোনো পদ্য নেই আমার, নেই সাম্রাজ্যবাদ বিরোধী কিংবা জমিদারতন্ত্রের সমর্থক কোনো লেখাও। একা একা বসে শব্দ দিয়ে লেখা তৈরির চেষ্টা করতে করতে এমন জেরবার হয়ে গেছি যে অন্য কোনো কিছু আর শেখাই হলো না। কত লেখা কবিরা লিখেন আর বইও হয় সেসব যথাসময়ে, অথচ কই, আমি যে বলতে চাইছি কেবল আমার নিজের কথাটা। খুব ছোটবেলায় দিদিমা শেখাতো, আমরা যারা শহরে থাকি আমাদের নাকি সব কলাগাছ আর সুন্দর সুপুরি বাগান ভরা দেশ থাকে ছোট ছোট গ্রামে, নানা রকম নামে ভারী আদর জড়ানো গলায় সেসব দেশের কথা কইতো। এদিকে ভূগোল বইতে আমি তো পড়েছি এক অন্য দেশের কথা, সেখানে আছে চারিদিকে খুব সীমান্ত আর মাঝে অনেক অনেক মাটি, খাঁটি সাহস বুকে নিয়ে তাকে পাহারা দিতে হয়। এই দুটো দেশ একটা থেকে একটা ঠিক যে কত দূর সেসব কথা কাকে শুধোই, তার জবাব দেবে কে, এই সব ভাবতে ভাবতে না মশাই, দেশপ্রেম বিষয়ে আমার কি আর লেখার থাকতে।
0: বাহ, একটা সত্যি একটু অন্য ধরনের কবিতা থেকে ঘুরে এলাম আমরা। এবারে যে জায়গাটায় যাবো জয়াদি, সেই জায়গাটা হচ্ছে পরিবেশ। আপনি এক জায়গায় বলেছেন যে একটা সময় আমরা মানে প্রকৃতির কথাটাই বেশি বলি, প্রকৃতি, কিন্তু তার সঙ্গে যে পরিবেশ যে জায়গাটা সেটার দিকে তাকাই না। প্রকৃতি, প্রকৃতির মুক্ততা, প্রকৃতির নানান রকম আবর্তন বিবর্তন, এই সব নিয়ে আমরা যতটা থাকি, পরিবেশকে নিয়ে আমরা সেই পরিমাণে ভাবিত ছিলাম না, যার ফলে পরিবেশ সচেতনতা কথাটাও এখন ওই পাঠ্য বইয়ের মধ্যে এসে দাঁড়িয়েছে, সেটা তার বাইরে পৌঁছতে পারেনি। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি আপনাকে বলি পরিবেশ আন্দোলন কর্মী, তাহলে সেটা অনেক একটা রূঢ় ফর্মে চলে আসে, আপনি তা নন,
1: কিন্তু সেই যোগ্যতাও নেই।
0: কিন্তু আপনি পরিবেশের বিরুদ্ধে যারা নানাবিধ কার্যকলাপ চালিয়েছে তাদের বিরুদ্ধে প্রতিবাদে পিছপাহান না। তো এই যে জল, এই জল আন্দোলন, জল কে নিয়ে যে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা, জলাশয় রক্ষা করা, এই যে জায়গাটাই, এই জায়গাটা ক্ষেত্রকে আপনি কিভাবে গ্রহণ করেছেন এবং এটাকে কিভাবে জনসমাজের মধ্যে ছড়িয়ে দিচ্ছেন, কেবলই কি লেখালেখির মধ্যে, না আপনাকে অনেক ক্ষেত্রে সশরীর উপস্থিতি দিতে হচ্ছে, রাখতে হচ্ছে?
1: আমি তো মূলত লেখার কাজই করি,

মানে শব্দ মিস্ত্রি আর কি। কিন্তু তার জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে আমি কি লিখব, একটা কিছু আমি বলতে চাইব, তবে তো লিখব, সেই কিছুটা আমি পাবো কোথায়? কেননা আমি না কিছু বানিয়ে লিখতে পারি না, এটা একটা সমস্যা। ফলে মানুষরা যেখানে বেঁচে আছেন সেইটা আমার কাছে একটা অন্তহীন উৎস। আগে যেটাকে আমরা শুধু প্রকৃতি বলতাম, পরিবেশ বলা দরকার হতো না, কেননা যখন আমরা সহজে নিঃশ্বাস নিতে পারি ততক্ষণ তো আমরা জানার চেষ্টা করি না যে বাতাসে অক্সিজেন থাকে, সেটা দিয়ে আমরা বাঁচি। ঠিক সেরকম মানুষের সঙ্গে প্রকৃতির যে সম্পর্ক সেটাই তার সংস্কৃতি ছিল, বিশেষ করে আমাদের মতো একটা কৃষি প্রধান দেশে। কিন্তু সেই ব্যালেন্সটা যখন নষ্ট হতে লাগলো তখনই ওই সংকটটার একটা নাম হলো পরিবেশ। এবং তখন প্রাকৃতিক সৌন্দর্য, প্রাকৃতিক বিশালতা, মানুষের সঙ্গে তার চারিপাশের যে সম্পর্ক, সহজ সম্পর্ক, সেইটা থেকে ছিন্ন করে ওই পরিবেশ বলে ওই সংকটটাকে একটা আলাদা জায়গায় নিয়ে আসা হলো। বলা হতে লাগলো যে ওইটা কী করে পার করা যাবে, যেন মানুষ ওটা পার করে করে চলেনি। এই যে বারবার বলা হয় না, যে কোনো রাজনৈতিক বা কোনো বড় মিটিংয়ে গেলেই দেখি বারবার বলা হয় যে লোকজনকে সচেতন করতে হবে, সাধারণ মানুষকে সচেতন করতে হবে। আমি কে? আমি কি সাধারণ মানুষ নই? আমার দেশের যে 5000 বছরের পুরনো একটা কৃষি সংস্কৃতি সেটা কি টিকতে পারতো যদি পরিবেশ ধ্বংস করাটাই মানুষের স্বভাব হতো? তাহলে কেন এই গত 50-60 বছর ধরে এই কথাটা আলাদা করে বলতে হচ্ছে? এইটাকে আমার ভুল মনে হয়। তো এই যে আমার ভুল মনে হয় বললে তো খুব বড় বড় পণ্ডিতরা আছেন, অনেক গবেষণা হচ্ছে, মারবে তো লোকে। ফলে আমি শুধুমাত্র এইটুকু করতে পারি, কেন আমার ভুল মনে হয় আমি সেই উদাহরণগুলো তুলে তুলে দেখাতে পারি, সেইটাই আমার লেখা হয়ে ওঠে। যেমন ধরো এই যে রাজস্থানে জল নেই, রাজস্থানে জল নেই বলে আমরা মানে আমাদের বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত আমরা সবাই জানি রাজস্থানের মেয়েরা সারাদিন ধরে হাঁটে, কেননা ওখানে জল নেই। আমি নিজে অনেকবার রাজস্থানে গিয়েছি, উত্তর দক্ষিণ পশ্চিম, পশ্চিম রাজস্থানে একবারে থরমভূমি মরুভূমি ঘেঁষা গায়ে, কিন্তু আমি দেখেছি যে রাজস্থানের মানুষদের কিন্তু কোনোদিন এইটা বক্তব্য নয় জল নেই। এখন বড় শহরগুলোয় ক্রমাগত এই আমাদের সিলেবাস পড়তে পড়তে ছোটরা বিশ্বাস করে যে রাজস্থানে জল নেই। ঠিক যেরকম আমার খুব প্রিয় জায়গা পুরুলিয়া, পুরুলিয়া সম্পর্কে ওই খরা অঞ্চল খরা অঞ্চল শুনলে আমার নিজের খুব রাগ হয়, কেননা পুরুলিয়ার পুরনো মানুষরা যত সুন্দর করে জল রাখতে জানতেন বৃষ্টির জল, এটা না পুরো পশ্চিমবাংলায় একটা মডেল হতে পারতো আমার মনে হয়। তো এবার আমি কি করব সেটা নিয়ে যদি আমি বলি, বলবে প্রমাণ করো। তাহলে আমি সেই দিকটায় না গিয়ে, শুকনো কাগজের দিকে না গিয়ে আমি কেবল গল্প বলি। সেই গল্পগুলো কখনো কবিতা, কখনো উপন্যাস, কখনো নিবন্ধ, বলার কথাটা তো একটাই। ধরো আমি তোমাকে আবার একটা ছোট্ট কবিতা পড়ে শুনি। সমস্ত আকাশ মাটি জল আঁকা আছে কচুরি পানার ফুলে, সেই ফুলটি তোমার দিকে যায়। হে ধান গাছের গোড়ার দেবতা, ঝুলকালি ঢাকা পুকুরের জলের দেবতা, আকাশ মাটির মিলন কোনায় বিষ ঢেলে আসা সাপেদের নিচু মাটির দেবতা, নীল বেগুনি সবুজে ত্রিলোক আঁকা এই ফুলটিকে তোমার রক্ষা দিও। জলের তলা দিয়ে বয়ে যাওয়া সাদা শিকড়ের মতো তোমার আঙুল একে স্পর্শ করে থাকুক, জেগে থাকুক ঝিঝি পোকা, জল মাকড়সা আর শূন্যতাবোধ। রক্ষা করো যতদিন না বিনা স্বয়ং বৃহৎ নদীকল্পে একে ঘিরে প্রবহমান হন। এইটা তো আমার কাছে কবিতাই, এটা কোনো রকমই পরিবেশ চর্চা নয়। এমনকি তুমি যে ছোট পত্রিকার প্রতি আমার প্রাণপণ ভালোবাসার কথা বললে, সেটাও কিন্তু আমার কাছে ওই পরিবেশ ভাবনারই একটা অংশ, যে পরিবেশকে মানে প্রাকৃতিক সম্পদগুলিকে ধ্বংস করে পরিবেশ সংকট তৈরি করেছে, এটা হচ্ছে বৃহৎ শক্তি যাদের অনেক চাই। ঠিক সাংস্কৃতিক জায়গাতেও কিন্তু তাই, যে কিছু সংগঠন, কিছু লেখা, কিছু মডেল, আমাদের ধারণা, এটা একটা উদ্ধৃতি চিহ্নের মধ্যে বলা যায় একটা বাজারি সংস্কৃতি তৈরি করেছে, যেই সংস্কৃতি কেবল বেচা কেনার জন্য উৎসাহ দেয়, সেটা বস্তু হোক, সেটা ধারণা হোক, সেটা স্মৃতি হোক, বেচা কেনার দিকে উৎসাহ দেওয়া হয়। লিটল ম্যাগাজিন আমার কাছে হচ্ছে তার বাইরে দাঁড়িয়ে একটা স্পর্ধার জায়গা। লিটল ম্যাগাজিন এই জন্য আমার প্রিয় নয় যে সে ছোট, ওর নাম ছোট, কিন্তু এই যে ওই বাজারের বাইরে একটা

0: পরিসর তৈরি করতে যাওয়া। তুমি আমাকে ক্রমাগত লোভ দেখাবে আর বলবে যে আমার একমাত্র পরিচয় হচ্ছে হয় ক্রেতা হওয়া নয় বিক্রেতা হওয়া। আমি তার বাইরের একটা পরিসরে বিশ্বাস করি, যেখানে আমি কম্পিটিশনে বিশ্বাস করি না, সহ বেঁচে থাকায় বিশ্বাস করি। কেননা প্রকৃতি সমস্ত বৈচিত্র্য নিয়ে একসঙ্গে থাকে, তবে একটা অরণ্য হয়। শুধু এক ধরনের গাছকে আলাদা করে দিলে সেইটা মনোকালচার হয়ে যায়, আর মনোএগ্রিকালচারে কী হয় সে তো আমরা দেখতে পাচ্ছি। ফলে কৌশিক, আমি যে চর্চার মধ্যে থাকি না সেটাই কখনো কবিতা হয়ে, কখনো গল্প হয়ে, উপন্যাস হয়ে, কখনো মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, মানুষের সঙ্গে তার সমাজের সম্পর্ক, শব্দের সঙ্গে ব্যক্তি মানুষের একা চুপি চুপি সম্পর্ক, এই সমস্তটা আসলে ওই ভাবনাটার মধ্যেই ধরা থাকে।
1: আপনি প্রথমেই বলেছেন আমাদের প্রথম পর্বে যে আপনি আপনার এই কথার মধ্যে দিয়ে, মানে আপনি যেটা ন্যারেট করছেন, আপনি নেক্সট জেনারেশন বলুন বা আমাদের আজকে যারা তরুণ প্রজন্ম তাদের কাছে আপনি একটা টর্চ দিয়ে যাচ্ছেন যে তারা সেটাকে আরো খানিকটা এগিয়ে নিয়ে যাবে তার রসদ। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কখনো হতাশা এসছে না? আপনি খুব দৃঢ় প্রত্যয়ী যে এই প্রজন্ম তারা এই যে বাংলা সংস্কৃতির ধারা চর্চা, কবিতা লেখা, সাহিত্য চর্চা, এটাকে এগিয়ে নিয়ে যেতে পারবে?
0: প্রচন্ড হতাশা আসে, মানে প্রত্যেক দিনই তো আমার মনে হয় আমরা যারা কিছুমাত্র ভাবনা চিন্তা করি তারা প্রতিদিন হতাশার সঙ্গে লড়ি। কিন্তু হতাশার সঙ্গে লড়ি কেন, না না হলে তো ভেঙে গুঁড়ো হয়ে যাবো একেবারে। আমার ওই খুব ক্লাসিক ছোটদের সাহিত্য, যেটা ছোটদের বই আমরা ছোটবেলায় বলতাম কিন্তু পরে বুঝেছি ওটা শুধু ছোটদের বই নয়, অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ডের একটা কথা মনে পড়ে। সাদা রানী অ্যালিসকে বলছে প্রাণপণ জোরে দৌড়ো, যত জোরে পারো দৌড়ো। অ্যালিস খুব জোরে দৌড়চ্ছে, তারপর একবারে হাঁপিয়ে গিয়ে থামলো যখন, তখন দেখলো যেখান থেকে দৌড় শুরু করেছিল ওইখানেই দাঁড়িয়ে আছে। তো বললো এরকম কেন? সাদা রানী বললো এটাই তো নিয়ম, তুমি যদি প্রাণপণ জোরে দৌড়ো তবে তুমি যেখানে আছো সেখানে দাঁড়িয়ে থাকতে পারবে। এই কথাটা ওই চূড়ান্ত হতাশার মুহূর্তে না আমি বারবার নিজেকেও বলি, যে বন্ধুরা আছে তাদেরও বলি, যে এই যে ঠেলে দেওয়া হচ্ছে একটা পিছল রাস্তার দিকে, কেবল আত্মোন্নতির কথা ভাবো, কেবল নিজের কিসে ভালো হবে তার কথা ভাবো, আর কিচ্ছু ভেবো না। ওই পিছলে যাওয়াটা থেকে যদি দাঁড়িয়ে থাকতে হয় নিজের জায়গায়, তাহলে ওই দৌড়টা বজায় রাখতে হবে। দৌড়টা যেই মাত্র ছেড়ে দেব পিছলে যে কোথায় চলে যাবো আর জানতে পারবো না।
1: বেশ, একদম শেষ প্রান্তে আমরা পৌঁছে গিয়েছি, আমাদের হাতে সময় বেশি নেই। যেহেতু আমাদের এই আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের এই কবিকণ্ঠ অনুষ্ঠানটি দুই বাংলার শ্রোতা বন্ধুদের একত্রিত একটি জায়গায় এনে প্রচার করা হয়, দুই বাংলার একটি সেতু বন্ধন, সেইখানে দাঁড়িয়ে আপনার সঙ্গে এখনকার ম্যাপে যেটাকে আমরা ওপার বাংলা বলি সেখানকারও তো অনেক কবি, সাহিত্যিক, ঔপন্যাসিক, তাদের সঙ্গে আদান প্রদান হয়েছে ভাবনার চিন্তা,
0: কিছু কিছু জনের সঙ্গে তো হয়েছে,
1: তো তাদের কথা একটু।
0: হ্যাঁ, আমার খুব প্রিয় একাধিক ঔপন্যাসিক যারা বাস করেন বাংলাদেশে, মানে যেমন বিপ্রদাস বড়ুয়া, আমার কাছে তো এখন যারা একটু বরিষ্ঠ যারা বাংলা উপন্যাস লেখেন তাদের মধ্যে প্রথম সারির যদি আমাকে পাঁচ সাতজনের নাম জিজ্ঞেস করা হয় আমি অবশ্যই বিপ্রদাস বড়ুয়ার নাম বলবো। যে ওরকম অসাধারণ লেখা, অত বড় ক্যানভাসে অত কবজির জোর নিয়ে কাজ করা, মানে খুব বেশি জনকে আমরা দেখি না, অন্তত এখন দেখি না সমকালীন যারা লিখছেন। আবার একেবারে তরুণদের মধ্যে শাহিন আখতার, কি অসাধারণ লেখা। তো তাছাড়া কবিরা অনেকে, মানে ভূমধ্যসাগর শ্রাবণ মাসে যে সংখ্যা প্রকাশিত হয়েছে, শ্রাবণ মাসটাকে আমরা রবীন্দ্রনাথের মাস বলে ধরি, বলে বছরে ওই একটা আমাদের প্রধানত কবিতা ছাপা হয়, মানে অন্তত 30-40টা কবিতা ছাপা হয়। তো এবারে তাতেও আমরা বাংলাদেশের কবিদের কবিতা ছেপেছি। ওদের সঙ্গে আমাদের সংস্কৃতিগত কিছু কিছু যে তফাৎ সেটা আমার কাছে খুব আনন্দের জিনিস। ঠিক যেমন এখানেও বিভিন্ন জেলায় বিভিন্ন রাজ্যে একের সঙ্গে অন্যের যে সংস্কৃতিগত তফাৎ সেটা খুব আনন্দের জিনিস, সেটা একটা উৎসব করার জিনিস যে আমাদের এতখানি বৈচিত্র্য এখনো আছে, এখনো আমাদের যাবার অনেক জায়গা খোলা আছে যেখানে আমরা নবাগত হয়ে ঢুকতে পারি, আরও নতুন নতুন কত সম্পদ পাই। আবার ব্যক্তিগত ক্ষেত্রে এবং সংকটের ক্ষেত্রেও, এটাও তো খুব আশ্চর্য, একই সংকটের ভিতরে আমরা জীবন কাটাই। মানে ভারত বাংলাদেশ

0: সাধারণ মানুষদের যে বেঁচে থাকা, যখন আমরা গল্প করি পরস্পরের সঙ্গে, তখন আমরা এক নিমেষের মধ্যে একজন অন্যজনের সঙ্গে সংবাদ আদান প্রদান করতে পারি, কেননা একই জীবন প্রায় কাটাই আমরা,
1: জীবনচিত্রটা প্রায় এক।
0: তার ফলে ভাবনাও খুব সহজে একজনের ভাবনা অন্যজনের মনের তন্ত্রীতে আঘাত করতে পারে। আমার তাই জন্য খুব ভাল লাগছে যে এই একটা সুযোগ তোমরা দিলে যে আমি বাংলাদেশের শ্রোতা বন্ধুদের সঙ্গেও কথা বলতে পারছি।
1: আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব, দুই পর্বের এই অনুষ্ঠান, এবং শেষ করব অবশ্যই আপনার একটি কবিতা দিয়ে।
0: উষা বলে একজন দেবতার উল্লেখ আছে ঋগ্বেদে, যিনি হারানো জিনিস খুঁজে দিতেন। পরে তার নাম থেকেই সূর্যের আরেক নাম হয়েছে পুষণ, যিনি আলো তৈরি করেন বলে অন্ধকারের ভেতর থেকে জিনিস খুঁজে পাওয়া যায়। এই কবিতাটার নাম হচ্ছে পূষা স্তোত্র। ও পূষা, শোনো পূষা, সর্বনাশ হয়েছে এবার, এই বিদেশ বিভূয়ে কে আমার আছে বলো তুমি ছাড়া আর? চশমা হারিয়ে গেছে পূষা গো আমার। ও পূষা, দূর দেশে যেতে হবে, শোনো, খাতা খুঁজে পাচ্ছি না, কি নিয়ে যাব আমি তবে? বই ছাপা শুরু হবে, হারিয়ে ফেলেছি পাণ্ডুলিপি, কি করে কি হবে পূষা? খুঁজে দাও, খুঁজে দাও প্লিজ। আর পূষা খুঁজে দিতে থাকে, চশমা, হারানো খাতা, চাবি, লেখাপত্র, ঠিকানার বই। অথচ এদিকে আমি কিছুই করি না তার, যেমনটি লেখা ছিল ঋগ্বেদে, খিচুড়ি দিই না রেঁধে, আলে বসে খাবে বলে রাখাল ছেলের সঙ্গে। কোনো ক্ষেত নেই আর, আমার শহর সব ক্ষেত খেয়ে ফেলে ফুলে উঠছে রাক্ষসের মতো, খেয়ে নিচ্ছে জোত জমি কুটির পুকুর, গ্রামের মাথার মধ্যে ভরে দিচ্ছে ভুল ছায়া, পুঁতে দিচ্ছে রবার মুখোশ। সেই হারানো কুটির ও মাঠ খুঁজে দিতে পারবে পূষা? খুঁজে দেবে? ক্ষেতের আলের পাশে ঝিরঝিরে ছোট জলধার, সেইখানে তিনটি পাথর জেলে মাটির হাঁড়িতে ভোগ রেঁধে দেবো ভালোবেসে, তুমি রাখাল ছেলেদের নিয়ে খাবে।
1: বাহ, একটা রূপকের মধ্যে দিয়ে আমরা অনেকগুলো ক্ষেত্রকে ঘুরে এসে দাঁড়ালাম আমাদের দুই পর্বের এই কবিকণ্ঠের অনুষ্ঠানে, যেখানে আমরা যাত্রা শুরু করেছিলাম জয়া মিত্রেরই হাত ধরে, এবং আজকে এই শেষ পর্বে আমরা ধরে রয়েছি সেই জয়া মিত্রের হাত। আমাদের সঙ্গে এতক্ষণ কবিকণ্ঠ অনুষ্ঠানে কবি হিসাবে উপস্থিত ছিলেন জয়া মিত্র, তাকে আমরা আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই, নমস্কার জানাই।
0: নমস্কার।

কবিকণ্ঠে অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন জয়া মিত্রের সাক্ষাৎকারের দ্বিতীয় তথা শেষ পর্ব। তার সঙ্গে আলাপচারিতায় ছিলেন কৌশিক সেন। অনুষ্ঠানটির সম্পাদনা মনোজ কর, প্রযোজনা তনয়া বিশ্বাস।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন ষোলো আনা বাঙালি।
1: ষোলো আনা বাঙালি
0: আজকের অতিথি অভিনেত্রী রেশমি ঘোষ, তার সঙ্গে আলাপচারিতায় পায়েল চট্টোপাধ্যায়। আজ শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
2: আজ ষোলো আনা বাঙালিতে আমাদের সঙ্গে রয়েছেন অতিথি অভিনেত্রী রেশমি ঘোষ। আমরা তার সঙ্গে গত পর্বে কথা বলেছি, এই আলাপচারিতার প্রথম পর্বটি আপনারা শুনেছেন গত রবিবার সকাল নটায়। আমাদের সঙ্গে এখনো রয়েছেন রেশমিদি। রেশমিদির জীবনের কথা আমরা শুনছি, উনি কলকাতায় বড় হওয়ার পরে সেইভাবে অভিনেত্রী হওয়া বা মডেলিং করার কোনো আলাদা করে পরিকল্পনা ওর ছিল না, কিন্তু এটা উনি বিশ্বাস করেন একটা

0: বিশ্বাস বা একটা কোথাও একটা শক্তি বা আশীর্বাদ যে জায়গা থেকে উনি অভিনয় মডেলিং করার একটা সুযোগ পেয়েছিলেন। তারপর মুম্বাইতে উনি ধারাবাহিকভাবে বহুদিন কাজ করেছেন। আমরা রেশমিদির কাছে আবার ফিরে আসি, এই প্রশ্নটার মাধ্যমেই ফিরে আসি। দিদি, মুম্বাইতে আপনি কত বছর কাজ করেছেন টানা?
1: 15 বছর।
0: 15 বছর, মানে অনেকটা সময় মুম্বাইতে আপনার কেটেছে।
1: মানে শুধু সিরিয়াল বলে নয়, আমি প্রচুর কাজ করেছি। আমি তো তখন মডেলিং করেছি, মডেলিং দিয়েই শুরু করেছিলাম। আর
0: মুম্বাইতে গিয়ে কিন্তু আপনি মডেলিং করেছিলেন?
1: প্রচুর প্রচুর র‍্যাম্প শোজ, মানে আমার কাছে এটা সবচেয়ে বড় ছিল, কারণ কলকাতাতেই করতাম। আর র‍্যাম্পে হাঁটা, আমি যখন মিস ইন্ডিয়া জিতি তো আমাকে টাইটেলটাই দেওয়া হয়েছিল বেস্ট র‍্যাম্প ওয়াকার, আমি খুব ভালো হাঁটতাম। তারপরে এখন কি সেটা পরে বলছি, কিন্তু ওই অপরচুনিটিটা পাই। আর আমি ভীষণ ফটোজেনিক, সেই জন্য প্রচুর আমি ম্যাগাজিনস এ শুট করেছি, ক্যাম্পেইনস করেছি, প্রচুর করেছি। আর থ্যাঙ্কফুলি আমি ছবি খুব ভালো আসতো, অনেক ফ্যাশনের শুট করেছি, আমি প্রচুর কাজ করেছি। আর কি করিনি এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আমি ইনফ্যাক্ট অ্যাঙ্কারিং ও করেছি। আমি অ্যাঙ্কারিং এ সত্যি ভয় পেতাম, কি করে আমি কি মনে থাকবে না অতগুলো লাইন এই ওইটাই, বাট তখন আমি শিখেছিলাম।
0: আপনি কি ওখানে গিয়ে কোনো আলাদা করে ট্রেনিং বা
1: না না কোনো আমি জীবনে ট্রেনিং নিইনি, সেটা ট্রেনিং নেওয়া উচিত ছিল হয়তো। ওই মিস ইন্ডিয়া ট্রেনিং ছাড়া আমি কোনো ট্রেনিং কিছুতেই নিইনি। আমার কাছে যেরকম কাজ এসেছে আমি করেছি, কিছু করার নেই। আর লোকে ভালোবেসেছে, কাজ গিয়েছে, কিন্তু আমার যেহেতু আমার অত কনফিডেন্স ছিল না অ্যাঙ্কারিং এ, সেটা আমি কমই করেছি। আমি পেয়েছি প্রচুর অপরচুনিটিস, কিন্তু আমি ওখান থেকে আমি তখন করিনি, এখন আর জানি না।
0: বেশ, আপনি বলছিলেন এই মুম্বাইতে কাজ করতে করতেই আপনার বিয়ে হয়। এই সময় একটু কি শুনবো যে আপনার ভালোবেসেই বিয়ে, তো মুম্বাইতেই বিয়ে হয়েছিল না কলকাতায় হয়েছিল?
1: কলকাতায় বিয়ে হয়েছিল।
0: আচ্ছা,
1: এখান থেকে বোম্বে ফেরত যায়, আর কারণ দুজনেই তো কাজ করছি, তখন একটা সিরিয়াল চলছিল, আর সেই সিরিয়ালে আমরা দুজনেই ছিলাম। তো এই বিয়ের কদিন প্লাস এক দুদিন ওখানে আমি স্পেশালি, আমার ইচ্ছাই করতো না শুটিং এ যেতে, কিন্তু ওরা অবভিয়াসলি সিরিয়াল তো এক্ষুনি টেলিকাস্ট আর এইসব
0: ধারাবাহিকতার একটা ব্যাপার থাকে,
1: তো সেই জন্য পেতাম না। তারপরে প্রচুর কাজ করেছি মানে বিয়ের পরে, কিন্তু একটা টাইমের পরে আমাকে কাজ বন্ধ করতে হয়েছে আমার শারীরিক কারণে।
0: হ্যাঁ, আমরা এই সময়টার কথাতেই আসব। আপনার একটা বিরাট শারীরিক দিক থেকে একটা সমস্যা হয়েছিল, একটা অসুখে আক্রান্ত হয়েছিলেন আপনি, যদি এটার কথা একটু আমাদের শ্রোতাদের বলেন।
1: আমার শারীরিক ব্যাপারটা অ্যাকচুয়ালি 2001 বলবো, তখন থেকেই প্রবলেম শুরু হয়। তখন বুঝিনি।
0: তখন কি আপনি বিবাহিত?
1: না না, তখন তো আমি বাচ্চা, তাই না?
0: আচ্ছা, মানে তখন আপনি
1: আমার 2013 এ, হ্যাঁ না, আমি তখন আমি কলকাতায় কাজ করছি কিন্তু পড়াশুনো করছি। এবার 2002 তে আমি মিস ইন্ডিয়া জিতি, এবার তখন থেকে আমি বোম্বেতে, আর আমার বিয়ে হয়েছে 2013 এ। প্রথম দিকে তো শুধু মানে ফ্যাশন শোজ আর নানান ধরনের মডেলিং করেছি, কিন্তু হ্যাঁ, এবার সিদ্ধার্থ ওনার নাম তো, সিদ্ধার্থের সাথে আমার আলাপ হয় একটা শুটিং এই, তো সেই শুটিং এ আমাদের আলাপ হয়, তারপরে মানে জান পেঁচান আর ভালোবাসা, তারপরে বিয়ে। এবার এই যে এই ফেজটা, ইটস আ জার্নি, তো এবার সব মিলিয়ে 15 বছর ধরে আমি বোম্বেতে কাজ করেছি, আর তার আগে 4 বছর কলকাতায়, আর এখন এখানেই টুকটাক করছি কারণ শরীরের ব্যাপারটা ইয়ে করে।
0: এবার 2001 থেকেই আপনি কি বুঝতে পারছিলেন যে আপনার কোনো একটা শারীরিক অসুবিধা হচ্ছে?
1: না, অ্যাকচুয়ালি না, আমি বুঝিনি, কিছু বোঝাই অ্যাকচুয়ালি বয়সের জন্য হয়তো এটার কোনো আমি বুঝতেই পারিনি।
0: মানে সিমটমস ছিল না,
1: সিমটমস মানে এমন ছিল যে ওটাকে আমি ভাবতাম হয়তো এত কাজ করছি ডে অ্যান্ড নাইট, সেই জন্য আমার প্রবলেম হচ্ছে। আমি ভীষণ মানে আমার ইচ্ছেই করতো না, আমার মানে কিরম একটা মাথা ধরে যেত, ফেন্ট হয়ে যেতাম, এইসব হতো, কিন্তু সেটা এত সিরিয়াসলি কিছু নেওয়াই হয়নি। এটা নর্মাল সেটে সবারই মানে সব যারা অভিনয় করছে ডে নাইট তাদের সাথে হতোই, ওরা ভীষণ থ্যাঙ্কস টু দেম। আর যখন এই শুটিং এ কিছু প্রবলেম হতো আমাকে নিয়ে হসপিটালে পৌঁছে যেত, অবভিয়াসলি টেলিকাস্টের ব্যাপার আর এইসব, কিন্তু কিছু বোঝা যায়নি তখন।
0: মানে ডাক্তাররা এই যে আপনাকে যখন ধরেন আপনি শুটিং এর মধ্যে হয়তো অসুস্থ হয়ে পড়েছেন, আপনাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে, তো ডাক্তাররাও কিছু আলাদা করে
1: বোঝেনি আমার। ইনফ্যাক্ট কলকাতায় যখন আমি আমার মায়ের শপথ করি জিতের সাথে, সেই সময় তারপরেই হোলি ছিল, আর আমি বিভৎসভাবে অসুস্থ হয়েছিলাম, তখন হসপিটালে পৌঁছে গেছিলাম কলকাতায় ঠিক শুটিং এর পরে, সামথিং লাইক দ্যাট ইফ আই রিমেম্বার। তো সেখানের ডক্টর যখন আমাকে চেক করছেন, মানে আই ওয়াজ, মানে আমি বেহোশ যাকে বলে, ফেইন্ট, অজ্ঞান হয়ে পড়েছিলাম। তারপরে যখন ধীরে

0: আমার সার আসছে, জ্ঞান ফিরছে, তখন আমি শুনতে পাচ্ছি ডাক্তার আলোচনা করছে নার্সদের সাথে যে এনার তো ব্রেনে হোয়াইট প্যাচেস দেখা যাচ্ছে। আমি তখন কিছুই বুঝছি না, আমি এটুকুনি আমার মনে আছে আমি সেটা আলোচনা করছি, কিন্তু সেটা কি বুঝিনি। তখন আমাকে ওনারা বলেছিলেন যে আচ্ছা আপনার না একটা প্রবলেম আছে। আচ্ছা কিছু বুঝছেন না, তার শরীরে কিছু প্রবলেম হচ্ছে না? না, আমি তো তখন অনেক ছোট, ইয়াং, তো এবার কিছুই বুঝিনি, এটা সত্যি কথা, কিচ্ছু বুঝিনি। বলছে না একটা কাজ করুন, আপনি বম্বে গিয়ে না একবার কোনো নিউরোলজিস্টকে দেখান। তো ফার্স্ট টাইম আমি বম্বে গিয়ে আমি একটা নিউরোলজিস্টকে দেখাই, আমি রিপোর্ট এখান থেকে পেয়েছিলাম, গিয়ে দেখাই। তখন ওরা বলেছিল ও আপনা, মানে ডক্টর, আই স্টিল রিমেম্বার, আমার সিটিং অ্যাক্রস আমাকে বলছে যে আপনার এটা হয়েছে, আপকো ইয়ে প্রবলেম হ্যায়। মানে এত, মানে যেহেতু আমার মধ্যে এত ফুর্তি, তখন বয়স কম আর এভরিথিং, মানে ভাবতেই পারছে না প্রবলেমটা আমার হতে পারে। তাই বললাম হ্যাঁ আমি তো ঠিক হুম, মুঝে তো কোনো প্রবলেম নেই, হোয়াট ইজ দ্য থিং। তখন আমাকে এক্সপ্লেন করলো এই রোগের এই এই প্রবলেম, তাতে আমাকে বললো যে যারা এই প্রবলেমে ভুগছে, তখন আমাকে মটিরিয়াল দেখালো, তাদের এই এই হয় যে ভেজিটেবল হয়ে যায় পুরো, মানে নড়তে চড়তে পারে না। তো আমি বললাম বাবা আমি তো ঠিক আছি, আমার তো কিছু হয়নি। তো তখন ফার্স্ট টাইম জানলাম যে এটা হয়। কিন্তু ভাবো এটা 2002 এর কথা বলছি, 2 কি 3 এরকম হবে, আমি কিছুই বুঝিনি যখন কাজ করছি, কি কত কাজ করেছি তুমি বিশ্বাস করে, লোকে দেখেছে আমাকে ডেফিনেটলি স্ক্রিনে, থ্যাংকস টু দেম। বাট ওই করতে করতে আমরা লাফানো ঝাপানো অনেক সিনেমাও করতাম একটা টাইমে, তারপরে তো সিরিয়ালে ঢুকি। এত কিছু কাজ করার পরে ডে নাইট কাজ করছি, 24 ঘন্টাও কাজ করেছি, 72 ঘন্টাও কাজ করেছি
1: ওই অসুখ নিয়েই।
0: হ্যাঁ আমি তো বুঝিনি, বুঝলে তো একটা ব্যাপার হবে যে কিছু আমার হলো তাতে বুঝবো, আমি কিচ্ছু বুঝিনি। কিন্তু 2018 মনে হয় আমার খুব বাজে একটা অ্যাটাক হলো, আমি তখন যোগা করছি, বম্বেরই কথা বলছি, যোগা করছি, আমার হঠাৎ মনে হলো একটা বাঁ পাটা হঠাৎ অসার ফিল হচ্ছে। আমি তখন বাড়িতে এসে ওকে বললাম যে কি এরা, ইয়ে ক্যা হো রা মুঝে নেই পাতা, প্লিজ ডক্টর কো একবার দিখাতে হ্যাঁ। তো এইটুকুনি বললাম, তো গেলাম ডক্টরের কাছে, তখন ডক্টর বললো একবার এই MRI করাও। বললাম MRI আবার কি? তো তখন যাই হোক হলো, তখন এই ওই যে হোয়াইট প্যাচেস যেটা 2002-3 পাওয়া গেছিল সেইটার বিষয়ে কথা হলো। তখন আমাকে এক্সপ্লেন করলো যে এটার নাম হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিস, আর তখন আমার মুখ দিয়েও বেরোচ্ছে না এই কথাটা, মানে এত আমার ডিফিকাল্ট লেগেছিল যে এটা আবার কি। কিন্তু আমাকে বোঝালো, হ্যালাম আচ্ছা হতে পারে ভেজিটেবল খেতে দিয়েছিল, স্মুদি বানিয়ে, ভেজিটেবল মানে স্মুদি বানিয়ে, মানে উইদাউট ইউ ক্যান অ্যাড সল্ট অ্যান্ড দ্যাটস ইট, সল্ট অ্যান্ড, এটা আমি এই জন্য বলছি দ্যাট রিয়েলি রিয়েলি হেল্পড মি। আমি যেখানে হাঁটতে পারছিলাম না, একটা অসার হয়ে গেছে পা, সেখান থেকে সব ঠিক হয়ে গেল, আমি হাঁটতে আরম্ভ করলাম, কারণ আমার বডি গট ডিটক্স, ডিটক্সিং মানে যেটা করে দেয়, বিকজ শরীর থেকে সব নোংরা বার করে দিচ্ছে। সো ওইসব হয়েছিল ওই 2019-20 এরম হবে। এবার কি বলতো, ওইটা যেটা আমি বলছি যে খাওয়া দাওয়াটা, ওটা কি রোজ খাওয়া যায় বলতো? আমি 1.5 বছর ধরে খেয়েছি, মানে বয়েল সবজি আমি আজও খাই, কিন্তু ওটা কাঁচা সবজি গ্রাইন্ড করে নিয়ে স্মুদি বানিয়ে ওটা 1.5 কাপ করে আমি শুধু খেতাম, আর কিচ্ছু খেতাম না, ওটা 1.5 কাপ দুবেলা আর স্মুদি খেতাম, তোমার কি যেন বলে ফলের, ওইটা হচ্ছে আমার ডায়েট, আর যখনই খাবো ওইটাই খাবো আর কিচ্ছু না, আর একটু হয়তো মানে মাছ খেতে পারি সপ্তাহে একদিন। তো এরম ভাবে খাওয়া দাওয়া ছিল, খাওয়া দাওয়ার প্রচন্ড রেস্ট্রিকশন ছিল, কিন্তু ওটা যে 1.5 বছর আমি করতে পেরেছি সে কারণে আমি উঠে দাঁড়িয়েছি, আমি হেঁটেছি চলেছি, দিয়ে তারপরে কাজ আবার করেছি, বুঝেছ? কিন্তু সবসময় তো এটা করা যায় না, তারপরে আবার
1: বারবার অ্যাটাক হয় তখন এটা মুশকিল হয়ে যায়,
0: সেটাই। তো যাই হোক এখন আমি ঠিক আছি এটা বলতে পারি, আমার ওই প্রবলেমের জন্য যেটা হয়েছে তার জন্য আমার একটু ব্যালেন্সের প্রবলেম, ওই জন্য আমি দেখবে আমাকে যদি দেখো আমার হাঁটা চলা নিয়ে লোকে বলে কি হয়েছে তোমার বা আপনার কি হয়েছে, না কিছু হয়নি, আমার একটা প্রবলেম আছে যে কারণে আমি হাঁটতে পারি না ঠিক করে, বুঝেছো? আজ আমি কাজও করছি, আজকে তোমার কাছে এসেছি কথা বলতে, আমার এগুলো ভালো লাগে করতে, এতে মন ভালো থাকে। অলওয়েজ লোকে বলে না যে কাজকর্মে থাকলে কিচ্ছু আর মনে হয় না, শরীরের এইসব মানে ভুলে যাও আর কি।
1: সত্যি এটা আপনার

0: এত প্রচলিত হয় না, কেউ জানতো না। আর এখানে মানে ঘাতে গুণে কজনকার হয়তো হয়েছিল সেটা পরে জানতে পেরেছি, কিন্তু এখন এটা বিভৎসভাবে ছড়িয়ে গেছে।
1: ঠিক, তারপরে যখন আবার অ্যাটাক হলো, যখন আপনার ওই পা অসার হয়ে যায়, তখন আপনি জানতে পারেন, তখন আবার আপনাকে ডক্টর দেখানো হয় এবং বলা হয় যে এই খাওয়া দাওয়া বা এই ব্যাপারগুলো রেস্ট্রিকশন। তো তখন আপনার কাজ মোটামুটি থেমে যায় কিছুটা হলেও।
0: আমি নিজেই অ্যাকচুয়ালি কাজ করা বন্ধ করলাম, কারণ আমি যদি হাঁটতে চলতেই
1: না পারেন তাহলে কাজ,
0: হ্যাঁ, তারপরে আমি কিছু করতেই পাচ্ছি না ঠিক করে, আমি মনে রাখতে পাচ্ছি না, যে কারণে আজ আমার বাড়িতেও প্রবলেম হচ্ছে, আমি অর্ধেক কথা মনে রাখতে পারি না, ইট ইজ বিকজ অফ দিস প্রবলেম। এবার এটা বলতে আমার সবাইকে কোনো মানে আমার কোনো প্রবলেম নেই, আমাকে অনেক বলে এগুলো বলিস কেন তুই, তুই আর কাজ পাবি না, আমার দরকার নেই। এইটা শুনে যদি লোকের আমায় কাজ না দেয়, ওটা ওদের প্রবলেম, আমার প্রবলেম নয়। আমাকে ভগবান সব দিয়েছে, ডু আই হ্যাভ এনি কমপ্লেন, নো। আজকে যে তোমরা আমাকে ডাকছো, আমার সাথে কথা বলছো, আমি এগুলো বলতে চাই, কারণ কি এই যে তরুণ তরুণীদের কথা বলছো, মানুষের কত প্রবলেম, আপনি রেডিও খুলুন, টিভি খুলুন, আপনি শুধু এইসবই প্রবলেম দেখতে পারবেন। আমি অলওয়েজ নিজেকে বলি যে ইটস আ ব্লেসিং যে আমার সাথে অনেকে আছে, আমার বন্ধুরা আছে, আমার ম্যানেজার বা বলো আমার আমার পিআর যে সে আমার সাথে আছে, আমার মা আছে, আমার বাবা আছে, আমার হাজবেন্ড আছে, আমার কোনো কমপ্লেন আছে, কিচ্ছু কমপ্লেন নেই। এই যে আপনারা রাখছেন বা আমি ছোটোমাটো কাজ আমি ডেফিনেটলি করতে পারি, করছিও, কমপ্লেনটা কি? এবার এইগুলো শুনে যদি আমাকে লোক বলে না না ওকে কাজ দিস না, আপনার প্রবলেম, আমার কোনো প্রবলেম নেই।
1: ঠিক, কিন্তু মানে এটা হচ্ছে এই যে অসুখ বা এই যে অসুবিধা বা খুঁত, আমরা তো মানুষ তো এটাকে খুঁত হিসেবেই দেখবে, একটা পার্মানেন্ট স্থায়ী অসুখ শরীরে বাসা বাঁধা মানে মানুষ সেটাকে খুঁত হিসেবেই দেখে সবসময়। তো খুঁতগুলো আড়াল করে যে আমরা নিজেকে পারফেক্ট প্রমাণ করব, এটা তো আইডিয়াল থিওরি নয় বা এটা সবসময় আদর্শের জায়গা থেকে ঠিক হওয়া উচিত নয়। আমাদের খুঁতগুলো সামলে নিয়ে সঙ্গে নিয়েই এগোতে হবে
0: অলওয়েজ।
1: ঠিক, তো তারপরে আপনাকে কাজ বন্ধ করতে হলো এবং বোধহয় তারপরে আপনি কলকাতায় ফিরে আসেন।
0: হ্যাঁ, কারণ আমার হাজবেন্ডও বলল যে আমি, কারণ বোম্বেতে থাকলেই আমি কাজ নিচ্ছিলাম, আমার কাজ আসছিল অবভিয়াসলি টাচওয়ার্ড, বাট আমি অ্যাকচুয়ালি পারছিলাম না,
1: কিন্তু কাজটা মানে এক্সিকিউট করা সম্ভব হচ্ছিল না,
0: পারছিলাম না আমি। ইনফ্যাক্ট একটা কাজ করতে করতে আমি সিরিয়ালটা ছেড়েছিলাম, সোনি টিভির জন্য একটা শো করছিলাম, আমার এত তখন আর কি প্রবলেম হয়েছিল অ্যাকচুয়ালি বলতে গেলে আমি সত্যি আমি এখন ভুলে যাচ্ছি, বাট এমন প্রবলেম হয়েছিল যে আমি বেশিক্ষণ ওই থেকে, বিকজ কতক্ষণ ধরে আমাদের কাজ করতে হয়,
1: তো অনেকটা শুটিং টাইম।
0: হ্যাঁ, আর বাই গডস গ্রেস আমি রোলও এরম পেতাম যে আমাকে কাজ করতেই হতো, তো এটা তখন বন্ধ করলাম। আমি তখন সিদ্ধার্থকে বললাম, আমি আমার মনে হচ্ছে না আমি পারছি, তখন উই এক্সপ্লেন, উই স্পোক টু ইচ আদার, তারপরে উই ডিসাইডেড কি না তুমি তাহলে কলকাতাতেই যাও, কারণ আমি ওখানে ছিলাম যখন কোনো না কোনো কারণে আমি কাজ করছিলাম আর সেটা কাজটা ঠিক মতো পারছিলাম না, দ্যাট ওয়াজ মানে গেটিং মি ইনটু ডিপ্রেশন যে কেন করতে পারছি না, আমি তো পারবো, আসছে। এবার কলকাতায় এলাম, কলকাতায় এলাম যখন আমি ভেবেছিলাম আমি চলে যাব, কিন্তু দেখলাম যে না আমার, আই থিঙ্ক আই নিড টু বি হিয়ার উইথ মাই ফ্যামিলি, আর ফ্যামিলি মানে ওটাও আমার ফ্যামিলি, এটা এখানেও আমার ফ্যামিলি, কিন্তু আমাকে আই হ্যাভ টু টেক রেস্ট। তো রেস্ট নেওয়া শুরু করলাম, নিজেকে ডক্টরকে দেখালাম, সব করলাম, তখন যে আগে যে অতটা কেয়ারফুল ছিলাম না, তারপর থেকে আমি কেয়ারফুল হতে আরম্ভ করলাম, তখন নিজেকে বললাম যে না এটা তো একটা জিনিস হয়েছে, এটাকে কেন আমি ফেলে দিচ্ছি সাইডে, এটাকে ঠিক করা যাবেই যাবে। এই পজিটিভিটিটা আমার মাথায় এলো যখন, আমি বুঝলাম যখন, আমি শুরু করলাম, এখন যাই হোক না কেন আই ক্যান ডু ইট। আর আমি তো সবসময় বলি আমি এটা মানি যে উনি আমাদের সাথে আছেন, আমি যদি বিশ্বাসটা রাখি আমার সব হবে।
1: ঠিক, আচ্ছা এই যে মাল্টিপল স্ক্লেরোসিস, মানে এখনো কি আপনার কোনো চিকিৎসা চলছে এটার?
0: হ্যাঁ, মাল্টিপল স্ক্লেরোসিস এমন একটা রোগ, খুব কম হয় যে এর থেকে বেরিয়ে আসে, ভেরি ফর্চুনেট অ্যান্ড গড ব্লেস দেম, বাট আমি ঠিক এখনো অব্দি বেরোতে পারিনি, কিন্তু আমি তাকে ছাড়িও নি যে ভাবছিস আমাকে তুই ফেলে দিবি, আমি পড়বো না। ওই যে উনি যে আছেন আমার ওপর, উনি সব হেল্প আমার দিকে পাঠিয়ে দেয়, তো ঠিক আছে আমি চলছি, আমি ভালো করে আমি পারবো বলেই আমি করছি।
1: ঠিক, অর্থাৎ এই যে একটা ধাক্কা এসেছিল কিন্তু আপনি থেমে যাননি, কিন্তু যখন প্রথমবার বুঝলেন যে কাজটা থামাতে হবে বা, কারণ আপনি তো পেরে উঠছেন না, সেক্ষেত্রে তখন নিজের মনের সঙ্গে কিভাবে যুদ্ধ করতে হয়েছিল? কারণ আপনি এত কাজ করছিলেন, এমন নয় যে আপনার কিছু সময় কাজ আসছিল।

0: ও কিছু সময় কাজ ছিল না, এরকম তো নয়, আপনার থরো কাজ চলতো ওই 15টা বছর। তো সেই 15 বছরের জার্নিকে হঠাৎ করে যে থামিয়ে দিতে হলো, সেই সময় নিজের মনের সঙ্গে কিভাবে যুদ্ধ করেছিলেন?
1: সত্যি কথা বলতে, যেরকম ভাবে তুমি জিজ্ঞেস করছো আমাকে, আমি অতটা গুরুত্বই দিইনি। কারণ কি, আমি জানতাম আমি ঠিক পারবো। এই যে কথাটা না, এটা 10 বার বলছি, কিন্তু আমি সত্যি মনে করি বলেই আমি এতবার বলতে পারছি। আর যে তোমার কাছে এসেছি, যারই হেল্পে এসেছি, মানে এই হেল্পগুলো তো আমার কাছে আসছে, তাই আমি করছি। মানে তুমি আমাকে কাজ দিচ্ছ, সে আমাকে টাইম দিচ্ছে যে হ্যাঁ তুমি চলো, আমি তোমার সাথে যাব। এই হেল্পগুলো আমি পাচ্ছি, তো এই সব কারণে আমি আজও আছি, আমি আজও কাজ করছি। আর আমি কাজ থামাবো না যতক্ষণ আমি একেবারে শুয়ে পড়ব। সো আই ডোন্ট থিঙ্ক আই উইল গো দেয়ার সো সুন। আমার এখনো আমার কম বয়স, আমার মধ্যে ওই জিল আছে, ওই ব্যাপারটা আছে যে আমি করতে পারবোই, আর আমি করবই।
0: মানে আপনি এখনো মনে করেন যে আপনার পথ চলা বাকি আছে এবং আপনি কাজ করে যাবেন?
1: হ্যাঁ,
0: বেশ, এটা নিঃসন্দেহে আমাদের শ্রোতাদের জন্যও একটা খুব মোটিভেশনাল বিষয়, কারণ কাজ এইভাবে কোনো অসুস্থতা বা কোনো ধাক্কা যে আমাদেরকে থামাতে পারে না।
1: না, এই বিষয়ে আমি একটা কথা বলি, এটা মনে হবে একটা জ্ঞান দিচ্ছি, কিন্তু এই যে কথাগুলো জ্ঞান মনে হচ্ছে, এটা নিজেকে বলতেও হবে সারাদিন। শুধু সারাদিন যদি দুঃখ পেয়ে বসে থাকি আমরা, কি আমার তো কিছুই হচ্ছে না, আমার কিছুই হবে না, আমার শরীর কোনোদিন ঠিক হবে না, তাহলে এটা থট, এটা যে ভাবনা, সেটা তো নেগেটিভ হয়ে গেল। তাহলে ওটাই হবে, মানে নেগেটিভিটি ভাবছেন যখন ওটাই হবে। তো ইউ হ্যাভ টু থিঙ্ক যে আমি পারবই, যখন এটা লোকেদের বলছি তাহলে মনকেও বলতে হবে, মন থেকেও এটা ভাবতে হবে রোজ যে আমি পারবই। আমাকে যে আপনি বলছেন যে আমি করছি, এটা কারণে আমি মন থেকে বলি, যে আমি মন থেকে এই বলি যে রেশমি তুমি পারবেই, তুমি পারবেই, তাই জন্য পারছি।
0: ঠিক, এখানে যে আপনি ফিরে এলেন মুম্বাই থেকে, তারপর তো এখানে টুকটাক ছোটখাটো কাজ আপনি করে চলেছেন।

0: হচ্ছে তুমি কাজ করতে পারবে এখানে 24 ঘন্টা, মানে 14 ঘন্টা 12 ঘন্টা যে কাজ করতে হয়। আসলে সিরিয়ালের কাজ ইজ ভেরি টাফ, এতটা কাজের টাইম দেওয়া ইটস নট ভেরি ইজি। তো অতগুলো লাইন মনে রাখতে হয়, খুব বকুনি দিল। তখন আমি ভাবলাম যে ও যে বকছে এটা ঠিক কথাই, যে আমি একটু নিজেকে আগে দেখি। হ্যাঁ, তো প্রথম প্রথম আমি কাজ করিনি, এখানে এসে রেস্টই নিয়েছি। আই স্টিল রিমেম্বার কোথায় বসেছিলাম আর ওর সাথে আমি কথা বলছিলাম, আমাকে বকেছিল। তো তখন আমি বুঝলাম যে যখন হবে না লেট মি আন্ডারস্ট্যান্ড, এখন তো বড় হয়ে গেছি, এখন একটু বুঝতে হবে। সো বুঝলাম যখন, আমি থেমে গেলাম। দিয়ে আমি সত্যি থেমে গেলাম, আমি রেস্ট নিলাম, আমি ডক্টরের সাথে ডেফিনেটলি রোজ টাচে ছিলাম, যেটা আগে করতাম না। সো আই স্টার্টেড ডুইং দ্যাট, এখন ঠিক আছে, ওই ভরসাটা এসে গেছে আমার কাছে যে আমি ঠিক করতে পারবো।
1: ঠিক, আমাদের অনুষ্ঠান প্রায় একেবারে আমরা শেষের পর্যায়ে নিয়ে চলে এসেছি। আমরা আপনার জীবনের যাত্রাপথের একটা কঠিন অধ্যায়ের কথা শুনছিলাম, যে কিভাবে হঠাৎ করে 15 বছরের একটা মসৃণ পথ হঠাৎ করে, মানে একটা ঝড়ে বা একটা ধাক্কায় বা একটা আঘাতে থেমে গিয়েছিল। যদিও আপনি সেখান থেকে ফিরে এসেছেন, সেটা নিঃসন্দেহে খুবই আনন্দের এবং সেটা খুবই ইন্সপায়ারিং, মানে আপনি অন্যদের কাছে অবশ্যই ইন্সপিরেশন। কিন্তু বাংলায় তো সেভাবে কাজ করা হলো না, কখনো আক্ষেপ হয় বাংলায় কাজ যে সেভাবে করা হলো না?
0: বাংলায় কাজ করার কথা বলি, আমি যখন কাজ করছি কলকাতায় প্রচুর, অ্যাকচুয়ালি প্রচুর করেছি, আমি যখন ছোটবেলার কথা বলছি প্রচুর অ্যাড ফিল্মস করেছি, অ্যাঙ্কারিং করেছি, এখানে কাজ করেছি, আমি বড় বড় লোকেদের সাথে করতে পেরেছি। কিন্তু আমার মেন কাজ তো শুরু হয়ে হয় বম্বে থেকে, আর ওখানে প্রথম দিকে তো আমি কোনো সিরিয়াল করিনি। কিন্তু তারপরে যখন সিরিয়ালের অপরচুনিটি পাই, যারা সিরিয়ালে কাজ করে তারা, আপনিও বুঝতে পারছেন, তারা আপনাকে ডেফিনেটলি বলবে যে কি অবস্থা হয় তাদের। তো ওই জন্য আমাকে এটা ভাবার তখন তো ডেফিনেটলি কোনো টাইম ছিল না। আজ কলকাতায় এসে ভেবেছিলাম আমি আবার করে কাজ শুরু করব, সেটা হচ্ছে না, কারণ পুরো ইন্ডাস্ট্রি হ্যাজ চেঞ্জড, মানে সবার তো বয়স হয়ে গেছে, অনেক পুরনো লোকেরা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি অত বেরিয়ে যে এখন কাজ খুঁজতে বসবো, সেইটার, যেটা আমি বলছিলাম না ছোটবেলায় প্রচুর আমার মধ্যে জিল ছিল যে আমি করবই করবই করবই, সেই জিনিসটা আমার মধ্যে এখন নেই সত্যি কথা বলতে। এখন লোকেদের কাছে গিয়ে কাজ খোঁজা, কাজ জিজ্ঞেস করা, ওরা কাজ দিলে আমি আছি। এখন গিয়ে তাদের কাছে বলা, প্রথমে ফোনে বলতাম, কিন্তু দেখলাম ফোনে বলে লাভ হয় না, তোমাকে যেতে হবে, সবার সাথে টাচে থাকতে হবে, সেটা আমার করার তখন টাইম পাইনি।
1: একটা যোগাযোগের বিষয় এখানে চলে আসে, কাজের ক্ষেত্রে একটা যোগাযোগ রক্ষার বিষয় তো চলে আসে, সেই জায়গাটা কোথাও, মানে যেহেতু আপনার অসুস্থতার ক্ষেত্রে একটা সমস্যার জায়গা তৈরি,
0: মানে সব জায়গায় গিয়ে গিয়ে ওটা করাটা আমার পক্ষে সম্ভব হলো না।
1: আচ্ছা, এই যে আপনি বাঙালি খাবার খেতে এত ভালোবাসতেন, বা তো এখন তো অসুস্থতার জন্য বেশ কিছু খাওয়ার দাওয়ার এবং লাইফস্টাইলের রেস্ট্রিকশন আছে?
0: না, কিছু আছে, সত্যি কথা বলতে কোনো রেস্ট্রিকশন নেই।
1: আচ্ছা,
0: এটা আমারই, আমি যে বললাম আমি খুব ডিসিপ্লিন, ভুল ভাল কিছু খাই না, খেতে ভীষণ ভালোবাসি, এই যে বলছি আমার খিদে পাচ্ছে অ্যাকচুয়ালি, মানে আমি ওই ঝালমুড়ি আর ওইসব খেতে ভালোবাসি, কিন্তু সেটা সম্ভব হয় না ডেফিনেটলি, আর খাই তো সবই, তাহলে আমি কি বলবো, আমি কি নিয়ে আমি চর্চা করবো, মানে কি নিয়ে এটা আক্ষেপ করবো যে খেতে পেলাম না, ইস ওটা খেলাম না, সেটা খেলাম না, আমি সবই খাচ্ছি। আর নিজেকে মেনটেন করার, মানে আমার যে, যাকে বলে আমার ইচ্ছেটা আছে, যে আমি জানি এরম খেলে পাগলের মতন, আমি একটা বছর জানো তো এন্ডের দিকে ডিসেম্বরে এত এত এত আমি কেক খেয়েছি, আমি ভীষণ কেক খেতে ভালোবাসি, চকলেট কেক আমি ভীষণ ভালোবাসি, কিন্তু আমি ইচ্ছে করে খেয়েছি, আমি না আমি মোটা হলে হবই, খেয়ে মোটা তো হলাম, দিয়ে এবার বন্ধ করে দিলাম। তারপরে দিয়ে নিজেকে এক্সারসাইজ করে করে ঠিক করলাম, কিন্তু তারপরে বুঝলাম বয়স তো হচ্ছে, তাই জন্য হরমোনাল চেঞ্জ হয়, তো এভরিথিং ইজ নট দ্যাট ইজি, তাই জন্য ইউ হ্যাভ টু বি কেয়ারফুল। তো এখন বুঝে গেছি, কান ধরে আমাকে বুঝিয়ে দিয়েছে যে বুঝেছো তুমি এত এরকম পাগলের মতন খেলে তুমি এটাই হবে, তোমার বয়স হচ্ছে, তুমি কি ভেবেছো তুমি এখনো 16 বছর বয়স তোমার? আই হ্যাভ বিকাম কেয়ারফুল, আমি কোনোদিন চাপা চুপি জামা এসব কোনোদিন পরিনি, তুমি কোনোদিন দেখবেও না আমার এত বছর যে আমার চলছি, আমি কাজ করছি আজ কত বছর হলো, আমি 99 সাল থেকে কাজ করছি, যতই বছর হয়েছে আমার কোনোদিন কোনো এরকম ছবি তুমি দেখতে পাবে না, আমি যত এত আমি মডেলিং করেছি আমি কি করিনি বলতো, কিন্তু আমি নিজেকে আমি অলওয়েজ দেখেছি, আই এম ভেরি আনকমফোর্টেবল, এরকম অদ্ভুত জামা কাপড় এখান থেকে সব দেখা যাচ্ছে, ওখান থেকে সব দেখা, আই কান্ট, আমি

0: পারি না, কনফিডেন্সই নেই ওগুলো। মানে তুমি যদি কনফিডেন্টলি কিছু পড়ো ঠিক আছে, লোকে আর দেখবেও না, কারণ ইউ সো কনফিডেন্ট। আমার মধ্যে কনফিডেন্স নেই, নেই যখন আমি পড়বো না, সো এইটাই। তাই কিন্তু ভুল ভাল খাওয়া দাওয়া টাকে আমি এখন বন্ধ করেছি। হ্যাঁ, এখন আমার খুব খিদে পাচ্ছে, কিছু তো একটা খেতেই হবে, তাই জন্য যাকে।
1: আমরা যেহেতু উৎসবের মরশুমে রয়েছি, আমি রেশমিদির কাছ থেকে জানতে চাইব কলকাতার পুজো নিয়ে, মানে আপনার কি মত বা কি ভালো লাগা মন্দ লাগা।
0: একজন বাঙালিকে যদি জিজ্ঞেস করো পুজো নিয়ে কি কথা, আমি, আমার মনে আছে লাস্ট ইয়ারেরই কথা, যে আমি মানে ওয়েট করছিলাম যে পুজোটা কখন শুরু হবে, কারণ আমি না শাড়ি পরতে, আবার যেহেতু আবার আমার একই কথা, আমি খেতে খুব ভালোবাসি, তো বন্ধুদের সাথে বেরোনো, খাওয়া দাওয়া আর গল্প করা, আড্ডা। হ্যাঁ, সত্যি কথা যে আমি এখন বেরিয়ে বেরিয়ে ঠাকুরটা আমি খুব একটা কোনোদিনই দেখিনি ছোটবেলা থেকে, কারণ ভিড় আমি একেবারেই পছন্দ করি না। কিন্তু ওই যে এনভায়রনমেন্টটা হয় সেটা আমি খুব মিস করতাম বম্বেতে, আর আজকে কলকাতায় বলে এই কলকাতায় এই টাইমটার জন্য ডেফিনেটলি আমি ওয়েট করি। আর আমি প্রত্যেক বছর আমি আশা করি, প্রে করি যাতে আরো আরো ভালো অশান্তি যাতে না হয়, খুব সুন্দর হয়, কারণ দুর্গাপুজো কলকাতার যা দুর্গাপুজো এরকম কোথাও হয় না, কারণ বম্বেতে এত বছর থেকেছি, ব্যাঙ্গালোরেও গেছি, থেকেছি সবকিছু, কিন্তু কলকাতার দুর্গাপুজোর মতন
1: ওই ফ্লেভারটা
0: কোথাও নেই।
1: ঠিক ঠিক, অবশ্যই আমাদের সময়ও শেষ, তো মোটামুটি আমরা উইশ করব যে রেশমিদি এরকমই থাকুক, কোনো বাধা বা কোনো বিপত্তি, কোনো দুর্যোগ তাকে যাতে না থামায়, বিশেষ করে তার খাওয়ার ইচ্ছে, ভালোভাবে বাঁচার ইচ্ছে। আসলে খাওয়া তো বাঁচারই আরেকটা পথ বা বাঁচার আরেকটা সমার্থক শব্দ, মানে ভালো খাওয়া বা ইচ্ছে মতো খাওয়ার দাওয়ার তো এটারই একটা পথ। আশা করব রেশমিদি সেই পথে থাকবেন এবং আরও কাজ করবেন, আমাদেরকে আরও ভালো ভালো কাজ উপহার দেবেন আগামী দিনে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক শুভকামনা রইল।
0: থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।
1: ষোলোআনা বাঙালির এই পর্বে আমাদের অতিথি ছিলেন অভিনেত্রী রেশমি ঘোষ। আমরা তার জীবনের দুটো অধ্যায়ের কথা শুনছিলাম, একটা অধ্যায় যেটা ভীষণ চকচকে, যেটা ভীষণ ঝলমলে, যেটা ভীষণ আকর্ষণীয়, আর তার পরের অধ্যায়টা কঠিন কিন্তু সুন্দর, কারণ সেটা লড়াই দিয়ে আর বাস্তবের লড়াই দিয়ে সাজানো। অনেক ধন্যবাদ রেশমিদি, ভালো থাকুন আপনি।
0: থ্যাংক ইউ।
2: ষোলোআনা বাঙালি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অভিনেত্রী রেশমি ঘোষের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব, উপস্থাপনা ও প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।
2: ও ভাবে বলো না কথা, গান হয়ে যাবে।
0: পল্লব কুমার ঘোষ।
3: আকাশটা ভেঙেছে বাঁধ।
0: দিলাশা চৌধুরী।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

0: বাংলাতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 আকাশবাণীর পূজোর গান।
1: আকাশবাণী মৈত্রী শুরু হচ্ছে মনের মতো গান।

স্টুডিওর ঘড়ি বলছে ভারতীয় সময় পেরিয়ে গেছে সকাল 9:30, আর সময় হয়ে গেছে অনুষ্ঠান মনির মতো গানের।

শ্রোতা বন্ধুরা, সবাই তো সুখী হতে চায়, কিন্তু সুখ সে কার কাছে ধরা দেয়? যে চায় তার কাছে, নাকি যে সব কিছুর মধ্যেই সুন্দর আনন্দ আর বেঁচে থাকার রসদ খোঁজে তার জন্য? পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে এমনই বিরল সুখী মানুষদের এবং না মানুষদের গল্প। কবির কলমে, গানের কথায়, প্রেমে বিরহে সৃষ্টিতে সর্বত্র জড়িয়ে রয়েছে এই সুখ খোঁজার গল্প। আজ আকাশবাণী মৈত্রীতে মনের মতো গানে এই সমস্ত সুখের গল্প নিয়ে হাজির হয়েছি আমি তানিয়া বন্দ্যোপাধ্যায়। দেখি এই এক ঘন্টা জুড়ে আপনাদের মনেও সুখের হদিশ পৌঁছে দিতে পারি কিনা। আজ মনের মতো গানের বিষয় ধন্য সে সুখ চোর। তাহলে শুরুটা হোক একটা সুখের গান দিয়ে।

0: না না না, আমি
1: আসলে সুখ তো বাজারে কিনতে পাওয়া যায় না, তাই আমরা সুখ চুরি করি। কেউ অন্যের হাসি থেকে, তো কেউ দুঃখের ভেতর থেকেও একটুখানি সুখ চুরি করে বাঁচি। কবির কথায়, ফাঁসির কয়েদি ওজনে বাড়িছে ধন্য সে সুখ চোর। একই জিনিসে কেউ রাজা তো আবার কেউ ফকির। ঘরের রোজের ডাল ভাত বাড়ির পাঁচটা মানুষের সঙ্গে গল্প করতে করতে খাওয়ার যে সুখ, সে সুখ হয়তো দামি রেস্তোরাঁয় একা বসে খাওয়ার মধ্যে নেই। সন্তান মানুষ করার সময় মা ভাবেন যে সে বড় হবে, উপার্জন করবে, বিদেশ যাবে, তাতে সে হয়তো ভীষণ খুশি হবে। কিন্তু যখন সত্যি সত্যি তার সন্তান বিদেশে থাকে, মা ভাবেন, মা খিদে পেয়েছে, খেতে দাও। এই কথা শোনার মতো সুখ বুঝি আর নেই। যাক, অনেক গম্ভীর কথা বললাম। সকাল সকাল আপনাদের সুখ চুরি করে আমার কাজ নেই। আপনারা বরং আরও একটা সুখের গান শুনুন।

শুনছিলাম লাঠি ছায়াছবি থেকে কুমার শানুর কণ্ঠে গান। যেটা বলছিলাম, সুখের নিয়ে গল্প বা সুখ চুরি করে বেঁচে থাকার গল্প। আচ্ছা, আপনাদের বলাই গল্পটার কথা মনে আছে? সেই যে সেই শিমুল গাছটার প্রতি বলাইয়ের ভালোবাসা, টান, সে গাছটার সঙ্গে একাত্ম হয়ে থাকা বলাই, প্রকৃতির থেকে, গাছেদের থেকে যে সুখ আর সমৃদ্ধি উপলব্ধি করত গোটা গল্প জুড়ে, তার যে সুখী আর যেন কিচ্ছুটি নেই। অথবা মণিহারা গল্পে গয়নার প্রতি আকর্ষণ, ভালো লাগা, সেও তো এক প্রকার সুখেরই প্রতিচ্ছবি। গল্পের শেষ যাই হোক না কেন, তাদের যে মুহূর্তের সুখগুলো, তা কিন্তু অনেক বেশি প্রতিফলিত করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর তার গল্পে। এরকমই গল্প থাকবে আজ সুখ নিয়ে। এখন থাকুক একটা গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

আজ কথায় গানে কথা বলছি ধন্য শিশুক চোর এই বিষয় নিয়ে। একটু আগেই বলছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত দুই গল্প নিয়ে, যেখানে ছিল অবজেক্ট বা না মানুষের প্রতি ভালোবাসা এবং সেখান থেকেই সুখের হদিশ। এমনই অবজেক্টের প্রতি ভালোবাসা নিয়ে রয়েছে আরও দুটি বিখ্যাত গল্প, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ, যেখানে গফুর মহেশকে গায়ে মাথায় হাত বুলিয়ে নিজে অভুক্ত থেকে ফ্যাঞ্চে মহেশকে খাওয়ায়, কি করে বলবেন বলুন তো যে তখন সে এতটুকু সুখী হয়নি। নিজের এবং কন্যার খাবার না জোটাটা সেখানে নিছকই এক কাহিনীর অংশ হয়ে যায়। আবার অযান্ত্রিক গল্পে ভাঙা গাড়ি জগদ্দলের প্রতি তার ড্রাইভারের ভালোবাসা তৈরি করে অপার্থিব সুখ। আবারও বলছি যে এই সমস্ত গল্পের শেষ বা ক্লাইম্যাক্স কিন্তু আজকের আলোচ্য নয়, বরং সমস্ত দুঃখের মাঝখান থেকে যারা সুখ চুরি করে বেঁচে থাকে তাদের বাঁচাটা কখন যেন জয় হয়ে যায়, আজ কথা বলছি সেই নিয়ে। এখন থাকুক আরও একটা গান।

মনের মতো গানই চলছে ধন্য সে সুখ চোর এই নিয়ে। সুখ যেন একটা দমকা হাওয়ার মতো, সে ক্ষণিকের, কিন্তু তার স্মৃতি রয়ে যায় দীর্ঘকাল। এ যেন প্রখর রৌদ্রের পর এক পশলা বৃষ্টি, অথবা ক্লান্ত বিকেলে এক কাপ গরম চা, অথবা পুরনো জিনিস ঘাঁটতে গিয়ে ডায়েরির একটা পাতা খুঁজে পাওয়া, বা ছোটবেলার কোনো জিনিস খুঁজে পাওয়া। এই যে সুখটুকু, এ বড় আপনার, এর কোনো ভাগ হয় না। কি যেন বলে, মস্তিষ্ক থেকে ডোপামিন না কি যেন খরিত হয়, বিজ্ঞানের ভাষায় এর একটা নির্দিষ্ট কারণও আছে। তবে পুরনো নস্টালজিয়ায় ভেসে যে সুখ পাওয়া যায়, সে কিন্তু আলাদাই আনন্দ দেয়। যাই হোক, পুরনো নস্টালজিয়ায় ভেসে আপনারা ততক্ষণে সুখের হদিশ করুন। মৈত্রীর তরফ থেকে রইল আপনাদের জন্য এই গানটা, কারণ আমরা জানি শ্রোতা বন্ধুদের কিন্তু ভালো গান শুনলেও মনটা অনেক সুখে ভরে ওঠে।

শুনছিলাম সানাই ছায়াছবি থেকে সমবেত কণ্ঠে একটি মিষ্টি সুখের গান। আজ মনের মতো গানে চলছে ধন্য সে সুখ চোর নিয়ে গল্প এবং গান। কাঁটার উপরে বক্ষ রাখিয়া গান গায় যেই পাখি, কে বলে তার হয় না কো সুখ সেই আনন্দ ফাঁকি। মনে আছে বিখ্যাত সেই গল্প নাইটিঙ্গেল আর রেড রোজের, যেখানে একটি সাদা গোলাপকে লাল করতে গিয়ে শরীরের রক্তক্ষরণ করেছিল ছোট্ট নাইটিঙ্গেল পাখিটি। গোলাপের কাঁটা ফুটে রক্তক্ষরণের সময় সে সারা রাত মিষ্টি সুরে গান গেয়েছিল, জীবন উৎসর্গ করেছিল অন্যের প্রেমের তরে। কিন্তু গোটা গল্পের মাঝখানে, গোটা গল্পের মধ্যে এই যে পাখিটির আত্মবলিদানের থেকেও বেশি উজ্জ্বল হয়ে কোথাও রয়ে গেছিল অপরের জন্য নিজেকে উৎসর্গ করার যে সুখ, সেইটা

সুখে থাকার ছল হয়তো আমাদের কখনো না কখনো কিছু পরিপ্রেক্ষিতে করে থাকতেই হয়। আর আজ মনের মতো গানে আমরা কথা বলছি ধন্য শিশু উৎসব নিয়ে। কথা বলতে বলতে সময় পেরোচ্ছে, আর আজকের ধন্য শিশু উৎসব যখন বলছি, বলতে বলতে এই কথাটা না বললেই নয়। এই যে দেখুন, ভারতবর্ষের সেই সমস্ত ছেলেরা বা মেয়েরা যারা সুখী সুখী হয়েই হাসি মুখ নিয়ে ফাঁসির দড়ি পড়েছিল, দিন রাত এক করে ভারতবর্ষকে স্বাধীনতার অঙ্গীকার নিয়েছিল, মৃত্যুকে জয় করে তারা প্রত্যেকে মৃত্যুঞ্জয়। ভারতবর্ষের ইতিহাসে সেই সমস্ত ছেলে মেয়েদের গল্প আজ যদি এখানে বলতে যাই তা বুঝি শেষ হবে না। তবে তাদের স্বাধীন ভারত দেখার জন্য যে সুখ, তার জন্য তাদের যে আত্মবলিদান, এ কিন্তু যতই কঠিন গল্প শোনাক না কেন, এর মাঝেও কিন্তু থাকে এক টুকরো সুখের হদিশ। এখন থাকুক সেই সমস্ত বীরদের উদ্দেশ্যে যারা হাসি হাসি ফাঁসি পড়েছিল সেই গান।

এত যে কথা বলছি, এর মাঝে প্রেমের সুখ চুরির কথা তো বলাই হলো না। প্রেমে কখনো বা মিলন, কখনো বা বিরহ, সবটাই ধরা দিয়েছে সুখের প্রতিচ্ছবি হয়ে। বিখ্যাত বিখ্যাত জুটিদের কথা ধরুন, যেমন অ্যান্থনি ক্লিওপ্যাট্রা, রোমিও জুলিয়েট, সেলিম আনারকলি বা লায়লা মজনু। এদের এই সমস্ত জুটিদের কথা বারবার ঘুরে ফিরে এসেছে প্রেমের কথা যখনই উঠেছে। এই সমস্ত কাহিনী তো সুখের খোঁজে সাহস দেখিয়ে, প্রেমের জন্য যে সাহস দেখিয়ে লড়াই, সেই চিত্রই ফুটিয়ে তুলেছে। এই সমস্ত গল্পের শেষে বিচ্ছেদের কাহিনী পাঠকের মনকে উদাস করেছে বারবার, কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে এক টুকরো সুখের ঝলক যেন রয়ে গেছে তার মধ্যে। আবার যখন ধরুন আষাঢ়স্য প্রথম দিবসে যক্ষ যখন তার স্ত্রীর কথা ভেবে ব্যাকুল, তখনও কি সেই বিরহের মাঝে এতটুকু সুখ ধরা পড়েনি? এখন থাকুক প্রেম নিয়ে একটি সুখের গান।

শুনছিলাম ছিন্নপত্র ছায়াছবি থেকে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে একটি প্রেম নিয়ে সুখের গান। দেখুন, কথা বলতে বলতে বারবার ঘুরে ফিরে আসছে নানান গল্পের কথা, এবং গল্প

সে সুখ চুরি করতে পেরেছে, তাই তো সে জয়ীও বটে। একধারা নিয়েই একটি গান, তবে রবীন্দ্রসঙ্গীত নয়, তরুণ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে রইল এই গানটি।

0: আমি সুখে বাঁধি এক তারাটা, দুঃখে বাঁধি দো তারা। আমি সুখে বাঁধি এক তারাটা, দুঃখে বাঁধি দো তারা।
1: দেখুন তো, আপনাদের সাথে গল্প করতে করতে অনুষ্ঠান প্রায় শেষের দিকে চলে এসেছে। আজ কথা বলছি ধন্য শিশুকচর নিয়ে, মনের মতো গান। আর সুখের কথা বলতে গিয়ে বারবার ঘুরে ফিরে আসছে বিখ্যাত বিখ্যাত কিছু কবির লাই, কবিতার লাইন, গানের লাইন, কথা। যেমন সেই কথাটা, নদীর এপার করে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। কিন্তু সুখ যে আপেক্ষিক, সেই কথাই কিন্তু ঘুরে ফিরে এসেছে বারবার। আচ্ছা শ্রোতা বন্ধুদের একটা কথা জিজ্ঞেস করি, আপনারা যারা নিয়মিত রেডিও শুনেন, বলুন তো আপনাদের কি কম সুখ? এই যে রেডিওর গান অথবা তথ্যমূলক অনুষ্ঠান নিয়ে আসে বারবার সুখের ঝলক, সকালের কাজের মাঝে যাওয়ার সময় হোক অথবা ক্লান্ত দুপুরে বিশ্রাম নেবার সময়, এই রেডিওই কিন্তু বয়ে আনে কত সুখ স্মৃতি। অনুরোধের গান থেকে শুরু করে চিঠিপত্রের অনুষ্ঠান, এই যে আপনাদের সঙ্গে আমাদের এক অদৃশ্য সুখবন্ধনে বেঁধে দিয়েছে, তাই নিয়েই থাকুক আজকে মনের মতো গানে আরও একটা মন ভালো করা গান।

জানিত রুজির জীবনের কত ঝক্কি, ঝামেলা, সমস্যা, দুঃখ, বেদনা, দায়িত্ব, কিন্তু এই কথাটাই সার মর্ম বা বলতে চাই যে সুখে থাকো। এই সব কিছুর মাঝখান থেকে আপনি সুখ চুরি করতে ভুলে যাচ্ছেন না তো? কোথা থেকে চুরি করবেন তা তো ঠিক করতে

হবে আপনাকেই। এই যে এখন শরতের আকাশ, এই উৎসবের মেজাজ, এই আলোয় মুড়ে ওঠা কয়েক মাসের প্রস্তুতি, সে তো সব কিছুই ক্ষণিকের সুখের তরে, তারই জন্য এত আয়োজন। আপাতত এই সেই সুখের আভাসটুকু নিয়েই আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিতে হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন আকাশবাণী মৈত্রী। যেতে যেতে থাকুক আরও একটা গান। এতক্ষণ সঙ্গে ছিলাম মৈত্রী বন্ধু তানিয়া বন্দ্যোপাধ্যায়। শুরু করেছিলাম মান্নাদের গান দিয়ে, আর শেষটাও করব তারই সুরে সুরে।

0: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
1: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
0: শ্যামলী ভট্টাচার্য।

দিলাসা চৌধুরী, দিশা রায়, সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়, শারদীয়া পুজোর গান। 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।

আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন ভক্তিগীতি, পরিবেশনায় সুমিতা অধিকারী।

0: শুনছিলেন ভক্তিগীতির অনুষ্ঠান সুমিতা অধিকারীর কণ্ঠে। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
0: আকাশবাণী মৈত্রী এখন শুনবেন লোকগানের আসর। আজ শিল্পী সনজিৎ মণ্ডল।

0: লোকগানের আসর আজ এই পর্যন্তই। শুনছিলেন সনজিৎ মণ্ডলের কণ্ঠে লোকগান। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান অতিথি।
1: এখন শুনবেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি রেজওয়ানা চৌধুরী বন্যা, আলাপচারিতায় শ্রীতমা মুখোপাধ্যায়। আপনারা শুনছেন অতিথি। অতিথি যারা প্রথম পর্বে শুনেছেন তারা তো উন্মুখ হয়ে আছেন দ্বিতীয় পর্বটা শুনবেন বলে, আর যারা প্রথম পর্বটা মিস করেছেন তাদের জন্য বলি দ্বিতীয় পর্বে কে আছেন। ওই প্রথম পর্বের আমরা যেমন রেশ বহন করছি, তিনিও রবীন্দ্র গানের রবীন্দ্র চর্চার বিশুদ্ধতার লেগাসি বহন করছেন আমাদের প্রিয় শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। এপার বাংলা এবং শান্তিনিকেতন তার গান শেখার প্রসঙ্গ সেটা তো আমরা শুনলাম, এবারে যদি একটু ফিরে যাই যে মানুষটার যেখানে শুরু অর্থাৎ নিজের দেশ বাংলাদেশ, সেইখানে সেই ছোটবেলায় তো মামার কাছে গান শেখা শুরু, সেই ছোটবেলার দিনগুলোতে যদি একটু ফিরি।
2: ছোটবেলা আমার জন্ম অ্যাকচুয়ালি বাংলাদেশের রংপুরে, কিন্তু পরে বাবার চাকরি সূত্রে আমরা ঢাকাতে চলে আসি। তো আমার এই যে মামার কাছে আমার হাতে খড়ি, তার নাম ছিল আব্দুল আলী। উনি খুব মানে গান পাগল একজন মানুষ ছিলেন, সারাক্ষণ গান গাইতেন, কিন্তু প্রচার প্রসারে বিশ্বাস করতেন না, কখনো রেডিওতে গান করেনি, টেলিভিশনে গান করেনি। কিন্তু যারা ওর গান শুনেছেন, মানে ওর যারা ওর কিছু নিজস্ব শ্রোতা ছিল যারা ওর সাংঘাতিক ভক্ত ছিলেন, তো মামা ওই বাচ্চাদেরকে দেখলে, আমাদের পরিবারের বাচ্চারা, আমার আরো কাজিন টাজিনরা, আমাদেরকে ওই একসাথে মিলিত হলে বলে আসো গান করি গান করি। তো এই আমরা হারমোনিয়াম নিয়ে বসতাম, ওই উনি বাচ্চাদের আমাদেরকে গান করাতেন আর কি। তো সেই থেকে আমার শুরু, হাতে খড়ি বলা যায় না, ওটাকে হাতে খড়ি বলবো না, কিন্তু গানের প্রতি আগ্রহ এবং আকর্ষণ সেই থেকেই শুরু। তারপরে আমি গান সত্যিকার অর্থে শিখতে শুরু করলাম ছায়ানটে। 1967 সালে আমি ছায়ানটে ভর্তি হই। তখন ওখানে সঞ্জিদা খাতুন ছিলেন, আরো অনেকে ছিলেন, জাহিদুল হক ছিলেন, তো ওদের কাছে আমি তখন শুরু করি একদম শুরু থেকে। ওই ওখানে কিছুদিন করলাম, করার পরে যেটা হলো, ওই সময় বাংলাদেশের যে স্বাধীনতা আন্দোলনের যে সূচনাটা, না সূচনাটা, হ্যাঁ 71-এ তো যুদ্ধ শুরু হলো, এটা তো শুরু হয়েছে তোমার মানে জাগরণ, যে গণজাগরণ বা গণ আন্দোলন, সেটা কিন্তু 59 সাল থেকে শুরু হয়ে গেছে, মিটিং মিছিল হরতাল এইসব নানা রকমের এইসব। তো এর জন্য আমার ছায়ানটে যাওয়াটা বন্ধ হয়ে গেল, কারণ রোজকার পরিস্থিতি, আজকে মিছিল আজকে হরতাল এটা ওটা করে সেই উত্তাল সময়টা আর কি। তো সেই জন্য তখন যাওয়াটা বন্ধ হলো, তখন আমি বাড়িতে কিছুদিন করলাম, একজন শিক্ষক এসে বাসায় শেখাতেন, হারুনুর রশিদ ছিল ওনার নাম। তারপরে তো শুরু হয়ে গেল 71-এর যুদ্ধ, একদম শুরুতেই, 70 থেকেই শুরু হয়ে গেছে, তারপরে মারাত্মক আকার ধারণ করলো 71-এ। পুরো সময়টা তখন তো স্কুল বন্ধ, পড়াশুনো বন্ধ, বাইরে যাওয়া বন্ধ, আমাদের মানে এমন একটা পরিস্থিতি।

0: যে বারান্দাতে পর্যন্ত দাঁড়ানো যেত না। হ্যাঁ, পাছে ওই মিলিটারিরা যখন করে, ওরা যাতে এই বাড়িতে মেয়ে আছে যেন এটা ইয়ে না হয়, বন্দি জীবন এক ধরনের। আমার বাবা সরকারি চাকরি করতেন, কাজে আমাদের পক্ষে ঢাকা ছেড়ে এদিকে আসা সম্ভব ছিল না, কাজে আমরা ঢাকাতেই পুরোটা সময় ছিলাম 10 মাস, একদম ধরতে গেলে বন্দি জীবনে ঘরের মধ্যে। এবং তখন আমাদের স্কুল বন্ধ, পড়াশোনা বন্ধ, একটা অনিশ্চিত জীবন। পড়াশোনা যে করব, মানে পড়াশোনা করতে ইচ্ছে করতো না, এই জন্য যে কবে পরীক্ষা হবে, কবে স্কুলে যাব, কোনো ঠিক নাই, বাঁচবো কিনা তারই ঠিক নাই, তো পড়াশোনা করে কি করব। আমরা ওই সেই সময় সেলাই, পড়াই, গল্পের বই পড়া, একটু আস্তে আস্তে গান করা যাতে বাইরে আওয়াজ না যায়, দরজা বন্ধ করে রেডিও শোনা, এইভাবে 10 মাস পুরো পার করলাম। তারপরে 72 সালে আমার ম্যাট্রিক পরীক্ষা, মানে SSC দিলাম। তখন তো মানে স্বাধীনতার পরপরই পড়াশোনার চাপ খুব শুরু হয়ে গেল, যেহেতু এতদিন পড়াশোনা বন্ধ ছিল, তো ওই সময়টা ম্যাট্রিক পরীক্ষা দিলাম, তার 2 বছর পরে ইন্টারমিডিয়েট দিলাম। তারপরেই ওই সময়টা ওই যে আমি কাগজে দেখলাম যে একটা বিজ্ঞাপন বেরিয়েছে, কিন্তু এই পুরোটার সময় গানটা আমি আমার মতন করে করেছি, আমার মতন করেছি। মানে গান যে ব্যাপারটা আমি সবাইকে বোঝাতে পারি না, যে আমার কিন্তু তখন কোনো লক্ষ্য ছিল না যে আমি রেডিওতে গাইব বা টেলিভিশনে গাইব বা বড় আর্টিস্ট হব, ওসব কিছু না, কিন্তু গানটা আমার সবচেয়ে ভালোবাসার ভালো লাগার জায়গা। আমার বয়সী ছেলেমেয়েরা যখন মানে তখন আমি যখন ছোট 5-6 পড়ি, বা আমার বয়সী ছেলেমেয়েরা যখন বাইরে খেলছে বিকেলবেলা, আমি তখন ঘরের মধ্যে বসে হারমোনিয়াম প্যাপা প্যাপা করে বাজাচ্ছি, আর আমি যেটুকু জানি সেটা, কারণ ওইটা আমার বেস্ট ফার্স্ট টাইম,
1: তো ওইটাই আপনার আনন্দ।
0: হ্যাঁ হ্যাঁ, ওটাই আমার আনন্দ, সারাক্ষণ গান করছি, একটা গান হয়তো জানি, সে গানটা আই করছি, ক্লান্তিহীন ভাবে করে যাচ্ছি, কারণ আমার ওটা করতে ভালো লাগছে। তো এইভাবে আমার ভালো লাগা থেকে আমার গানের চর্চাটা আর কি।
1: এবং তার পাশাপাশি তো আপনি পড়াশোনাটাও খুব ভালো করে করে,
0: পড়াশোনা তো করতেই হতো, কারণ আমাদের মধ্যবিত্ত বাঙালি পরিবারে পড়াশোনাটা অনিবার্য, করতেই হবে, বাবা ম্যাট্রিক ভালো রেজাল্ট করতে হবে, ইন্টারমিডিয়েট ভালো রেজাল্ট করতে হবে, তো ওগুলো তো ছিল, এটার তো একটা চাপ ছিল, কিন্তু গানের কোনো চাপ ছিল না, গানটা ভালো লাগা থেকে করতাম। গানের যে চাপ সেটা আমার নিজের চাপ, আর পড়াশোনার একটা চাপ হচ্ছে পারিপার্শ্বিকের চাপ, পরিবারের চাপ, এই আর কি।
1: তার পরবর্তীকালে যখন এগিয়েছেন মেয়েদের ক্ষেত্রে, তো এই যে তখন গান নিয়ে আপনি বিভিন্ন জায়গায় যাচ্ছেন, দেশ বিদেশ ঘুরে বেড়াচ্ছেন, তখন কোথাও কোন রকম বাধার সম্মুখীন হয়েছেন?
0: আমি যখন আমি তো ইকোনমিক্সে ভর্তি হলাম, তো আমি যখন শান্তিনিকেতনে আসবো তখন আমার বাবা খুব আপসেট যে ইকোনমিক্সটা তুমি শেষ করলে না, এত ভালো সাবজেক্ট। তখন আমি বাবাকে প্রমিস করেছিলাম যে আমি ফিরে গিয়ে এটা শেষ করছি, কারণ তখনও তো আমি জানি না যে আমি গানটাকে পেশা হিসেবে নিতে পারবো। আমি যাচ্ছি বিকজ আমি গান ভালোবাসি, আমি গান আরও গান শিখতে চাই, আমি শান্তিনিকেতন রবীন্দ্রনাথের পরিবেশটার মধ্যে একটু থাকতে চাই, ফিরে যাব গিয়ে আবার আমার নিজের জায়গায় গিয়ে আমি পড়াটা শেষ করব। বাবাকে এটা প্রমিস করে এসেছিলাম।
1: আচ্ছা, একটা কথা আমার খুব জানতে ইচ্ছা করছে, বারবার শান্তিনিকেতনই কেন, মানে কিভাবে এই টানটা তৈরি হয়েছিল?
0: আমার বাবা খুব রবীন্দ্র ভক্ত ছিলেন, রবীন্দ্রনাথের সব ম্যাক্সিম রবীন্দ্র রচনাবলী থেকে শুরু করে সব আমাদের বাড়িতে
1: শোনাতেন।
0: এবং রবীন্দ্রনাথের একটা শান্তিনিকেতন আশ্রম ছিল খালি পায়ে, ওখানে ছেলেমেয়েরা যায়, বিভিন্ন এরোর লেখা থেকে পড়ে টড়ে, আমার একটা স্বপ্নের জায়গা ছিল শান্তিনিকেতনটা, স্বপ্নের একটা জায়গা, তো সেই স্বপ্নের জায়গাটা যেতে পারছি, এটা একটা সাংঘাতিক একটা আগ্রহ ছিল আমার আর কি।
1: ওইখানে বাবার কাছে একটু বাধা পেলেন যে সঙ্গীতের ক্ষেত্রে আসার সময়?
0: আমি এটাকে বাধা বলবো না, বাবা একটু দ্বিধাগ্রস্ত ছিলেন। হ্যাঁ, যে কারণ ধরো গানটা কিন্তু আমি এটা আমার নিজের জীবনের অভিজ্ঞতায় দেখেছি, গানটা কার সাথে থাকবে এটা কিন্তু আমরা নির্ধারণ করি না, এটা উপরওয়ালা নির্ধারণ করে দেন। মানে ধরো আমাদের ব্যাচে যারা আরো অনেক ভালো রেজাল্ট করেছিল, ভালো গাইতো, তাদের মধ্যে অনেকেই হারিয়ে গেছে, খুব তাদের যেমন এখানে দাঁড়ানোর কথাই ছিল, কিন্তু এটা ভাগ্য নির্ধারণ করে দেয় যে কে দাঁড়াবে আর কে দাঁড়াবে না, গান কার সাথে থাকবে আর কার সাথে থাকবে না, তো সেই বিষয়টা ওটা তো আমাদের হাতে না, আমিও জানতাম না। কাজে আমার আরেকটা পরিকল্পনা ছিল যে ফিরে যাব, পড়াশোনা শেষ করব, করে একটা জেনারেল লাইনে চাকরি বাকরি করবো বা যাই করি, গানটা আমার প্যাশন হিসেবে সাথে থাকবে। কিন্তু যখন ফিরে গেলাম, তখন যাওয়ার পরে কিছুদিন পরে দেখি এক জায়গায় একজন গান করতে ডাকলো, তখন তো কেউ আমাকে চেনে না, তো গান করলাম, সেখানে গান শুনে ওই অনুষ্ঠানে আরেকজন এসে বললো যে আমাদের একটা অনুষ্ঠান আছে অমুক তারিখে, তা আপনি যদি আসেন তো খুব ভালো হয়। তো আমি বললাম যে কোথায়, তখন তো আমার মানে আমি একদম বিয়েটিও হয়নি, তো ওইসব অনুষ্ঠানে বাবা মা যাবেন।

0: সাথে মাকে নিয়ে গেলাম সেই অনুষ্ঠান করতে। সেই অনুষ্ঠানে বাংলা একাডেমির এক ভদ্রলোক বললেন যে আমাদের কি একটা কি উপলক্ষে একটা অনুষ্ঠান ছিল, ওইখানে আপনি গান করবেন। তারপরে এটা করতে করতে ছায়ানটে সঞ্জিদা আপা বললেন যে তুমি ছায়ানটে গান শেখাও, করতে করতে ওই শেখানোর একটা জায়গা শুরু হলো। আর ওই বাংলা একাডেমিতে গান করে আমাকে ৫০০ টাকা দিল ওরা। তো ওই আমার অর্জন শুরু, যে মুহূর্ত যখন থেকে এই অর্জনটা মানে কামাই করতে শুরু করলাম তখন হলো যে এটাকে তো মোটা, এবং একটার পর একটা হচ্ছে, এটা শেষ করছি, তারপরে কিভাবে কিভাবে লোকেরা যোগাযোগ করে নিচ্ছে আমার সাথে যে আমাদের অনুষ্ঠান আছে আসেন, অমুক একটা রেকর্ডিং আছে, অমুকের সাথে একটা গান গাইতে হবে, আমরা চিত্রাঙ্গদা করব, আপনি করেন চিত্রাঙ্গদা, বিভিন্ন ক্লাব সংগঠন, এভাবে আস্তে আস্তে আস্তে আস্তে পরিচিতিটা বাড়তে থাকলো। এবং আমি যতই ওগুলোর সাথে যুক্ত হতে শুরু করলাম ততই পড়াশোনাটা শেষ করার ওই যে ইয়েটা ছিল তাগিদটা সেটা থেকে দূরে যেতে শুরু করলাম। তারপরে তো একটা সময় এমন ভাবে জড়িয়ে গেছি যে আর ওটা থেকে এখন আর গান, এখন গানই নেশা এবং পেশা।
1: এবার পরবর্তীকালেও ধরুন সংসার, তারপরে এপার বাংলা ওপার বাংলা এবং দেশ বিদেশ ঘুরে বেড়ানো, সবটা মিলিয়ে কিভাবে সব সূত্রটুকুকে বাঁধ দেন?
0: সত্যি কথা বলতে আমার পরিবার কিন্তু আমাকে অনেক সাপোর্ট করেছে। যখন আমি এই গানটাকে পেশা নিলাম আমার ছেলে মেয়েরা বাড়িতে, তখন আমার বাবা মা আমার বোনেরা অনেক সাপোর্ট করেছে, আমার স্বামীও সাপোর্ট করেছে। মানে বাইরে যখন যেতাম বাচ্চাদের স্কুলের পড়াশোনা, ওদেরকে নেওয়া আনা স্কুল থেকে, সব আমার বাবা মা ওরা করতেন। এই সাপোর্টটা পেয়েছি বলেই আমি এগোতে পেরেছি, আদারওয়াইজ হয়তো পেতাম না। এবং আজকে পদ্মশ্রী পাওয়ার পরে আমার প্রথমে এটাই মনে হয়েছিল যে মুহূর্তে যদি বেঁচে থাকতেন আর আমার বাবা মা যদি বেঁচে থাকতেন সবচেয়ে খুশি হতেন ওরা। মুহূর্তে তো সবসময় বলতেন একটা কথা যে শোনো, কলকাতা হচ্ছে আসল গানের জায়গা, এখানে যদি একটা নিজের জায়গা করতে পারো তাহলেই বুঝবে যে কিছু হলো, ও ঢাকা ফাঁকা করে কিছু হবে না, এরকম বলতেন। হ্যাঁ, এবং আমি ওই যে উনি তো চাইতেন যে সারাক্ষণ আমি ওর কাছে থাকি, তো আমি তো ঢাকা সেটেল, বাচ্চারা ঢাকায়, আমি ওই যে প্রতি মাসেই আসতাম যতদিন মুহূর্তে ছিলেন। কিন্তু ওই মুহূর্তে গিয়ে নেমে যে ওই প্রণামটা করার পরে প্রথম কথাটা জিজ্ঞেস করতে, কবে যাবে, মানে ফিরে যাব কবে, আগে ওই প্রশ্নটা। হ্যাঁ, তা বলছে মাত্র তো এলাম, থাকি কয়েকদিন তারপর যাব, বলছে না বলো না কদিন থাকবে। হ্যাঁ, মানে ওইটা আর কি, কেন যাচ্ছি, তখন বলতেন যে তুমি যত যাই বলো ঢাকা ফাঁকা কিছু হবে না, কলকাতায় তোমার জায়গা করতে হবে। কিন্তু কলকাতার জায়গাটা তো আর আমার হাতে না করা, এটা আমি বলবো এখন বিশেষ করে পদ্মশ্রী পাওয়ার পরে মনে হচ্ছে যে এটা মুহূর্তের আশীর্বাদ, আমার ঈশ্বরের আশীর্বাদ যে আমি কলকাতায় এসে তারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন সেটা সাংঘাতিক একটা ভালোবাসা, আমার সবচেয়ে বড় অর্জন। আর আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই বছর ১৯২৪ মুহূর্তির জন্ম,
1: শতবর্ষ
0: আমরা পালন করছি, মুহূর্তীয় পদ্মশ্রী পেয়েছিলেন। হ্যাঁ, তো এটা কাকতালীয়,
1: কিন্তু এটা আমার জন্য মুহূর্তির
0: একটা আশীর্বাদ। ভারত সরকার আমাকে পদ্মশ্রী দিয়েছে কিন্তু আমার মনে হচ্ছে এটা মুহূর্তির আশীর্বাদ আমার জন্য।
1: ঠিক, যে তার শতবর্ষে দাঁড়িয়ে
0: পদ্মশ্রী
1: প্রাপ্তি, এই যে বিশ্বাসটা তিনি আপনার মধ্যে বুনে দিয়েছিলেন বা এই পরম স্নেহ পাওয়াটা, এইটা আপনি আপনার পরবর্তীতে গান নিয়ে চিন্তা ভাবনায় কিভাবে এগিয়েছেন?
0: দেখো, আমার গানের যে বাংলাদেশে এখন যে আমার সুরের ধারা, আমার নিজের শিক্ষা প্রতিষ্ঠান, ওটা কিন্তু মুহূর্তেরই আগ্রহ এবং নির্দেশে। কারণ উনি সবসময় বলতেন যে ও যখন আমি ওর কাছে যখন ফিরে যাব আর কি, ফিরে যাওয়ার সময় হয়ে এসছে চলে যাবো, তখন উনি বারবার বলছেন তুমি কিন্তু এবার ঢাকায় গিয়ে নিজের স্কুল করবে, আর এখানে ওখানে শেখাবে না। কারণ আমার আমি শৈলজাদার কাছ থেকে যা শিখেছি, শৈলজাদার রবীন্দ্রনাথের কাছ থেকে যা নিয়েছেন, এটা একটা ধারাবাহিকতা আছে। আমার থেকে তুমি যেটা নিলে, এই যে মানে এটাকে আমি ঘরানা বলবো না, কিন্তু স্টাইলিং অফ প্রেজেন্টেশন, মানে ধরো কলকাতার একটা এক ধরনের গাইবার ধরন, শান্তিনিকেতন আরেক ধরনের গাইবার ধরন, মুহূর্তে বাচ্চুদির শৈলজাদার একটা স্পেশাল প্রেজেন্টেশনের ধরন আছে, সেইটা উনি বারবার বলছেন যে তুমি এটা এক আলাদা করে রাখতে হবে, নাহলে ওটা মিক্সড হয়ে যাবে। নিজেই নাম ঠিক করে দিলেন সুরের ধারা, ধারাবাহিকতাটা যাতে থাকে। তুমি গিয়ে ওখানে, আমি খুব একটু সংশয় ছিল যে পারবো কিনা, তো উনি বলছেন হ্যাঁ পারবে, নিশ্চয়ই পারবে, না পারার কোনো কারণ, তুমি শুরু করো, শুরু করলেই পারবে। হয়তো বুঝতে পেরেছিলেন যে পারবো, তো সেই থেকেই পথ চলা শুরু সুরের ধারা নিয়ে। সুরের ধারাতে মর্দি গেছেন, গিয়ে দেখে ঠেকে এসছেন সবকিছু চালু করার পর।

0: পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদেরকে উন্নয়ন, বিশেষ করে সাঁওতালদের জন্য এখানে যে সবাই গিয়ে কাজ করতো ওদের চিকিৎসা দেওয়া করা, ওইগুলো আমার পড়ে মনে হয়েছে যে আমাদেরও উচিত কিছু করা। তো আমরা ঢাকার আশেপাশে যে সমস্ত বস্তি আছে স্লাম, ওখানে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে নিয়ে আমরা কাজ করছি। এটার এই প্রজেক্টটার নাম হচ্ছে মিউজিক ফর ডেভেলপমেন্ট। আমাদের এখন প্রায় 100 উপরে ছাত্রছাত্রী আছে, আশেপাশের বস্তি থেকে ওরা আসে। এবং ওই আমাদের প্রজেক্টের উদ্দেশ্য হচ্ছে যে সঙ্গীতের মাধ্যমে ওদের জীবন মান উন্নয়নের চেষ্টা করা। জীবন মান তো সঙ্গীতের মাধ্যমে হয় না, কিন্তু ওদের মানসিকতা, ওদের আত্মবিশ্বাস, ওদের সৃষ্টিশীলতা এবং আত্মনির্ভরতাটা যাতে বাড়িয়ে দেওয়া যায়। কারণ গান বাজনা করলে ওদের একটা আত্মবিশ্বাস তৈরি হয় যে আমি তো পারি, আমি অন্যদের মতো পারছি। তো সেইটা আমাদের এখন একটা বেশ বড় প্রজেক্ট, খুব সাকসেসফুল একটা প্রজেক্ট। আমাদের যেসব বাচ্চারা প্রথমে এসেছিল 2009 সালে শুরু করেছিলাম, তারা এখন ইউনিভার্সিটিতে যাচ্ছে। বস্তির বাচ্চারা, চারটা বাচ্চা ইউনিভার্সিটিতে যায়, একজন নার্স হয়ে গেছে, তারপরে একজন আইসিসিআর স্কলারশিপ পেয়েছে।
1: এটাও একটা পরম্প্রাপ্তি যে সেই সত্যি সত্যি সেই সুরের ধারা প্রবহমান। আর এই সুরের ধারা যিনি বহন করে চলেছেন তিনি রেজওয়ানা চৌধুরী বন্যা, অতিথি অনুষ্ঠানে যার কথা শুনছেন। এবারে যদি একেবারে আপনার কাজের কথায় আসি, ধরুন ধারাবাহিকভাবে সেই ক্যাসেটের যুগ থেকে এখন পেনড্রাইভ, সিডি, বা এখন তো ওই নানানভাবে ভিডিওর মাধ্যমে, এখন তো সিডির চেয়েও বড় কথা রেকর্ড করে মানুষ ইউটিউবে দেখছে, সেইখানে আরো কোন ইচ্ছা বা আক্ষেপ আছে যে এইটা করতে পারলাম না, এই নিয়ে আগামী দিন এইভাবে চিন্তা আছে, এইরকম কোন চিন্তা এবং আক্ষেপ দুটো একই সঙ্গে?
0: আমার যেটা মনে হয় যে এখন আমার যেটা মনে হয় যেটা করে যেতে পারলে ভালো হতো সেটা হচ্ছে যে অনেক গান আছে যেগুলো ধরো মোহরদির কাছে করেছি কিন্তু কিছু সুরান্তর স্বরলিপির সাথে মেলে না, কিন্তু মহর্জি সৌলজিয়াদের কাছ থেকে শিখেছিলেন, ওই গানগুলো যদি রেকর্ড করে কিছু করেছি, অনেকগুলো করেছি, এখনো অনেকগুলো করা হয়নি, নানা কারণে হয়নি। তো সেইগুলো করে রেখে যেতে পারলে ছাত্রছাত্রীদের পক্ষে সুবিধা হতো। আমাদের যে মানসিকতা সেটা মানে যারা স্বরলিপি দেখে গান করে তারা ভাবেন যে স্বরলিপিটাই একমাত্র, কিন্তু এর বাইরেও তো রবীন্দ্রনাথের আরো মানে রবীন্দ্রনাথ নিজেই যেটা করেছেন স্বরলিপিতে হয়তো একটা সুর বেরিয়ে গেছে কিন্তু তার বাইরে আরো অনেক সুর আছে যেটা স্বরলিপিতে নেই। হ্যাঁ, সেই ধরনের সুরগুলো না রেখে গেলে তো রবীন্দ্রনাথের গানের ভান্ডারটা সংকীর্ণ হয়ে যাবে, ওগুলো তো থাকছে না, ওগুলো তো রাখার দরকার। সেইটা আমার মনে হয় যে ওটা একটা আমার কাজ বাকি রয়ে গেছে, ওটা চিন্তা ভাবনা করছি যে কি করা যায়।
1: আর বাকি যে কাজগুলো করেছেন তার থেকে যদি নিজেকে বাঁচতে বলা হয় যে দেখো এই কাজটা করে আমার ভীষণ ভালো লেগেছে, এরকম ভাবে 1-2-3 কোনো কাজ যে এই কাজগুলো করে আমি ভীষণ আনন্দ পেয়েছি।
0: এটা আমি একটা বড় কাজ করেছি এবং আমি মনে করি যে এটা আমাদের একটা খুব ভালো কাজ হচ্ছে, সেটা রবীন্দ্রনাথের সার্ধশত বর্ষে আমরা বাংলাদেশে তো রবীন্দ্রনাথের গানের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে বাংলাদেশের স্বাধীনতায়, বাংলাদেশের আমাদের বাঙালি হিসেবে আমাদের অস্তিত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে রবীন্দ্রনাথের একটা বিরাট ভূমিকা আছে। তো আমরা যেটা করেছি সার্ধশত বর্ষে বাংলাদেশে এ পর্যন্ত মানে 47 এর পর থেকে যারা রবীন্দ্রসঙ্গীত গাইতেন তাদের সবাইকে নিয়ে এখনকার যারা গাইছেন এবং যারা ভবিষ্যতে গাইবেন তরুণ প্রজন্মের খুব প্রমিসিং যারা, এদের প্রায় 450 শিল্পীকে নিয়ে আমরা গীতবিতানের সমস্ত গান আর্কাইভ করেছি, রেকর্ড করেছি, নাম দিয়েছি শ্রুতি গীতবিতান। এটা শ্রুতি কিন্তু পুরো গীতবিতানটা, তো সেটা একটা খুব বড় কাজ হয়েছে। এটাতে আমাদের মানে যে কেউ যদি কোন গান জানতে চান, শুনতে চান এবং বাংলাদেশে রবীন্দ্র চর্চার ইতিহাস নিয়ে যদি কেউ গবেষণা করতে চান তো এটা তাদের অনেক কাজে লাগবে। আমরা মানে ধরো যে সমস্ত শিল্পীরা এখন আর নেই বাংলাদেশে, একদম প্রথম যুগে ছিলেন, যেমন ধরো কলিম শেরাফি, আফসারি খানম, এরা সব এখন তো আর নেই, সবাই প্রয়াত, কিন্তু ওদের গানগুলো আমরা সব আর্কাইভ করেছি।
1: দেখতে দেখতে আমাদের অনেকটা সময় পেরিয়ে এলো। এবারে এই যে আমাদের আজকের যে অতিথি অনুষ্ঠান, এখানে তো দুই বাংলার শ্রোতা বন্ধুরাই শুনছেন, তো দুই বাংলার শ্রোতা বন্ধুদের জন্য যদি বিশেষ কিছু বার্তা থাকে আপনার কাছে,
0: আমার নিজের যেটা মনে হয় যে রবীন্দ্রনাথকে আশ্রয় করে আমার জীবনযাপন, জীবন আচরণ সবকিছুই, তো রবীন্দ্রনাথ এমন একটা খুঁটি বলো যে যেটাকে ধরে আমরা দুই বাংলার মানুষরা বেঁচে আছি, বেঁচে থাকব, এবং যেখানে রবীন্দ্রনাথ সেখানে আমাদের কোনো ভৌগোলিক দূরত্ব নেই, কোনো রাজনৈতিক দূরত্ব নেই, কোনো ধর্মীয় দূরত্ব নেই। হ্যাঁ, আমরা বাংলা ভাষা

0: ভাষী মানুষ আমাদের ওই রবীন্দ্রনাথকে আশ্রয় করেই সবার জীবনের চলা।
1: সত্যি তো, তিনি আমাদের দুই বাংলার আশ্রয়, কারণ আমরা ভাষায় এক, ভালোবাসায় এক। এপার বাংলার শিল্পীদের সঙ্গে, এপার বাংলার শিল্পীরা যারা গাইছেন আর ওপার বাংলার শিল্পীরাও যারা রবীন্দ্রনাথের গানের চর্চা করছেন, কোথাও কি মনে হচ্ছে যে এপারে কোথাও ভাষাটা, মানে বাংলা ভাষাটা কোথাও অবহেলিত হচ্ছে বলে সেখানে গানের অবক্ষয়, আর ওখানে বাংলা ভাষাটা এখনো অনেক বেশি সমাদৃত বলে সেই জায়গায় বাংলা গানের চর্চা বা বাংলা গান আরো বেশি বেশি করে হচ্ছে?
0: সেটা তো হতেই হবে, কারণ বাংলা হচ্ছে একটা প্রাদেশিক ভাষা, হ্যাঁ, আর আমাদের বাংলাদেশে হচ্ছে আমাদের জাতীয় ভাষা, আমাদের সব কিছু বাংলাতে হচ্ছে, কিন্তু এইখানে মানে পশ্চিমবঙ্গের বাইরে গেলেই বাংলাকে ছেড়ে হিন্দি বা ইংরেজি ধরতেই হচ্ছে, তো কাজেই সেখানে একটা প্রাদেশিক ভাষা আর একটা জাতীয় ভাষার মধ্যে তো কিছু পার্থক্য থাকবেই।
1: তবে এক্সপেরিমেন্টের কথা যদি বলেন, সেক্ষেত্রে কি ওপার বাংলার চেয়ে এপার বাংলার এক্সপেরিমেন্ট, যে কোনো গান নিয়ে, গান নিয়ে যে কাজ বা সৃষ্টিশীলতার দিকটা, সেটা কি এপার বাংলার শিল্পীদের বা এপার বাংলার স্রষ্টাদের ক্ষেত্রে বেশি?
0: না, আমি যতদূর, আমার যতদূর এক্সপোজার, আমি দেখি যে ওইদিকেও এখন এই এক্সপেরিমেন্টটা ইয়াং ছেলেমেয়েরা বেশি করছে, ওরা নানান ধরনের এক্সপেরিমেন্ট করার চেষ্টা করছে, আমাদের ওইদিকেও তাই, এইদিকেও তাই, কারণ এখন তুমি যতই বলো, এখন এই প্রযুক্তিগত কারণে, এই ইন্টারনেট কারণে পৃথিবী কিন্তু এক হয়ে গেছে, পৃথিবীতে আর পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, আমেরিকা, নিউ ইয়র্ক, লন্ডন, ঢাকা, কলকাতা বলে কিছু নেই, এটা এক পৃথিবী, এক মুহূর্তের মধ্যে একটা খবর সবাই জেনে যাচ্ছে, একটা গান সবাই শেয়ার করছে, তো কাজে এখন ওই বাংলার তরুণরা যে ধরনের চিন্তাভাবনা করছে, এই বাংলার তরুণরা সে ধরনের চিন্তাভাবনা করছে, এবং এই চিন্তা ভাবনার ক্ষেত্রে ওদের মধ্যে একটা যোগাযোগ আছে, কাজে এই এক্সপেরিমেন্টটা দু বাংলাতেই সমান হচ্ছে, আমার অভিজ্ঞতা তাই বলে।
1: এই এক্সপেরিমেন্টের কথা যখন বারবার এসে পড়ে, তখন আরও একটা কথা এসে পড়ে যে রবীন্দ্রনাথ নিজেই নিজের গান নিয়ে এত এক্সপেরিমেন্ট করেছেন এবং বিশ্ব থেকে সংগ্রহ করে মনে হয় সবকিছু তার গানের মধ্যে যথাযথভাবে রেখে গেছেন। একজন শিক্ষাগুরু হিসেবে আপনি নতুন প্রজন্মকে কি বলবেন, রবীন্দ্রনাথকে চিনবে তারা কিভাবে, রবীন্দ্রনাথের গানের সাথে নিজে সেই পথটা খুঁজে পাবে কিভাবে?
0: রবীন্দ্রনাথকে পড়তে হবে, রবীন্দ্রনাথকে চিনতে হবে, খালি রবীন্দ্রনাথের গানটাই শুনলাম, গানটাই গাইলাম, সেটা করলে ওই গানের মধ্যে রবীন্দ্রনাথ আটকে থাকবে, কিন্তু রবীন্দ্রনাথ তো আরো অনেক ব্যাপক, কাজে সেইটা রবীন্দ্রনাথকে না পড়লে, না বুঝলে, না চিনলে, গান রবীন্দ্রনাথের একটা অংশ, এবং গানের মধ্যে যে দর্শনটা আছে সেটা বুঝতে গেলে রবীন্দ্রনাথকে বুঝতে হবে, তো এবং সেটা না বুঝলে এই এক্সপেরিমেন্ট, ফিউশন এগুলো চলতেই থাকবে, এবং পুরো জিনিসটা একটা খণ্ডিত উপস্থাপনা হবে, একটা সম্পূর্ণ রবীন্দ্রনাথকে বুঝতে গেলে, উপস্থাপন করতে গেলে গানটা তো গাইবার আগে গানটা সম্পর্কে, খালি গানটা না, গানটা সম্পর্কে পড়তে হবে, গানটার রবীন্দ্রনাথের সেই সময়টা বুঝতে হবে, গানের পারিপার্শ্বিকটা বুঝতে হবে, সবকিছু বুঝে তারপরে।
1: সেক্ষেত্রে তো বোধহয় শিক্ষকেরও একটা বড় ভূমিকা থেকে যায়, যিনি পথ দেখাচ্ছেন,
0: অবশ্যই
1: কিভাবে দেখাচ্ছেন তিনি, কিভাবে রবীন্দ্রনাথের গানকে তার কাছে উপস্থাপন করছেন, রবীন্দ্রনাথকে
0: তো চেনানো, হাত ধরে চেনাতে হবে, শিক্ষককে চেনাতে হবে, ছাত্রছাত্রীদের কাছে তার কাছে পৌঁছে দিতে হবে, তারপরে বাকিটা আবিষ্কার তো তাদের ইচ্ছের উপরে নির্ভর করবে, কিন্তু পৌঁছে দেওয়াটা শিক্ষকের দায়িত্ব।
1: শহর কলকাতার কথা তো বারবার এসে পড়েছে এবং আপনার গুরুও বলেছেন যে দেখ, যতক্ষণ কলকাতায় না প্রতিষ্ঠিত হতে পারছিস ততক্ষণ কিন্তু সার্বিকভাবে হবে না, তো এই কলকাতার কথা যদি একটু বলেন, অর্থাৎ কলকাতা আপনার কাছে কেমন?
0: কলকাতা তো গান বাজনার জন্য অনেক, মানে কি বলবো, একেবারে শিল্পীদের জন্য, এবং খালি রবীন্দ্রসঙ্গীত না, যে কোনো শিল্পীর পক্ষেই কলকাতাটা হচ্ছে একদম আসল জায়গা, কেন্দ্র, তো কাজে কলকাতাতে প্রথম যখন আমি গান করি সেটা বাংলাদেশ থেকে এসেছিলাম ওই কালচারাল টিমের সদস্য হিসেবে, সেটা হাইকমিশনের অনুষ্ঠান ছিল, করেছি, কিন্তু কলকাতা থেকে আমি নিজস্ব, নিজে যখন গাইতে শুরু করলাম তখন কলকাতার যে সঙ্গীত বোদ্ধা এবং সঙ্গীত সচেতন মানুষদের সাথে আমার একটু একটু করে যোগাযোগ হতে শুরু করলো, যারা অনুষ্ঠান অর্গানাইজ করেন, যারা অনুষ্ঠানে কিছু কিছু শ্রোতাদেরকে সব অনুষ্ঠানে দেখি, যারা সব অনুষ্ঠান ফলো করেন এবং আসেন, তো এই কিন্তু সত্যি কথা বলতে কি কলকাতার এই যে সঙ্গীত বোদ্ধা সমাজের সাথে কিন্তু আমার পরিচয় মুহূর্তের মাধ্যমে, মুহূর্তের কাছে গল্প শুনে, মুহূর্তের কাছে গল্প শুনতাম, কলকাতাতে গান করতে সেই হচ্ছে, কলকাতাতে গান করতে সেই হচ্ছে, কলকাতা একবার রবীন্দ্রসদনে গাইতে গিয়ে কি হয়েছিল, নানা সব গল্প শুনে শুনে ওই যে
1: পরিমণ্ডলটা,
0: হ্যাঁ, ওই পরিমণ্ডলটা আমার।

0: কাছে একদম পরিচিত ছিল, কাজে আমি যখন নিজের এটার মধ্যে ঢুকলাম তখন আমার মনে হয় যে এটা একটা সম্পূর্ণ অপরিচিত সমাজ, এটা আমার মাথায় আছে, জানি আমি যে জিনিসটা, কিন্তু ওটা আমার নিজের অভিজ্ঞতা তার সাথে আর একটু কিছু মানে যোগ করলো, যোগ করলো তো। এবং এখন তো যেটা আমার নিজের একটা আলাদা চেনা মহল তৈরি হয়ে গেছে, গান বাজনা শিল্পীদের সাথে সবার সাথে ওঠা বসা, যেহেতু একসাথে গান করি, তারপরে শ্রোতা মন্ডলীদের সাথেও, আয়োজকদের সাথেও, সবার সাথে এখন একটা, এখন আর কলকাতাতে আমার কলকাতাকে আমার দূরের কিছু মনে হয় না, বরং ঢাকা যেতে আপন মনে হয়, কারণ অনুষ্ঠান বেশি আমি কলকাতাতেই করি, অনেক বেশি কলকাতা,
1: আমরাও অপেক্ষা করে থাকি যে আপনি কখন এখানে আসছেন।
0: সেই কলকাতায় ছাত্রছাত্রী আছে, বন্ধু বান্ধব আছে আমার, আর সবচেয়ে বড় কথা যেটা বললাম, 75 সালে আমি যখন শান্তিনিকেতনে আসি সেটা তো আমার ধরো 16-17 বছর বয়স, বাড়ির বাইরে প্রথম আসা একটা মেয়ের, তো আমার বেস্ট বন্ধুরা, সবচেয়ে প্রিয় বন্ধুরা তো সব কলকাতায় থাকে, কাজে কলকাতা আমার সবচেয়ে সুন্দর সময়টা কেটেছে, আর বন্ধু বান্ধবদেরও একটা খুব সুন্দর পরিমণ্ডল আছে, আর খুব অনুরাগী আছে অনেক যারা সাংঘাতিক ভাবে, কাজে কলকাতা আমার মানে কলকাতা সম্বন্ধে বলতে গেলে আমার পুরো রাত পার হয়ে যাবে, এত এত কিছু বলার, প্রতিটা অনুষ্ঠান নানান জায়গায় গেছি কলকাতার ছোট বড়, এবং কলকাতার বাইরেও, খালি কলকাতা বলে না, কলকাতার বাইরেও ছোট ছোট জায়গায় গিয়েও গান করেছি, সেগুলো সব একটা অনন্য অভিজ্ঞতা, অনন্য অভিজ্ঞতা।
1: আমরাও চাই এইরকম ভরে থাক আমাদের সময়টা যেভাবে ভরেছিল, তাই শেষটুকু শেষ করতে চাই এত সবার শ্রোতাদের জন্য একটু সুরের ছোঁয়া দিয়ে।

0: এই গান তিনি শুনিয়ে চলেছেন, আর সেই সুরের ধারায় আমরাও স্নাত হয়ে চলেছি। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এই সুর ছড়িয়ে যাবে এই বিশ্বাস, আর এই বিশ্বাসটুকু রেখেই আজকের মতো অতিথি অনুষ্ঠান শেষ করব। আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত ছিলেন পদ্মশ্রী সম্মানে সম্মানিত আমাদের সকলের প্রিয় শিল্পী রেজোয়ানা চৌধুরী বন্যা। আরও একবার এত একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।
1: ধন্যবাদ তোমাকেও, যারা অনুষ্ঠান শুনছেন সবাইকে।
0: আপনারা সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ, নমস্কার। এতক্ষণ শুনলেন অনুষ্ঠান অতিথি। আজকের অতিথি ছিলেন রেজোয়ানা চৌধুরী বন্যা, আলাপচারিতায় ছিলেন শ্রীতমা মুখোপাধ্যায়, সম্পাদনা রফিউদ্দিন, প্রযোজনা অনন্যা মজুমদার।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10 মিনিটে আকাশবাণীর পুজোর গান।

রোমগীতি অনুষ্ঠানের আজ প্রথম গানটির শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য, গীতিকার অরুণ ইন্দু এবং সুরকার নির্মল ভট্টাচার্য।

রম্যগীতিদের পরের গানটি শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় এবং উৎপলা সেন, গীতিকার শ্যামল গুপ্ত এবং সুরকার সতীনাথ মুখোপাধ্যায়।

শুনছেন রুম্মু গীতি। এবারের গানটি শুনবেন ললিতা ঘোষের কণ্ঠে। গানটির গীতিকার এবং সুরকার জ্ঞানপ্রকাশ ঘোষ।

শুনছেন রম্যগীতি, রম্যগীতিতে এবারে শিল্পী শ্যামল মিত্র। গানটির গীতিকার গৌরী প্রসন্ন মজুমদার এবং সুরকার শ্যামল মিত্র।

রোমগীতির শেষ গানটি শুনবেন আজ দ্বৈত কণ্ঠে সন্ত সিংহ এবং মাধুরী চট্টোপাধ্যায়। গানটির গীতিকার প্রবীর মজুমদার এবং সুরকারও প্রবীর মজুমদার।

0: রৌম্যগীতির অনুষ্ঠান এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সে যে

ওঠে আকাশবাণীর গান, পুজোর গান শুনতে পাবেন 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান। আকাশবাণী মৈত্রী, এখন শুরু হচ্ছে পেশার সন্ধানে। উপস্থাপনায় প্রিয়সমা গঙ্গোপাধ্যায়।

0: কেরিয়ার নিয়ে কি খুব কনফিউশনে রয়েছো? কি নিয়ে পড়লে ভবিষ্যৎ একদম সেট? সেই চিন্তায় রাতের ঘুম উড়েছে তাই তো? আজকাল ফিটনেস, জিম আর ডায়েট এই নিয়ে আমরা খুব সচেতন, তাই না? কিন্তু জানো কি, এই প্রতিদিনের সচেতনতা থেকেই তৈরি হচ্ছে দারুণ এক ক্যারিয়ারের সুযোগ। ঠিক ধরেছো, আজকে আমরা কথা বলবো নিউট্রিশন সায়েন্স এবং ফুড সায়েন্স নিয়ে। আজকের পেশার সন্ধানেতে কথা হবে দুজন প্রফেসরের সঙ্গে। তাদের কথা তো শুনবই, কিন্তু তার আগে তোমাদের কিছু জানানোর থাকলে সেটা অবশ্যই আমাদের যুববাণী কলকাতার অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দিতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ YUVAVANIKOLKAT যুববাণী কলকাতা, সেখানে আজকের যে পেশার সন্ধানের পোস্টার রয়েছে সেখানে এসে কমেন্ট করতে পারো। আর তোমাদের সঙ্গে এই আধ ঘন্টা রয়েছে আমি, তোমাদের যুববাণীর বন্ধু প্রিয়সমা। তাহলে আর দেরি না করে বরং সরাসরি আমাদের বিষয়ে ঢুকি। মানে ওই শুধু ক্লিনিকের চার দেওয়ালে বসে ডায়েট চার্ট তো আর হয় না, মানে এর বাইরেও যে কত বড় একটা দুনিয়া রয়েছে, কি কি পড়তে পারি আমরা এই বিষয়ে, আর সেখানে তোমাদের জন্য কি কি নতুন সুযোগ অপেক্ষা করছে সেটাই আজকে আমরা জানবো। তাহলে প্রথমেই চলে যাব আমাদের প্রথম অধ্যাপিকার কাছে। প্রথমে যার কথা শুনবো তিনি আর কেউ নন, অধ্যাপিকা বিনতা নায়ক ম্যাডাম। তার কাছে যেটা প্রথমে জানতে চাইব এই নিউট্রিশনের বিষয়ে, মানে যেটা আমার বেশ একটু ডাউট লাগে, সেটা হচ্ছে নিউট্রিশন সায়েন্স এবং ফুড সায়েন্স এই দুটোর মধ্যে মূল পার্থক্যটা কি? মানে আমরা বলার সময় দুটো কথা আলাদা করে বলি, কিন্তু এই দুটো কি একই নাকি দুটো ভিন্ন বিষয়?
1: নমস্কার, আমি কলকাতা বিশ্ববিদ্যালয়ের ফুড অ্যান্ড নিউট্রিশনের প্রফেসর বিনতা নায়ক বলছি। আচ্ছা, প্রথমে যে এই প্রশ্নটা, মানে নিউট্রিশন সায়েন্স এবং ফুড সায়েন্স এই দুটোর মধ্যে মূল পার্থক্য বলতে, দেখো বেসিক্যালি কিন্তু দুটোর মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। তার কারণ ফুড এবং নিউট্রিশন দুটো তো অঙ্গাঙ্গিভাবে যুক্ত। কারণ আমরা নিউট্রিশনটা পাই কোথা থেকে? আমরা কোনো খাদ্য থেকে। সুতরাং খাদ্যের যে সায়েন্স এবং তার থেকে যে পুষ্টি আসছে সেটা সায়েন্স বেসিক্যালি একটাই। এটা এক একটা কোর্সে বা এক একটা জায়গায় এক এক রকম নমেনক্লেচার ইউজ করা হয়, কিন্তু বিষয়বস্তুটা কিন্তু বেসিক্যালি একই।
0: বেশ, আজকালকার ছাত্রছাত্রীদের মধ্যে এই বিষয়টা পড়ার আগ্রহ এত বাড়ছে কেন? মানে শুধুই কি এই জিম করা বা শুধুমাত্র ডায়েট করা এইটার জন্য কি নিউট্রিশন নিয়ে পড়ার আগ্রহ বাড়ছে, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো কারণ? মানে সাধারণ চোখে দেখতে গেলে এর ভবিষ্যৎ কতটা উজ্জ্বল সেটা ম্যামের কাছে জানতে চাইব।
1: দেখো, আজকালকার ছাত্রছাত্রীদের মধ্যে বিষয়টা পড়ার আগ্রহ অবশ্যই বাড়ছে, কারণ খাদ্য এবং পুষ্টি এই বিষয়টা, এটা চিরকালীন একটা খুব অ্যাকসেপ্টেড সাবজেক্ট, অবশ্যই আগেও ছিল, এখন নতুনভাবে এর রিসার্চের স্কোপ বা এর অন্যান্য পঠন পাঠন অ্যাপ্লিকেশনের জায়গাগুলো, এগুলো মানুষের চোখের সামনে আসছে এবং বিষয়টা কোনোদিনই, এর অ্যাপ্লিকেশনের জায়গাটা কোনোদিনই কিন্তু পুরনো হবে না। যত দিন চলতে থাকবে, যতই মডার্নাইজেশন আসুক না কেন, খাদ্য এবং খাদ্য থেকে আমাদের যে স্বাস্থ্য ভালো রাখা, একজন কোনো মানুষের স্বাস্থ্য, তার পরিবারের স্বাস্থ্য, একটা জাতির স্বাস্থ্য বা বলা যায় একটা দেশের স্বাস্থ্য, সবকিছুই নির্ভর করে জনসাধারণের পুষ্টির ওপরে। সুতরাং এই বিষয়টা যেহেতু কোনোদিনই পূরণ হবে না, তার ফলে আগ্রহ ক্রমাগত আমি দেখেছি আগে যা ছিল অবশ্যই তার থেকে অনেক বৃদ্ধি পেয়েছে। আর সাধারণভাবে বলতে গেলে ভবিষ্যৎ, দেখো যারা খুব নিজেদের কেরিয়ার সম্বন্ধে খুব ফোকাসড, তারা কখনোই কিন্তু বসে থাকে না, কোনো বিষয়েই বসে থাকে না, তারা কিছু না কিছু ভাবে নিজের কেরিয়ার অপরচুনিটি গুলো খুঁজে নেয়। এবার বিশেষ করে

0: সাবজেক্টের ক্ষেত্রে বলবো যে অ্যাপ্লিকেশনের জায়গাটা কিন্তু অনেক বৃহত্তর, সুতরাং তাদের রিসার্চের স্কোপ আছে, হায়ার স্টাডিজের স্কোপ আছে, ডায়েটিশিয়ান হওয়ার স্কোপ আছে, আরো অনেক রকমের ধরনের কেরিয়ার এখন তৈরি হয়েছে, সেইগুলোতে যদি নিজেদেরকে ফিট করা যায়, অ্যাকোমোডেট করা যায় এবং নিজেকে অ্যাকর্ডিংলি মডিফাই করতে হবে। সেটা খুব উল্লেখযোগ্য বিষয় যে তুমি যখন পড়ছো পড়াটা একরকম, আমরা যখন ক্লাসরুম টিচিং দিচ্ছি সেটা একরকম, কিন্তু তুমি যখন তোমার অ্যাপ্লিকেশনের জায়গাটায় যাবে সেখানে কিন্তু অ্যাকর্ডিংলি নিজেকে মডিফাই করে সেখানে ফিট করে নেয়া, এটা একটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। সুতরাং সেই ইন্টেলিজেন্স এবং সেই স্মার্টনেসটা এক কথায় বলা ভালো, সেটা কিন্তু প্রত্যেক ছাত্রছাত্রীর জন্য প্রযোজ্য। আমি এই কথাটা সবসময় আমার স্টুডেন্টদেরকে এই কথাটা বলে থাকি যে অ্যাপ্লিকেশনের জায়গাটা অনেকটা আলাদা এবং সেটা অনেক বৃহত্তর ক্ষেত্র, সেখানে নিজেদেরকে কিন্তু অ্যাকর্ডিংলি অ্যাকাস্টমড হয়ে যেতে হবে।
1: বেশ, আমরা তো জানলাম যে কিভাবে এই ফিল্ডে আসতে পারি বা কেন এই ফিল্ডে মানে এই নিউট্রিশন নিয়ে পড়ার আগ্রহ এতটা বাড়ছে, কিন্তু স্কুল স্তরে মানে মানে ইলেভেন টুয়েলভে কোন কোন বিষয় নিয়ে পড়লে এই নিউট্রিশন বা ফুড সায়েন্স ফিল্ডে আসা যায়, পড়াশোনা করা যায়, সেটা যদি একটু বলেন। এবং যেটা মূল বক্তব্য, আমাদের অনেকেরই একটা ভ্রান্ত ধারণা রয়েছে যে আমরা আমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড না থাকলে নিউট্রিশন নিয়ে পড়া যায় না, বা অনেকের ভুল ধারণা রয়েছে যে যে কোনো সাবজেক্ট নিয়ে পড়লেই নিউট্রিশন নিয়ে পরবর্তীকালে গ্রাজুয়েশন করা যায়। এই ধারণাগুলো কতটা ভুল, এবার সঠিক তথ্যটা কি সেটা ম্যাডামের থেকে জানতে চাইবো।
0: স্কুল স্তরে মানে 10+2 এই সময় যদি সায়েন্স অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা থাকাটা খুব বাঞ্ছনীয়, কারণ এটা বেসিক্যালি একটা সায়েন্স সাবজেক্ট। তো সায়েন্স সাবজেক্টের মধ্যে এখানে আমাদের প্রচুর পরিমাণে কেমিস্ট্রি পড়তে হয়, আর তাছাড়া ফিজিওলজি পড়তে হয়, বেসিক ফুড অ্যান্ড নিউট্রিশনের যে বিভিন্ন ধরনের চ্যাপ্টার্স গুলো আছে সেগুলো পড়তে হয়, এছাড়াও স্ট্যাটিস্টিক্স করতে হয়, রিসার্চ মেথোডোলজি পড়তে হয়। সো এইটা একটা বলতে পারি একটা মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ আছে এই সাবজেক্টের মধ্যে। সুতরাং অবশ্যই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকা তো খুবই জরুরি, তার সাথে স্পেসিফিক্যালি আমি বলবো কেমিস্ট্রি অ্যাজ এ সাবজেক্ট এটা কিন্তু কম্পালসারি, কারণ কেমিস্ট্রির মার্কসটা আমরা গণ্য করি ডিউরিং অ্যাডমিশন অফ এনি কোর্স ইউজি অর পিজি। তো সুতরাং কেমিস্ট্রি থাকাটা বাঞ্ছনীয়। অনেকে এই জিনিসটা জানেন না যে ফুড অ্যান্ড নিউট্রিশন নিয়ে পড়তে গেলে হয়তো ফুড অ্যান্ড নিউট্রিশন আছে 10+2 কিন্তু তার কেমিস্ট্রি নেই, তারা সবসময় কিন্তু অনেকেই জানেন না যে এটা মিস করে যায়, কেমিস্ট্রিটা না থাকলে বিষয়টা পড়া যায় না কলেজ বা ইউনিভার্সিটি স্তরে।
1: ইলেভেন টুয়েলভের কথা তো শুনলাম, এবার আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এই দুটি স্তরে কি কি সুযোগ আছে, বা আজকের দিনে কোন সুযোগটা বেশি প্রাসঙ্গিক, মানে ছাত্রছাত্রীরা কোন দিকে এগোলে এই বিষয়টা নিয়ে পড়লে তবে তাদের ফিউচার একদম সর্টেড হতে পারে?
0: আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট এই দুই ক্ষেত্রেই আমাদের ইউনিভার্সিটিতে মানে কলকাতা বিশ্ববিদ্যালয়ে যে কোর্সটা আমরা রান করি সেটাকে বলা হয় ফুড অ্যান্ড নিউট্রিশন, এই নমেনক্লেচারেই আমরা করি। আপাতত আমাদের নতুন যে ন্যাশনাল এডুকেশন যে পলিসি সেই অনুযায়ী আমরা 4+1 বা 3+2 অর্থাৎ ইউজি এবং পিজি এই রকম ভাবে আমরা রান করে চলেছি, আর দুটোর নামই ফুড অ্যান্ড নিউট্রিশন। এই ছাড়াও কিছু স্পোর্টস নিউট্রিশন বা অন্যান্য কিছু স্পেশালাইজড নিউট্রিশনেরও কোর্স আস্তে আস্তে চালু হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়েতেও আছে স্পোর্ট নিউট্রিশনের একটা কোর্স। এছাড়া এই সাবজেক্টটাকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন বার্ডওয়ান ইউনিভার্সিটি কিংবা বাঁকুড়া ইউনিভার্সিটি, হ্যাঁ মেদিনীপুর বা অন্যান্য স্টেট ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় হয়তো নামটা আলাদা দেয়া হয়েছে কিন্তু বেসিক্যালি কোর্স স্ট্রাকচারটা অলমোস্ট সিমিলার, কারণ ইউজিসি যে নর্মস অনুযায়ী আমাদের কোর্স ডিজাইন করতে হয় সেটা সমস্ত ইউনিভার্সিটি সেইভাবেই তারা মেনে চলতে বাধ্য হয়। সুতরাং ডিজাইনিংটা মোটামুটি একই থাকে, সিলেবাসের মধ্যেও একটা প্যারিটি রাখতে চেষ্টা করা হয়তো নামগুলো একটু ইতর বিশেষ হয়।
1: আমাদের আসলে ধারণা যে এই নিউট্রিশন এবং ফুড সায়েন্স এই দুটো বিষয় নিয়ে পড়লে বা যে কোনো একটা বিষয় নিয়ে পড়লে শুধুমাত্র হসপিটাল বা ক্লিনিকেই ডায়েটিশিয়ান হিসেবে কাজ করার সুযোগ আসতে পারে, কিন্তু আধুনিক যুগে আজকালকার দিনে দাঁড়িয়ে এই ফিল্ডে আর কি কি নতুন পেশার সুযোগ আছে, আর কোন কোন পেশায় আমরা নিজেকে নিযুক্ত করতে পারি?
0: দেখো, ফুড অ্যান্ড নিউট্রিশনের পড়ার পরে কোনো হাসপাতাল বা

0: ক্লিনিকে এখানে ডায়েটিশিয়ান হিসেবে অবশ্যই কাজ করতে পারে। এই ছাড়াও দেখো এখনকার দিনে এত ডাইভার্স প্রফেশন হয়ে গেছে না, বিভিন্ন ধরনের প্রফেশনে আমাদের ছেলেমেয়েরা অ্যাকোমোডেট করছে নিজেদেরকে। প্রথমত বলবোই যে ডায়েটিশিয়ানের কথাই যেহেতু বলেছো প্রথমে, সেই তাই আমি বলবো যে ডায়েটিশিয়ান মানে কিন্তু কোনো একটা ডক্টরের আন্ডারে ক্লিনিক বা হসপিটাল, সেটার থেকে এই প্রথাগত ধারণা থেকে বেরিয়ে এসে নিজেরা কিন্তু নিজস্ব ক্লিনিকও করছেন, এরকমও প্রচুর ডায়েটিশিয়ান রয়েছেন। এবং যারা ধরো হসপিটাল সিস্টেমে বা কোনো জায়গায় ক্লিনিকে কাজ করছেন, তারা তাদের এই প্রফেশনের সাথে সাথে একটা রিসার্চকে ঢুকিয়ে নিয়েছেন, মানে তারা রিসার্চও করছেন। আমার জানা অনেক ছাত্রীরা আছে যারা কিন্তু কোনো একটা বিশেষ জায়গার বিশেষ হসপিটালের ডায়েটিশিয়ানের পাশাপাশি নিজেদের রিসার্চের ক্ষেত্রটাকে কিন্তু খুব সুন্দরভাবে এস্টাবলিশ করেছে। আচ্ছা, এই ছাড়া অবশ্যই এডুকেশন একটা জায়গা, যেখানে স্কুল এডুকেশন বা কলেজ এডুকেশনের ক্ষেত্রে তারা সেই কাজগুলো করছেন আর কি। কলেজে এডুকেশন, তাদের রিসার্চ তো একটা বিরাট ভাস্ট জায়গা ফুড অ্যান্ড নিউট্রিশনের ক্ষেত্রে। সুতরাং ইউনিভার্সিটিতে, তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে বা অন্যান্য যেগুলো বিশেষ করে রিসার্চ ইনস্টিটিউট গুলো রিসার্চ করছেন এবং রিসার্চ করে বেশ ভালো আউটকামও আসছে। তবে একটা জিনিস অবশ্যই আমি বলবো, উল্লেখ করব যে রিসার্চটা তো শুধুমাত্র ল্যাবরেটরিতে সীমাবদ্ধ হয়ে থাকা বাঞ্ছনীয় নয়, সেটার একটা কমিউনিটিতে বা পাবলিক হেলথের ক্ষেত্রে তাদের কতটা তারা কন্ট্রিবিউট করছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো সেই কারণে আমাদের রিসার্চটাকে, আমি সবসময় ছাত্রছাত্রীদের বলে থাকি যে রিসার্চটাকে কিন্তু শুধুমাত্র চার দেয়ালের মধ্যে বন্দি করে রাখা নয় বা কয়েকটা পেপার পাবলিকেশন, কতগুলো নম্বর পাওয়া নয় বা শুধুমাত্র ডিগ্রি আহরণ করার জন্য নয়, রিসার্চটাকে কিভাবে মানুষের কাজে লাগানো যায় সেটা কিন্তু সবসময় চেষ্টা করা উচিত। আজকের দিনে ধারণা বদলেছে, অনেকেই কিন্তু এটাকে কাজে লাগানোর চেষ্টা করছেন বিভিন্ন ভাবে। সুতরাং বিভিন্ন এনজিও থেকে অনেক রকমের কাজকর্ম করা যায়, অনেকে এনজিও সেটআপে কাজ করছেন, অনেকে নিজস্ব চেষ্টায় অনেক রকম কমিউনিটির মধ্যে গিয়ে কমিউনিটি অ্যাপ্রোচ করছেন, এগুলো এক একটা বড় বড় সাইড। আর তাছাড়া টেকনোলজির যেহেতু অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সেহেতু ফুড টেকনোলজিতেও আমাদের মেয়েরা শিফট করছে যাচ্ছে এবং সেখানে বিভিন্ন ফুড ইন্ডাস্ট্রিতে সেখানেও এক্সপার্ট হিসেবে তারা কিন্তু অনেক রকম কাজকর্ম করছে। সুতরাং এটা একটা ডাইভার্স ফিল্ড যেখানে নিজেদেরকে বিভিন্নভাবে খাদ্য এবং পুষ্টির যে সায়েন্স, এই সব জায়গায় সে এডুকেশনে হতে পারে, রিসার্চে হতে পারে বা ইন্ডাস্ট্রিতে হতে পারে বা কমিউনিটিতে হতে পারে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে বিভিন্ন পেশায় কিন্তু তারা নিয়োজিত হচ্ছে।
1: ম্যাডামের কথায় আমরা আগেও এই স্পোর্টস নিউট্রিশন কথাটা পেয়েছি, বেশ জনপ্রিয় এখন এই স্পোর্টস নিউট্রিশন। খেলাধুলার সঙ্গে যুক্তদের ফিটনেস ধরে রাখতে একজন স্পোর্টস নিউট্রিশনিস্ট অবশ্যই প্রয়োজন, এবং কিভাবে এই স্পোর্টস নিউট্রিশনিস্ট হতে পারি আমরা, কিভাবে সেই কাজে নিযুক্ত থাকতে পারি সেটা জানবো ম্যাডামের থেকে।
0: স্পোর্টস নিউট্রিশন অবশ্যই এটা একটা খুব জনপ্রিয় বিষয়। খেলাধুলা মানে যারা একেবারে ফিল্ডে গিয়ে খেলাধুলা করছেন, তা ছাড়াও যারা ধরো দৈনিক জিমে গিয়ে ওয়ার্কআউট করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু নিউট্রিশনের একটা বড় ভূমিকা আছে। নিউট্রিশনিস্টদের বিশেষ করে বড় ভূমিকা আছে এই কারণেই, কারণ অনেকে দেখো যে প্রচলিত ধারণা অনুযায়ী কিংবা খানিকটা এআই এর সাহায্য নিয়ে নিজেদেরকে কি খাবো সেটা অনেকেই সেটা করে নিচ্ছেন, কিন্তু দেখো টেকনোলজি বা এআই সেটা কিন্তু দ্যাট ইজ এ বট অ্যাকচুয়ালি। তো সেখানে মানুষের কন্ট্রিবিউশন অবশ্যই, মানুষ কখনোই তার সাপ্লিমেন্ট তো হতে পারে না। সুতরাং যে পড়ে আসছে একটা বিষয়, সে যেভাবে একটা মানুষকে ডিল করতে পারবে সেটা কিন্তু কখনো একটা টেকনোলজি সেটা সাপ্লিমেন্ট করতে পারবে না। তো ন্যাচারালি এই সমস্ত জায়গায় যে স্পোর্টস নিউট্রিশনের ক্ষেত্রে যেটা বললাম, বিভিন্ন ফিটনেস সেন্টারই বলো কিংবা যারা অ্যাথলিটস, যারা বিভিন্ন স্পোর্টস পার্সন, প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু নিউট্রিশনিস্টের অবশ্যই একটা বড় ভূমিকা রয়েছে। আর এই পেশায় আসার জন্য অবশ্যই আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট পর্যন্ত তো পড়াশোনা করতেই হবে নিউট্রিশনের, আমাদের বিশ্ববিদ্যালয় হোক বা যে কোনো বিশ্ববিদ্যালয়ের, আমি আগে যেগুলো বললাম ইউজি।

0: কাছ থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন আমরা জেনে নিয়েছিলাম, কারণ নিউট্রিশন বিষয় নিয়ে আমরা হয়তো এখনো অনেক কিছু জানতে পারি, অনেক কিছু জানার রয়েছে। যেমন কর্পোরেট সেক্টর এবং FMCG বা ফুড প্রসেসিং কোম্পানিগুলোতে ফুড সায়েন্টিস্ট বা কোয়ালিটি কন্ট্রোলারদের ভূমিকা ঠিক কেমন?
1: নমস্কার, আমি ডক্টর সংযুক্তা কর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পোস্ট গ্রাজুয়েট ডিপার্টমেন্ট অফ ফুড সায়েন্স অ্যান্ড নিউট্রিশন। খাদ্য পুষ্টিবিজ্ঞান বর্তমানে একটি অত্যন্ত বহুমাত্রিক ও গবেষণা নির্ভর শাখা। এ বিষয়ে আমি উল্লেখ করতে চাই যে গবেষণার সুযোগ ক্রমশ বাড়ছে। বর্তমানে যে বিষয়গুলিতে উল্লেখযোগ্য গবেষণা হচ্ছে তার মধ্যে কার্যকরী খাদ্য, মানে ফাংশনাল ফুড ও নিউট্রাসিউটিক্যাল, কার্যকরী খাদ্য, স্বাস্থ্য সহায়ক খাদ্য, উদ্ভিদ ভিত্তিক খাদ্য, কারণ বর্তমানে প্লান্ট বেসড ফুড, উদ্ভিদ ভিত্তিক খাদ্যের উপর বিশেষ সকলের বলতে পারেন উৎসাহ রয়েছে, বিকল্প প্রোটিন, অল্টারনেটিভ প্রোটিন, উপকারী জীবাণু যাদেরকে আমরা বলি প্রোবায়োটিক, উপকারী জীবাণু অন্ত্রের জীবজগৎ মানে প্রোবায়োটিক ও গাট মাইক্রোবায়োম, খাদ্য সমৃদ্ধকরণ, খাদ্য প্যাকেজিং, খাদ্য অপচয় হ্রাস করা এবং বর্জ্য পদার্থ থেকে মূল্যবান উপাদান আহরণ করে সেগুলোকে খাদ্যে পুনর্ব্যবহার করা, কোনো ব্যক্তিভিত্তিক পুষ্টি যেটা আমরা এখন বলে থাকি পার্সোনালাইজড নিউট্রিশন, ক্রীড়া পুষ্টি, রোগ নির্ভর পুষ্টি, জনস্বাস্থ্য পুষ্টি, খাদ্য নিরাপত্তা এবং নোভেল ফুড প্রসেসিং আমরা যেটাকে, এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে খাদ্য পুষ্টি গবেষণা বর্তমানে ভীষণভাবে উল্লেখযোগ্য একটি দিক।
0: আমরা এখন অনেকেই চাই ভবিষ্যতের রিসার্চ করতে, তো এই যে বিষয়টা মানে কর্পোরেট সেক্টর বা FMCG বা এই নিউট্রিশন বা ফুড সায়েন্স, এখানে গবেষণার সুযোগ কেমন, মানে বিদেশে কেরিয়ার গড়ার ক্ষেত্রে ছাত্রছাত্রীরা কি কি সুযোগ সুবিধা পেতে পারে?
1: বিদেশে ভালো সুযোগ পাওয়ার জন্য আমি বলবো যে শুধু স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি যথেষ্ট নয়, ভালো শিক্ষাগত ফলাফলের পাশাপাশি বিদেশে সাফল্য লাভের জন্য গবেষণার অভিজ্ঞতা, বৈজ্ঞানিক প্রবন্ধ প্রকাশ, তথ্য বিশ্লেষণের দক্ষতা, যোগাযোগের ক্ষমতা এবং নির্দিষ্ট গবেষণা ক্ষেত্রে আগ্রহ, সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় নির্দিষ্ট গবেষণা ক্ষেত্রে আগ্রহ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ বিদেশে উচ্চ শিক্ষা ও গবেষণার ক্ষেত্রেও খাদ্য ও পুষ্টিবিজ্ঞানের শিক্ষার্থীদের যথেষ্ট সুযোগ রয়েছে, কারণ বিষয়টা রসায়ন, জীব রসায়ন, জীব প্রযুক্তি, অণুজীববিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান এবং জনস্বাস্থ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।
0: বেশ, আর যদি কোনো তরুণ তরুণী নিজে স্বাধীনভাবে কিছু করতে চায় বা নিজস্ব স্টার্ট আপ করতে চায়, তবে এই ধরনের পড়াশোনা তাকে কিভাবে হেল্প করতে পারে ম্যাডাম?
1: খাদ্য ও পুষ্টিবিজ্ঞানের শিক্ষা একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে নিজস্ব উদ্যোগ বা ব্যবসা শুরু করার বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করে দিতে পারে নিশ্চয়ই। যেমন যদি ধরেন কেউ হেলদি ক্যাফে, যদি একটি হেলদি ক্যাফে বা স্বাস্থ্যকর খাদ্য কেন্দ্র যেটা বলি, সে পুষ্টিসম্মত খাবারের প্রতিষ্ঠান গড়ে তুলতে চান, তাহলে পুষ্টিবিজ্ঞানের জ্ঞান তাকে বিভিন্নভাবে সাহায্য করতে পারে। যেমন সুষম খাদ্য তালিকা তৈরি করা থেকে শুরু করে প্রয়োজন অনুযায়ী পুষ্টি সমৃদ্ধ খাবার নির্বাচন করা, একটা খাবারকে সঠিকভাবে প্রোটিন, কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ সমৃদ্ধ, যাকে আমরা বলি ম্যাক্রো মাইক্রোনিউট্রিয়েন্টের ব্যালেন্স, সেটাকে সঠিকভাবে রেখে একটা খাবার তৈরি করা, খাদ্যের পুষ্টিমান নির্ধারণ করতে সাহায্য করা এবং সর্বোপরি বিভিন্ন বয়স ও জীবনযাত্রার মানুষের জন্য উপযোগী খাবার পরিকল্পনা করতে সাহায্য করবে। অন্যদিকে তার যদি খাদ্যবিজ্ঞানের জ্ঞান থাকে, তাহলে খাদ্যবিজ্ঞানের জ্ঞান তাকে সাহায্য করবে খাদ্য প্রস্তুত প্রণালী মানসম্মত করতে, গুণমান বজায় রাখতে, সংরক্ষণ কাল বাড়াতে, খাদ্যটাকে নিরাপত্তা, খাদ্য নিরাপত্তাটাকে নিশ্চিত করতে এবং প্যাকেটজাতকরণ ও সংরক্ষণ পদ্ধতি নির্ধারণ করতে এবং সর্বোপরি উৎপাদন ব্যয় ও খাদ্য উপচয় কমাতে। এছাড়া যদি ওয়েলনেস সেন্টার বা সুস্থতা পরামর্শ কেন্দ্রের মাধ্যমে বৈজ্ঞানিক পুষ্টি পরামর্শ, জীবনযাত্রা সম্পর্কে সচেতনতা, রোগ প্রতিরোধমূলক পুষ্টি শিক্ষা প্রদান করা যেতে পারে, অবশ্যই সংশ্লিষ্ট পেশাগত যোগ্যতা ও প্রচলিত আইন মেনে। তবে আমি উল্লেখ করতে চাই যে একজন সফল উদ্যোক্তা হতে হলে শুধু খাদ্য পুষ্টির জ্ঞানই যথেষ্ট নয়, এর সাথে সাথে ব্যবসা পরিচালনা, হিসাবরক্ষণ, প্রচার, গ্রাহকের চাহিদা বোঝা, কর্মী পরিচালনা এবং আইনগত নিয়মকানুন সম্পর্কেও তার সঠিক ধারণা থাকা প্রয়োজন।
0: ম্যাডামের সমস্ত কথা শুনতে শুনতে একটা বিষয় খুব মাথায় এলো যে আজকাল সোশ্যাল মিডিয়ায় ডায়েট নিয়ে প্রচুর ভুল তথ্য ঘুরে বেড়ায়, এমনকি আমরা AI দিয়েও বিভিন্ন সময় ডায়েট চার্ট বানিয়ে থাকি, তো একজন পেশাদার নিউট্রিশনিস্ট সমাজের এই ভুল ধারণাগুলো ভাঙতে কিভাবে সাহায্য করে?
1: বর্তমানে সামাজিক মাধ্যম মানুষের খাদ্যাভ্যাস ও স্বাস্থ্য সংক্রান্ত সিদ্ধান্তকে ব্যাপকভাবে প্রভাবিত করছে, কিন্তু সেখানে অনেক সময় অসম্পূর্ণ, অতিরঞ্জিত বা সম্পূর্ণ ভুল পুষ্টি তথ্য ছড়িয়ে পড়ে। যেমন প্রথমে উল্লেখ করতে চাই, সব শর্করা মানেই সব শর্করা শরীরের জন্য।

0: ক্ষতিকর, অথবা একটি নির্দিষ্ট খাবার খেলেই সেটা দ্রুত ওজন কমাতে সাহায্য করবে, বা একটি নির্দিষ্ট পানীয় শরীরের সমস্ত বিষাক্ত পদার্থ দূর করতে পারে, ডিটক্সিফিকেশন করতে পারে। সব প্রাকৃতিক উপাদান নিরাপদ, তার ডোজ নির্ধারণ খুব ইম্পর্টেন্ট নয়, বা একটি বিশেষ খাবার খেলেই কোনো রোগ সম্পূর্ণরূপে নিরাময় করা সম্ভব। এই ধরনের ভুল ধারণা দূর করতে একজন পেশাদার পুষ্টিবিদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত, তাকে বৈজ্ঞানিক প্রমাণের ভিত্তিতে তথ্য প্রদান করতে হবে, অর্থাৎ ব্যক্তিগত কোনো বিশ্বাস বা সামাজিক মাধ্যমের প্রচলিত ধারণার পরিবর্তে নির্ভরযোগ্য গবেষণা ও স্বীকৃত পুষ্টি নির্দেশিকার ভিত্তিতে বক্তব্য দিতে হবে। দ্বিতীয়ত বলতে চাই, বৈজ্ঞানিক বিষয়কে সাধারণ মানুষের বোধগম্য ভাষায় ব্যাখ্যা করতে হবে। একটা জিনিসকে ভুল বললেই চলবে না, কেন ভুল, প্রকৃত তথ্য কি এবং বাস্তবে কি করা উচিত যাতে মানুষ ভালো থাকতে পারে, সেটাও সাধারণ মানুষকে বোঝাতে হবে। তৃতীয়ত, সামাজিক মাধ্যমকে ইতিবাচকভাবে ব্যবহার করে কোনো ছোট ভিডিও, তথ্যচিত্র, প্রশ্নোত্তর বা কোনো সচেতনমূলক লেখা, সহজ পুষ্টি বার্তা, তার মাধ্যমে সাধারণ মানুষকে শিক্ষিত করা যেতে পারে। সেক্ষেত্রে সমাজ মাধ্যমকে ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। কাজেই একজন পেশাদার পুষ্টিবিদের লক্ষ্য হওয়া উচিত কখনোই মানুষকে ভয় দেখানো নয়, বরং সঠিক তথ্যের ভিত্তিতে নিজের খাদ্য ও স্বাস্থ্য সম্পর্কে তাকে সচেতন সিদ্ধান্ত নিতে সক্ষম করে তোলা।
1: আর সব শেষে, যারা নিউট্রিশন বা ফুড সায়েন্স নিয়ে ভবিষ্যতে এগোতে চাইছে, সেই তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ, সেটা জানতে চাইবো একটু।
0: যারা ভবিষ্যতে পুষ্টিবিজ্ঞান ও খাদ্যবিজ্ঞান নিয়ে এগোতে চায়, সেই তরুণ প্রজন্মকে আমার পরামর্শ হবে, খাদ্য ও পুষ্টিবিজ্ঞানকে শুধু একটি স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি হিসেবে দেখো না, এটিকে একটি বিস্তৃত কর্মজীবনের ভিত্তি হিসেবে দেখো। এই বিষয়ের সাথে স্বাস্থ্য, প্রযুক্তি, গবেষণা, শিল্প, জনস্বাস্থ্য, উদ্যোক্তা সৃষ্টি এবং সমাজ সবকিছুর মেলবন্ধন রয়েছে, সবকিছুর সংযোগ রয়েছে। তাই সেই তরুণ প্রজন্মকে বলবো যে, প্রথমত মৌলিক জ্ঞান শক্ত করো, সাথে সাথে শুধু পাঠ্যসূচির মধ্যে সীমাবদ্ধ থেকো না, বিভিন্ন গবেষণাপত্র পড়া, গবেষণাগারে কাজ শেখা, প্রশিক্ষণ নেওয়া এবং শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বাস্তব কাজের সঙ্গে পরিচিত হওয়া ভীষণ প্রয়োজনীয়। তৃতীয়ত, নিজের বিশেষ দক্ষতার একটা ক্ষেত্র তৈরি করা, সেটা কার্যকরী খাদ্য হতে পারে, রোগ নির্ভর পুষ্টি, ক্রীড়া পুষ্টি, খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য পুষ্টি বা স্বাস্থ্য সহায়ক খাদ্য, যে ক্ষেত্রটি ভালো লাগে সেখানে গভীরভাবে জ্ঞান অর্জন করা, সাথে সাথে আধুনিক প্রযুক্তি ও তথ্যবিজ্ঞানকে গ্রহণ করা এবং সবসময় বৈজ্ঞানিক প্রমাণকে গুরুত্ব দেওয়া। এখন সামাজিক মাধ্যমে জনপ্রিয় মতামত নয়, নির্ভরযোগ্য বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস তৈরি করা। এবং সবশেষে আমি তরুণ প্রজন্মকে বলবো যে, শুধু চাকরি পাওয়ার জন্য নিজেকে না প্রস্তুত করতে, এমন দক্ষতা অর্জন করতে যাতে তুমি চাকরি করতে পারো, গবেষণা করতে পারো, নতুন খাদ্যপণ্য উদ্ভাবন করতে পারো এবং প্রয়োজনে নিজের কর্মস্থানের সুযোগ নিজেই তৈরি করতে পারো। তাই খাদ্য ও পুষ্টিবিজ্ঞানের ভবিষ্যৎ শুধু চাকরির ভবিষ্যৎ নয়, এটি জ্ঞান, গবেষণা, উদ্ভাবন, স্বাস্থ্য এবং উদ্যোক্তা সৃষ্টির এক বিশাল সম্ভাবনার ক্ষেত্র, যদি সেটাকে আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি আমাদের আগামী সমাজের উন্নতির জন্য।
1: অসংখ্য ধন্যবাদ সংযুক্ত ম্যাডামকে। এতক্ষণ আমরা শুনছিলাম নিউট্রিশন আর ফুড সায়েন্সের দুনিয়ায় লুকিয়ে থাকা দারুণ সব সম্ভাবনার কথা। স্পোর্টস নিউট্রিশন থেকে শুরু করে ফুড টেকনোলজি বা নিজের স্টার্ট আপ, এইসব সুযোগের কিন্তু কোনো অভাব নেই। আশা করি আজকের এই আলোচনা তোমার কেরিয়ারের সঠিক দিশা খুঁজে পেতে অনেকটাই সাহায্য করবে, কি তাই তো? আর তোমাদের সঙ্গে আজকের এই পেশার সন্ধানের আড্ডায় ছিলাম আমি, তোমাদের যুববাণীর বন্ধু প্রিয়সমা। আর যারা আজকে আমাদের এত প্রশ্নের উত্তর দিয়ে আমাদেরকে সমৃদ্ধ করলেন, সেই ম্যাডামদেরকে আমি আবার ধন্যবাদ জানাই, আপনাদের ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় আমাদেরকে দেওয়ার জন্য এবং এত সহজ করে পুরো বিষয়টা বুঝিয়ে বলার জন্য অনেক ধন্যবাদ। আর যারা স্টুডিওর ওপারে বসে আছো বন্ধুরা, যারা এই ফিল্ডে নিজেদের ভবিষ্যৎ গড়তে চাইছো, তারা কিন্তু আজ থেকেই নিজেদের প্রস্তুতি শুরু করে দাও। আজকের মতো এই পেশার সন্ধানের আড্ডা এখানেই শেষ করছি, আর কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়। তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের যুববাণীর বন্ধু প্রিয়সমা।
2: যেতে যেতে তোমাদের জন্য রেখে গেলাম একটা মিষ্টি গান।

0: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান পেশার সন্ধানে। উপস্থাপনায় ছিলেন প্রিয়সমা গঙ্গোপাধ্যায়। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য,
3: ও ভাবে

দিলাশা চৌধুরী, বলকে বাজায় দিশা রায়, ডাকছে নদী বয়ে যায় আকাশ পাঠালো নীল খাম, সুদেষ্ণা গঙ্গোপাধ্যায়, শারদীয়া পুজোর গান। 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।

0: সূর্যা, সূর্যা কোথায় তুই মা, দেখা দে।
1: ওরে রাত্রি শেষ হয়ে এলো, পৃথিবীর বুকে আলো ফোটাতে হবে, দেখা দে মা। ওরে পাগলি মেয়ে, কার কথায় রাগ করে কোথায় লুকিয়ে আছিস মা, দেখা দে মা, দেখা দে। কে কে আমার সূর্যাকে খুঁজে বেড়াচ্ছে? ওই তো আমার ডাকছে। ওরে কে তুই মা, কে তুই, আমার মতোই সূর্যাকে খুঁজে বেড়াচ্ছিস?

0: চিনেছি রে মেয়ে চিনেছি, এবার তোর কণ্ঠস্বর আমি ঠিক চিনতে পেরেছি। সূর্যাকে ছাড়া তুই যে এক মুহূর্ত থাকতে পারিস না। রাত্রি শেষ হয়ে এলো, তাই তো তুই আমার সূর্যার আদেশ নিতে এসেছিস।
1: সূর্যা সূর্যা সূর্যা কোথায় দেবতা?
0: জানি না।
2: আমি জানি
0: ঋষিবর, আপনি জানেন, আপনি জানেন আমার মেয়ে কোথায়?
2: হ্যাঁ আমি জানি আপনার মেয়ে কোথায়।
0: বলুন বলুন ঋষিবর, বলুন আমার মেয়ে কোথায়। আমি যে তাকে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন সর্বত্র খুঁজে বেড়াচ্ছি।
2: কোথাও তাকে খুঁজে পাবে না
0: ঋষিবর।
2: হ্যাঁ দেবতা ভাস্কর, নিষ্ঠুর দৈত্যরাজ বিত্রাসুর স্বর্গ থেকে দেবতাদের তাড়িয়ে ক্ষান্ত হয়নি। সে পৃথিবী রাম দেবী কুলের জ্যোতি সূর্যকে চুরি
0: করে নিয়ে গেছে।
2: হ্যাঁ দেবতা ভাস্কর, আমি নিজের চোখে দেখলাম নিষ্ঠুর দৈত্যরাজ বিত্রাসুর জোর করে সূর্যকে স্বর্গ রাজ্যে নিয়ে গেল।
0: কিন্তু কিন্তু কেন কেন বিত্রাসুর আমার মেয়েকে নিয়ে গেল
2: স্বর্গ রাজ্যে আলো ফোটাতে?
0: না না ঋষিবর, তা হয় না। স্বর্গহারা দেব কুল মর্তে অন্ধকারে থাকবে, আর স্বর্গে আলোর রাজ্যে অসুরেরা সুখ বিলাস করবে। এ হয় না ঋষিবর।
2: যা কোনোদিন হয়নি তা হবার জন্যেই বৃত্তাসুর সূর্যকে চুরি করে নিয়ে গেছে। দেবতা কুল আজ শক্তিহীন, বৃত্তাসুরের দানবী শক্তির কাছে দেবতা বিন্দু আজ পরাজিত।
0: না না ঋষিবর, দেবতারা শক্তিহীন দুর্বল নয়। সূর্যাহরণের সংবাদ পেলে দেবতারা নবশক্তিতে বলিয়ান হয়ে সূর্য উদ্ধারে ছুটে যাবে।
2: তবে আর বিলম্ব করবেন না দেবতা, আসুন দেবতাদের ঘুম ভাঙে সূর্য উদ্ধারে ছুটে যাই মন্দাকিনীর তীরে পাষাণ মন্দির।
0: তাই চলুন তাই চলুন ঋষিবর, যা মাউসা উদ্বোধারে ছুটে যাও। দিনের আলো জেলে দেবতাদের ঘুম ভাঙামা, আমি আর ঋষিবর দেবতাদের সংবাদ দিয়ে সূর্য উদ্ধারে ছুটে যাই। আসুন আসুন ঋষিবর।
1: রাত্রি শেষ হয়ে এলো, দেবতারা সুখ নিদ্রার আড়ষ্টতা কাটাতে শয্যার উপর গা মোড়া দিচ্ছে। আমি যাই প্রভাতে আলোর জ্যোতি ফোটাতে পূব আকাশে।
3: প্রভাতের আলো আজ এত মলিন কেন বরুণ দেব?
4: জানি না, দিনের আলো ফুটতেই যেন চায় না।
5: দৈত্যরাজ আমাদের স্বর্গহারা করে সেটা কি আলোর রাজ্য থেকে বঞ্চিত করবে?
6: না দেবগণ, দেব রাজ্য থেকে আলো কখনো নিভে যেতে পারে না।
5: তবে আগের মতো আবার আলো ফুটে উঠছে না কেন? তবে কি ভাস্কর দেব নিজ কন্যা সূর্যার প্রতি কোনো কঠিন শাস্তি প্রদান করেছেন?
3: কন্যা শাসন পিতার অন্যায় কর্ম নয়, কিন্তু এতে দেবতা কুলের কোনো ক্ষতি হোক তা দেবতা ভাস্কর কোনোদিনই চাইবেন না।
6: তবে চলুন আমরা দেবতা ভাস্করের কাছে যাই, জেনে আসি কার প্রতি কোন অভিমান বশত সূর্য আমাদের আলো দিচ্ছে না।
5: তবে তাই চলুন অগ্নিদেব, আমরা সকলে একসাথে দেবতা ভাস্করের কাছে যাই।
2: না, দেবতা ভাস্করের কাছে আপনাদের যেতে হবে না দেব সৈন্যগণ।
3: দেখি ঋষিবর, আপনি?
2: আমি এলাম তোমাদের সূর্য অপহরণের সংবাদ দিতে।
7: সূর্য অপহরণ?
2: হ্যাঁ দেব সৈন্যগণ, দৈত্যরাজ বিত্রাসুর সূর্যকে অপহরণ করে নিয়ে গেছে।
3: সূর্য যে অপহৃত হতে পারে এই চিন্তা আমাকে কিছুদিন যাবৎ বিচলিত করে তুলেছিল। হ্যাঁ দেব সৈন্যগণ, দৈত্যরাজ বিত্রাসুর আমাদের সর্বসুখ কেড়ে নিতে সূর্যকে অপহরণ করেছে। তারপর?
2: তারপর কি দেব সেনাপতি?
3: সে সংবাদ আপনার অজ্ঞাত নয় ঋষিবর।
2: জানি দেব সেনাপতি, আপনি বুঝি পৌলমীর কথা ভাবছেন?
3: ঋষিবরের অনুমান সত্য, কিন্তু পৌলমী এখন কোথায় ঋষিবর?
2: আমার আশ্রমে সে কন্যা স্নেহে পালিত হচ্ছে।
3: যাক, এদিক দিয়ে আমরা নিশ্চিন্ত, এখন আমাদের আসন্ন কর্তব্য সূর্য উদ্ধার।
5: তবে আর বিলম্বে কি প্রয়োজন দেব সেনাপতি? আদেশ দিন দেব সৈন্যদের বৃত্তাসুরের রাজ্য ধ্বংস করে আলোর মেয়েকে আলোর রাজ্যে ফিরিয়ে নিয়ে আসি।
1: দেব সেনাপতি দেব সেনাপতি!
5: ওই ওই শুনুন দেব সেনাপতি, উষার উদ্বিগ্ন কণ্ঠস্বর। সারাটা দিন ধরে প্রভাতের আলো জেলে সূর্যার প্রতীক্ষায় সে অস্থির হয়ে পড়েছে।
1: দেব সেনাপতি বলুন, দেব সেনাপতি সূর্য কখন ফিরে আসবে? তাকে উদ্ধার করতে আপনারা কি বৃত্তাসুরের রাজ্য আক্রমণ করবেন না?
3: করবো করবো উষা, ধৈর্য ধরো।
1: পারছি না দেব সেনাপতি, আলোর রাজ্যে প্রভাতের মলিন আলো জেলে আমি আর থাকতে পারছি না।
2: ধৈর্য ধরো মা উষা, তুমি যে সূর্যের প্রাণ সত্তা, আলোর মেয়ে ফিরে না আসা পর্যন্ত এখন থেকে তোমাকেই

0: তোমাকে দেবতা কুলে আলো দেখাতে হবে মা।
1: আমার আলো পথের দিশারি, অনুভব করা যায় কিন্তু পথ যে চেনা যায় না ঋষিবর।
0: চেনাতে হবে মা, চেনাতে হবে। শয়তান বিত্রাসুর যখন দেবতাদের স্বর্গরাজ্য কেড়ে নিয়েছেন, আলোর মেয়েকে চুরি করে নিয়ে গেছেন, তখন ওই প্রভাতের মলিন আলোতে দেবতাদের পথ চিনে চলতে হবে।
2: না ঋষিবর, প্রভাতের আলো নয়, পূর্বের মতোই আমরা আবার প্রভাতের বুকে দিনের দীপ্ত আলো জ্বালবো। আসুন দেবতা পচেতা, আসুন দেবতা বৈশানর।
3: কোথায় যাও প্রভঞ্জন?
2: সুমেরু পর্বতে দেব পূজ্যপাদ ইন্দ্রদেবের কাছে।
3: তাই যাও দেব সৈন্যগণ, দেবরাজ ইন্দ্রের আদেশ পেলে দেব সেনাপতি কার্তিক তোমাদের পুরো ভাগ থেকে হারিয়ে যাওয়া স্বর্গ রাজ্য আর আলোর মেয়েকে উদ্ধার করতে যুদ্ধ করবে। আসুন ঋষিবর, যুদ্ধের আগাম ফল জানতে আমরা সর্বজ্ঞানী পিতৃদেবের কাছে যাই।
0: তাই চলুন দেব সেনাপতি, এই যুদ্ধে পঞ্চাননে আমাদের একমাত্র ভরসা।
1: উষা, উষা, ওরে ওরে আমার জ্যোতি, আমার আলো, আমার প্রাণের ভালোবাসা, তুই আজ কোথায়? দেবতারা কি এখনো জানতে পারলেন না আমি দানবরাজ বিত্রাসুরের পাষাণ মন্দিরে বন্দিনী? আমি আলোর মেয়ে বলে ওরা ওদের কালো রাজ্যে আমাকে আলো দিতে বলে। ওরা জানে না আলোর মেয়েকে জোর করে বন্দি করে রাখলেই আলো পাওয়া যায় না।
2: একি, কোথা থেকে এত আলো এসেছিল? আমি আসতেই তা নিভে গেল কেন? বলো আলোর মেয়ে, বলো, যখন থেকে তোমায় এখানে নিয়ে এসেছি আজ অবধি সে আলো দেখতে পাইনি কেন?
1: তোমরা যে কালো, কালোর ঘরে আলো জ্বলে না বলাসুর।
2: বলাসুর? বাহ, চমৎকার, তুমি আমার নামটাও জেনে গেছো দেখছি। তবে আর সংকোচ কেন? আমি ধন চাই না, মান চাই না, আমি চাই আলো। ওগো আলোর মেয়ে, আমি যে তোমায় ভালোবাসি।
1: তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে বলাসুর।
2: ওগো আলোর মেয়ে, তুমি কি আমায় আলো দেবে না?
0: না, আলোর মেয়ে তোমায় আলো দেবে না।
2: একি সম্রাট আপনি?
0: দেখতে এলাম বলাসুর, আলোর মেয়েকে তুমি কতটা ভালোবাসো, আলোর মেয়ের রূপ দেখে তুমি প্রেমে পড়েছো। কিন্তু তুমি জানো না ওরা আমাদের কত ঘৃণা করে। ওরা সাদা বলে চিরকাল স্বর্গরাজ্য ভোগ করবে, না তা হতে দেব না বলেই বাহুবলে দেবতাদের স্বর্গরাজ্য থেকে বিতাড়িত করেছি। স্বর্গরাজ্যের আলো জেলে রাখতে আলোর মেয়েকে চুরি করে এনেছি।
2: কি অপরাধ করেছে আলোর মেয়ে?
0: বলাসুর, তুমি আলোর মেয়ে প্রেমে পড়েছ তাই দেখতে পাচ্ছ না ও কি সাংঘাতিক অপরাধ করেছে। দেবতার অসুরের দ্বন্দ্বের প্রধান কারণ ওই আলোর মেয়ে। আর
2: আর কে সম্রাট?
0: আরেকজন, তাকে আমি আজও খুঁজে বেড়াচ্ছি।
2: বলুন বলুন কে সে সম্রাট?
0: জানতে চাও না বলাসুর?
1: আমি জানি বিত্রাসু।
0: সূর্য
1: আফল বিত্রাসু, তোমার রক্ত চক্ষুকে আলোর মেয়ে ভয় করে না। আমি দেবতার মেয়ে, সূর্যদেব আমার পিতা।
0: কিন্তু কোথায় তোমার সেই পিতা? যার তেজে ব্রহ্মাণ্ড দগ্ধ হয় কোথায় আস্থা সেই তেজ? কেন আজ দেবতা কুল বিত্রাসুরের ভয়ে ভীত?
1: ভীত তারা নয় বিত্রাসুর, কোন অজানা নিয়তির ক্রূর নির্দেশে দেবতারা আজ স্বর্গ হারা। দেবরাজ ইন্দ্র।
0: হ্যাঁ ইন্দ্র, দেবরাজ ইন্দ্র, কোথায় সেই ভীরু মুশিক শাবক ইন্দ্র? কোথায় সে আমার পৌলমীকে লুকিয়ে রেখেছে? একবার যদি তার আমি সন্ধান পেতাম তাহলে পৌলমীর লাভের আশা আমি তার চিরতরে নির্মূল করে দিতাম।
4: না, পারবে না। দেবরাজ ইন্দ্রের গায়ে হাত দেওয়ার আগে তোমার ওই দুটো হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে।
0: এই কে আপনি যোগী বেশধারী?
4: চিনতে পারছো না বিত্রাসুর, যে ঋষির প্রতি ক্রূর হিংসা আজ তোমার দেহে বিষাক্ত সাপের মতো বাসা বেঁধে আছে? আমি সেই দদিচি।
0: দদিচি? হ্যাঁ চিনেছি চিনেছি, আপনি সেই দৈত্যরাজ পুলমণির রাজ পুরোহিত যে আমার প্রেয়সী পৌলমীকে রাজা পুলমণির কাছ থেকে চুরি করে নিয়ে গেছে।
4: রসনা সংযত করো বিত্রাসুর, ঋষি দধিচি তোমার মতো চোর প্রতারক নয়।
0: দধিচি?
4: মনে পড়ে বিত্রাসুর, আমার আশ্রম থেকে তুমি উংরা ঋষির গোধন চুরি করে এনেছ।
0: এনেছি, কিন্তু কেন এনেছি বলতে পারেন ঋষিবর? যে মধুময় দুগ্ধ দেবতারা এতদিন পান করে এসেছে তা কি অসুরেরা কোনোদিনও পাবে না?
4: না, তোমরা দস্যু বর্বর অনার্যের জাত, মধুময় দুগ্ধ পানের অধিকার তোমাদের নেই।
0: অথচ

0: অনার্য ঘরের মেয়ে পৌলমীকে আপনি ইন্দ্রের হাতে সমর্পণ করতে চান।
1: পৌলমী অসুর কন্যা হলেও সে দেবতার চরণে উৎসর্গিত
0: না, তাকে আপনারা জোর করে নিয়ে গেছেন।
1: ক্ষমতা থাকে উদ্ধার করে নিয়ে আসবে, তার আগে তুমি আলোর মেয়ে সূর্যকে ছেড়ে দাও।
2: না ঋষিবর, আলোর মেয়েকে নিয়ে যাবেন না, আলোর মেয়ে আমার।
3: না না, আমি অসুরের ঘরে যাব না, আমি আমার পিতার কাছে, দেবতাদের কাছে ফিরে যাব।
0: যাবে, তুমি তোমার পিতৃরাজ্যে দেবতাদের কাছে ফিরে যেতে পারবে, কিন্তু তার আগে আপনি বলুন ঋষিবর, পৌলমীকে আমার হাতে তুলে দেবেন কি না?
1: না,
0: তো দিয়েছি।
1: এখনো সময় আছে বিত্তাসুর, প্রাণে যদি বাঁচতে চাও তো সূর্যকে ছেড়ে দাও, পৌলমী নামের আশা পরিত্যাগ করো।
0: বিত্রাসুর প্রাণের ভয় করে না, ফিরে যান ঋষিবর, পৌলমীকে আমার হাতে তুলে না দিলেই সূর্যার মুক্তি নেই।
1: সূর্যকে না নিয়ে আমি ফিরে যাব না।
0: বলিছি,
1: আমি আবার বলছি বিত্রাসুর, নিজের ভালো চাও তো সূর্যকে ছেড়ে দাও।
0: আমিও বলছি ঋষিবর, আপনি সূর্যার আশা ছেড়ে এ স্থান ত্যাগ করো।
1: না, সূর্যকে না নিয়ে আমি স্থান ত্যাগ করবো না।
0: বলাসুর,
2: বলুন সম্রাট,
0: তুমি আলোর মেয়েকে চাও?
2: চাই সম্রাট, আমি তাকে ভালোবাসি।
0: তবে যাও, এই ভণ্ড ঋষিকে কারাগারে নিয়ে যাও।
1: বিত্রাসুর,
0: যতদিন আপনি পৌলমীকে আমার হাতে তুলে দিচ্ছেন ততদিন আপনারও মুক্তি নেই। যাও, ঋষিকে কারাগারে নিয়ে যাও।
3: না না, মনি ঋষিবরকে তুমি বন্দী করবে না বিত্রাসুর।
1: ভয় নেই রে আলোর মেয়ে, ভয় নেই, ঋষি দধিচিকে বন্দী করে রাখার মতো কারাগার বিত্তাসুরের নেই।
0: বলাসুর, আদেশ পালন করো।
2: যাচ্ছি সম্রাট। আসুন ঋষিবর,
0: এবার দেখবো দধিচি ঋষি, পৌলমীকে তুমি আমার হাতে তুলে দাও কি না।
4: গুরুদেব, আপনি যেখানেই থাকুন, আপনারই পালিতা কন্যাকে আশীর্বাদ করুন, আমার মনির বাসনা যেন পূর্ণ হয়, দেবতারা অসুরের সাথে সংগ্রামে জয়ী হয়ে সূর্যকে মুক্ত করে আনতে পারেন।
0: আলোর মেয়ে সূর্যা মুক্তি পেয়েছে পৌলমী। আমি স্বর্গাধিপতি অসুর রাজ
4: বিত্রাসুর। তুমি আবার এখানে কেন এসেছো বিত্রাসুর?
0: দেখতে এলাম তুমি আমার হারিয়ে যাওয়া পৌলমী কিনা।
4: না, আমি পৌলমী নই, আমি সচি।
0: ও নাম তোমায় ঋষি দধিচি দিয়েছেন।
4: হ্যাঁ, তিনি আমার গুরু, আমার পালক পিতা, পথ থেকে কুড়িয়ে এনে তিনি আমায় কন্যাশ্রী পালন করেছেন। এই আশ্রমের বালক বালিকারা আমার ভাই বোন, দেবতার আমার পরম আত্মীয়।
0: তবুও তুমি পৌলমী, অসুররাজ পুলমনের কন্যা তুমি। ভণ্ড ঋষি দধিচি চক্রান্ত করে রাজা পুলমনের কাছ থেকে তোমায় চুরি করে নিয়ে পালিয়ে এসেছে।
4: বিত্রাসুর,
0: বিশ্বাস না হয় তুমি আমার হাতটা ছিঁড়ে দেখো, তোমার রক্ত আর আমার রক্ত এক কিনা। অসুর করে সুরভূষণ পরম পুরুষ অসুররাজ পুলমনকে হত্যা করে তোমার পালক পিতা তোমাকে চুরি করে এনেছে।
4: চুপ করো বিত্রাসুর, আমি ভাবতে পাচ্ছি না আমার পালক পিতা
0: কেমন করে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করলো।
4: বিত্রাসুর,
0: দেবতা মুনি ঋষি এরা সবাই তোমার কাছে সজ্জন ব্যক্তি, আর আমরা অসুর বলে, আমরা অনার্য বলে, আমাদের গায়ের রং কালো বলে তোমার কাছে ঘৃণার পাত্র। তুমি আমাদের ঘৃণা করলেও আমি তো তোমাকে ঘৃণা করতে পারি না পৌলমী। আমাদের কুলের কন্যা অসুর ঘরের নন্দিনী, আজ দেবতাদের ঘরে বন্দিনী।
4: বন্দিনী? আমি অসুর নন্দিনী হয়ে দেবতার ঘরে বন্দিনী হয়ে আছি?
0: হ্যাঁ পৌলমী, ভীরু কাপুরুষ যিনি দেবতাদের রাজা বলে পরিচিত সেই ইন্দ্রদেবের সাথে তোমার বিবাহ দেবার জন্য ঋষি দধিচি তোমাকে চুরি করে এনেছে। তোমার পিতা অসুর রাজ পুলমনির শেষ ইচ্ছাটুকু পূর্ণ হতে দেননি।
4: বলো বলো বিত্রাসুর, কি ছিল আমার পিতার শেষ ইচ্ছা?
0: আমার সাথে তোমার পরিণয়।
4: বিত্রাসুর,
0: বিশ্বাস করো পৌলমী, যেদিন তোমার পিতাকে হত্যা করে ঋষি দধিচি তোমায় পুলমনির রাজ প্রাসাদ থেকে চুরি করে নিয়ে পালিয়ে গেল, সেই দিন থেকে আমি তোমাকে পাগলের মতো খুঁজে বেড়িয়েছি। পৌলমী, আমি যে তোমায় ভালোবাসি, তুমি আমার প্রাণ, আমি দেহ মাত্র, তুমি আমার পাশে না থাকলে আমি শক্তিহীন দুর্বল অসুর মাত্র। চলে এসো পৌলমী, চলে এসো আমার হাত ধরে, অসুর ঘরের নন্দিনী তুমি, অসুর ঘরে ফিরে চলো।
4: হ্যাঁ যাব, আমি যাব বিত্রাসুর, আমি আমার পিতৃ রাজ্যে ফিরে যাব, কিন্তু তার আগে একবার
0: ঋষি দধিচির সাথে শেষ দেখা করতে চাও? হবে না, আজ আর তার সাথে তোমার দেখা হবে না পৌলমী। সূর্যার মুক্তি সংবাদ পেয়ে তারা এই মুহূর্তে বিজয়।

0: উৎসবে মিলিত হয়েছে।
1: সূর্য মুক্তি পেয়েছে, তুমি তাকে মুক্ত করে দিয়েছো অসুররা।
0: হ্যাঁ পৌলমী, অসুর ঘরের নন্দিনী যেমন দেবতার ঘরে বন্দিনী থাকতে পারে না, তেমনি দেবতার নন্দিনী আলোর মেয়ে অসুর ঘরে বন্দী থাকবে কেমন করে? আমি তাকে স্বেচ্ছায় মুক্তি দিয়েছি পৌলমী।
1: তুমি মহান অসুর রাজ,
0: তবে আর বিলম্ব নয়, চলে এসো আমার ঘরে, আমার রাজ মহিষী হয়ে।
1: চলো চলো, তাই চলো অসুর রাজ, আমি আমার পিতৃ গিয়ে ফিরে গিয়ে পিতৃহন্তার প্রতিশোধ নেব। হারিয়ে গেল, হারিয়ে গেল, শয়তান বৃত্তাসুরের কাছ থেকে সূর্য উদ্ধারের সাথে সাথে শচী হারিয়ে গেল। গুরুদেব শচী দেবীর হারানো সংবাদ পেলে ক্রোধের বশবর্তী হয়ে আমায় অভিসম্পাত করবেন। আমি এখন কি করি? কেন আমি সূর্যার মুক্তির আনন্দে বিহ্বল হয়ে শচী দেবীকে আশ্রমে একা রেখে পালিয়েছিলাম? কেমন করে আমি তাদের সচি হারানোর সংবাদ দেব?
2: উষা, উষা, এই যে উষা, সূর্যাকে আমরা উদ্ধার করে এনেছি উষা।
1: জানি অশ্বিনী কুমার।
2: বারে জানো যদি, তবে তাকে দেখতে যাওনি কেন?
3: তুমি না তাকে খুব ভালোবাসো?
1: আজও বাসি অশ্বিনী কুমার, সে যে আমার প্রাণ, আমি তার দেহ, আমি তার শৈশব, সে আমার যৌবন।
2: সূর্যা আমাদের সব বলেছে।
1: আর আর কি বলেছে সূর্যা?
2: বলবো, সেই সব কথা বলবো বলেই তো আমরা এখানে এলাম। তার আগে বলো, সূর্যাকে দেখতে যাওনি কেন? সূর্যার মুক্তি সংবাদ পেয়েও তোমার মুখে হাসি নেই কেন?
1: হাসি আর ফুটবে না কুমার, দেবকুল থেকে হাসি চিরতরে বিদায় নিয়েছে।
3: না উষা, হাসি আমরা আবার ফিরে পেয়েছি। গুরুদেবের আশীর্বাদে নিজেদের জীবন তুচ্ছ করে সূর্যা উদ্ধারে ব্রতী হয়েছিলাম। গুরুদেবের অসীম শক্তিতে আমরা আমাদের জীবন আর সূর্যা দুই একত্রে ফিরে পেয়েছি। সমগ্র দেবকুলের মুখে হাসি ফুটিয়েছি।
2: হাসি শুধু নেই তোমার মুখে।
1: থাকবে না হাসি, আর দেবতাদের মুখেও থাকবে না। সংবাদ পাওয়া মাত্র দেবতাদের মুখগুলো আমার মতো শুকিয়ে যাবে।
3: উষা, কি হয়েছে উষা, আমাদের খুলে বলো, গুরুদেব কি অসুস্থ?
1: না, ইচ্ছা মৃত্যু যার, জরা ব্যাধি তাকে কোনো দিন আক্রমণ করতে পারে না।
2: তবে কি হয়েছে, শয়তান বৃত্রাসুর কি দেবরাজ ইন্দ্রকে বন্দী করেছে?
1: না অশ্বিনী কুমার।
2: তবে কি, বলো বলো উষা বলো।
3: আমরা যা ধৈর্য ধরতে পারছি না, সূর্যার মুক্তি সংবাদে আমরা কি তোমার মুখে হাসি ফুটিয়ে তুলতে পারবো না?
2: তোমার মুখে হাসি ফোটাতে প্রয়োজন হলে আমরা জীবন দেব।
1: তাই দাও অশ্বিনী কুমার, দেবভূমি উদ্ধারে তোমাদের প্রতিজ্ঞা, তোমাদের আত্মত্যাগ, শয়তান বৃত্তাসুরের সহ্য হচ্ছে না, সে চায় সমগ্র দেবকুলকে ধ্বংস করে দিতে। তাই
2: তাই
1: শয়তান বৃত্তাসুর ছলনার আশ্রয় নিয়ে আশ্রম থেকে শচী দেবীকে চুরি করে নিয়ে গেছে।
4: চুরি করে নিয়ে গেছে?
1: হ্যাঁ অশ্বিনী কুমার, শচী দেবী অপহৃতা।
2: শচী দেবী অপহৃতা হয়েছেন, গুরুদেব একথা জানেন?
5: শচী হারানোর সংবাদ না পেল, শচী যে হারিয়ে যাবে একথা আমি জানতাম
4: গুরুদেব।
5: শচী না হারালে দেবভূমি উদ্ধার হবে না বৎসগণ।
2: এ কি বলছেন গুরুদেব, জেনে শুনে দেবতার মেয়েকে অসুরদের ঘরে পাঠালেন?
5: না না অশ্বিনী কুমার, শচী দেবতার মেয়ে নয়, শচী অসুর কুলের শিরভূষণ, পরম পুরুষ অসুর রাজ পুলমনের কন্যা পৌলমী।
4: শচী পুলমনের কন্যা পৌলমী?
5: হ্যাঁ, রাজা পুলমন তার একমাত্র কন্যাকে দেবতার চরণে উৎসর্গ করে গেছেন। আমি পুলমনের ইচ্ছা পূরণে দেবরাজ ইন্দ্রের সঙ্গে পৌলমীর বিবাহ দিয়ে শচীকে দেবকুলে প্রতিষ্ঠা করেছি।
2: কিন্তু দেবকুলের সম্রাজ্ঞী যে আবার অসুর কুলেই চলে গেল গুরুদেব।
5: প্রয়োজন আছে বৎস, বৃত্তাসুরের অনিয়ম আর উচ্ছৃঙ্খলতায় দেবভূমি আজ কলুষিত, শচীর পাদস্পর্শে তা আবার পবিত্র হয়ে উঠবে। বৃত্তাসুরের পাপ পূর্ণ হয়েছে, কামনার মোহে।

0: অন্ধ হয়ে শচীকে সে সিংহাসনে নিজ বর্ষে বসাতে চায়। দুর্বন্দীরা তার পাপিষ্টা পা দুখানি শচীকে দিয়ে সেবা করাতে চায়।
1: এ কি বলছেন গুরুদেব? দেব জননী নানি করবে অসুরের পদসেবা?
2: না গুরুদেব, না, প্রয়োজন হয় আপনি আমাকে ঐন্দ্রীলার দাসী করে রেখে আসুন। তবু দেব জননী শচী মাতাকে দিয়ে অসুরের পদসেবা করাবেন না।
0: এ সবই যে নিয়তির নির্দেশ কন্যা, নিয়তির অমোগ নিয়ম লঙ্ঘন করার শক্তি আমাদের কারো নেই।
1: গুরুদেব
0: উত্তিষ্ট জাগ্রত। হে শিষ্যগণ, তোমাদের গুরুদেবকে গুরুদক্ষিণা দেওয়ার সময় এসেছে। ওঠো, জাগো, সমগ্র দেবকুলকে জাগাও। সূর্যের মুক্তির সাথে সাথে দেবতারা মনের আনন্দে ঘুমিয়ে পড়েছেন। শচী হারানোর সংবাদ দেবতাদের কাছে পৌঁছে দাও। দেবতাদের মনে দাও আশা, মনে দাও ভরসা, বাহুতে দাও শক্তি।
1: গুরুদেব
0: জয়স্তু, জয় চাই। দস্যুপিত্রাসুরের হাত থেকে যেভাবে তোমরা সূর্যকে উদ্ধার করে নিয়ে এসেছো, তেমনি ভাবে জীবন তুচ্ছ করে মৃত্যুবরণ রেখে দেব জননী ইন্দ্রাণী আর দেবভূমি উদ্ধার করো।
3: করব গুরুদেব, দেব জননী আর দেবভূমি উদ্ধারে আমরা আমাদের জীবন উৎসর্গ করলাম।
1: আশীর্বাদ করুন গুরুদেব, এই কঠিন দ্বৈত কার্যে আমরা যেন জয়ী হই।
0: জয়স্তু। যেদিন তোমরা আমার প্রথম শিষ্যত্ব গ্রহণ করেছিলে, সেদিন তোমাদের যে আশীর্বাদ করেছিলাম, আজও সেই আশীর্বাদ করি। যতদিন না দেবজননী আর দেবভূমি উদ্ধার হয়, ততদিন শুধু ওই একই কামনা, ওই একই আশীর্বাদ। জয়স্তু, জয় লাভ করো।
4: গত হইল কতকাল, হইল কাল গত পূজায় পঞ্চাননে, পঞ্চানন এখনো তুষ্ট না হইল এবে মোর প্রতি। আদেশ না পাই তার, কিংবা না পাই সাক্ষাৎ, না বুঝি কি বাহে তুসুনি শম্ভু মোর প্রতি হইল বিরূপ। আবার আবার পুজিব তারে কল্পান্ত পুরিয়া, দেখিব কি বাহিত বিরূপণ মোর প্রতি।

0: হে তুমি চক্ষু প্রসারিয়া দেখো মোর পানে চাহি, চিনিতে পারু কি মোরে কেবা আমি চিনি আছি। তুমি দেব পঞ্চানন, যারে আমি চাহি লোভিয়াছি তারে বহু সাধনায়।
1: তুষ্ট তুষ্ট আমি তব কঠিন সাধনায়, কহ কিবা হেতু এই সাধনা তোমার।
0: চাহি না সাধিতে অসাধ্য হেন কিছু, যাহা নহে সাধ্যের অতীত বস্তু, সাধ্যাতীত তব। জানিতে চাহি শুধু কিরূপে নিহত হইবে দৈত্য কুলপতি বৃত্তাসুর, কত দিনে পুন সুরবৃন্দ সম ইন্দ্র পশিবে স্বর্গে, কত দিনে ঘুচিবে দেবের দুর্গতি।
1: তোমায় আগত ইন্দ্র মম ভক্ত বৃত্রাসুর করিয়াছে হেলা দৈব শক্তি, আপন মদে মত্ত হয়ে ইন্দ্রাণীরে করিয়াছে অপহরণ, নারী হরণ ত্রিলোকে সইবে না ত্রিলোকেশ্বর।
0: কিন্তু কে বা বুঝিবে তারে ভুবনে, দেবতারা সব বলবর্জ্যহীন দুর্বল মত্ত মাঝে
1: আছে সে বীর।

0: বলুন কে সেই পরম বীর?
1: ঋষি দধিচি।
0: কন্যা লাগে দধিচি কেমনে করিবেন আপন তনু ত্যাগ?
1: যথাকালে দধিচি আদেশ পাইবে মোর। এবে তুমি যাও মাতলকে দেব সৈন্যরে যুদ্ধ যাত্রায় করিতে আদেশ প্রদান বিদ্রাসুর সাথে।
0: যথা আদেশ মহেশ্বর। তব নির্দেশে কল্ল প্রভাত হতে শুরু হবে সুরাসুর দ্বন্দ্ব।
1: অমরত্ব লভিতে চাহে মম ভক্ত বৃত্র, অসুরের ভাগ্যে কভু জোটে না অমরত্ব। দেব অভিমানে থাকে তাই করে আক্রমণ স্বর্গরাজ্য, দগ্ধি অহিংসায় মরিবে ভক্ত এবে বৃত্রাসুর মম।
2: প্রতারণা প্রতারণা করেছে আমার সঙ্গে বিত্রাসুর। ছলনার আশ্রয় নিয়ে সে আমার পিতা দধিচকে ভুল বুঝিয়েছে। পালক পিতা দধিচ আমার পিতৃহন্তা নন, পিতৃহন্তা শয়তান বিত্রাসুর।
3: পৌলমী
2: নহে পৌলমী, কহ শচী নহে ইন্দ্রাণী।
3: ইন্দ্রাণী অসম্ভব, শত্রু মোর ইন্দ্র, শত্রু নাম উচ্চারিতে জিহ্বা মোর নহে সক্ষম।
2: তবে কহ শচী।
3: তাহাও নহে, দধিচির আশ্রম থেকে তুমি যজ্ঞের কাঠ সংগ্রহ করতে, তাই তোমার নাম শচী। ওই কাঠকুড়ানির নামে ডাকতে আমার লজ্জা হয়। স্বর্গের অধিশ্বর বিত্রাসুর তার প্রণয়ী পৌলমীর নামের কলঙ্ক ওই কাঠকুড়ানি শচী।
2: না, কলঙ্ক নয়, ওই নামে আছে আমার পিতা দধিচির গৌরব।
3: কেন তুমি বারবার ওই ভণ্ড ঋষিকে তোমার পিতা বলছো পৌলমী?
2: ঋষি দধিচি আমাকে কন্যা স্নেহে পালন করেছে।
3: পালক পিতাকে যদি পিতার মর্যাদা দিতে পারো, তবে কেন আমার পূর্বের কথা স্মরণ করেই আমার মহিষী হচ্ছ না?
2: না, তুমি প্রতারক, আমার সাথে প্রতারণা করে পিতাকে আমার ভুল বুঝিয়েছো। আমার জন্মদাতা পিতা পৌলমনকে ঋষি দধিচি হত্যা করেনি, করেছো তুমি, তুমিই আমার পিতৃহন্তা।
3: পৌলমী, কেন তুমি বারবার আমায় রাজা পুলমনের হত্যার কথা স্মরণ করিয়ে দাও? তুমি জানো না কেন তাকে আমি হত্যা করেছি?
2: জানি, রাজ্যের লোভে তুমি আমার পিতাকে হত্যা করেছো।
3: না, রাজ্য নয়, রাজকন্যা তুমি।
2: কিভাবে পারো তো দেবতাদের হত্যা করো।
3: প্রয়োজন হলে তাও করব।
2: পৌলমী শুচি হয়ে শচি হয়েছে, তার আশা তুমি পরিত্যাগ করো বিত্রাসুর।
3: পৌলমী,
2: পৌলমী নয় বলো ইন্দ্রাণী।
3: না, জীবন থাকতে নয়।
4: সম্রাট বিত্রাসুরের জয় হোক।
3: একই রুদ্রপীর, তুমি অসময় এখানে।
4: মাফ করবেন পিতা, বিশেষ জরুরি কারণে রাজ্য রক্ষায় আসতে বাধ্য হলাম।
3: জরুরি আগমনের কারণ কি পুত্র?
4: দেব সৈন্য স্বর্গরাজ্য আক্রমণ করতে উদ্যত হয়েছে পিতা।
3: মূলদেব সৈন্যগণ তাই লজ্জা ভুলিহিত রাজ্য করিতে উদ্ধার বার বার করে আক্রমণ।
2: স্বর্গরাজ্য করিতে উদ্ধার দেব সৈন্যগণ পড়িয়াছে মরণ পণ।
3: মরণ পণ? দেবতারা লোভিয়াছে অমরত্ব, এবার কি বা হেতু জাগিল মরণের বাসনা?
4: লজ্জায় পিতা, রাজ্য হারা হয়ে কে বা চাহে অমরত্ব লোভিয়া সুখ ভঞ্জিতে।
3: রাজ্য, রাজ্য লাভের বাসনা এখনো মেটেনি ইন্দ্রের। ভীরু কা পুরুষ ইন্দ্রের রাজ্য লাভের এতই বাসনা, তবে কেন তস্করের মতো লুকিয়ে বেড়ায় বিত্রাসুরের ভয়ে?
2: বিত্রাসুরের ভয়ে ভীত নয় ইন্দ্র স্বর্গাধিপতি।
3: স্বর্গাধিপতি? স্বর্গরাজ্য হারিয়েও অধিপতির মোহ এখনো মেটেনি ইন্দ্রের। ক্ষান্ত হও, অচিরে আজি মেটাই সে মোহ, যুদ্ধে আজি স্বয়ং যাব আমি স্বর্গাধিপতি বিত্রাসুর। বিতাড়িয়া করিয়া আসিব দেব সৈন্যদের স্বর্গ সীমান্ত হতে।
4: প্রয়োজন নেই পিতা, স্বর্গরাজ্য হতে দেব সৈন্যগণে বিতাড়িতে আপনার পুত্র রুদ্রবীরের শক্তি অসীম।
3: পুত্র,
5: পুত্র আপনার যথার্থ বলেছেন মহারাজ।
3: মন্ত্রী সুমিত্র, দেব সৈন্য কি সত্যি আসিয়াছে স্বর্গরাজ্য করিতে আক্রমণ?
5: না মহারাজ, স্বর্গ সীমান্তে এখনো কোনো দেব সৈন্য প্রবেশ করতে পারেননি, তবে পর্বত শিখর হতে সেখান থেকে স্বর্গ অর্জন করে।

0: তাই শুনুন পিতা দেব সৈন্যদের কোলাহল।
1: যাও পুত্র, বিলম্ব নহে আর, পিতারি আয়স দেব সৈন্যদের, চিরতরে মিটাও তাদের যুদ্ধের বাসনা। জান মন্ত্রী সুমিত্র, রক্ষা থাকুন মোর পুত্রের পশ্চাতে।
2: যথাযথ মহারাজ। আসুন যুবরাজ,
1: আর একবার ভাবিয়া দেখো পৌলমী, যদি চাও বৈতব্য তবে ভজেন্দ্র, আর যদি চাও স্বর্গ সৌ।

0: তবে এসো মোর সাথে বিক্রপুরীর মাঝে, যেটা অঞ্জিলা তোমারে করিবে সেবা।
1: বাধি আছে রণ, মরিবে বিত্রাসুর, ফিরে যাবে ইন্দ্রাণী ইন্দ্রপুরীতে।

0: না না না, স্বর্গাধিপতি দেবরাজেন্দ্র নয়, স্বর্গাধিপতি অসুর রাজ বৃত্তাসুর। আপন শক্তি বলে মহাপরাক্রান্ত শালী শিবসুলভানি মহাবীর বৃত্তাসুর দেবতাদের হাত থেকে স্বর্গরাজ্য ছিনিয়ে নিয়েছেন। বৃত্তাসুরের মহাদানবী শক্তিতে ভীত হয়ে বিরুকাপুর উদীর্ণ করেছে পলায়ন।
1: না, দানব ভয়ে ভীত নয় দেবরাজ ইন্দ্র,
0: ভীত নয়। আসলে যে হীনমতি দেবতা বৈশানর,
1: সাবধান নিষ্কুলমতি দানব, দেবতা নহে তব পিতৃ সমহীনমতি, ভুলে গেছো, ভুলে গেছো তব পিতা কার বলে বলি।
0: হেট পঞ্চালন শিব প্রদত্ত ত্রিশূল থাকিতে হস্তে তার নহি শক্তি কর বধিতে তারে।
1: আছে আছে শুধু দেবতারই দেব প্রদত্ত অস্ত্র, যথাকালে দেবতা লইবেন ছিনায়ে তব পিতৃ হস্ত হতে।
0: পাইবে না সে অবকাশ দেবতা কোন জন, ধরো অস্ত্র দেহ রণ।
1: হে শিশুমতী দানব, জানো কি কারে বলে রণ, দেখি তো কি দেবতাদের মহাসমর।
0: দেখি নাই তবে শুনিয়াছি পিতৃ মুখে, সমরে কি শক্তি ধরে দানব সৈন্য সকল, দানবের বীরত্ব দেখি দেবতাগণ সমরে করে পৃষ্ঠ প্রদর্শন।
1: পৃষ্ঠে নাহি মোর অস্ত্র রেখা, দেহ রণ রক্ষা করো তব প্রাণ।
2: ছাড়িও না ছাড়িও না, ভীরু পলাতক দক্ষিণ দেবী অবিতে পুত্র বৈশালরে, কই কোথায় গেলে যুবরাজ উত্তাপে
0: জমালয়ে।
2: কে তুই মুরার বাচে,
0: নয় ওর বাচিন তব প্রাচীন দেবতা প্রভঞ্জন মন্না।
2: চিনি আছে উত্তরদারী অঞ্জনাপতি পাবো,
0: কোথায় যাবে দানবীর, দেহ রণ রক্ষা করো তব পিতৃদত্ত প্রাণ।
3: কোথা গেল কোথা গেল পুত্র মোর, কেতারে বেরিয়াছে অন্যায় সমরে, ভারত শক্তি ধরে মাটিতে সমরে মম পুত্র সরে, তবে কি আসিয়াছে ইন্দ্র আজিকার রণে।

0: পারিল না কিয়া উঠিতে সমরে দেবতাগণ অসুরের সনে। কোথা কোথা গেল ঋষি দধিচি? দধিচির আত্মত্যাগ বিনা দেবকুলের আর নাহি পরিত্রাণ।
1: ক্ষান্ত হন দেবরাজ, যথাকালে দধিচি করিবে আত্মত্যাগ রক্ষিতে দেবকুল।
0: ঋষিবর
1: পঞ্চানন তব দিয়াছে বর, দধিচির আত্মত্যাগ বিনা হইবে না নিধন বিত্র।
0: ঋষিবর
1: স্বর্গরাজ্য উদ্ধারিতে দেবতাগণ জীবন পণ করি করিয়াছে রণ, নিয়তি রমক নিয়মে তবু ঘটিয়াছে পরাজয়। মম মধুবিদ্যা যত বাড়ি দেব সৈন্যদের করে জীবিত, তত বাড়ি হয় তারা মৃত কিংবা বন্দী।
0: শিব
1: নিয়তির নিয়মে ব্যর্থ হয়েছে মোর মধুবিদ্যা, বন্দী দেব সৈন্যগণে মুক্তি।

0: रोखा पाई वे देव को शत्रु मुक्त हईल आज होते দদিচির মৃত্যু দেবতাদের করেছে দুর্বল দেবরাজ ইন্দ্র অসুর ভয়ে ভীত হয়ে কুমেরু শিকর ছাড়ি করেছে পলায়ন গভীর বনের মাঝে আজিও তিন রানী হইল ইন্দ্র পতন
1: না বিত্রাসুর ইন্দ্রাণীর ইন্দ্র অসুর হস্তে মরিবি না কবু
0: ইন্দ্রাণী
1: চমৎকার বিত্রাসুর শত্রু নাম তব মুখে হইল উচ্চারণ
0: না না আর করিব না ইন্দ্র নাম উচ্চারণ জিহ্বা আড়ষ্ট হয়েছে মোর তাই ভ্রমবশত উচ্চারিত হয় ইন্দ্র নাম
1: মৃত্যুকালে সব জীবে ঘটে ভ্রান্তি আসে আড়ষ্ট
0: মৃত্যু শুলি শম্ভু শিব ভক্তে নায়িকা মৃত্যু দেবস্ত্রে
1: দেবস্ত্রে নয় দধিচির অস্ত্রে দ্বারা নির্মিত বজ্র হবে তব মৃত্যুবান
0: বজ্র
1: হ্যাঁ তব নিধনার্থে দেবশিল্পী বিশ্বকর্মা করিয়াছে বজ্র নির্মাণ
0: বিশ্বকর্মা
2: হ্যাঁ বিশ্বকর্মা দধিচির অস্থি হতে নির্মিত হয়েছে বজ্র
0: কে তুমি
2: চিনিতে পারিতে সোনা বিত্রাসুর অন্যায় সমরে মরে পরাভূত করি স্বর্গ রাজ্য করেছ অধিকার
0: ইন্দ্র না না না তুমি ইন্দ্র নও তোমার মুখে এক ভয়ঙ্কর জ্যোতি ওই জ্যোতি আমার ভগবান শূলপাণির ইন্দ্র সাজে আসিয়া ছলনা করিতে মরে
2: নহি আমি শূলপাণি ইন্দ্র আমি চলে ইন্দ্রাণী বাম পার্শ্বে
0: না ইন্দ্রাণী নয় আমার কৌলমে
2: শক্তি থাকে তবে বাধা দাও তারে ধর অস্ত্র দেহ রণ

0: তুমি বিশ্বাস
1: না হস্তে মোর থাকিতে অস্ত্র করিব না শিকারে পরা যায়
0: তবে রক্ষা কর এবার তব
1: দেবরাজ বধিলে বধিলে তুমি মরে
0: নহি আমি মৃত্য তব ভগবান শূলপাণির নির্দেশে দধিচির আত্মত্যাগে হইল তব জীবন অবসান
1: পৌলমী কোথায় তুমি দাঁড়াও বাম পাশে ইন্দ্রে হও তুমি ইন্দ্রাণী ফিরে যাও স্বর্গরাজ্যে ইন্দ্রপুরীতে ইন্দ্র শনে
2: শুনছিলেন পৌরাণিক যাত্রাপালা সম্রাট বৃত্রাসুর, রচনা দেবশঙ্কর রায়, পরিবেশনায় প্রবীর রায়চৌধুরী সম্প্রদায়, সুর ও যন্ত্রসঙ্গীত পরিচালনায় গোপাল রায়চৌধুরী, কণ্ঠসঙ্গীত হারাধন দাস মালাকার, চরিত্র রূপায়ণে সম্রাট বৃত্রাসুর দীপক বন্দ্যোপাধ্যায়, রুদ্রাপীড় সুদীপ্ত দত্ত, সুমিত্র নীলু রায়, বলাসুর অনন্ত রায়, ইন্দ্র সুফল মহিশাল, কার্তিক সুবীর চৌধুরী, ভাস্কর শঙ্করনাথ নন্দী, বরুণ সুকুমার সরকার, পবন গৌতম নন্দী, অগ্নি পরিতোষ সরকার, দৃশ্য গৌতম বন্দ্যোপাধ্যায়, নাস্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়, শিব সুভাষ ভট্টাচার্য, সচি শান্তনা দাস, সূর্যা মীরা সেনগুপ্ত, উষা ইন্দ্রাণী দত্ত, নাট্য নির্দেশনা ও দধিচির ভূমিকায় শান্তনু কোলে, যন্ত্রসঙ্গীতে গোপাল রায়চৌধুরী, অমিয় মুখোপাধ্যায়, রামপ্রসাদ রায়চৌধুরী, কাশীনাথ বাগ, স্বপন পণ্ডিত, মঙ্গল বাগ, হারাধন দাস মালাকার, সম্পাদনা রামরঞ্জন দাস রায়, প্রযোজনা অমর বিশ্বাস।
3: যাত্রাবালা এখানেই শেষ হল। পরিচালনায় কৃষি বিভাগ, আকাশবাণী মৈত্রী। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন লোকগান, শিল্পী

লোকগানের অনুষ্ঠানটি আজ এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। একটু পরেই শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বা প্রতিবন্ধকতা বসানোর বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলেছে। দিল্লি বিমানবন্দর থেকে গতকাল আটক করা সিজেপির অভিজিৎ জিৎকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বন্ডে মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশ আজ জানিয়েছে যে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা বা উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যা সম্পূর্ণ ভুয়ো। এ ধরনের কোন ভিডিও সমাজ মাধ্যমে ছড়ানোর অভিযোগ পেলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকা মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। 9 দিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা। প্রধানমন্ত্রী নবরাত্রিতে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পুরুষদের ক্রিকেটে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হবে।

আসছি বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বা প্রতিবন্ধকতা বসানোর বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলেছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির সাপেক্ষে মেট্রো পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালানো এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রো ও ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবে চলতে দিতে হবে। এছাড়া আদালত নির্দেশ দিয়েছে যে আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে নোটিশ জারি করেছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে তারা সব পক্ষের বক্তব্য শুনবে এবং নিশ্চিত করবে যাতে কোনো ধরনের অসুবিধা সৃষ্টি না হয়। সলিসিটর জেনারেল তুষার মেহতা আদালতকে জানিয়েছেন যে 10ই অক্টোবর মেট্রো নেটওয়ার্কের 303টি স্টেশনের মধ্যে মাত্র 45টিতে প্রবেশ ও প্রস্থানের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। সুপ্রিম কোর্ট জোর দিয়ে বলেছে যে শান্তিপূর্ণ সমাবেশ, মানুষের চলাচল এবং আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে যেন অহেতুক বাধা সৃষ্টি না করা হয়। তবে আদালত এও উল্লেখ করেছে যে এই কার্যক্রমগুলো অবশ্যই প্রযোজ্য আইন ও ট্রাফিক বিধিমালার আওতাধীন থাকবে। গতকাল আটক সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী আজ সকালে এই তিনজনকে দিল্লি ক্যান্টনমেন্টের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল। পুলিশ জানিয়েছে, এক বছর সময়কাল পর্যন্ত শান্তি বজায় রাখার শর্তে 50,000 টাকার জামানত বা বন্ড জমা দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়। দিল্লি পুলিশ আজ জানিয়েছে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে ঠাকুমার প্রয়াণের খবরটি গতকালই যথাযথ সংবেদনশীলতার সঙ্গে তাঁকে দ্রুত জানানো হয়েছিল। পুলিশ আরও জানায়, তাঁকে শেষকৃত্যের নির্ধারিত সময়ও জানানো হয়, সেই সঙ্গে মানবিক কারণে নিজ শহরে যাওয়ার ক্ষেত্রে সম্ভাব্য সবরকম সহায়তার প্রস্তাব দেওয়া হয়। তবে তিনি সেই সহায়তা গ্রহণে অস্বীকৃতি জানান। উত্তর রেলওয়ে ঘোষণা করেছে যে আজ সমস্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলবে। উল্লেখ্য, গতকাল ভোর 4টে থেকে দুপুর 2টোর মধ্যে নতুন দিল্লি ও হজরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছতে নির্ধারিত মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। দিল্লি মেট্রো রেল কর্পোরেশন জানিয়েছে, নিরাপত্তার কারণে বন্ধ রাখা 45টি মেট্রো স্টেশনের প্রবেশ ও প্রস্থান পথগুলি এখন খুলে দেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে যে সংশ্লিষ্ট মেট্রো স্টেশনগুলিতে ইন্টারচেঞ্জ বা এক লাইন থেকে অন্য লাইনে যাওয়ার সুবিধাও এখন চালু রয়েছে। দিল্লি পুলিশ আজ জানিয়েছে যে সাধারণ মানুষের মধ্যে অস্থিরতা বা উত্তেজনা সৃষ্টির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় এমন অনেক ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে যার মধ্যে রয়েছে অতীতের কোনো ঘটনা, অন্য রাজ্যের ঘটনা কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর মাধ্যমে তৈরি করা ভিডিও। দিল্লি পুলিশ জনসাধারণকে এ ধরনের পোস্ট বা খবর শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। পুলিশ আরও জানিয়েছে যে এ ধরনের বিভ্রান্তিকর ও যাচাইহীন পোস্ট শেয়ার করার ফলে সংশ্লিষ্ট প্রোফাইল মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIRA নিউজ কলকাতাতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকালে চেন্নাই পৌঁছেছেন। সেখানে তিনি 13,000 কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়, তার মন্ত্রিসভার সহকর্মীরা এবং AIADMK এর সাধারণ সম্পাদক ও প্রাক্তন মুখ্যমন্ত্রী এড্ডাপ্পাদি পালানিস্বামী প্রমুখ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। চেন্নাইয়ের পোরোরে আয়োজিত অনুষ্ঠানের পথে প্রধানমন্ত্রী একটি রোড শো করেন। সেখানে তিনি পোরোর থেকে পুনামাল্লি পর্যন্ত মেট্রো রেল পরিষেবার সূচনা করবেন। প্রধানমন্ত্রী তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে মেট্রো রেলে ভ্রমণ করবেন। 14.5 কিলোমিটার দীর্ঘ এই মেট্রো রেল পরিষেবায় রয়েছে 3.7 কিলোমিটারের এক অনন্য দোতলা কাঠামো এবং অত্যাধুনিক সিগন্যালিং। প্রধানমন্ত্রী 750 কোটি টাকারও বেশি মূল্যের রেল পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশ্যে উৎসর্গ ও উদ্বোধন করবেন। এরপর প্রধানমন্ত্রী IIT ক্যাম্পাসের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে জলাকান্দেশ্বর শিব মন্দিরে পুজো ও দর্শন করবেন। তিনি IIT মাদ্রাজে সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারের উদ্বোধন করবেন। তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের মানালি শোধনাগারে একটি লুব অয়েল বেসড স্টক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও শ্রী মোদী কামারাজার বন্দরে কয়লা ওঠানামার জন্য একটি অতিরিক্ত বার্থ প্রকল্পের উদ্বোধন করবেন। দিল্লি রওনা হওয়ার আগে প্রধানমন্ত্রী জয়গোপাল গরোডিয়া হিন্দু বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপনেও

0: অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ স্বাধীনতা সংগ্রামী লোকনায়ক জয়প্রকাশ নারায়ণের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করেছেন। সোশ্যাল মিডিয়া এক বার্তায় অমিত শাহ বলেন, জয়প্রকাশ নারায়ণের সমগ্র জীবন দেশ ও সমাজের সেবা উৎসর্গীকৃত ছিল। স্বাধীনতা সংগ্রামে যুবশক্তিকে সংগঠিত করা থেকে শুরু করে স্বাধীনতার পর গ্রামীণ ভারতের ক্ষমতায়ন ও সর্বোদয়ের লক্ষ্যে কাজ করা পর্যন্ত, তিনি বলেন, লোকনায়কের এই নিষ্ঠা ও আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাতে থাকবে। আজ ভোরে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় বেশ কয়েকটি বাড়ি ভেসে যাওয়ার পর নেপাল সরকার গোর্খা জেলার বুড়িগণ্ডকী নদীর তীরবর্তী বসতিগুলোর বাসিন্দাদের জন্য সরে যাওয়ার সতর্কতা জারি করেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী জগৎ এলাকায় নদীর ধারে থাকা 5 থেকে 7টি বাড়ি ভেসে গেছে এবং আরও বেশ কয়েকটি বাড়ি ভাটির টানে হেলে পড়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান 3রা নভেম্বর নির্বাচনের আগে আমেরিকার বিরুদ্ধে তাদের আক্রমণ আরও তীব্র করতে পারে। ওয়াশিংটন যুদ্ধ দ্রুত শেষ করতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এক প্রাণঘাতী হামলার পর ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি সামরিক অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যমতে এই হামলায় 12 জন নিহত এবং 300 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। গতকালের এই হামলা ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহী এবং সৌদি সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাতের অংশ হিসেবে মনে করা হচ্ছে। এই হামলার তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস। তিনি সমাজমাধ্যমের এক বার্তায় বলেছেন, এই ঘটনা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। উল্লেখ্য, নিহতদের মধ্যে সৌদি নাগরিকরা ছাড়াও বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, জর্ডান, সিরিয়া প্রমুখ দেশের নাগরিকরাও আছেন। হুথি সংগঠন অবশ্য এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। 9 দিনব্যাপী নবরাত্রি উৎসবের আজ সূচনা। প্রধানমন্ত্রী নবরাত্রিকে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। পুরুষদের ক্রিকেটে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা 7টায় শুরু হবে। শুক্রবার সন্ধ্যায় রাঁচিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ ভারতকে 6 উইকেটে পরাজিত করায় 5 ম্যাচের এই সিরিজটি এখন 1-1 সমতায় রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে যেন শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বা প্রতিবন্ধকতা বসানোর বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলেছে। দিল্লি বিমানবন্দর থেকে গতকাল আটক করা সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত বন্ডে মুক্তি দিয়েছে। পুরুষদের ক্রিকেটে আজ ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খবর শেষ হলো, এখন শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। শুরু হচ্ছে বাংলা ব্যান্ডের গান। আজ বাংলা ব্যান্ডের গানে প্রথম ব্যান্ড পরশ পাথর।

আকাশবাণী মৈত্রী শুরু হল দ্বিতীয় অধিবেশন। স্টুডিওর ঘড়িতে এখন ভারতীয় সময় বিকেল 3:43 হয়ে 44 সেকেন্ড এবং বাংলাদেশ সময় বিকেল 4:02 হয়ে 3 সেকেন্ড। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।

0: আকাশবাণী মৈত্রী 594 কিলোহার্টসে শুনুন, শোনান।
1: এখন জানিয়ে দেব গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। আগামী 24 ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সাধারণত আংশিক মেঘলা আকাশ থাকবে। দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 32 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 97% এবং সর্বনিম্ন পরিমাণ 62%। গত 24 ঘণ্টায় কোন বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী বন্ধুদের জন্য কোন সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবর শেষ হলো।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে ভারতীয় সময় দুপুর 3:30 দুপুর 3:35 শুনবেন অনুরোধের আসর, বিকেল 4:05 মহিলাদের আসরে রসময়ী। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন সুস্মিতা বিশ্বাস। উপস্থাপনায় থাকবেন উমা মৈত্র ও তাবাসসুম আরা। 4:35 ষোলো আনা বাঙালি, অভিনেত্রী রেশমি ঘোষের সঙ্গে আলাপচারিতায় পায়েল চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় থাকবেন যুথিকা নাজির। 5:50 ক্রীড়াঙ্গন, অনুষ্ঠানটি সঙ্গে নিয়ে স্টুডিওতে থাকবেন অর্ঘ্য সর্দার। 6:20 ক্ষেত খামারের কথা, বিষয় বাণিজ্যিক নার্সারি ও ব্যবস্থাপনা। এই বিষয়ে আলোচনায় থাকবেন গোলাম রহমান, রমেন্দ্রনাথ পট্টনায়ক ও সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য, বিষয় অতিরিক্ত প্রসাধনে সাবধান, বলবেন ডাক্তার অবন্তী সাহা, শুনবেন প্রথম পর্ব। 7:00 শুনবেন নাটক গোধূলির স্বপ্ন, রচনা শিবানন্দ মুখোপাধ্যায়, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 7:45 নান্দরিক, অভিনেতা লোকনাথ দের সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৃষ্টিদেব, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, শুনবেন প্রথম পর্ব। 8:15 শুনবেন বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা। 9:45 গ্রন্থ পরিচয়, বিষয় বাংলার চালচিত্র, রচনা আব্দুল জব্বার, পরিচয় করাবেন তন্ময়ী ভট্টাচার্য, প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শিল্পী দিলীপ কর্মকার, রাগ বাগেশ্রী। 10:45 উপমহাদেশের গান, ক্ষমা করবেন, 10:45 শুনবেন উপমহাদেশের খবর। 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের শেষ হবে ভারতীয় সময় 12:00।

মৈত্রী প্রচার তরঙ্গে এখন অনুরোধের আসর। দুই বাংলার শ্রোতাবন্ধুদের স্বাগত জানাই আজকের অনুরোধের আসরে। ঘড়ির কাঁটা 3:35 ছুঁই ছুঁই, তার মানে সময়টা অনুরোধের আসরের। আর আমরা জানি যে আপনারা সকলেই অনুরোধের আসরের জন্য অধীর আগ্রহে বসে থাকেন। না, আপনাদের আর ধৈর্য ধৈর্যের পরীক্ষা দেব না, কারণ শুরু করতে চলেছি আজকের রবিবারের অনুরোধের আসরের অনুষ্ঠান। পিতৃপক্ষের অবসান ঘটেছে এবং দেবীপক্ষ শুরু হয়েছে, এবং সেই সময়কেই মাথায় রেখে আমাদের শ্রোতাবন্ধুরা শুনতে চেয়েছেন এই গানটি চন্দ্রাবলী রুদ্রদত্তের কণ্ঠে, আজি সংখে সংখে মঙ্গল গাও। গানটি শোনার অনুরোধ করেছেন শশাঙ্ক মণ্ডল পূর্ব বর্ধমান থেকে। নিতাই সরকার, অমিতা, আয়ুষ, তরুণ ও শর্মী সরকার আমিলা পূর্ব বর্ধমান থেকে, আলাউল মল্লিক আমতা হাওড়া থেকে, এবং অঙ্কিতা চৌধুরী, অনুষ্কা চৌধুরী, লীলা চক্রবর্তী বজবজ বাওয়ালি থেকে। তাই প্রথম আজকের অনুরোধের আসরের প্রথম গানটি রইল এনাদের সকলের অনুরোধে, চন্দ্রাবলী রুদ্রদত্তের কণ্ঠে।

অনুরোধের আসরের আজকের প্রথম গানটি শুনলেন চন্দ্রাবলী রুদ্রদত্তের কণ্ঠে। চলে যাব আজকের অনুরোধের আসরের দ্বিতীয় গানে, শিপ্রা বসুর কণ্ঠে। গানের অনুরোধ এসেছে মল্লারপুর বীরভূম থেকে। আমাদের শ্রোতা বন্ধুরা প্রশান্ত কুমার ঘোষ, অনিমা ঘোষ, সুবলচন্দ্র ধাম, লোপামুদ্রা ধাম এবং সঞ্চারী ধাম এরা সকলেই শুনতে চেয়েছেন শিপ্রা বসুর কণ্ঠে এই গানটি।

ওগো আমার আগমনে আলো, শারদ উৎসব আসছে এবং সেই উপলক্ষে শিপ্রা বসুর কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছিলেন আমাদের মল্লারপুর বীরভূম থেকে শ্রোতা বন্ধুরা। পরের গানটি শুনবেন অন্তরা চৌধুরীর কণ্ঠে এবং অনুরোধ এসেছে মুরাদপুর পূর্ব মেদিনীপুর থেকে, রূপকথা সেন গানটি শোনানোর অনুরোধ করেছেন। আমার ওপারের শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে অনুরোধের আসর শুনছেন, আমি নিশ্চিত হয়ে বলতে পারি যে এই গানটি শুনলে তারা প্রত্যেকেই ফিরে যাবেন তাদের ছোটবেলায়, মনে পড়বে নস্টালজিয়া। এখন আপনাদের সকলের জন্য অন্তরা চৌধুরী।

পুজোর গন্ধ একেবারে দোরগোড়াতেই। কণ্ঠে শুনলেন অন্তরা চৌধুরীর কণ্ঠে। মুরাদপুর পূর্ব মেদিনীপুর থেকে আমাদের শ্রোতা বন্ধু রূপকথা সেনের অনুরোধে আজ 11ই অক্টোবর, আজ আন্তর্জাতিক কন্যা দিবস, এবং সেই উপলক্ষে মান্নাদের কণ্ঠে আন্তর্জাতিক শিশুকন্যা দিবসে বিশ্বের সকল শিশুকন্যাদের উদ্দেশ্যে গানটি শুনতে চেয়েছেন সৌমিলি, সৌমদীপ, রুমা ও শ্যামাপ্রসাদ সরকার, কামারপুকুর, হুগলি থেকে। এখন রইল আপনাদের অনুরোধের গান আপনাদের জন্য মান্নাদের কণ্ঠে।

আজ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস এবং সেই উপলক্ষে মান্নাদের কণ্ঠে শুনলেন এই গানটি। পরের গানটি শুনবেন নীল আকাশের নিচে ছায়াছবি থেকে, হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আমাদের ওপার বাংলার শ্রোতা বন্ধু এস এম ছাবেদ আলী ঝিনাইদহ বাংলাদেশ থেকে এই গানটি শোনানোর অনুরোধ করেছেন। নীল আকাশের নিচে এই পৃথিবী।

গানটি শুনলেন নীল আকাশের নিচে ছায়াছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। পরের গানটিও রয়েছে ছায়াছবি থেকে, সোনার হরিণ ছায়াছবি থেকে গীতা দত্তের কণ্ঠে অত্যন্ত জনপ্রিয় একটি গান। এবং এই গানটি শোনার অনুরোধ এসেছে শ্রীমন্তনাথ, অনিমানাথ ও হিমানাথ, তারা অনুরোধ করেছেন দিগনগর পূর্ব বর্ধমান থেকে।

নান্দি শুনলেন সোনার হরিণ ছায়াছবি থেকে গীতা দত্তের কণ্ঠে। দিগনগর পূর্ব বর্ধমান থেকে আমাদের শ্রোতা বন্ধুরা শ্রীমন্ত নাথ, অনিমা নাথ ও হেমা নাথ, এদের অনুরোধে ঘড়ির সময় বলছে অনুরোধের আসর আজ এখানেই শেষ করতে হবে। আপনারা আপনাদের পছন্দের গান, যে গান নিজে শুনতে চান বা প্রিয়জনকে শোনাতে চান, আমাদের অনুরোধ করে জানাতে পারেন। কোথায় অনুরোধ করবেন সেটা আপনাদের সকলেরই জানা। আপনারা অনুরোধ করতে পারেন আমাদের মৈত্রী ফেসবুক পেজের সংশ্লিষ্ট পোস্টে গিয়ে। এছাড়াও আপনারা চিঠি লিখে আপনাদের অনুরোধের গান আমাদের পাঠাতে পারেন ইমেলের মাধ্যমেও। আর এই সমস্ত কিছু নিয়ে আমরা প্রতিদিন চলে আসি অনুরোধের আসরে এবং আপনাদের শোনাই আপনাদের পছন্দের গান। আজ অনুরোধের আসর এ পর্যন্তই। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান শুনবেন একটু পরেই।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: মৈত্রীপূজার তরঙ্গে এখন মহিলাদের আসর। মহিলাদের আসরে আজ রসময় নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন উমা মৈত্র এবং তাবাসসুম আরা।

0: নমস্কার, সকলে ভালো আছেন আশা করি। আর আজকে রসময়ীতে আপনাদের স্বাগত জানাইতে আসি।
1: দুই বাংলার সকল শ্রোতা বন্ধুদের আজকের অনুষ্ঠানে জানাই স্বাগত।
0: এখন কথা কও দেখি, একটু আগে আমাদের আগে যে উপস্থাপনা করতে আসিল যুথিকা, এই মাত্র কইয়া উঠছে, আমরা আবার কইয়াম আমাদের হকগোল দিন এই একই কথা কন লাগবো। এইটা হইতেছে আজকের দিনটা আন্তর্জাতিক শিশুকন্যা দিবস। এই আন্তর্জাতিক শিশুকন্যা দিবসে আমাদের হকগোলের প্রথম যেটা ভাবন লাগবো সেইটা হইতেছে শিশুকন্যাদের এবং কন্যাদের, হকগোলদের, যাতে তারা আমরা যারা কই সেফটি, নিরাপদ থাকে। ঠিক কথা,
1: ভীষণ জরুরি।
0: আর এই বিষয়ে তোমার তোমার অভিজ্ঞতার কথা একটু কও দেখি। আমরা যারা মাইয়া, তাহলে যে বয়সেরই হই না কেন, আমাদের হকগোলের কোথায় এই বিষয়ে কিছু না কিছু অভিজ্ঞতা

নিশ্চয়ই, আমরা যে বয়সেই যে বয়সেরই হই না কেন, তবে একটা কথা বলবো রসময়ী, আমরা যখন ছোট ছিলাম বেশ কয়েক দশক আগেকার কথা, তখন কিন্তু ব্যাপারটা এতটা নিরাপত্তাহীনতায় ভুগতাম বা আমাদের বাবা মায়েরা ভুগতেন কিনা আমার জানা নেই, কিন্তু এই পরিস্থিতিটা আমি দেখছি যে এখন যেন আমাদের সন্তানরা, শুধু শিশুকন্যাই বলবো কেন, সন্তানদের তারা বাইরে গেলে কিন্তু

0: যান্ত্রিক একটা গোলযোগের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। যেটা বলছিলাম রসময়ী, আমাদের এখন কিন্তু আমাদের পুত্র সন্তানই হোক কন্যা সন্তানই হোক, তারা কিছু সময়ের জন্য বাইরে গেলে আমরা কিন্তু খুব তটস্থ হয়ে থাকি তাদের নিরাপত্তার কথা ভেবে। তো তোমার কি মনে হয় এই ব্যাপারে?
1: আমার যেটা হকগুলের আগে মনে হয়, আমরা হকগুলির প্রথম যেটা করি সেইটা কই হইতেছে মাইয়াদের করি কই যে তোমরা সাবধানে থাকো। এটা তো কন লাগবই, এইটা যেদিন কন লাগবো না সেই দিনের সেই দিন সূর্যোদয়ের আশায় আমরা হকগুলের
0: অপেক্ষায় আমরা থাকি ঠিকই, কিন্তু সেই দিনটা এসে ওঠে না। এটাই দুঃখের বিষয় যে সেই দিনটা বোধহয় এসে ওঠেনি এখনো
1: না, অহন ওঠে নাই। কিন্তু আরেকখান কথা, আমাদের হকগুলের কন লাগবো, এইটা আমার খুব মনে হয়। এই বিষয়ে মাইয়াদের মায়েরা যেমন সাবধান হইব, পোলাদের মায়েরা তার থেকেও বিশেষ সাবধান হইব।
0: একদম তাই,
1: এইটা কিন্তু আমার হকগুলের আগে মনে হয় যে একজন মায়ের তুমি আগে সম্মান করতে শিখ। তুমি ভালো তারে নাই বাঁচতে পারো, তুমি তারে স্নেহ নাই করতে পারো, তুমি তারে বন্ধুও নাও ভাবতে পারো, সেইটা নিয়ে কোনো কথা হইতে পারে না। কিন্তু যেটা কথা কনই লাগবো সেইটা হইতেছে তুমি তারে সম্মান করো। হে যদি তোমার চরম শত্রু হইয়া থাকে তবুও তারে তুমি সম্মান করতে শিখ,
0: ঠিক
1: মায়া হিসেবে নয় মানুষ হিসেবে।
0: একদম। এবং এটা যদি আমরা যতদিন না এটা দেখতে পাচ্ছি বা এটা যতদিন না সম্ভব হচ্ছে ততদিন কিন্তু 11ই অক্টোবর ক্যালেন্ডারের একটা দিন হয়েই থেকে যাবে।
1: হক কথা কইছ।
0: হ্যাঁ, তো রসময়ী,
1: আর একটা দিন, এই যে দিনটা এটা এই একটা দিনের কথা নয়। আর আরেকটা কথা আমি মায়েদের কই আর কি, এটা বড় জরুরি কথা মনে হয় আমাদের, মানে আমার অন্তত মনে হয়, তবাসুম, যদি কোনো ঘটনা বা দুর্ঘটনাই কম লাগবো, দুর্ঘটনা আপনার বাড়িতে ঘটতেই যায়, দয়া কইরা মায়ারে এবং নিজেও চুপ কইরা থাকবেন না, একটু প্রকাশ্যে সরব হইন, এইটা কিন্তু বড় জরুরি। আর মাইয়াদের মনের মধ্যে কোনো অপরাধবোধ ঢুকাইবেন না, মানে এইটা কিন্তু এইটা যতদিন আপনারা পারবেন এবং পোলাদের এই শিক্ষা দিতে পারবেন যে তোমরা হক গুলো আগে মানুষ হও, তারপরে তোমরা মাইয়া পোলা যা হইবে হও, তাইলেই দেখবেন সেই দিনের সূর্যোদয় কিন্তু আমরা দেখতে পাইতেছি।
0: নিশ্চয়ই, আমরা তো সেই প্রতীক্ষাতেই আছি। তবে আমাদের কথা শুধু শুনলে তো হবে না, আমাদের শ্রোতা বন্ধুদের জন্য আমাদের আরেকজনের কথা আমরা নিয়ে এসেছি। তিনি একজন শিক্ষিকা এবং তিনি একজন কন্যা সন্তানের মাও বটে। তো আজকের অনুষ্ঠানে একটু শোনা যাক তিনি কি বলছেন। তার নাম পিউ মৌলিক নন্দী, তার একটি ছোট্ট শিশু কন্যা আছে। শোনা যাক পিউ কি বলতে চান।
2: নমস্কার, আমি পিউ মৌলিক নন্দী, আমি একজন শিক্ষিকা, তার থেকেও বড় পরিচয় আমি একজন মেয়ের মা। আমি যখন শ্রেণীতে আমার ছাত্রীদের পড়াই, আমি তাদের শুধু মাইটোসিস মিওসিস শেখাই না, আমি তাদের শেখাই একটা কোষ কিভাবে নিজে নিজের লড়াই করে একটা পূর্ণাঙ্গ মানুষ তৈরি করে। আমার পরীক্ষাগারে অণুবীক্ষণ যন্ত্রের নিচে আমি তাদের জীবন দেখাই, তাই আমার কাছে আমার প্রতিটা ছাত্রী আমার নিজের মেয়ের মতোই, আমার সন্তান। কিন্তু আজ একজন শিক্ষিকা এবং একজন মা হিসাবে আমার লজ্জা করে, রাগ হয় আর ভয়ও করে। আমি জীবনবিজ্ঞান পড়াই, একটা মেয়ে আর একটা ছেলের মধ্যে বংশগত পার্থক্য শুধু একটা ক্রোমোজোমের। বিজ্ঞান বলছে আমরা প্রায় এক,

ওই সমাজ আমাদের রোজ বুঝিয়ে দেয় আমরা আলাদা, অনেক নিচু। আজ একটা মেয়ে সুরক্ষিত কোথায় বলতে পারেন? পেটের ভেতরে ভ্রূণ হিসাবে সুরক্ষিত নয়, তাকে মেরে ফেলা হয়, কারণ সে মেয়ে। স্কুলে সুরক্ষিত নয়, তার দিকে কুনজর দেয়া হয়। রাস্তায় সুরক্ষিত নয়, তার জামা নিয়ে প্রশ্ন তোলা হয়। সোশ্যাল মিডিয়াতেও সুরক্ষিত নয়, সেখানে তার ছবি নিয়ে নোংরামি, ট্রোলিং, সাইবার বুলিং চলে। আমরা মেয়েদের শেখাই রাতে বেরিয়েও না, ছোট জামা পরো না, চুপ করে থাকো। আমরা কবে ছেলেদের শেখাবো মেয়েদের সম্মান করতে শেখো, না শুনতে শেখো। আমার রাগটা এখানেই। একজন মা হিসাবে আমি রাতে ঘুমাতে পারি না। আমি ভাবি আমার ছোট্ট মেয়েটা যখন বড় হবে, যখন সে প্রথম পিরিয়ড নিয়ে ভয় পাবে, যখন সে প্রথমবার কোনো ছেলের দ্বারা অপমানিত হবে, তখন এই সমাজ কি তার পাশে দাঁড়াবে, নাকি বলবে নিশ্চয়ই মেয়েটারই দোষ ছিল? আমি আমার মেয়েদের, মানে আমার ক্লাসের প্রতিটা মেয়েকে, আমার নিজের মেয়েকে বায়োলজি দিয়েই জীবন বোঝাই। আমি তাদের বলি, প্রথম তোমার শরীর তোমার পরীক্ষাগার, কারণ নোংরা ল্যাব নয়। তোমার শরীর নিয়ে লজ্জা পাবে না, পিরিয়ড নিয়ে, তোমার উচ্চতা নিয়ে, তোমার গায়ের রং নিয়ে। যে তোমাকে ছোট করবে বুঝবে তার মানসিকতাই অসুস্থ, তুমি নও। যেমন একটা কোষের নিউক্লিয়াসই তার ব্রেন, তেমনি তোমার সিদ্ধান্তই তোমার ব্রেন। দ্বিতীয়, মেরুদণ্ড সোজা রাখতে শেখো। জীবনবিজ্ঞানে আমি মেরুদণ্ড পড়াই। মেরুদণ্ডহীন প্রাণীরা মাটিতে বুকে ভর দিয়ে চলে। তোমরা মেরুদণ্ডহীন হয়েও না, কেউ যদি তোমাকে অসম্মান করে, টক্সিক সম্পর্ক, অত্যাচার সহ্য করো না। জোর গলায় না বলো, মনে রাখবে তোমার নাটা একটা সম্পূর্ণ বাক্য, তার জন্য কোনো এক্সপ্লানেশন লাগে না। তৃতীয়, তোমাকে কেউ বাঁচাবে না, তোমাকেই বাঘিনী হতে হবে। আমি তাদের ডিএনএ পড়াই। আমি বলি তোমার ডিএনএতেই লড়াই করার ক্ষমতা আছে, পড়াশোনা করো, নিজের পায়ে দাঁড়াও। কারণ এই সমাজে টাকা আর শিক্ষা ছাড়া একটা মেয়ের কোনো সম্মান নেই। অর্থনৈতিক স্বাধীনতাই তোমার প্রথম স্বাধীনতা, শেষ স্বাধীনতাও। আজ 11ই অক্টোবর আন্তর্জাতিক শিশুকন্যা দিবসে আমি স্বপ্ন দেখি এমন একদিন আসবে যেদিন আমার মেয়েকে আমি বলবো না সাবধানে যাস, বরং বলবো নিশ্চিন্তে যা, পৃথিবীটা তোরও। একটা মেয়েকে শুধু বাঁচিয়ে রাখবেন না, তাকে বাঁচতে দিন। কারণ একটা মেয়ে যখন পড়ে যায়, তখন শুধু একটা মেয়ে পড়ে না, একটা ভবিষ্যৎ প্রজন্ম পড়ে যায়। আর একটা মেয়ে যখন উঠে দাঁড়ায়, তখন সে একা দাঁড়ায় না, সে তার সাথে পুরো সমাজকে টেনে তোলে। আমি একজন মা, একজন টিচার হিসাবে চাই না আমার মেয়েরা শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, আমি চাই তারা মানুষ হোক, সাহসী মানুষ হোক। যেদিন রাতের অন্ধকার আমার মেয়েকে দেখে ভয় পাবে, সেদিন বুঝবো আমরা সত্যিকারের স্বাধীন হয়েছি। ধন্যবাদ।

0: বন্ধুরা, এই কথাটা হকগুলের আগে কন লাগবো যে মায়া পোলা হকগুল রে যে সমান দেখনের লাইকা যেটা দরকার সেইটা হইতাছে বন্ধুরা, আপনারাও কইবেন সেইটা হইতাছে শিক্ষা। মানে আপনি যদি মায়াদের বাঁচাইতে চান তাহলে মায়াদের শিক্ষিত করেন এবং লগে লগে পোলাদেরও শিক্ষিত করেন। আমি কিন্তু কইতে আসি শিক্ষা মানে শুধুই মাত্র ডিগ্রি নয়, আপনাদের অন্তর্থিক্কা অন্তরটারে শিক্ষিত করে তুলতে হইব। কিন্তু তার একটা পদ্ধতি তো অবশ্যই কোন লাগবই যে ডিগ্রি,
1: প্রথাগত শিক্ষার মধ্যে তো যেতেই হবে,
0: এইটারে বাদ দিয়ে তো আমরা চলতে পারি না।
1: এবং তুমি যেটা বললে রসময়ী যে পরবর্তীকালে একটি মেয়ে সে পরবর্তীকালে চাকরি করুক বা নাই করুক, সে যখন মা হচ্ছে বেশিরভাগ তার সন্তান লালনের দায়িত্ব এখনো পর্যন্ত

0: এখনো ভাগাভাগি করলেও বেশিরভাগটা কিন্তু তাদের ঘাড়েই থাকে।
1: দেখো একটা কথা, তবে আমি তোমার একটা
0: মায়েদের শিক্ষিত হওয়াটা খুব
1: খুব জরুরি,
0: খুব জরুরি,
1: এইটা তো খুবই জরুরি। কিন্তু একখান কথা আমি তোমারে কই, আমাদের যে একটা বায়োলজিক্যাল ব্যাপার তো রইয়াই গেছে যে মায়েরাই মা হয়, তো সেইটার ক্ষেত্রে, এবং মায়েরা শুধু মা হয় না, মায়েরা পোলাপানের 6 মাস পর্যন্ত তো বটেই, তাদের খাওনের ভান্ডারও বটে। এইটার কম বেশি হইতে পারে, সেইটা তো আলাদা কথা, কিন্তু এইটা একেবারে মানে বিজ্ঞানসম্মত। তো সেই ক্ষেত্রে মায়ের বেশি নজর দেওয়া লাগবে, এইখানে তুমি কিছুতেই ভাগাভাগি করতে পারবে না। কিন্তু একখান কথা কইতেই হয়, যেটা আমরা ছোটর থেকে শিক্ষাইছি, যে একজন শিক্ষিত মাই পারে একজন একটা শিক্ষিত পরিবার তৈরি করেন,
0: একদম, এবং একটা শিক্ষিত পরিবার থেকেই কিন্তু শিক্ষিত সমাজ তৈরি হয়। তো আমরা আজকে এই কথাটা নিয়ে বারবার বলছি ইন্টারন্যাশনাল গার্ল চাইল্ড ডে উপলক্ষে,
1: বেটি বাঁচাও বেটি পড়াও।
0: তো আমাদের সঙ্গে আরো একজন আছেন, একজনের কথা তো আমরা শুনলাম, একজন শিক্ষিকা পিউ মৌলিক নন্দীর কথা শুনলাম, খুব সুন্দর বলেছেন। আমরা আরো একজনের কথা শুনব, যিনি মেয়েদের এই যেটা রসময় তুমি বলছো যে শিক্ষাটা কতটা প্রয়োজন,
1: শিক্ষার চেয়ে বড় অস্ত্র হইতেই পারে না। মানে তোমার যদি কলমে শৃঙ্খল পরানি না থাকে, তাহলে তোমার পায়ের শৃঙ্খল তোমারে মানে পায়ের শৃঙ্খল তোমরা থোড়াই কেয়ার করবা। আসল শৃঙ্খলটা কিন্তু যারে কয় মগজে যদি তোমার কারফিউ ওটা তুমি উঠাইয়া দিতে পারো, তাহলে তোমার কোথাও তোমার শৃঙ্খলের দরকার নাই। মানে যেখানেই দেওক না কেন, সেই শৃঙ্খল তোমার আপনা হইতেই খুললা পড়ব,
0: ঠিক।
1: আর বেটি বাঁচাও বেটি পড়াও এই তো আমরা কইতেই আসি। আমাদের লুসি বাড়ুই, লুসি বাড়ুই হের সাক্ষাৎকার লইছেন সুস্মিতা বিশ্বাস।
0: হ্যাঁ, সুস্মিতা আমাদের মহিলা বিভাগের আরো একজন উপস্থাপিকা, তো আমরা শুনে নি।
2: একটি মেয়ে শুধু একটি পরিবারের নয়, সে একটি প্রজন্মের ভবিষ্যৎ। একটি মেয়ে শিক্ষিত হলে দুটি পরিবার সর্বোপরি সমাজও শিক্ষিত হয়, তাই মেয়েদের শিক্ষা অনিবার্য হওয়া উচিত। মেয়েদের শিক্ষিতভাবে সম্মানের সঙ্গে বাঁচতে দিলে আসলে গোটা সমাজই সুরক্ষিত হবে। আজকে আমাদের সঙ্গে আছেন অতিথি লুসি বাড়ুই।
3: 2011 সালের আদমশুমারিতে দেখা গেল 3000 ছেলের মধ্যে এই মাত্র 918 জন। হরিয়ানা রাজস্থানের কিছু জেলায় তো 800-র নিচে মেয়ে জন্মানোর আগেই তাকে শেষ করে দেওয়া হচ্ছিল। এই কারণে 2015 সালে 22 জানুয়ারি পানিপথ থেকে প্রধানমন্ত্রী শুরু করলেন এক ঐতিহাসিক আন্দোলন, বাঁচাও বেটি পড়াও। অনেকে ভাবে এটা শুধু একটা স্লোগান, এটা একটা অর্থনৈতিক বিপ্লব। বেটি বাঁচাও মানে জীবন বাঁচাও। একটা মেয়ে যখন জন্মায় সে দুটো পরিবারকে আলো দেয়, সে একজন মা, একজন শিক্ষিকা, একজন ডাক্তার, একজন বিজ্ঞানী হতে পারে। মেয়েরা চাঁদে যাচ্ছে, তাদের জন্মাতে না দিলে দেশ এগোবে কি করে? সরকার এখন প্রতিটি জেলায় কন্যা ভ্রূণ হত্যা রোধে কড়া নজরদারি এবং মেয়ের জন্ম হলে মাকে আর্থিক সাহায্য দেওয়ার ব্যবস্থা করেছে। ভবিষ্যৎ গড়ো, একটা কথা মনে রাখবেন, যদি একটা মেয়েকে পড়ান একটা গোটা পরিবার শিক্ষিত হয়, শিক্ষিত মা কখনো তার মেয়েকে অশিক্ষিত রাখবে না। আজও আমাদের গ্রামে দেখি ক্লাস 8-9 এর পর মেয়েদের স্কুল ছুট হয়ে বাড়িতে বসে থাকে, বা কোনো কারণে তার বাড়ি থেকেই তার পড়াটা বন্ধ। কয়েকটি কারণ হলো দূরে স্কুল, শৌচাগার নেই, বাল্য বিবাহ। বেটি বাঁচাও বেটি পড়াও এই আন্দোলন, এই বিপ্লব এই তিনটে জিনিসের উপর কাজ করছে। স্কুলে মেয়েদের জন্য আলাদা করে টয়লেট, বিনামূল্যে সাইকেল এবং স্কলারশিপ, ও বাল্য বিবাহের বিরুদ্ধে প্রচার করা, এর ফল আমরা পেয়েছি। 2014-15 যেখানে লিঙ্গ অনুপাত ছিল 918, আজ 2024-25 তা বেড়ে হয়েছে 70% থেকে 95%। কিন্তু আইন দিয়ে সব হয়, মানসিকতা বদলাতে হয়। আপনার বাড়ি।

0: মেয়েটিকে তাকে বলুন, তুই পারবি পাড়ায় কোনো মেয়ের বিয়ে 18 বছরের আগে হলে রুখে দাঁড়ান। মোবাইল কম্পিউটার খেলাধুলাতেও সমান সুযোগ দিন। এআই এর যুগে মেয়েরা পিছিয়ে থাকলে দেশ পিছিয়ে থাকবে। শেষে একটা কথা বলি, বেটি বাঁচাও বেটি পড়াও মানে মেয়েদের দয়া করা নয়, এর মানে হলো দেশের 50% জনসংখ্যাকে সমান শক্তি দেওয়া। যখন একটি মেয়ে পড়বে তখন একটি দেশ এগোবে।
1: তবাসুম, একখান কথা কই,
2: বলো।
1: বড্ড কঠিন কথা, কিন্তু জীবনে এর চাইতে সহজ কথা বোধ হয় আর নাই। তো এই অনেকখানি কঠিন কথা কওনের পর এইটা লইয়া একখান সহজ গান বাজাই,
2: নিশ্চয়
1: অনুঘোষালী কণ্ঠে
2: শুনি।

0: অনেক কঠিন কঠিন কথার পরে এই যে সুন্দর একটা গান শোনালে মনটা খুব ভালো হয়ে গেল। আমরা মেয়েরা তো বেসিক্যালি এরকমই, তাই না?
1: আমরা এরকম হইতেই চাই, আমরা আসলে ওই রকম।
0: হ্যাঁ,
1: তো একখান কথা তো শেষে কইতেই হয় যে সব কিছু শেষ হয় যদি সেটা মধুর এনে সমাপয়ত হয়।
0: ঠিক।
1: আচ্ছা, সময় তো একদম নাই,
0: খুবই কম হাতে সময় আমাদের,
1: তাহলে একখান ছোট কইরা, একদম ছোট কইরা
0: ছোট করে একটা রেসিপি বলো আমাকে।
1: রেসিপি এইটা না ঠিক কম যায় না।
0: আচ্ছা,
1: ধরো এই যে একটা মিষ্টি বিকেল আইতাছে, বিকেলে একটা সুন্দর ঠান্ডা কফি হইলে কেমন হয়?
0: একদম, আমার তো ভীষণ প্রিয়। তুমি মানে কফি এমনই একটা

0: সে তুমি গরম দাও ঠান্ডা দাও যে ভাবেই দাও না কেন,
1: আমি তোমার একটা ঠান্ডা কফি ছোট করে কুইয়ে দিচ্ছি। এইটা হইতেছে যে তুমি প্রথমে তুমি দোকানে গিয়ে খাও না যে ক্রিমটা চাইটা খাইতে পারো না তো দুঃখ হয়ে যায় মনের মধ্যে, এইরকম তুমি প্রথমে একটুখানি মানে তিন চার চামচ গরম জল লইবা, আর এক চামচ কফি লইলা, এক সুগার তুমি যতটা খাইতে চাও ততটুকু লইলা, তুমি সেটা ব্রাউন সুগার হইতে পারে, জ্যাগেরি হইতে পারে, যেরকম তুমি রইলা, তবে আমার মনে হয় সুগার হইলে ভালো হয়। তুমি হিটারে নাড়াইয়া নাড়াইয়া নাড়াইয়া নাড়াইয়া তুমি ওইটারে একদম দেখবে একটা সময় হিটার ফুলতে শুরু করছে, হিটার লগে তুমি বরফ এবং ঠান্ডা দুধ মিক্সিতে ঘুরাইয়া লও, ঘুরাইয়া লইয়া লইলে দেখবে একটা সময় ওইটা ফটফট ফটফট করে বুদবুদ ফাটতেছে, মানে অনেকখানি নিচে দুধটা রয়েছে অনেকখানি ওইটা রয়েছে। এবার দুইটা মিশাইয়া লও, মিশা পুরাটা একবার মিক্সিতে ঘুরে গেল।
0: আচ্ছা
1: তুমি দেখবে দোকানের তুমি যেটা চাটতে পারো না কইরা অথচ প্রচুর দাম দাও, হ্যাঁ মনে হয় বাবারে 250-500 কিটা লইতাছে অথচ ক্রিমটা চাইটটা খাইতে পারলে না, এইটা তুমি কিন্তু মনের সুখে খাইতে পারবা। আর তার লগে যেটা পারবা এইটা হইতাছে যদি তুমি সবকিছু নাও দিতে চাও তুমি ওপরে একটুখানি কনডেন্সড মিল্ক ছড়াইয়া দিতে পারো,
0: সেটা অপশনাল, সেটা যার যেরকম পছন্দ। কিন্তু আমার এই যেটা আমাদের হাতছাড়া হয়ে যেত রেস্টুরেন্টে সেটা যে এবার থেকে হাতছাড়া হবে না বাড়িতে বানালে, এই ব্যাপারটা আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আমাদের হাতে সময় নেই আজকে আর,
1: হকগুলো ভালো থাকবেন, নমস্কার
0: নমস্কার।

0: মহিলাদের আসর এখানেই শেষ হল। শুনলেন রসময়ী, উপস্থাপনায় ছিলেন উমা মৈত্র এবং তাবাসসুম আরা। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। মৈত্রী প্রচার তরঙ্গে এখন 16 আনা বাঙালি।
1: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন 16 আনা বাঙালি। আজকের অতিথি অভিনেত্রী রেশমি ঘোষ, তার সঙ্গে আলাপচারিতায় পায়েল চট্টোপাধ্যায়। আজ প্রথম পর্ব।
2: আজ 16 আনা বাঙালিতে আমরা যাকে সামনে পেয়েছি, স্টুডিওটা একেবারে ঝলমল করে উঠেছে। সেই ছোটবেলার আমাদের একটা সময়ে ভেসে উঠছে বেশ কিছু পরিচিত টেলিভিশনের কাজ, যেগুলো টিভি খুললেই যেসব মুখগুলো আমাদের সামনে একেবারে ভেসে উঠত, বা যাদের কথা মানে টেলিভিশনে যাদের পর্দায় অভিনীত চরিত্রগুলো দেখে আমাদের টেলিভিশনের সঙ্গে আমরা কানেক্ট করতে শিখেছি, তেমনই একজন অভিনেত্রী রয়েছেন আমাদের সঙ্গে। অভিনেত্রী রেশমি ঘোষ রয়েছেন। প্রথমেই তাকে আমরা আকাশবাণী স্টুডিওয় স্বাগত জানাই।
3: ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।
2: আমরা আপনার কাজ এবং আপনার জীবন পথ নিয়ে কথা বলবো এই 16 আনা বাঙালি অনুষ্ঠানে। প্রথমেই আমি একটা প্রশ্ন দিয়েই শুরু করব। রেশমি ঘোষ, আপনি অনেক হিন্দি জনপ্রিয় টেলিভিশনে কাজ করেছেন, সিনেমা সামান্য করলেও সিনেমাও হিন্দি সিনেমায় কাজ করেছেন, তো তাহলে কতটা মনে প্রাণে এখনো বাঙালি আপনি?
3: যদি বাঙালি আনার কথা আমি বলি, তো আমি প্রচণ্ডভাবে বাঙালি, কারণ আমি অ্যাকচুয়ালি তো এখানেই জন্মেছি কলকাতাতে। আর আমি মানে অনেক আমার বন্ধুরা আছে কলকাতার বন্ধুরা, যারা বলে তুই তো বাংলা বলতেই পারিস না, কিন্তু আমি যথেষ্ট বাঙালি। আমি বাংলা পড়েওছি, পড়তে জানি আজও, হিন্দি ভালোবাসি ছোটবেলা থেকে, হয়তো সেই কারণে ডিভাইন মানে আমি ওই অপরচুনিটিটা পেয়েছি, আর ওটা মানে প্রচণ্ড ভালোভাবে আমি পেয়েছি, সেজন্য আমি গ্র্যাব করে নিয়েছি আর ওই ওই ছাড়া। কিন্তু যদি বলেন যে আমি বাঙালি কিনা, মানে বাঙালি আনাটা কি, বাবা একটা বাঙালির ভীষণ ভালোবাসা।

0: আমি খেতে ভালোবাসি, আমি শাড়ি পড়তে ভালোবাসি, আমার মধ্যে ওই ওয়ার্মটা আছে স্পেশালি, যেটা বাঙালিদের মধ্যে আমি ছোট্ট থেকে দেখেছি। অ্যান্ড প্রাউড টু বি আ বেঙ্গলি।
1: বা এই যে আপনি বলছিলেন আপনি খেতে ভালোবাসেন, তো কি কি খেতে ভালোবাসেন আমরা একটু শুনবো তালিকা।
0: খেতে কি না ভালোবাসি, অনেকে বলে যে মিষ্টি খেতে ভালোবাসি, আমিও বাসি, কিন্তু চেষ্টা করি যাতে বেশি না খাই, কারণ একটা এজের পরে না, মানে তুমি যতই এক্সারসাইজ করো যাই করো, মানে বাজেভাবে হেলথকে, মানে শরীরকে অ্যাট্যাক করে, কারণ হরমোনাল চেঞ্জ হয়। এবার এই জন্য আমি এগুলো বলছি, কারণ আমারও তো একটা বয়সের ইয়েতে এসেছি, তো এই জন্য বলছি ওটাকে সাবধান করতে হয়। কিন্তু এই মেয়েকে কে বোঝাবে কি একটু তুই কম খা, মানে আমার বাড়িতে বন্ধুরা সবাই বলে, আমিও জানি অনেক ব্ল্যাক কফি খাই, অনেক ভীষণ ভালোবাসি খেতে, কিন্তু মিষ্টি ছাড়া যায় বলো তো? আমি মিষ্টি ভীষণ ভালোবাসি, আর তাছাড়া আমি ভাতটা খাই না ডেফিনেটলি, আমি ওর জায়গায় মিলেট খাই, কিন্তু আমি সব খাই, কি খাই না এটা হচ্ছে একটা বড় প্রশ্ন। আমি ডেফিনেটলি চেষ্টা করি মিষ্টিটাকে কন্ট্রোল করার, কারণ কিন্তু পারি না, খাই আমি সব।
1: ঠিকই আছে, কারণ বাঙালি মিষ্টি খেতে ভালোবাসে না, তাহলে আর বাঙালি হলো
0: বাঙালি কি?
1: তো সেই জন্যে হ্যাঁ, এক্সারসাইজ বা নিয়মিত শরীর চর্চা এক্ষেত্রে নিশ্চয়ই প্রয়োজন।
0: ডেফিনেটলি এটা ভীষণ সব এগুলো মজা, যেগুলো কথা সেই সব খুবই ভালো লাগছে, কিন্তু এক্সারসাইজ ছাড়া মানে আমি অসুস্থ হতে পারি, আমি হয়তো কাজ করছি না এটা হতে পারে, কিন্তু আমি এক্সারসাইজ ছাড়িনি, মানে যখন যতটা পারি আমি ডেফিনেটলি করি, সেটা যোগা বলো কি প্রাণায়াম বলো, এই সব আমি জিমে ওয়ার্কআউট প্রথমে করতাম, অ্যান্ড আই ডোন্ট বিলিভ ইন জিম ওয়ার্কআউট, আই বিলিভ ইন শরীর চর্চা করা। আর এইটা যে যোগা করি আর সব প্রাণায়াম করি, ডিফারেন্ট কাইন্ডস অফ যোগা সব করি, আমি বাড়িতেই করি, কিন্তু আমি করি ডেফিনেটলি, মানে আর সেইটা সেই সূত্রে আমি খাওয়া দাওয়া ডেফিনেটলি খুব ডিসিপ্লিন, আমি ভুলভাল খাই না, মিষ্টিটা খেতে ভালোবাসি, এটা কাউকে না, আচ্ছা এখন সবাই শুনতে পাচ্ছে যাকে, কিন্তু আমার ভীষণ, আমার কাছে আমাকে যারা চেনে তারা জানে আমি ভীষণ বেছে খাওয়া না, আমি খাই কিন্তু ঠিক মতন খাই, ঠিক টাইমে খাই, এইটুকুনি আমি জানি, অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, শুধু আমার জন্য নয় প্রত্যেকের জন্য।
1: ঠিক, এবার একটু আপনার কাজের কথায় আসি। হ্যাঁ, আপনার প্রথম কাজ কি এবং সেটা কোথায় প্রচারিত হয়েছিল যদি আমাদের শ্রোতাদের একটু বলেন?
0: এরম প্রথম কাজ যদি কেউ জিজ্ঞেস করে তাহলে তো আমাকে 99 সালে চলে যেতে হয়, আর প্রথম কাজ হচ্ছে কলকাতায়। আমি বাংলাদেশের জন্য একটা অ্যাড ফিল্ম করেছিলাম, যখন কিচ্ছু জানি না, একে বাচ্চা, প্রথম আমি ক্যামেরা ফেস করছি, কি করে ডাবল লোড দিতে হয়, কি করে কি করতে হয়, আই হ্যাড নো আইডিয়া, কিন্তু একটা শেখার যে একটা ইচ্ছে ছিল সেটা বুঝেছি। আমি এইটুকুনি বলবো, আমি ভেরি ফর্চুনেট কি খুব বড় বড় মানুষদের সাথে আমি কাজ করতে পেরেছি, কলকাতার কথা আমি বলছি, যেরকম ঋতুদার সাথে কাজ করেছি, রীনাদের, যেহেতু আমি সানন্দায় আমি ছিলাম, অ্যাসোসিয়েটেড ছিলাম, তো ওনার সাথে আলাপও হয়েছে, আমি কাজও করেছি, প্রচুর কাজ করেছি, এখানে যারা আমাকে চেনে ওই টাইমে জানে যে আমি প্রচুর আমি শুটিং করেছি, অ্যাড ফিল্মস করেছি, মানে করতে করতে আমি তখন পড়াশোনা করি, কিন্তু আমি কাজ কোনো দিন বন্ধ হয়নি, বাই গডস গ্রেস। আর এত বড় বড় লোকেদের সাথে আমি কাজ করতে পেরেছি, যে কারণে ছোট থাকলেও ওই শেখার এজটাতে আমি তাদের সাথে কাজ করার সুযোগটা পেয়েছি, থিয়েটারও করেছি। এখন এইসব শেখাতে ওই কম বয়সে যখন অনেক কিছু অপরচুনিটি আসে, তখন আপনার মধ্যে অনেক ওই বলে না এনার্জি থাকে, কি মনে হয় যে আমি করবই, ওই করবই এনার্জিটা যেটা আজও আছে, কিন্তু একটা কম বয়সে যেটা এনার্জি থাকে হয়তো কোনো কারণে হয়তো কমে যেতে পারে, আমার হয়তো কমে গেছে বিকজ অফ হেলথ রিজন অফ হোয়াটএভার, বাট তখন আমার মধ্যে প্রচন্ড ছিল, আর ওই কারণে আমি কোথায় যে যাইনি দেখা করতে, কোথায় যে কি করিনি, সেটা আমি মনে করলে তো আমার এটা আপনার প্রোগ্রাম 10 ঘন্টার হবে, বাট ইট ইজ বিউটিফুল, মানে ওই জন্য আমি বলি, আমি আগেও বলতাম বম্বেতেও বলতাম যে জার্নি ইজ ভেরি বিউটিফুল অফ মাই লাইফ, যে আমাকে কোনো দিন ভাবতে হয়নি, এই যে আপনার মধ্যে যে ইচ্ছেটা থাকে, ওই যাকে আমি বিশ্বাস করি ডিভাইন পাওয়ার উইল অলওয়েজ সে তথাস্তু বলে যাকে, ডেফিনেটলি ইট হ্যাপেন্স।
1: ঠিক, আপনি তো তাহলে প্রথম একটা বিজ্ঞাপনে কাজ করলেন বাংলাদেশের, বেশ, তারপর টেলিভিশন নাকি সিনেমা?
0: আমি যখন থেকে কাজ শুরু করি তখন পড়াশুনো করি, কিন্তু আমার ইচ্ছা ছিল অবভিয়াসলি ওই বয়সে খুব মনে হয় আমি হিরোইন হব, আমি এই হব, কোনো আইডিয়া নেই কিছু। আর তার চেয়েও ছোটবেলা থেকে স্কুলে যখন পড়ি তখন থেকে আমি ভাবতাম ওইসব হিন্দি সিনেমায় সব হিরোইনদের দেখতাম, ভাবতাম আমিও এরম করবো ওরম করবো। সো

0: সেটা তো ডেফিনেটলি ছিল, কিন্তু ওই যে আমি শেখার এটার জন্য যে শিখতে হবে এই করতে হবে তো আইডিয়া কিছুই ছিল না,
1: এটা প্রশিক্ষণ দরকার।
0: হ্যাঁ, তো এবার অপরচুনিটি উনি দিয়েছেন যিনি আমার কাছে কাজ এনেছেন, সো দ্যাট ডিভাইন পাওয়ার অলওয়েজ, দ্যাট ব্লেসিং ওয়াজ অলওয়েজ উইথ মি, আমার সাথে ডেফিনেটলি ছিল, যে কারণে আমি আগে এগোতে পেরেছি। ওই একটা অ্যাড ফিল্ম দিয়ে শুরু করেছিলাম নিশ্চয়ই, ঢাকার অ্যাড ফিল্ম দিয়ে, কিন্তু আমার কলকাতায় কোনোদিন বসে থাকতে হয়নি। আমি প্রচুর, যেরকম অনেক নামি দামি লোকের সাথে এখানে কাজ করেছি, প্রচুর অ্যাড ফিল্ম করেছি, প্রচুর এখানে আমি বড় বড় এখন যতগুলো ছিল আমি ফার্স্ট অ্যাড করেছিলাম, আমার এটাও মনে আছে। সো আর অত আমি বুঝতামও না, আমি কলেজে পড়াশোনা করতে যেতাম আর আমি এরকম শুটিংও করছি, বাবা ঠিক আছে আচ্ছা আসছি, এরকম আমি টাইম বার করে নিতাম কারণ পড়াশোনা করছি, কিন্তু পড়াশোনাটাকে আমি ইম্পর্টেন্স দিতাম। আমি খুব ভালো ছিলাম পড়াশোনা, বাই দ্য ওয়ে খুব পড়েছি কে আর ইয়েস, কিন্তু ওই করতে করতে কলকাতায় আমি যে তিন চার বছর কাজ করেছি, একের পর এক কাজ করে গেছি। আই বিগান, মানে আমি যে শুরু করেছি সেটা হচ্ছে অ্যাড ফিল্মস দিয়ে, তারপরে আমি একটু একটু থিয়েটারও করেছি, যাতে আমি বুঝেছি যে একটু অভিনয়টা শেখাটাও দরকার, নইলে শুধু ওই অ্যাড ফিল্মের এক্সপ্রেশন দিলে হবে না, অনেক কিছু শিখতে হবে। তো সেই শেখার অপরচুনিটিটাও পেয়েছি। যখন ওই জার্নিটা চলছে সেই সময় হঠাৎ করে আমার কাছে মিস ইন্ডিয়ার অফার আসে, আর তা সেখানে চলে যাই, সেখানে জিতে যাই, অ্যান্ড দেয়ার ওয়াজ নো লুকিং ব্যাক। অ্যাকচুয়ালি কোনোদিন পিছু ফিরে তাকাতে হয়নি, অত বুঝিনি যে এই এরম এরম এরম এরম করতে হবে, ওটা হয়ে গেছে।
1: এই যে আপনি বললেন যে মিস ইন্ডিয়ার অফার আসে, মানে বা ওটাতে ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আপনার কাছে অফার আসে বা আপনি অংশগ্রহণ করে, তো এর জন্যে তো একটা প্রস্তুতির দরকার হয়, সেটা কি আপনার নেওয়া হয়েছিল সেই সময়?
0: প্রত্যেকটা কাজের জন্য জীবনে একটা প্রস্তুতির দরকার পড়ে, কিন্তু ফেমিনা মিস ইন্ডিয়ার জন্য আমি কিছুই করিনি, জানতামই না, বুঝতামও না। ওই ছোটবেলা করছি কারণ বয়সটা কমই ছিল, পড়াশুনো করছি, সেই সময় কি আমি প্রস্তুতি নেব? আমি মানে আমার বন্ধুরা, আমার ওই যাদের সাথে আমি কাজ করছিলাম তারা আমার চেয়ে অবভিয়াসলি বয়সে বড়, বললো তোকে করতেই হবে, তোকে যেতেই হবে। এবার তার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটার জন্য আমি কিছু করিনি, কারণ জানি না কি করবো, আমি শুধু পড়াশুনো জানি। কিন্তু এটা যেহেতু আমি পেয়েছিলাম, অ্যান্ড আই ওয়াজ দ্য, আমি শুধু একমাত্র যে কলকাতা থেকে সিলেক্ট হয়েছিলাম ফর মিস ইন্ডিয়া, তো থ্যাঙ্কফুলি আমি এই অপরচুনিটিটা পেয়ে, আমি যখন ওই প্যাজেন্টের জন্য বম্বে যাই, একটা মেয়ে যে কোনো দিন বাইরে বেরোতো না, সে হঠাৎ করে এত বড় প্ল্যাটফর্ম, আমার কাছে সত্যি কথা বলছি তোমাকে, যে আমি মানে আমি যখন বম্বে গেছি ফার্স্ট ট্রেনিং এর জন্য, আমি থরথর করে মনে কাঁপছি যে এটা কোথায় এসে গেলাম। আর বাকি মেয়েগুলো যারা ছিল ওরা বম্বে দিল্লি থেকে ছিল, আর ওইসব দিল্লির মেয়েরা তো ভেরি ফাস্ট না, দে ভেরি গুড, বাট ওদের অ্যাটিটিউড আর আমার অ্যাটিটিউডের মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। বাট ইয়েস, আমি যে ডিভাইন পাওয়ার যেটা আমি অলওয়েজ বলি, ওটার যে হাত আমার উপর ছিল সেটা বোঝা যায়, কারণ ওখান থেকে যে আমি ডিরেক্টলি আমি আমি অপরচুনিটিটাকে আমি অ্যাকচুয়ালি আমি বুঝতে পেরেছি, আমি মিস ইন্ডিয়ার জবাব দিতে পেরেছি, আমি তারপরে জিতে আমি ইন্টারন্যাশনাল প্যাজেন্টে যেতে পেরেছি, সেখানে একটা টাইটেলও জিতেছি, একটা কি দুটো টাইটেল জিতেছি, তো মেবি নট দ্য মেইন টাইটেল বাট আমি জিতেছি, লোকে আমাকে খুব ভালোবেসেছে। তো এইসব অপরচুনিটিটা পাওয়া কিসের জন্য? ইটস অনলি বিকজ অব দ্যাট বিশ্বাস, দ্যাট ফেথ, সেটা আমার উপরে আছে কারণ আমি তাকে বিশ্বাস করি যে আমাদের সৃষ্টি করেছে।
1: ঠিক, তো এবার মিস ইন্ডিয়ায় তো আপনি আপনার মতো করে একটা টাইটেল জিতলেন এবং মানুষ আপনাকে চিনল, এরপরে আপনি বহু টেলিভিশনের কাজ করেছেন, সেগুলো নিয়ে যদি একটু বলেন।
0: সো আমি যখন বম্বে যাই তখন আমি শুধু ভাবতাম যে আমি চান্স পেয়েছি, আমি তো সিনেমায় কাজ করব, আর আমি প্রথম দিকে সিনেমারই চেষ্টা করে গেছি, কিন্তু ধীরে ধীরে বুঝলাম কি হিন্দি ফিল্মের প্ল্যাটফর্ম ইজ নট এক্স্যাক্টলি গুড ফর মি, আমি তাহলে কি করতে পারি। তো ওখানে একজন সিনিয়র একজন ছিলেন, উনি আমাকে গাইড করলেন যে ওয়াই ডোন্ট ইউ ট্রাই টেলিভিশন, টেলিভিশন কেন করো না। কিন্তু আমার না ভীষণ ভয় পেতাম যে টেলিভিশনে শুনেছি যে একটা সিরিয়ালে প্রচুর লোক থাকে আর সেখানে আমি আর কে, ওখানে একটা হারিয়ে যাব তো। অ্যান্ড তারপরে প্রথম শো আমি পেয়েছিলাম, আমার কাছে এসেছিল কিউকি সাজ ভি কভি বহু থি, সেটা মানে পেয়ে প্রথমে না আমি অ্যাকচুয়ালি ঘাবড়ে গেছিলাম, আমি না বলেছিলাম আমি কিছুতেই করব না, অত লোক একটা শো এর মধ্যে, আমি কোথায় ওখানে, আমাকে তো কেউ চিনবেও না আমাকে, আমি তো হিরোইন হতে এসেছি। কিন্তু থ্যাঙ্কফুলি আই ওয়াজ, আমাকে গাইড করা হয়েছিল, বলা হয়েছিল যে এই দেখো এটা করলে, ইনফ্যাক্ট একতার সাথে আমার মিটিং হয়েছিল, একতা কাপুর, ও বলেছিল

0: না করবে না, তুমি যদি ভালো করে রোলটা করতে পারো তাহলে তুমি অনেক বড় নাম করবে। অ্যান্ড বাই গডস গ্রেস আই এম কাটিং ইট শর্ট, আমি ছোট করে বলছি যে আমি ওর কথায় বিশ্বাস করেছিলাম, আমাকে শিখিয়েছিল যে কি করে এই ক্যারেক্টারটা করতে হবে। আমি হিরোইন হতে চেয়েছিলাম, সেখানে আমি নেগেটিভ রোল দিয়ে আমি শুরু করেছিলাম, অ্যান্ড শি টট মি, আমাকে শিখিয়েছিল যে কিভাবে করতে হবে, কারণ আমি বুঝতাম না কি করে করে। আমি কলকাতায় যত যেটুকুনি কাজ করেছি, সেটা সিরিয়াল বলো কি
1: সিনেমা,
0: সিনেমায় অল্প বিস্তর যা করেছিলাম, তারপরে থিয়েটার করেছি, হোয়াট এভার আই হ্যাভ ডান, অ্যান্ড আই অলওয়েজ প্লেড আ গুড গার্ল, আমি সবসময় ভালো মেয়ের রোলই করতাম। আসলে এইভাবে নেগেটিভ রোল কি করে করে আমি জানি না, আমি বুঝছি না, আমি রিলেটই করতে পারতাম। তো একটা ওয়াজ এ বিগ হেল্প, আমাকে পুরো বুঝিয়েছিল যে এইভাবে করো, এইটা যদি করতে পারো তুমি জানো না তুমি কোথায় পৌঁছবে। সো ইয়েস, আই থ্যাঙ্ক গড আমি ওটা করতে পেরেছি বাই গডস গ্রেস।
1: এটার পরে মানে একতা কাপুরের সঙ্গে এই কাজটি করার পরেও আপনি বেশ অনেকগুলো টিভি সিরিয়ালে নেগেটিভ রোল করেছেন, কারণ খুব পপুলার হয়েছিল আপনার নেগেটিভ রোল করা, এবং ওই মানুষ যাদের নেগেটিভ চরিত্র দেখে অভ্যস্ত হয় তাদেরকে বারবার নেগেটিভ চরিত্র দেখতে চায়ও, এটা মানুষের মধ্যে একটা নেচার রয়েছে যে মানে তাকে পজিটিভ চরিত্র দেখলে যেন মানুষের নিজেরই মনে হয় যে না একে ঠিক মানাচ্ছে
0: না,
1: এটা আমাদের একটা মানে মনস্তত্ত্ব জায়গা থেকে। তো কিন্তু আপনার কি কখনো মনে হয়েছিল যে না আপনি এই ধরনের রোল করতে চাইছেন না? ওই যে আপনি বলছিলেন এখানে কলকাতায় আপনি যে কাজগুলো করেছেন সেগুলো বেশিরভাগই ওই গুড গার্ল ভালো মানে সিনেমায় যেটা করেছেন, সেরকম কি মনে হয়?
0: না না, আমি এই সূত্রে একটা কথা বলছি, আমার এটা না হয়তো প্রথম দিকে মনে হয়েছে, যেরকম একটাকে বললাম আমি, এবার আমি নিজেকে বলতাম কি করে আমি এটা করতে পারি, আমি তো অলওয়েজ গুড গার্ল করি, কিন্তু অভিনয়টাকে শেখা বোঝা এটা আমি বুঝলাম, এটা শেখা কি, মানে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড একটা ক্যারেক্টার, মানে এটা খুবই বড় জিনিস, আপনার কাছে একটা ক্যারেক্টার আসছে। আমি তখন বুঝতাম না, আমি তো বাচ্চা ছিলাম, এরকম মনে হতো না আমার এটা চাই ওটা চাই ওরম করে। যখন আমি বুঝতে আরম্ভ করলাম তখন ইট কেম অ্যাজ আ চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে আমার খুব ভালো লাগতো, আর এখন তো ডেফিনেটলি লাগে। কিন্তু যেহেতু আমি ওখানে ইন্ডিয়াতে, আই মিন কলকাতায় প্রচুর, আমি কলকাতা বলছি বোম্বেতে শুধু নেগেটিভ রোল করে এসেছি, অ্যান্ড ডেফিনেটলি লোকেরা শুধু, আমি চাইতাম যে একটু পজিটিভ রোলও দাও, সবসময় নেই আপ তো বস আপকো ইহি ক্যারেক্টার বহুত আচ্ছে সে করেঙ্গি, হলাম মে তো মানে আমি শুধু বলতাম আমি তো ভালো রোলও করতে পারি, আমি অভিনয় করি, তো পেতাম না মোদ্দা কথা। কিন্তু আমার কোন, যেটাকে বলে আমার কোনো দুঃখ নেই, কারণ কলকাতায় আমি ওই সময় বলছি একটু যখন ফ্রি হয়েছি আমি কলকাতায় আমি পেয়েছি, মানে বাংলা সিনেমা করেছি, সেখানে অবভিয়াসলি যে হিরোইনের রোল করেছি, গুড ক্যারেক্টার্স করেছি, আর আমার কোনো কমপ্লেন নেই, আমি সবকিছু করেছি জীবনে, তাই জন্য কোনো কমপ্লেন নেই।
1: মানে আপনার এটা নিয়ে কোনো আক্ষেপ নেই যে আপনি সেরকম ভাবে পজিটিভ রোল সেইভাবে করা হয়নি?
0: না, সত্যি কথা যদি বলি আমার কোনো আক্ষেপ নেই, কারণ I think divine has given me all opportunity, ami shob korechi
1: thik. ektu pichhiye jabo, apnar school jiboner kotha shunte chaibo, school er kono important smriti ba kichu jodi apni bhag kore nan.
0: school er kotha jodi ami boli ami bolte chai na, karon khub school er kotha mone korlei ami bhishon bhitu chilam, আর মানে ভীত এই জন্য সবেতেই ভয় পেতাম, তাই বাবা এত এত অঙ্ক, এত এত পড়া, বাংলা মনে রাখতে হবে, ভেরি সরি বাট আই ওয়াজ ভেরি ব্যাড, আমি খুব খারাপ ছিলাম বাংলায়, আমি বরঞ্চ হিন্দিতে ভালো ছিলাম, ওখানে যে থার্ড ল্যাঙ্গুয়েজ হিন্দি হতো আমি ওটা বেটার আমি করতাম, আমি ইংলিশে ভালো ছিলাম, কিন্তু জানি না কেন বাংলায় এত ভয় পেতাম, যে কারণে হয়তো আমি ওই রেজাল্টও খুব একটা ভালো হতো না বাংলায়। সো ইয়েস, আমি খুব ওইটা মানে ছোটবেলা মনে করলে ওইটার কথাই ভাবি, কিন্তু আমি যখন 11-12 যাই আই গট টু চুজ আর কি নিজের সাবজেক্ট, তো আমি ইংলিশ নিয়ে পড়েছি আর খুব ভালো করেছি, আমি ইনফ্যাক্ট কলেজ থেকে ফার্স্টও হয়েছিলাম, তো মানে এতটাই ভালো করেছি, আর এখানে আমি যদি বাংলায় ফেল করছি উইচ ইজ ভেরি স্যাড, আমার সত্যি খারাপ লাগছে বলতে, কিন্তু কি করব, এরমই ছিলাম। আর ইয়েস, তাছাড়া আমি যখন বলছি আমি যাই ইংলিশ নিয়েই পড়েছি, করে যেটা পড়েছিলাম সেটা হ্যাজ হেল্পড মি ইন মাই ক্যারিয়ার, যে আমি একেবারে কথা বলতাম না, সে তো আমি বললাম মিস ইন্ডিয়ার পরে কথা বলতে, মিডিয়া ফেস করতে, যে তোমার আজকে ইন্টারভিউ দিচ্ছি, এসব শিখেছি ওই কারণে। ইয়েস,
1: বেশ, যোগমায়া দেবী কলেজে পড়তেন আপনি?
0: হ্যাঁ,
1: সেখানে স্কুলে তো ধরে নিন কিছুটা সময় যেহেতু পড়াশোনার প্রতি একটা ভীতি থাকে কম বয়সে,
0: সবারই থাকে
1: কম বয়সে, এবার তখন নানান কারোর, আপনার হয়তো বাংলা বিষয় সাবজেক্টের প্রতি ভীতি ছিল, আমাদের হয়তো কারোর সায়েন্সের কোনো একটা সাবজেক্টের প্রতি, কারোর ইংলিশের প্রতি, প্রত্যেকেরই কোনো না কোনো একটা সাবজেক্টের প্রতি একটা ভীতি থাকে। তারপর তো যোগমা।

0: বি কলেজে ভর্তি হলেন ইংলিশ নিয়ে। এবার এখানে কি মানে মডেলিং করার কখনো মানে সাধারণত কলেজে পড়তে পড়তেই অনেকে মডেলিং এর দিকে একটা ঝোঁক দেখা যায়? তো
1: না, আমার এরকম সত্যি কথা বলতে আমার এরকম কোনো ঝোঁক ছিল না, কিন্তু আমার যখন অপরচুনিটি আসে, ফার্স্ট আমি যখন অ্যাড পাই, আমি করেছি, আমি তো অভিনয়ও জানতাম না, প্রথম তো ঢাকার অ্যাড করেছি যখন ঢুকেছি আমি কাজ করতে, কিন্তু তখন আমি পড়াশোনা করি না। ওই সময় সবচেয়ে বড় আমার অ্যাড এসেছিল, খুব হিট হয়েছিল, ওটা অ্যাওয়ার্ডও পেয়েছিল বাই দ্য ওয়ে। তো আমি কি জানি, এসব বুঝিও না, কিন্তু আমাকে যাদের সাথে কাজ করেছিলাম দে ওয়ার ভেরি ভেরি ভেরি প্রাউড অফ মি, কি এত ভালো কাজ করেছিস তুই, তুই বলিস তুই কাজ করতে পারিস না, কি ভালো কাজ করেছ, তোমরাই তো করিয়ে নিয়েছ। তো ভালো ডিরেক্টর পেলে না সব হয়, সেটা বুঝে গেছি, আজ তো ডেফিনেটলি বুঝি, ওই জন্য অলওয়েজ বলি ভালো ডিরেক্টর যেন হয়। তো যাই হোক, ওই করতে করতে সবকিছু হয়েছে আর আজও হচ্ছে এই।
0: ঠিক, আর তারপর কলেজে যেহেতু মডেলিং এর ঝোঁক ছিল না, তারপর তো আপনার এখানে কাজ করা, বিজ্ঞাপন এবং ধীরে ধীরে ওই বিউটি পেজেন্টে পার্টিসিপেট করতে যাওয়া এবং মুম্বাইতে বিভিন্ন কাজ। যদি আপনাকে এই মুহূর্তে বলি বসে যে মুম্বাইয়ের বা হিন্দিরই মানে হিন্দি ভাষারই কোন কাজটা আপনার কাছে সবচেয়ে প্রিয় ছিল সেই সময়ে দাঁড়িয়ে?
1: হিন্দি বললেই আমি তো ফার্স্ট অফ অল আমি হিন্দি সিরিয়ালে কাজ করতে চাইনি, কিন্তু যখন করতে আরম্ভ করলাম, থ্যাঙ্কফুলি আজকে আমি থ্যাংক ইউ বলি যে আমি কিউকি সাজ ভি কবি বহুতিতে কাজ করেছি, আই থিঙ্ক ওর জন্য আমি শিখেওছি ডেফিনেটলি, আর তার থেকে আমি অনেক পরিচিতি পেয়েছি, মানে আজকেও লোকে চেনে যে আমি আই প্লেড দিস রোল অফ ভূমি, ভূমির রোলে মানে চর্চায় বসলে ওদের মাথায় এসে যায় রে হ্যাঁ আপ তো ইসমে থি, মানে লোকেরা জানে, আর সেটা খুব ভালো একজন অভিনেত্রী কি অভিনেতার ওটাই সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট। আর ওখান থেকে কি হয় যে আপনি চান যে আরো ভালো করে কাজ করি, যেটা তখন করেওছি আজও করব। আর ওই একটা সিরিয়াল আমি অলওয়েজ থ্যাঙ্কফুল, আমি একটাকে যখনই পেরেছি আমি থ্যাংক ইউ বলেছি, দ্যাটস আ ব্লেসিং ইন ডিসগাইজ, দ্যাট ওয়াজ আই মিন ইয়েস। আর তারপরে তো অনেক সিরিয়াল করেছি অ্যাকচুয়ালি, প্রচুর আমি হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের যে সব প্রচুর আমি মাইথোলজির ওপর যেগুলো হয় আমি ওরকম প্রচুর করেছি, চাই নেগেটিভ করি নেগেটিভই করেছি, খুব ভালো করেছি। আর অত হিন্দি মানে যেরকম বাংলার শক্ত বাংলার ভাষা, সেরকম হিন্দিও ইকুয়ালি মানে শক্ত যেটাকে বলে, কিন্তু করতে পেরেছি আমি, হয়তো যে ভালোবাসাটা ছিল বলে আজকে আমি বাংলাও পারবো, কারণ ভালোবাসা আছে, তাই সেটা তখন বুঝতাম না ছোটবেলায়, এখন তো বুঝি, এখন কোনো প্রবলেম নেই।
0: এখন বাংলা ভাষা বলতেই যে আপনার বাংলায় ভীতি ছিল, কিন্তু এখন তো বাংলা আপনি তো আমাদের ওখানে অনুষ্ঠানই দিচ্ছেন বাংলা ভাষায়, কোনো অসুবিধা তো হচ্ছে না?
1: না ওইসবে আমার কোনো প্রবলেম নেই, পড়াশুনো
0: পড়াশোনা
1: পরীক্ষা বাবা, আমি ওই এক হচ্ছে আমাদের ম্যাথস, আমার কাছে ম্যাথস আর একটা হচ্ছে ইয়ে বাংলা
0: বিষয় হিসেবে ভীতিটা ছিল, বাংলা বলার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আচ্ছা, আপনি যে দীর্ঘদিন মুম্বাইতে থেকেছেন সিরিয়ালে কাজ করার জন্য, তখন কি কলকাতাকে মিস করতেন?
1: কলকাতাকে মিস করার কোনো অপরচুনিটি হয়নি, কারণ যখন আপনি কাজ করছেন বোম্বেতে যে কোনো সিরিয়ালে, তখন আপনার কাছে সময় কোথায় মিস করার, জানো, মানে আপনি তখন নিজের ফোনে, ফোন তো একটা সবচেয়ে বড় জিনিস, মানে ঘুমাবার টাইম পাচ্ছেন না, খাওয়ার টাইম পাচ্ছেন না, তখন কি ভাবছেন? হ্যাঁ মার কথা প্রচুর মনে হতো যে এখানে এসে বেশ, কিন্তু না বোম্বের ওই অ্যাটমসফিয়ারটা আমার খুব ভালো লাগতো, ওরা প্রচন্ড আর কি যাকে বলে টাইমলি সবকিছু করা অ্যান্ড ভেরি প্রফেশনাল, কলকাতাও ইজ প্রফেশনাল, বাট আপনি যদি আমাকে যদি বলেন কম্পেয়ার করতে, বোম্বেকে হারানোটা একটু শক্ত, কারণ ওরা ভীষণ ভীষণ প্রফেশনাল, ওয়েদার কাজের ব্যাপারে টাকা পয়সার ব্যাপারে সব কিছু, মানে ইটস আ ব্লেসিং যে আমি এগুলো করতে পেরেছি।
0: ওখানে বোম্বেতে যে যে সময়টার কথা আপনি বলছেন, সেই সময়ে তো মানে কতক্ষণ কাজ হতো একটা, ধরেন একদিনের কল টাইম কতক্ষণ থাকতো?
1: প্রথম তো আমি যখন শুরু করি তখন তো কতক্ষণ থাকতো মানে আমি ওখানেই থাকতাম মোটামুটি, কারণ ক্যারেক্টার যেরকম করছেন তার উপর ডিপেন্ড করছে, আর আমি অলওয়েজ নেগেটিভ ক্যারেক্টার করেছি, তো আমাদের এত কাজ হতো, এবার যারা হিরোইন হতো লিডে থাকতো তারা তো বাড়ি যেত না, ওখানেই থাকতো হয়তো, আর আমি বাড়ি যাওয়ার অপরচুনিটি পেতাম, কিন্তু আজকে এক্ষুনি শুট করে এলাম বাড়ি এসে দেখছি ওই এপিসোডটাই হচ্ছে, সো এতটাই খারাপ, মানে যদি হিট হয়ে যায় আপনার শো, উইচ ইজ সো ভেরি গুড, যে হিট হতে হবেই, এটার একটা ইচ্ছেটা সবার থাকে,
0: ঠিক
1: তো, কারণ এত খাটাখাটি ওখানে, তখন তো একসাথে আমি পাঁচটা ছটা শো করতাম, তখন এনার্জিও ছিল আর ইচ্ছেটাও ছিল।

0: আমি করব করব করব, বাট পেতামও, এখন বাদ দিন, কিন্তু তখন মনে হতো তো যাই হোক,
1: মানে সারাদিন কাজের মধ্যেই কেটে যেত ওখানে। একাই থাকতেন মুম্বাইতে?
0: না, আমার ঠাকুমা থাকতেন।
1: আচ্ছা, আপনার সঙ্গে আপনার ঠাকুমা থাকতেন?
0: হ্যাঁ।
1: আচ্ছা,
0: তারপরে উনি তো ভীষণ দেখাশোনা করেছিলেন, আজ উনি আমাদের কাছে নেই, বাট গড ব্লেস হার। সো শি ওয়াজ এ বিগ বিগ সাপোর্ট, মানে উনি না থাকলে আমার খাওয়া দাওয়াটা কোথায় হতো, আমি স্টুডিওতে তো জীবনে খেতাম না। আর কলকাতার খাওয়া দাওয়া অনেক ভালো, যদি খাওয়া দাওয়ার কথা বলো তো বম্বে।
1: তো এই যে আপনি যখন মুম্বাই গেলেন তখন ঠাকুমা আপনার সঙ্গে যায়?
0: সব জায়গায় যেত, আমি যখন সিনেমা করতে যেতাম কোথাও বাইরে গেলে, মানে আমি আম্মা বলি ঠাকুমাকে, আম্মা ঠিক আমার সাথে যেত। মা একবার দুবার চেষ্টা করেছিল, কিন্তু মা বলছিল একেবারে আমাকে নিয়ে যাবি না বাবা, তোদের কি শুটিং হয়, একই সিন করেই যাচ্ছিস করেই যাচ্ছিস। সো এনি কেস, বাট আম্মা ওয়াজ অলওয়েজ রেডি কি হ্যাঁ আমি যাবো আমি যাবো। বাট একটা বয়সের পরে মানে শি পাসড অ্যাওয়ে, উনি চলে গেলেন দু বছর আগে, তো তারও আগে আর কি উনি ওনাকে পাঠিয়ে দেওয়া হলো এখানে, বিকজ শরীরের জন্য অনেক বয়স হয়ে যাচ্ছে। তো
1: তো তাহলে সেই ঠাকুমা আপনার প্রত্যেকটি কাজের সঙ্গে থাকতেন, এবং তারপর তিনি যখন চলে যান তখন নিশ্চয়ই আপনার খুব কষ্ট হয়েছিল বা খুব মিস করতেন বা করছিলেন?
0: কি হয়েছে আমি একটা বলছি, আমার যখন আমার ঠাকুমা গেছেন এই 2024-এ, আর তার আগে চলে এসেছিলেন, ধরো আমি আমার 2013-এ বিয়ে হয়, তো তার আগে আমার ঠাকুমা বম্বেতে শিফট করে, কারণ আমি তো বম্বে কাজ করছি যখন ঠাকুমাও ছিলেন অ্যান্ড এভরিথিং। আমার কাজ যখন বন্ধ হয়ে যায়, তখন বন্ধ হয়ে যায় বিকজ অফ মি অনলি, কি আমার শরীরের জন্য, তখন বম্বে ইজ ভেরি এক্সপেন্সিভ, বুঝেছো তো, আর আমি তখন ওখানে বাড়ি কিনিনি, কিন্তু যেহেতু বিয়ে হয়ে গেছে, এবার বিয়ে হওয়ার পরে আমি আমার ঠাকুমাকে কি করে নিয়ে যাব, তো ঠাকুমাকে এখানে আসতে হয়েছে। তো এখানে চলে এলো, মানে ওই সব এদিক ওদিক হয়ে না, মানে আমার ঠাকুমাকে আর থাকতে হয়নি আমার কাছে, কিন্তু ডেফিনেটলি একটা একজন কেউ থাকলে, আর উনি শি ওয়াজ এ ভেরি ভেরি বিগ সাপোর্ট সবকিছু ব্যাপারে, লাস্টে তো অ্যাকচুয়ালি খুব ভুলে যেত আর এভরিথিং। সো পরের কথা বাদ দিন, আগে মানে সামান লাইক যে অপরচুনিটিটা আমি পেয়েছিলাম, যে আমার আম্মা আমার সাথে ছিল
1: সব সময়
0: থাকতো, যতই রাগারাগি হোক তো হতেই থাকে মা বাবা ঠাকুমা সবার সাথে, কিন্তু ইট ওয়াজ এ ব্লেসিং ইন দিস।
1: হ্যাঁ, কারণ পরিবারের মানুষ একটা সবসময় যদি আপনার কাজের ক্ষেত্রে সঙ্গে থাকেন, বা আপনি জানেন বাড়িতে গিয়ে আপনি আপনার ঠাকুমার হাতে তৈরি খাবারটা পাবেন, বা পরের দিন শুটিং এ আসার সময় তার সঙ্গে দেখা করে আসতে পারছেন, বা তার খাবার হাতে তৈরি
0: হাতে করে
1: নিয়ে আসতে পারছেন, এটা অবশ্যই একটা আশীর্বাদের মতো, বিশেষ করে যখন আমরা বাইরে থাকি। বাড়িতে তো বাড়ির পরিবেশ থাকেই, কিন্তু বাইরে বাড়ির পরিবেশ এইভাবে পাওয়া এটা একটু কঠিন, কিন্তু আপনি পেয়েছিলেন নিঃসন্দেহে, সেটা একটা বড় জায়গা বা বড় বিষয়। আমাদের ষোলনা বাঙালি অনুষ্ঠানে আজ আমাদের সঙ্গে রয়েছেন অতিথি অভিনেত্রী রেশমি ঘোষ, আমরা তার সঙ্গে এই আলাপচারিতা চালাবো বা জারি রাখবো পরের পর্বে। পরের পর্ব রবিবার দিন এই সময়ে আবার আপনারা শুনতে পাবেন, আমরা রেশমি দিকে নিয়ে আবার ফিরে আসব।
2: ষোলোয়ানা বাঙালি অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন অভিনেত্রী রেশমি ঘোষের সাক্ষাৎকারের প্রথম পর্ব, উপস্থাপনা ও প্রযোজনা পায়েল চট্টোপাধ্যায়।
3: ষোলোয়ানা বাঙালির
4: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান ষোলো আনা বাঙালি, মৈত্রী প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠান আজ সন্ধ্যায় শুনবেন একটু পরে।
5: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
6: দেখেছি অশনির ছায়া দুলছে
5: শ্যামলী ভট্টাচার্য।

0: শারদীয়া পুজোর গান। 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9টায়, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9টায়, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
2: মৈত্রী পূজার তরঙ্গে এখন আজ সন্ধ্যায় উপস্থাপনায় যুথিকা নাজির।

দুই বাংলার শ্রোতা বন্ধুদের জানাই শুভ বিকেল এবং একই সঙ্গে স্বাগত আজকের আজ সন্ধ্যার আড্ডাতে। কেমন আছেন সকলে? নিশ্চয়ই ভালো আছেন। পিতৃপক্ষের অবসান হয়েছে এবং দেবীপক্ষ শুরু হয়েছে। আমরা আগমনী উৎসবের মধ্যেই রয়েছি, আর কয়েকদিন বাদেই শারদ উৎসবে মেতে উঠব। তাই আকাশে বাতাসে তার আভাস বোঝা যাচ্ছে, আর সেরকমই একটা রবিবারের বিকেলবেলায় আপনাদের সঙ্গে আড্ডা দিতে স্টুডিওতে চলে এসেছি আমি জ্যোথিকা। আজ এক বিশেষ দিন, আজ 11ই অক্টোবর, আজ কন্যা, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। তাই আজকের আড্ডার প্রথমে এই দিনের তাৎপর্য, এই দিনের ভূমিকা আপনাদের সঙ্গে ভাগ করে নেব তো বটেই, এবং তার সঙ্গে রয়েছে আরও নানান রকমের তথ্য। কারণ আপনারা জানেন যে আজ সন্ধ্যার আড্ডাতে আমরা সাধারণত নানান রকমের তথ্য আপনাদের সঙ্গে ভাগ করে নিই, এবং এর মধ্যেই আমরা চেষ্টা করি যাতে আপনাদের সঙ্গে আমরা কিছু ভালো কথা, কিছু অনুপ্রেরণা দেওয়া বা মোটিভেট করবে এরকম কিছু তথ্য আমরা ভাগ করে নিই। তার কারণ আমরা চাই যে যারা পিছিয়ে পড়ছে, যারা হতাশ, যারা ভাবছে যে আর বোধহয় কিছু করার নেই, তারা যদি কোথাও গিয়ে একটু স্ফুলিঙ্গ খুঁজে পায়, একটু মোটিভেটেড হয়। আসলে কিছু ভালো কথাই তো আমাদের মন ভালো করে দিতে পারে, তাই না? মন ভালো করে দেওয়ার জন্য কিছু ভালো কথাই যথেষ্ট। আজ আপনাদের সঙ্গে ভাগ করে নেব হরিপাড়ের নালিকুল গজা হাইস্কুলের পড়ুয়াদের একটি প্রচেষ্টা। যারা ছোট আমাদের থেকে, তারা কিন্তু অনেক বেশি অনুভূতিপ্রবণ, তারা কিন্তু আগামী দিনের কথা ভাবে এবং তারা পরিবেশের কথা ভাবে, তারা মানুষের কথা ভাবে। তাই সেরকম একটা প্রচেষ্টার কথা ভাগ করে নেব। এছাড়াও ভাগ করে নেব বিশ্বের শীর্ষ 2% বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়েছে আমাদের বাংলা, এবং

বাংলাকে গর্বিত করলেন দুই অধ্যাপক, পুরুলিয়ার সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিশ্বজিৎ বেরা এবং আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিতেন্দ্রনাথ রায়। তাদের কথাও, তাদের কাজের সঙ্গেও আপনাদের পরিচয় ঘটাবো। এছাড়াও এশিয়ান গেমসে তীরন্দাজিতে ভারতকে, ভারতের হয়ে ইতিহাস গড়েছেন তরুণ প্রতিভাবান আর্চার কুমকুম মোহদ, তার প্রাপ্তির কথাও আপনাদের সঙ্গে ভাগ করে নেব। আর অবশ্যই থাকবে আবহাওয়ার কথা, কারণ পুজোর আর মাত্র কয়েকদিন বাকি, তাই এই সময় আবহাওয়া কেমন থাকবে সেটা আমাদের সকলেই মোটামুটি একটু জানার চেষ্টা করি। তাই এই সমস্ত কিছু নিয়ে থাকছে আজকের আজ সন্ধ্যার আড্ডা। ও ও ও, আজ সন্ধ্যার আড্ডাতে তো রয়েছে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা, আর এতক্ষণ যখন আপনাদের সঙ্গে আড্ডা দেব তখন গান থাকবে না, এটা তো হতে পারে না। তাই আজকের আড্ডায় আপনাদের জন্য সাজিয়ে রেখেছি দারুণ সব গান। আড্ডা শুরুটা করব তেমনি এক মিষ্টি গান দিয়ে, তুলিকার কণ্ঠে শুনছেন আজ সন্ধ্যার আড্ডা, রয়েছেন মৈত্রী প্রচার তরঙ্গে। এখন গানে গানে তুলিকা, এবং তারপর আপনাদের সঙ্গে ভাগ করে নেব আজকের দিনের তাৎপর্য।

এই টুকরো বিকেলে আজ সন্ধ্যার আড্ডায় আপনাদের সঙ্গে আজ প্রথমেই ভাগ করে নেব আন্তর্জাতিক কন্যা শিশু দিবস সম্পর্কে। আজ ১১ই অক্টোবর, আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। কন্যা শিশুদের অধিকার রক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও লিঙ্গ বৈষম্য দূরীকরণের লক্ষ্যে প্রতি বছর ১১ই অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। ২০১২ সালে জাতিসংঘ প্রথম এই বিশেষ দিবসটি সূচনা করে এবং সূচনার সময় বেশ কিছু উদ্দেশ্য ছিল। যেমন প্রথমেই ভাবা হয়েছিল কন্যা শিশুদের মানসম্মত শিক্ষার অধিকার সুনিশ্চিত করা, অর্থাৎ তারা যাতে শিক্ষা গ্রহণের সুযোগ পায় এবং তাদের বিকাশ হয় সেই দিকটার কথা মাথায় রেখে। এছাড়াও তাদের অধিকার এবং তাদের সুরক্ষার কথা ভাবা হয়েছিল, অর্থাৎ বাল্য বিয়ে, নির্যাতন এবং সামাজিক বৈষম্য প্রতিরোধ করা এবং সর্বোপরি মেয়েদের ক্ষমতায়ন করার লক্ষ্যে এই দিনটি পালন করা হয়। মেয়েদের আত্মনির্ভরশীল করে তোলা এবং তারা যেন নিজেদের মতন করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে এবং সেই সুযোগটা যেন তাদের দেওয়া হয়, সেই উদ্দেশ্যেই। আসলে কন্যা শিশুরাই আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তাদের সঠিক বিকাশ, তাদের নিরাপত্তা, তাদের পুষ্টি সুনিশ্চিত করার মাধ্যমে একটি সুন্দর এবং সমতাভিত্তিক সমাজ গঠন সম্ভব। এবং এই কথাটা মাথায় রেখেই বিশ্বজুড়ে পালিত হয় আন্তর্জাতিক কন্যা শিশু দিবস প্রতি বছর ১১ই অক্টোবর, অর্থাৎ আজকের দিনে। আর সেই জন্যই আমরা চলে যাব আবারও গানে, সোমাশ্রীর কণ্ঠে। এবং সোমাশ্রীর কণ্ঠের একটা মিষ্টি গানের পর আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব হরিপালের নালিকুল গজা হাই স্কুলের ছাত্রছাত্রীদের একটি সুন্দর প্রচেষ্টা। এখন গানে গানে সোমাশ্রী।

গান শুনলেন সোমাশ্রীর কণ্ঠে। পাহাড় থেকে জলরাশি নেমে আসার সময় যখন নদীর জলস্তর বৃদ্ধি পাবে তখনই সতর্ক বার্তা পাঠাবে সিস্টেম, তার ফলে বাঁচবে প্রাণ। সম্প্রতি নেপালে ঘটে যাওয়া প্রাকৃতিক বিপর্যয়ের পরে মানুষের প্রাণহানি কমানোর চিন্তাভাবনা থেকেই হরিপালের নালিকুল গজা হাইস্কুলের পড়ুয়ারা তৈরি করেছে এমনই এক প্রজেক্ট। এই স্কুলটি অন্যান্য স্কুলের থেকে একটু ব্যতিক্রমী, কারণ প্রথাগত সিলেবাসের বাইরে গিয়ে প্রত্যেক শনিবার অতিরিক্ত দুঘণ্টা করে হাতে কলমে বিজ্ঞানের ক্লাস নেন শিক্ষক শিক্ষিকারা, আর সেই ক্লাসের নাম ইচ্ছে ডানা। এই ক্লাসে পড়ুয়ারা অতি উৎসাহে হাতে কলমে অতিরিক্ত বিজ্ঞান শিক্ষা অর্জন করে। শিক্ষকদের সেই প্রচেষ্টা ও ছাত্রছাত্রীদের ইচ্ছে এই দুই মিলিয়ে এবার এক বিজ্ঞান প্রদর্শনীর আয়োজন করা হয়েছে স্কুলে, যেখানে প্রায় 100-এর বেশি বিজ্ঞানভিত্তিক মডেল তৈরি করে প্রদর্শন করছে পড়ুয়ারা। তারা বানিয়েছে অ্যান্টি স্লিপিং গগলস, যেটা পরে গাড়ি চালালে চালক ঘুমিয়ে পড়লে অটোমেটিক সিগন্যাল দিয়ে চালককে সতর্ক করবে। এছাড়াও তারা তৈরি করেছে একটা ডিটেক্টর, যার মাধ্যমে কোনো জায়গায় জলস্তর বাড়লে এলাকায় সংকেত পৌঁছানো যাবে, যাতে গ্রামবাসীরা সতর্ক হয়ে নিরাপদ স্থানে সরে যেতে পারেন। পাশাপাশি স্মার্ট এলপিজি সেফটি সিস্টেম, চন্দ্রযান 3, ফ্যাক্টরি পলিউশন কন্ট্রোল, সৌরজগৎ, ড্রোন ফ্লট অ্যালার্ম, সোলার সিস্টেম, পলিথিন রিসাইকেল, স্মার্ট ইরিগেশন সহ প্রচুর মডেল তৈরি করেছে পড়ুয়ারা। ইচ্ছে ডানার ইচ্ছেদের প্রচেষ্টা আগামী দিনে নিশ্চিতভাবেই মানুষের কল্যাণের কাজে লাগাবে। এখন যারা ছোট, এখন যারা ছাত্রছাত্রী, এটা দেখে বেশ ভালো লাগে যে তারা অনুভূতিপ্রবণ, তারা আগামীর সমস্যাগুলোকে নিয়ে ভাবছে এবং তারা পরিবেশ সম্পর্কে ভাবছে, তারা সমাজ সম্পর্কে ভাবছে। এবং তাদের এই প্রচেষ্টা, তাদের এই ইচ্ছে আগামী দিনে নিশ্চয়ই মানুষের কাছে লাগবে। পরশ পাথরের কণ্ঠে এবার ইচ্ছে ডানা গানে গানে, আর গানের ওপারে আপনাদের জন্য থাকবে জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা, এবং তারপর আবারও দুজন বাঙালির কথা, তাদের কৃতকর্মের কথা বা তাদের কীর্তির কথাই বলা ভালো, ভাগ করে নেব আপনাদের সঙ্গে। তবে এখন গানে গানে পরশ পাথর।

0: ইচ্ছে ডানার ইচ্ছেরা স্বাধীন হোক, তারা উড়ে বেড়াক, তাদের ইচ্ছেরা পূর্ণতা পাক। আর এখন আপনাদের সঙ্গে ভাগ করে নেব জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণা।
1: একটানা অনেকদিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন।
2: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়।
3: বাড়ির চারপাশে জল জমতে দেবেন না, জলে ভর্তি ছোটখাটো গর্তে মাটি ফেলে বুজিয়ে দিন।
4: আপনারা রয়েছেন আকাশবাণী মৈত্রীর সঙ্গে, আর এখন শুনছেন আজ সন্ধ্যায়।
0: জনস্বার্থ সম্পর্কিত কিছু ঘোষণার পর আবারও ফিরে এলাম। আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও গবেষণা ভিত্তিক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথ সমীক্ষায় বিশ্বের শীর্ষ 2% বিজ্ঞানীদের তালিকায় স্থান পেয়ে বাংলাকে গর্বিত করলেন দুই অধ্যাপক, পুরুলিয়ার সিধ কানহ বিরসা বিশ্ববিদ্যালয়ের বিশ্বজিৎ বেরা এবং আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের জিতেন্দ্রনাথ রায়। বিশ্বজুড়ে 22টি প্রধান ক্ষেত্র ও 174টি উপক্ষেত্রের প্রায় 230,000-এরও বেশি গবেষকের তথ্য বিশ্লেষণ করে সম্প্রতি এই তালিকা প্রকাশ করা হয়েছে।

পুরুলিয়া সিধু কানহু বিরসা বিশ্ববিদ্যালয়ের ভূগোলের অধ্যাপক বিশ্বজিৎ বেরা এর আগে 2025 সালে এই তালিকায় ঠাঁই পেয়েছিলেন। তিনি মূলত হিমালয়ের ভূমিধস, হিমবাহ হ্রদের ধসে আকস্মিক বন্যা, নদীর গতিশীলতা এবং সুন্দরবন ও ছোটনাগপুর মালভূমির ভৌম জল ও ভূমিরূপের বিবর্তন নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি একজন সক্রিয় পরিবেশকর্মী হিসেবেও তিনি পরিচিত। তার গবেষণাপত্র আন্তর্জাতিক স্তরের নেচার ও এলসেভিয়ার, স্প্রিঙ্গার এবং টেইলর অ্যান্ড ফ্রান্সিস সমেত বিভিন্ন আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে। অন্যদিকে আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক জিতেন্দ্রনাথ রায় এ নিয়ে টানা 6 বার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই মর্যাদাপূর্ণ তালিকায় তিনি জায়গা করে নিলেন। তার গবেষণার মূল বিষয় আলোর সাহায্যে কম্পিউটিং এবং ইনফ্রারেড সেন্সর তৈরি। তিনি আলোর ভৌত বৈশিষ্ট্য কাজে লাগিয়ে এমন এক সেন্সর তৈরি করার চেষ্টা করছেন যা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় কার্যকর হবে, যা বহনযোগ্য হবে এবং কম খরচে তৈরি করা যাবে। এই গবেষণা নৈশকালীন নজরদারি, যে কোনো ধরনের গ্যাস লিক খুঁজে বের করা, অগ্নিসংযোগের উৎসস্থল খুঁজে বের করা ও বিপর্যয় মোকাবিলা করার ক্ষেত্রে বিশেষভাবে সহায়ক হবে। বিশেষ করে আসানসোল রানীগঞ্জের খনি অঞ্চলে ভূগর্ভস্থ গ্যাস ও আগুন শনাক্ত করতে এই প্রযুক্তি অত্যন্ত কার্যকর হবে। আপনাদের দুজনকেই কুর্নিশ এবং অসংখ্য ধন্যবাদ। আসলে এই ধরনের মানুষরা আমাদের অনুপ্রাণিত করে, আমাদের মোটিভেট করে এবং আগামী প্রজন্মের কাছে এরা রিয়েল হিরো বলা যেতে পারে। আসলে এরাই শেখান যে স্বপ্ন দেখা কখনো থামাতে নেই, স্বপ্ন দেখে যেতে হয়, কারণ স্বপ্ন বোনার তো এখনই সময়। ফাটাফাটি ছায়াছবি থেকে গানে গানে চমক হাসান রইল আপনাদের জন্য।

এশিয়ান গেমসের মঞ্চে তীরন্দাজিতে ভারতের হয়ে ইতিহাস করেছেন নতুন প্রতিভাবান আর্চার কুমকুম মহৎ। ব্যক্তিগত ও দলগত ইভেন্টে নজর কাড়া সাফল্যের পর সাইয়ের আয়োজিত এক ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে নিজের লড়াই, পারিবারিক সংগ্রাম এবং ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরলেন এই কিশোরী তীরন্দাজ। স্পষ্ট জানিয়ে

এশিয়ান গেমসের সাফল্য এখন অতীত, তার আসল লক্ষ্য 2028 লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে দেশকে ব্যক্তিগত ও দলগত সোনা এনে দেওয়া। আজ আন্তর্জাতিক মঞ্চে দেশের নাম উজ্জ্বল করলেও কুমকুমের শুরুর পথটা কিন্তু মোটেও মসৃণ ছিল না। মহারাষ্ট্রের অমরাবতীর এই অ্যাথলিটের পরিবারে একসময় আর্থিক টানাটানি ছিল নিত্যসঙ্গে। বাবা চেয়েছিলেন মেয়ে পড়াশোনাতেই মন দিক, কারণ রিকার্ভ তীরন্দাজির সাজসরঞ্জাম অত্যন্ত ব্যয়বহুল। একটি আন্তর্জাতিক মানের ধনুকের দামই প্রায় ওই 3 লাখ টাকা মতো। কিন্তু সেই সময়ে পাশে দাঁড়িয়েছিলেন তার ঠাকুমা, মাত্র 3000 টাকা দিয়ে একটি সাধারণ কাঠের ধনুক কিনে দিয়ে নাতনির স্বপ্নকে তিনি বাঁচিয়ে রেখেছিলেন। শুরুতে কুমকুমের বাবার কিছুটা আপত্তি থাকলেও পরে নিজের সব সঞ্চয় দিয়ে মেয়েকে সাহায্য করেছিলেন তিনি। খারাপ পারফরমেন্সের সময়ও কখনো খেলা ছেড়ে দিতে বলেননি, বরং তিনি মেয়েকে চ্যাম্পিয়ন বলে ডাকতেন। তীরন্দাজিতে দক্ষিণ কোরিয়া বরাবরই শক্তিশালী, চীনের মতন দেশও তাদের হারাতে কিন্তু বেশ বেগ পায়। কিন্তু কুমকুম সেই কোরিয়ানদের হারিয়ে সোনা জিতেছে। বাবার বিশ্বাস আর মেয়ের কঠোর পরিশ্রম এবং অদম্য ইচ্ছের জোরেই আজ ইতিহাস তৈরি করলেন কুমকুম। আজ আন্তর্জাতিক শিশুকন্যা দিবস এবং এই দিবসের প্রাক্কালে মনে হল যে কুমকুম মহোদয়ের প্রাপ্তির কথা, তার অর্জনের কথা ভাগ করে নেওয়াটা খুব দরকার। আর বিশেষ করে আরও একটা কথা আমার ভীষণ বলতে ইচ্ছে করছে যে শিশুকন্যারা যে স্বপ্নই দেখুক না কেন, তাদের পাশে দাঁড়ান, তাদের হাতটাকে শক্ত করে ধরে রাখুন, তাদেরকে চ্যাম্পিয়ন বলে ডাকুন। দেখবেন জীবনের যুদ্ধেও তারা চ্যাম্পিয়ন হবে। ব্রহ্মা জানেন গোপন কমোটি ছায়াছবি থেকে এখন গানে গানে সোমলতা আচার্য চৌধুরী।

গানটি শুনলেন ব্রহ্মা জানেন গোপন কমটি ছায়াছবি থেকে সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে। রাস্তায় রাস্তায় বিজ্ঞাপনের ব্যানার, কেনাকাটার ভিড় জানান দিচ্ছে পুজো এসে গিয়েছে। আর আজ তো আকাশবাণীতে আড্ডা দিতে আসার সময় মায়ের আগমনও দেখলাম, কিন্তু আবহাওয়াতে তার আভাস নেই বললেই চলে। ঝকঝকে রোদের পরিবর্তে অধিকাংশ সময়ে আকাশ থাকছে মেঘাচ্ছন্ন, কখনো কখনো বৃষ্টি হচ্ছে, কোথাও মুষলধারে, কোথাও দু এক পশলা। সাধারণত দক্ষিণবঙ্গ থেকে বর্ষা আনুষ্ঠানিকভাবে বিদায় নেয় অক্টোবরের দ্বিতীয় সপ্তাহে। এবার সে বিষয়ে এখনো কিছু জানাতে পারেনি আলিপুর আবহাওয়া দপ্তর। তবে আজ রবিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণের কোনো জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই এমনটা জানানো হয়েছে। আবহাওয়া মোটের ওপর শুকনো থাকবে, তবে বৃষ্টি ফিরতে পারে চতুর্থী থেকে। চতুর্থী এবং পঞ্চমীতে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণের কোনো জেলাতেই আজ থেকে আবহাওয়া সংক্রান্ত আর কোনো সতর্কতা জারি করা হয়নি। সমুদ্রেও নতুন করে কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ অঞ্চল নেই। রবিবার থেকে উত্তরের কোথাও আর বৃষ্টির সম্ভাবনা নেই, আবহাওয়া সর্বত্র শুকনো থাকবে। তবে চতুর্থী থেকে দক্ষিণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গে কিন্তু তেমন কোনো পূর্বাভাস নেই। এখন তো লাস্ট মিনিট শপিং চলছে সবার, এবার দুক্কা দুক্কা করে ভালোয় ভালোয় পুজোটা কেটে গেলেই হয় কি, তাই তো? সত্যি এই বৃষ্টি আর ভালো লাগছে না, বা বলা যেতে পারে এই রোদ বৃষ্টির খেলা আর ভালো লাগছে না। এবারে একটু শরতের আকাশ, নীল মেঘে নীল মেঘ পেঁজা তুলোর মতন ভেসে বেড়াচ্ছে, এবং তার সঙ্গে আকাশে বাতাসে ঝকঝকে রোদ আর আকাশে বাতাসে পুজোর গন্ধ। আসলে পুজো শুরু হচ্ছে এটাই তো বেশ, তাই না? এখন গানে গানে সঞ্চিতা ঠাকুর আপনাদের জন্য।

আচ্ছা, আজ তো রবিবার, ছুটির দিন, দুপুরবেলায় নিশ্চয়ই কষে মাটন ভাত খেয়েছেন, তাই না? তবে পুজো তো প্রায় এসেই গেল, আর পুজোতে কিভাবে সাজবেন, কিভাবে সময় কাটাবেন, বন্ধুদের সঙ্গে কোথায় খেতে যাবেন, সেসব প্ল্যান নিশ্চয়ই পুরো দস্তুর চলছে। তার সঙ্গে কি পুজোর দিনে বাড়িতে কি খাবেন, বা বাড়িতে অতিথি হলে নতুন কিভাবে কি পরিবেশন করতে পারেন, সেই নিয়ে কি ভাবনা চিন্তা চলছে? যদি কোথাও একটু কনফিউশন থেকে থাকে বা বুঝতে না পারেন যে কি করবেন, তাহলে আমি রয়েছি হেল্প করার জন্য। দেখুন, বাড়ির রোজের বাজার হোক বা বিশেষ দিনের আয়োজন, কাতলা মাছ তো আমাদের থাকেই। তবে কাতলা দিয়ে ওই একই রকম ঝোল, কালিয়া বা দই মাছ বড্ড একঘেয়ে হয়ে গেছে। তাই এবারের পুজোয় বাড়িতে কাতলা মাছ এলে তা দিয়ে বানিয়ে ফেলুন একটি সুস্বাদু স্টার্টার। মেনুতে থাকুক বেকড কাতলা। অল্প কিছু উপকরণ দিয়ে খুব বেশি ঝক্কি ছাড়াই বানিয়ে ফেলতে পারেন মাছের এই পদ। তাই একদমই ভাববেন না যে অনেক রকম তরিজত করে রান্না করতে হবে। ঝটপট রান্না করে চটপট সেজে গুজে ঠাকুর দেখতে ঠিক বেরিয়ে যেতে পারবেন। তাহলে একটু বলে দিই আপনাদের তাড়াতাড়ি করে যে কিভাবে বানাবেন মাত্র 10 মিনিটে বেকড কাতলা। প্রথমে মিক্সিতে রসুন, কাঁচা লঙ্কা, টক দই, পুদিনা পাতা, ধনে পাতা, নুন আর লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার মাছগুলির গায়ে নুন, গোলমরিচের গুঁড়ো, লেবুর রস, সর্ষের তেল, ছাতু আর ওই বানিয়ে রাখা সবুজ মিশ্রণটি ভালো করে মাখিয়ে দিন। ঘণ্টাখানেক মাছগুলিকে ম্যারিনেট করে রাখুন। এবার মাইক্রোওয়েভ অন করে 10 মিনিটে 200 ডিগ্রি সেলসিয়াসে প্রিহিট করে নিন। তারপর ট্রের ওপর মাছগুলি সাজিয়ে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বেক করে নিন মিনিট দশেক। পেঁয়াজের রিং কেটে পরিবেশন করুন বেকড কাতলা। ব্যাস, হয়ে গেল মাত্র 10 মিনিটে। ঘড়ির সময় বলছে এবার বিদায় নিতে হবে আজ সন্ধ্যার আড্ডা থেকে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি যুথিকা। পুজো সকলের ভীষণ ভীষণ ভালো কাটুক, সুস্থ থাকুন, ভালো থাকুন। আবারও কথা হবে, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ছেড়ে যাব গানে গানে শুভঙ্কর ভাস্করের কণ্ঠে।

0: নমস্কার, ক্রীড়াঙ্গনে সকলকে স্বাগত। আর প্রথমে শুনে নেব বিশেষ বিশেষ খেলার খবরগুলো এক নজরে। আজ প্রথমেই অ্যাথলেটিক্সের খবর। জাতীয় অ্যাথলেটিক্সে ফের সোনা জিতলেন শম্পা গায়েন। 5,000 মিটারের পর 10,000 মিটারেও চ্যাম্পিয়ন শম্পা। এবার যদি ক্রিকেট মাঠের দিকে ফিরি, আজ 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় টি টোয়েন্টি সিরিজে এগিয়ে যাওয়ার লক্ষ্যে নামবে ভারত। অন্যদিকে দিল্লির বিরুদ্ধে আজ থেকে শুরু হল বাংলার রঞ্জি অভিযান। শমি আকাশদীপদের দাপটে কোণঠাসা দিল্লি। দিন শেষে 240 রানেই শেষ তাদের ব্যাটিং। ফুটবলের খবরে যাব, আর অবশ্যই আইএসএল এর খবর দেব। গতকালের ম্যাচে বেঙ্গালুরুর কান্তিভারা স্টেডিয়ামে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে আইএসএল অভিযান শুরু করলেন সুনীল ছেত্রীরা। প্রথম ম্যাচে এফসি দিল্লিকে 2-3 গোলে হারালো বেঙ্গালুরু এফসি। অন্যদিকে আগামীকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে এবারের আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলার পরে ক্লাবের হয়ে প্রথম খেলতে নেমেই জোড়া গোল লিওনেল মেসির। মেজর লিগ সকারের ম্যাচে ডিসি ইউনাইটেডকে 4-0 ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। দলের 4টি গোলের 2টি মেসির, অন্য 2টি গোল লুই সুয়ারেজের। অন্যদিকে ইউরোপীয় ফুটবলে জমজমাট লড়াই। আর্সেনাল ও বার্সেলোনার স্বস্তির জয়, ম্যানচেস্টার ইউনাইটেড গোল ড্র। এবার যাব বিস্তারিত খবরে, আর বিস্তারিত খবরের শুরুতেই থাকবে আতশ গাছের তলার খবর।
1: আতশ গাছের তলায়

আজ আতুশ কাছে তলায় রয়েছে অ্যাথলেটিক্স এর খবর। জাতীয় ওপেন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় দারুণ খেলছেন শম্পা গায়েন। মহিলাদের 5000 মিটারের পর এবার 10000 মিটারেও দৌড়ে সোনা জিতেছেন তিনি। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে এই খেলা হচ্ছে। 10000 মিটার দৌড় শেষ করতে শম্পার সময় লেগেছে 35 মিনিট 33 সেকেন্ড। উত্তরাখণ্ডের সোনিয়া 35 মিনিট 35 সেকেন্ডে দৌড় শেষ করে রূপ পেয়েছেন, অর্থাৎ শম্পার থেকে মাত্র 2 সেকেন্ড পেছনে ছিলেন তিনি। আর অল ইন্ডিয়া পুলিশের কে এম মমতা 35 মিনিট 38 সেকেন্ডে দৌড় শেষ করে ব্রোঞ্জ পদক পেয়েছেন। এর আগে প্রতিযোগিতায় 5000 মিটার দৌড়েও প্রথম হয়েছিলেন শম্পা। তার সময় লেগেছিল 16 মিনিট 54 সেকেন্ড। সেখানে মধ্যপ্রদেশের সোনাম পরমার রূপো এবং গুজরাটের মেরি বন্দনা ভরত ব্রোঞ্জ জিতেছিলেন। সেই দৌড়েও 2 সেকেন্ডের ব্যবধানে সোনা জিতে নিয়েছিলেন শম্পা। এবার ক্রিকেটের খবর। ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ চলতি সিরিজে সমতা ফিরিয়েছে ক্যারাবিনরা, এবার লড়াইয়ে এগিয়ে যাওয়ার পালা। আজ ইন্দোরের হোলকার ক্রিকেট স্টেডিয়ামে 5 ম্যাচে টি টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ম্যাচে জয় পেয়েছিল ভারত, কিন্তু দ্বিতীয় টি টোয়েন্টিতে 250 রানের লক্ষ্য দিয়েও ক্যারাবিয়ানদের আটকাতে পারেনি শ্রেয়াস আইয়ারদের দল। ফলে সিরিজ এখন 1-1। তৃতীয় ম্যাচ জিতে সিরিজে এগিয়ে যাওয়াই লক্ষ্য দুই দলের। প্রথম ম্যাচে 172 রানের লক্ষ্য তাড়া করতে নেমে 8 উইকেটে জিতেছিল ভারত, কিন্তু দ্বিতীয় ম্যাচে ব্যাটারদের দাপট থাকলেও বোলারদের ব্যর্থতায় হারতে হয় টিম ইন্ডিয়াকে। ভারত প্রথমে 249 রান তুলেছিল, জবাবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপের অপরাজিত 102 রান এবং রাদারফোর্ডের 37 বলে 84 রানের বিধ্বংসী ইনিংসে ভর করে 9 বল বাকি থাকতেই 252 রান তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ। টি টোয়েন্টি ক্রিকেটে এটি তাদের সর্বোচ্চ সফল রান তাড়া করে যায়। ইন্দোরের ছোট বাউন্ডারি এবং ব্যাটিং সহায়ক পিচে ফের বড় রানের লড়াই দেখা যেতে পারে আজ, আর সন্ধ্যার সময় শিশির ফের বোলারদের সমস্যা বাড়াতে পারে। তাই ভারতীয় বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এবং ডেথ ওভারের রান আটকানোই হবে বড় চ্যালেঞ্জ। অন্যদিকে আত্মবিশ্বাসী ওয়েস্ট ইন্ডিজ চাইবে হোপ ও রাদারফোর্ডের ফর্ম কাজে লাগাতে। দ্বিতীয় ম্যাচে হারের পর ভারতীয় কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়েছেন এই হারকে হালকাভাবে নিচ্ছেন না দল। তার কথায়, কোনো হারকেই আমরা ভুলে যেতে চাই না, উন্নতি করতে হলে ব্যর্থতাগুলি পর্যালোচনা করতেই হবে। সমতা থাকা সিরিজে আজ তাই নজর থাকবে ভারতের ঘুরে দাঁড়ানোর দিকে। যদিও ওয়েস্ট ইন্ডিজ যে শক্ত চ্যালেঞ্জ ছুড়ে দেবে সে কথা মাথায় রেখেই মাঠে নামবে শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন ভারতীয় দল।

আর এরপর যাব রঞ্জি ট্রফির খবরে, যেখানে দিল্লির বিরুদ্ধে অপ্রতিরোধ্য দেখালো মোহাম্মদ শামিকে। রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে ম্যাচ শুরুর আগেই তিনি বলেছিলেন ভালো খেলে আবার জাতীয় দলে ফিরতে চান তিনি। দিল্লির বিপক্ষে মাঠে নেবে নিজের কথা রাখলেন বাংলার এই তারকা পেসার। কল্যাণীর মাঠে দিল্লির প্রথম ইনিংসে শামি একাই তুলে নিলেন 4টি উইকেট, এছাড়া আমির গনি 3টি, আকাশদীপ 2টি এবং মুকেশ কুমার 1টি উইকেট পান। বাংলার শক্তিশালী বোলিং এর মুখে পড়ে দিল্লি প্রথম ইনিংসে মাত্র 240 রানে অল আউট হয়ে যায়। টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলা দল। শুরুতেই ষষ্ঠ ওভারে সনত সাঙ্গওয়ানকে ফিরিয়ে দিল্লিকে ধাক্কা দেন আকাশদীপ। 3 নম্বরে নামা জস ধুলো রান পাননি, তাকে আউট করেন শামি। এরপর ওপেনার সার্থক রঞ্জন 33 ও আয়ুষ দসেজা 45 রান করে কিছুটা লড়াই দেয়। তবে সমর্থক সার্থককে আমির এবং দোসাঞ্জকে শামি আউট করে এই জুটি ভেঙে দেন। দিল্লির অধিনায়ক আয়ুষ বদনি করেন মাত্র 23 রান, তাকে ফেরান মুকেশ। মাত্র 148 রানেই 7 উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে গেছিল দিল্লি। একসময় মনে হচ্ছিল তাদের রান 200 পেরোবে না, তবে শেষের দিকে লড়াই চালান ঋত্বিক শকিন, তিনি 56 রান করেন এবং দিভিজ মেহরা শেষের দিকে 24 রান, গুরুত্বপূর্ণ 24 রান করেন। আর শেষ পর্যন্ত এই দুজনকেও আউট করে

ইনিংস গুটিয়ে দেন মোহাম্মদ শামি। আমরা আশা করব যে খুব তাড়াতাড়ি ভারতীয় দলে শামি ফিরবেন, তার এই পারফরমেন্স কিন্তু সেই কথাই বলছে, তার ফেরাটা খুব দরকার, সেটাই আমাদের সকলের ইচ্ছে। আর আরও খেলার খবরে যাব, কিন্তু তার আগে শুনে নেব আজকের এক বিশেষ সাক্ষাৎকার। শুনব ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী দেব কুমার সম্বন্তের সাক্ষাৎকারের প্রথম পর্ব। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় গৌরব মুখোপাধ্যায়।

0: নমস্কার, আকাশবাণী কলকাতার ক্রীড়াঙ্গন অনুষ্ঠানে আজকে আমরা পেয়ে গেছি এমন একজন ব্যক্তিত্বকে যার কথা বললে, যার গুণের কথা বললে যেন শেষ হয় না। তিনি হচ্ছেন রাইফেল অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের জেনারেল সেক্রেটারি শ্রী দেবকুমার সামন্ত। দেবকুমার দা, স্বাগত আপনাকে আকাশবাণী কলকাতায়।
1: ধন্যবাদ।
0: রাইফেল শুটিং বললেই কিন্তু আমাদের মনের মধ্যে যে প্রথমেই ছবিটা উঠে আসে সেটা হচ্ছে একটা বীরত্বের ছবি। এই যে বর্তমান খেলাটা, তার সঙ্গে কতটা রেজোনেন্স করে বলে আপনার মনে হয়?
1: রাইফেল শুটিং আমরা বলছি ঠিকই, কিন্তু শুটিং অ্যাকচুয়ালি তিনটে ডিভিশন আছে, রাইফেল, পিস্তল এবং শটগান। এবারে পুরোটাই আমরা বলি এটা শুটিং স্পোর্টস। শুটিং স্পোর্টসের সঙ্গে কিন্তু এই বীরত্বের কোনো যোগ নেই, বরং এই শুটিং স্পোর্টসটা মানুষের মধ্যে এই যে বীরত্বের সঙ্গে তো একটা যুদ্ধের মতো একটা ভাব আছে, সেইটাকে বরং কমাতে সাহায্য করে। আপনাকে বলি, বিশেষ করে শটগান শুটিং, যেটা শটগান শুটিং মূলত করতেন কারা, যারা শিকারী বা হান্টার ছিলেন, তখনও বলা হতো এটাকে ক্লে পিজিয়ন শুটিং, এখনো বলা হয় ক্লে পিজিয়ন শুটিং। কারণটা কি না, একটা সময়ে পায়রা উড়িয়ে দেওয়া হতো, সেই উড়ন্ত পায়রাকে গুলি করে শিকার করতে হতো, সেইভাবে শুরু হয়েছিল। কিন্তু পরবর্তীকালে এই যে হিংসা, স্পোর্টস মানে তো হিংসা নয়, স্পোর্টস মানে হচ্ছে সৌভ্রাতৃত্ব, এই বোধটা তৈরি করানোর জন্য। তো শান্তির একটা বার্তা কিন্তু খেলাধুলো নিয়ে আসে, যে কোনো স্পোর্টসের থেকে এটা ইউনিক, কারণ আমার সামনে কোনো নির্দিষ্ট প্রতিদ্বন্দ্বী নেই, আমি কতটা লক্ষ্যভেদে সফল সেটা আমাকেই ঠিক করতে হবে। মানে আমার সামনে একটা টার্গেট থাকে, যেই টার্গেটের ম্যাক্সিমাম পয়েন্ট 10, আমি রাইফেল এবং পিস্তলের যে টার্গেটের কথা বলছি, সেই 10-এ আমি 10 মানে হিট করতে পারবো কিনা। অর্জুন যেরকম লক্ষ্যভেদ করেছিলেন, তো সেরকম আমি সেই এখানে মাছের চোখ না, এটা সাড়ের চোখ বলি, বুল সাই, তো সেখানে আমি লক্ষ্যভেদ করতে পারবো কিনা এটা আমার উপর নির্ভর করছে।
0: অবশ্যই
1: আমার পাশে যে শুটারটি বা যে অ্যাথলিটটি আছে তার উপরে নির্ভর করছে না এটা।
0: মানে একটা অনেকটা বলতে গেলে আমরা যে একাডেমিক পরীক্ষাটা দিই অনেকটা ওই টাইপের আর কি, মানে কতটা স্কোর আমি করতে পারবো আমার লেখার উপর নির্ভরশীল।
1: একদম একদম, আমি কতটা তৈরি হচ্ছি,
0: ডাইরেক্ট প্রতিদ্বন্দ্বী কেউ নেই,
1: কেউ নেই এখানে, আমি নিজেই নিজের প্রতিদ্বন্দ্বী। যখন একজন অ্যাথলিট কোন একটা পদক জিতে আসছেন, তখন তো তার মধ্যে একটা গৌরবের একটা বিষয় থাকে। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন, যদি কখনো আপনি টেলিভিশনের পর্দায় শুটিং প্রতিযোগিতা দেখেন, বিশেষ করে ফাইনালসের সময়, তখন দেখবেন যে অন্য প্রতিযোগিতায় প্রতিযোগীরা পদক জেতার পরে বা জেতার পরে যে অসম্ভব একটা উল্লাস, উত্তেজনা প্রকাশ করেন, শুটিং এর ক্ষেত্রে ঠিক উল্টো। শুটিং এ একজন শুটার পদক জেতার পরে হয়তো হাতটা তুলে একটুখানি হাতটা নাড়ালো বা এইটুকুই, কারণ শুটিং এ মূল শেখানো হয় তুমি নিজেকে কতটা শান্ত রাখতে পারছো। আমি যদি খুব উত্তেজিত হই, অন্য খেলায় কি হয়, অ্যাড্রেনালিনের ক্ষরণটা বেশি হয়, সেটাকেই তাপানো হয়। যেমন ফুটবলে আমরা জানতাম পিকে ব্যানার্জির ভোকাল টনিক তাপি দিতেন, এখানে এখানে শুটারদের তাপানো হয় না, শুটারদের শেখানো হয় তুমি কতটা নিজেকে কন্ট্রোলে রাখতে পারবে। যত আমি কন্ট্রোলে রাখতে পারবো, তত আমার হার্টবিটটা স্থির হবে, তত আমার যে বডি মুভমেন্ট কম হবে, তত আমি লক্ষ্যভেদে স্থির থাকবো। এটাই শুটিং এর মজা। আমাদের শুটিং এ মানে যেটা প্রতিযোগিতামূলক শুটিং, সেই শুটিংটা 10 বছর বয়স থেকে শুরু করতে হয়, তার আগে এই শুটিংটা করানো হয় না। করানো হয় না তার বিশেষ কারণ আছে, কারণ বিশেষ করে রাইফেল বা পিস্তল এর একটা ওজন আছে। ওই অনেক ক্ষেত্রে দেখা গেছে যে এই রাইফেলটা তোলার পরে সে যখন রেগুলার প্র্যাকটিস করছে, প্র্যাকটিস করার সময় ওকে একটা নির্দিষ্ট পোশ্চারে দাঁড়াতে হয়, তো সেখানে দিনের পর দিন ওই চাপটা পড়তে পড়তে অনেক সময় সবাই ঠিকমতো করে যে ফিজিক্যাল ট্রেনিং সেটা করে না, তার ফলে একটা মেরুদণ্ডে একটা সমস্যা তৈরি হয়, একটা ইঞ্জুরি তৈরি হয়। তো যে কারণে শুটিং স্পোর্টস 10 বছর বয়সে শুরু করতে হয়। তা সত্ত্বেও অনেকে 8 বছর বয়সে বা একটু কম বয়সে ক্লাবে আসে, বন্দুক হাতে না দিয়ে বেঞ্চ রেস্ট অবস্থায় রেখে ওদের শুটিং করানো হয়। এইবারে দেখা গেছে যে অনেক বাচ্চাই এখানে এসছে খুব দুরন্ত, মুহূর্তের মধ্যে স্থির থাকতে পারে না সে। এবারে ঠিক আছে, ও শুটিং করছে, প্রথম প্রথম অতটা অ্যাটেন্টিভ নয়, বা যখন ও শুটিংয়ে মজা পেয়ে যাচ্ছে, ঠিক আছে, ওকে অনেক সময় অনেক বাচ্চাকে বলা হয় দেখ এই তো বেলুন ফাটাতে পারিস, ফলে যে মেলায় বেলুন ফাটায়, চল তোকে শুটিং এ দিই।
0: একদম।
1: এবারে সে এসে প্রথমে দেখলো

0: বেলুন ফাটানো নয়, এটা অন্য জিনিস। প্রথমে একটুখানি সে ডিসকারেজ হয়ে যায়, কিন্তু তারপরে দেখা যায় যে সে আস্তে আস্তে করে ঢুকছে, বা যেসব বাচ্চারা এটা মানে অ্যাডাপ্ট করে নেয়, তারপরে ওই যে একাগ্র থাকার যে ট্রেনিংটা হয় শুটিং এ, সবসময় কিন্তু যখন ট্রেনিং হয় তখন কিন্তু গুলি ছুটতে হয় না। আমাদের একটা কথা আছে ড্রাই ট্রেনিং, ড্রাই ট্রেনিং মানে হচ্ছে আমরা গুলিটা ছোড়াই না, কিন্তু আমাদের যে টার্গেটটা আছে সেই টার্গেটের যে অ্যালাইনমেন্ট বলি আমরা, সেই অ্যালাইনমেন্টটাকে কতক্ষণ আমি রাখতে পারছি। কারণ মোটামুটি বলা হয় যে 8 সেকেন্ড পর্যন্ত যদি আমি ঠিক রাখতে পারি, যে আমার বুল সাই যেটা বলছি সেখানে কয়েকটা টেকনিক্যাল বিষয় টার্ম বলছি আমি, আমাদের রেয়ার সাইট, ফ্রন্ট সাইট এবং বুল সাই। রেয়ার সাইট মানে ঠিক উইপেনের সামনে আমার একটা সাইট এমিং একটা একসঙ্গে মিলাতে হয়, মিলিয়ে অ্যালাইন রাখতে হয়। ওই অ্যালাইন রাখাটা আমি কতক্ষণ রাখতে পারছি, কিন্তু জেনারেলি আমাদের মাসল স্ট্রেংথ এটা অ্যালাউ করে না। 8 সেকেন্ড মানে অনেকটা,
1: মানে হাত কাঁপতে আরম্ভ করবে,
0: তারপর হাত কাঁপতে আরম্ভ করবে। তো ওই 8 সেকেন্ডের মধ্যেই আমাকে ট্রিগারটা পুল করতে হবে। এবার কোন সময় ট্রিগারটা 8 সেকেন্ডের মধ্যে পুল করব, যখন 1 সেকেন্ড হয়ে গেছে তখনই কি পুল করব, নাকি 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড ওয়েট করছি আমি যে আমার ওটা কাঁপছে না আর ওখানেই স্থির আছে। এই ট্রেনিংটা আমাদের করানো হয়, মানে 1, 2, 3, 4 যে যখন যেভাবে পারে তার মস্তিষ্ক তাকে যখন সিগন্যাল দিচ্ছে এবার ট্রিগার টেপো, ফায়ার যেটা আমরা বলি না ফায়ার,
1: ফায়ার,
0: হ্যাঁ ফায়ার, ওখানে ফায়ার নাই, একটা ট্রিগার টেপা, ট্রিগারটাকে আমি প্রেস করলাম। তো এই যে বিষয়টা, এই বিষয়টা ট্রেনিং উইদাউট বুলেটস করানো হয়,
1: একদম ইনিশিয়ালি হয় নাকি এটা চলতেই থাকে?
0: এটা চলতে থাকে, এটা যে যত বেশি প্র্যাকটিস করে ড্রাই ফায়ার, তারপরে এটার সেই উপকারিতাটা পায় যখন সে অরিজিনাল ফায়ারিংটা করে। যে কথা আসছিলাম যে বাচ্চাদের ক্ষেত্রে যখন আমি করছি, যে বাচ্চাটা প্রচন্ড রেস্টলেস, তাকে যদি আমি প্রথমে আধ ঘন্টা, তারপরে 45 মিনিট, তারপরে 1 ঘন্টা যদি এই প্র্যাকটিসটা করিয়ে যাই, তাহলে সে একাগ্র চিত্তে একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে, সে লক্ষ্যটাকে ভেদ করার জন্য সে লড়ে যাচ্ছে 1 ঘন্টা ধরে। এই যে রেগুলার প্র্যাকটিস, এটা তাকে সাইকোলজিক্যালি তাকে অনেকটা মানে শান্ত করার জন্য সাহায্য করে।
1: মনটাকে একাগ্র করার জন্য কি আলাদা করে কোনো ট্রেনিং দেওয়া হয়, যেরকম ধরুন মেডিটেশন কিংবা ফিজিক্যাল ট্রেনিং, যোগ ব্যায়াম কিংবা ধরুন প্ল্যাঙ্ক কিংবা ওই টাইপের কোনো ট্রেনিং কি তার সঙ্গে করতে হয়?
0: শুটিং কে বলা হয় 80% সাইকোলজিক্যাল গেম, 20% টেকনিক্যাল গেম। মানে আমাকে যে শুটিং টেকনিক্স গুলো আছে সেটা মোরাললে সবার জন্যই সমান। এইবার আমি পার্টিকুলার একটা দিনে কি পারফর্ম করব সেটা নির্ভর করছে আমার সাইকোলজিক্যাল মানে মনস্তাত্ত্বিক যে পরিস্থিতি সেটা কেমন আছে, সাইকোলজিক্যাল কন্ডিশনিং। এইবার টেকনিক তো আর ডে টু ডে চেঞ্জ হচ্ছে না, আমি যে টেকনিককে আমাকে কোচ শেখাচ্ছেন, কিন্তু সাইকোলজিক্যাল কন্ডিশনিং ডে টু ডে বদলায়। এই ধরনের পরিস্থিতি আমি কিভাবে একজন শুটার হিসেবে হ্যান্ডেল করব, তার জন্য আমাকে সাইকোলজিক্যাল ট্রেনিং নিতে হয়। এটা অনেক সময় আমরা বিভিন্ন ক্লাবকে বোঝাই, অ্যাডমিনিস্ট্রেটর আমরা পরামর্শ দিই যে যখন ক্লাবে কোচিং সেশন চলছে তার সঙ্গে সঙ্গে একটা সেশন রাখা হোক সাইকোলজিক্যাল ট্রেনিং সেশন বা কাউন্সেলিং সেশন। অভিনব বিন্দ্রা যখন 2008 সালে গোল্ড মেডেল জেতেন, তার আগে অ্যাকচুয়ালি সেটা ভারতবর্ষে তো বেশিরভাগ লোকই জানেন না, যে সবচেয়ে হাইপ ছিলেন অভিনব বিন্দ্রা 2004 সালে। কারণ অভিনব বিন্দ্রা ভারতের প্রথম শুটার যিনি 600 out of 600 স্কোর করেছিলেন। আমি যখন মানে নিজে যখন শুটিং শুরু করি সেই সময় শুনেছিলাম এটা, যে একজন পাঞ্জাবের ছেলে 600 স্কোর করেছে। পরে জানলাম তার নাম অভিনব বিন্দ্রা, এবং তারপর অভিনব বিন্দ্রার খুব প্রচার হয়। 2004 সালে যখন অভিনব বিন্দ্রা যাচ্ছেন অলিম্পিকে, তখন ভারতবর্ষের মানে শুটিং সার্কেলে সবাই ধরে নিয়েছিলেন যে অভিনব বিন্দ্রা একটা পদক নিয়ে আসছেন। এবার যেটা হয়, 2004 সালে অভিনব বিন্দ্রা ফাইনালে ওঠেন, কিন্তু সে বছর সম্ভবত 4th বা 5th হয়ে যান, মেডেল হয়নি এবং খুবই ডিসঅ্যাপয়েন্ট হয়ে যান। যদিও 2004 সালে ভারতবর্ষের শুটিং একটা ওই বছর থেকেই শুরু হয় ভারতবর্ষের শুটিংয়ের সেই উত্থান। তারপরে 2004 সালের পরে যে ঘটনাটা ঘটে অভিনব বিন্দ্রা, একটা তো ওখানে হতাশা, তারপরে তার নিজের যে শারীরিক একটা সমস্যা তৈরি হয়, পিঠের ব্যথা শুরু হয় এবং উনি অত্যন্ত হতাশ এবং অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন সেই সময়টাতে। তখন ওনার সঙ্গে কাউন্সেলিং সেশন শুরু হয় এবং এইখানে সাইকোলজিস্টের বড় ভূমিকা ছিল, যেটা অভিনব বিন্দ্রা নিজে পরে স্বীকার করেছিলেন। শুটিংয়ের ক্ষেত্রে আত্মবিশ্বাসটা বিশেষ গুরুত্বপূর্ণ, সেই কারণেই এখানে সাইকোলজিস্টের ভূমিকা তো আছেই, ফিজিওর যে ভূমিকাটা বললেন আপনি যে আমি শরীরের কোন মাসলটা, এবং একটা মাসল গ্রো করলে তো হবে না, সেটা গোটা বডির সঙ্গে তার একটা সিঙ্ক্রোনাইজেশন হতে হবে। টেনশন যখনই গ্রিপ করে তখন কিন্তু আমাদের শরীর থেকে অনেক ভাইটাল মিনারেলস তার একটা

0: ভয় হয়, সেইটাকে আমি কিভাবে হ্যান্ডেল করব, ফিজিক্যাল ট্রেনিং এর মধ্য দিয়ে একটা এন্ডিউরেন্স লেভেল আমাকে তৈরি করতে হয়। কোচ তো টেকনিক্যাল পার্টটা দেখছেনই, এর সঙ্গেও ফিজিও, ডায়েটিশিয়ান এবং সাইকোলজিস্ট একটা বড় ভূমিকা আছে।
1: শুনলেন ওয়েস্ট বেঙ্গল রাইফেল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী দেবকুমার সামন্তের সাক্ষাৎকারের প্রথম পর্ব। সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় গৌরব মুখোপাধ্যায়।

0: আজ আজকের দিনে যে বিষয়টা থাকে আমাদের মৈত্রী ক্রীড়াঙ্গনে, সেই সেখানে যাব। আজ জন্মদিন ভারতীয় ক্রিকেটের তারকা বলা যেতে পারে, তিনি হলেন হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার আজ জন্মদিন, আর আজকের দিনের তরফ থেকে, আজ মৈত্রী ক্রীড়াঙ্গনের তরফ থেকে আমি অর্ঘ্য জানাই হার্দিক পান্ডিয়াকে। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা, এবং আমরা সকলেই চাইব যে খুব তাড়াতাড়ি আবারও ভারতীয় দলে তিনি ফিরুন, এবং তার বিধ্বংসী যে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং, সেটা আমাদেরকে আবারও উপহার দিক। আজ রবিবার, হ্যাঁ সকলেই জানেন রবিবার মানেই এই সপ্তাহের খেলোয়াড়ের কথা শোনার দিন।
1: এই সপ্তাহের খেলোয়াড়,

আজ আমি অনেক চেষ্টা করেও এই সপ্তাহের খেলোয়াড় হিসেবে আর কাউকে ভাবতে পারলাম না। আমাদের এই সপ্তাহের খেলোয়াড় হলেন লিওনেল মেসি। এই সপ্তাহে আন্তর্জাতিক ফুটবল জগৎকে বিদায় জানিয়েছেন লিওনেল মেসি, কিন্তু তারপরেও তার ফুটবলের প্রতি যে খিদে কমেনি তার প্রমাণ তিনি দিলেন গতকাল আবার। আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি ছেড়েছেন তিনি, তারপর ইন্টার মায়ামির হয়ে প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন লিওনেল মেসি। আর মেজর লিগ সকারে ডিসি ইউনাইটেডের বিপক্ষে 4-0 গোলের দাপটে জয় পেয়েছেন তারা। দলের 4 গোলের 2টি এসেছে মেসির পা থেকে, বাকি 2টি করেছেন লুইস সুয়ারেজ। বেনিনের বিপক্ষে ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচে 1টি গোল করেছিলেন মেসি। এদিন ম্যাচে প্রথমার্ধে 2-0 ব্যবধানে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধ জুড়ে দেখা যায় মেসি ম্যাজিক। 47 মিনিটে সুয়ারেজের পাস ধরে বাঁ পায়ের নিখুঁত শটে মায়ামিকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন মেসি। নিজের দ্বিতীয় গোলের ক্ষেত্রেও তিনি উপহার দেন ফুটবলীয় শিল্পের এক অনন্য প্রদর্শনী। ইউনাইটেডের 3 ডিফেন্ডারকে অনায়াসে কাটিয়ে এমন এক জাদুকরী গোল করেন যা দেখার জন্য বিশ্বজুড়ে ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। এই জোড়া গোলের সুবাদে চলতি লিগে মেসির মোট গোল দাঁড়ালো 23-এ। আসলে তার কথা নতুন করে কি আর বলবো, ফুটবলের জগতে এই মুহূর্তে তিনি হলেন এক বিশাল বিশাল বড় নক্ষত্র। লিওনেল মেসি 1987 সালে 24 জুন আর্জেন্টিনার রোজারিওতে জন্মগ্রহণ করেন। শৈশবে গ্রোথ হরমোনের ঘাটতি ধরা পড়লেও অদম্য প্রতিভার জেরে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার যুব একাডেমি লা মাসিয়ায় যোগ দেন। বার্সার মূল দলের হয়ে তিনি 4 বার চ্যাম্পিয়ন্স লিগ ও 10টি লা লিগা সহ অসংখ্য শিরোপা জিতে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে যান। পরবর্তীতে তিনি পিএসজির হয়ে এবং ইন্টার মায়ামিতে যোগ দেন। আন্তর্জাতিক অঙ্গনে আর্জেন্টিনাকে 2021 সালে কোপা আমেরিকা এবং 2022 সালে স্বপ্নের বিশ্বকাপ এনে দেন তার নেতৃত্বে। ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে রেকর্ড 8টি ব্যালেন্ডিয়ার জয় মেসিকে সর্বকালের অন্যতম সেরা ফুটবলার করে তোলে। তার এই সপ্তাহে আন্তর্জাতিক ফুটবলে অবসর আমাদের কিছুটা হলেও মন খারাপ তো করায় বটেই, কিন্তু আমরা আশা করব ক্লাব ফুটবলে আরও অনেক অনেক গোল করুন তিনি। আমাদের এই সপ্তাহের খেলোয়াড়ের প্রতি আগামীর জন্য রইল অনেক শুভেচ্ছা।

আবার ফিরবো খেলার খবরে, যেখানে ঢাকে কাঠি পড়ে গেল দেশের সর্বোচ্চ ফুটবল লিগে। শনিবার বেঙ্গালুরুর কান্তিভারা স্টেডিয়ামে স্পোর্টিং ক্লাব দিল্লির বিরুদ্ধে ম্যাচ দিয়ে আইএসএল অভিযান শুরু করলেন সুনীল ছেত্রীরা। প্রথম ম্যাচে এফসি দিল্লিকে 2-3 গোলে হারালো বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরুর হয়ে জোড়া গোল করলেন বোরহা মার্টিনেজ এবং একটি গোল মেনো কচের। ম্যাচ শুরুর 22 মিনিটের মধ্যেই বোরহার গোল, আর তাতেই এগিয়ে যায় বেঙ্গালুরু। মিনিট চারেকের মধ্যেই ম্যাচে সমতা ফেরায় দিল্লি। 32 মিনিটে আত্মঘাতী গোল করে বেঙ্গালুরুকে চাপে ফেলে দেন কোচ, ফলে দ্বিতীয়ার্ধে ম্যাচের পরিস্থিতি আরও কঠিন হয়ে যায়। যদিও 75 মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে বেঙ্গালুরুকে সমতায় ফেরান বোরহা, একেবারে শেষ মুহূর্তে দলের হয়ে জয়সূচক গোলটি করেন মেনো কোচ। প্রথম ম্যাচে 3 পয়েন্ট অর্জন করে দুর্দান্ত ছন্দে শুরু করল বেঙ্গালুরু এফসি। অন্যদিকে চেন্নাই এফসির বিরুদ্ধে কষ্টার্জিত 1 পয়েন্ট পেল এফসি গোয়া। এগিয়ে গিয়েও জয় হাতছাড়া করল চেন্নাই। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেও প্রথমার্ধে কোনো দলই গোলমুখ খুলতে পারেনি। দ্বিতীয়ার্ধে 63 মিনিটের মাথায় চেন্নাইকে এগিয়ে দেন ইরফান। 75 মিনিটে গোয়াকে সমতায় ফেরান টিকি। শেষ পর্যন্ত চেষ্টা করেও কোনো দলই জয়সূচক গোলটি তুলে নিতে পারেননি। এছাড়া আগামীকাল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে ম্যাচ দিয়েই এবারের আইএসএল অভিযান শুরু করবে মোহনবাগান। প্রতিযোগিতার প্রথম অ্যাওয়ে ম্যাচ খেলতে যাওয়ার আগে শনিবার যুব ভারতী ক্রীড়াঙ্গনে সাংবাদিক সম্মেলন সারলেন বাগান কোচ। সাজঘরে আত্মতুষ্টির জায়গা না দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে জয় দিয়ে লীগ অভিযান শুরু করতে চান প্যানুস। তিনি বলেন, নর্থ ইস্ট খুব ভালো দল, পেদ্রোর মতো কোচ খুব কম আছে। আমি জানি লড়াইটা সহজ হবে না, তবু জয় দিয়েই আইএসএল শুরু করতে পারলে সব থেকে ভালো হবে। অন্যদিকে বাগানের নবাগত স্কটিশ স্ট্রাইকার লি এরউইন বললেন, মোহনবাগানের মতো ঐতিহাসিক ক্লাবে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। আমার কাছে এটা চাপের চেয়েও অনেক বেশি আনন্দের। প্রতিটা দলই প্রথম একাদশে জায়গা পাওয়ার প্রতিযোগিতা থাকে, আমি এই প্রতিযোগিতার মধ্যেই থাকতে চাই। আইএফএ শিল্ড ফাইনালে ডার্বি জয়ের পর একদিনের বিশ্রাম দিয়ে শনিবার মাঠে নেমে পড়েছেন মিগুয়েল আলবার্তোরা। যদিও বড় ম্যাচের দলে থাকা ফুটবলাররা এদিন শুধুই রিকভারি সারলেন, বাকিদের নিয়ে পুরোদমে অনুশীলন সারলেন প্যানাঞ্জিও টিস। কখনো ফিটনেস ট্রেনিং, আবার কখনো নিখুঁত ফিনিশিং দিয়ে নজর কাড়লেন তিনি। অন্যদিকে জেমি ম্যাকলারেনকে নিয়ে ধোঁয়াশা কুমোরশো কাটছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে। শেষ দিকে হয়তো কিছু মিনিট তাকে মাঠে দেখা যেতে পারে। রবিবার সকালে অনুশীলন করে দুপুরে বিমানে গুয়াহাটি উড়ে যাবে সবুজ মেরুন ব্রিগেড। এবার আন্তর্জাতিক ফুটবলের খবরে যাব। মাঠে নেমে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে গতকাল আর্সেনাল। আগের ম্যাচে ব্রাইটনের কাছে 3-0 গোলে হারার পর শনিবার লিডসের বিপক্ষেও 55 মিনিটে গোল হজম করে তারা পিছিয়ে পড়েছিল, তবে দ্রুতই খেলায় ফেরে আর্সেনাল। 62 মিনিটে রিকার্দো কোলাফিরিয়রির গোল করে দলকে সমতায় আনেন এবং একটু পরেই ব্রুনো গিমারেসের গোলে আর্সেনাল 2-1 ব্যবধানে ম্যাচটি জিতে নেয়। অন্যদিকে এগিয়ে থেকেও জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ট্যাটিনহামের বিপক্ষে 73 মিনিটে ব্রায়ান এমবিউমোর গোলে ম্যানিউ লিড নেয়। এর কিছুক্ষণ পর ট্যাটিনহামের একজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ইউনাইটেডের কাজ আরও সহজ হবে বলে মনে হচ্ছিল, কিন্তু অতিরিক্ত সময়ে ডমিনিক সোলাঙ্কি গোল শোধ করে দিলে ম্যাচটি 1-1 ড্রয়ে শেষ হয়। অন্য ম্যাচে চেলসি 5-1 গোলে বড় জয় পেয়েছে বার্নমাউথের বিরুদ্ধে। লালিগায় বার্সেলোনা নিজেদের চেনা ছন্দে 3-0 গোলে হারিয়েছে খেতাফেকে। দলের হয়ে গোল 3টি করেছেন অ্যান্টনি গার্ডেন, গ্যাব্রিয়েল জেলুস এবং জুলস কুন্দে।

শেষ পর্যায়ে চলে এসেছি, মৈত্রী ক্রীড়াঙ্গনের একদম শেষ পর্যায়ে। আমি একটা ছোট্ট খবর দেব যেটা বাংলাদেশ সংক্রান্ত। বাংলাদেশের আজকে যে ম্যাচটা চলছিল সেখানে বেশ ভালো খেলেছে বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের পারফরমেন্সের নজর কেড়েছেন যিনি, তিনি হলেন পেসার মাহমুদ। তিনি কিন্তু হ্যাটট্রিক করেছেন, 26 বছরের অপেক্ষার একটা অবসান হলো বাংলাদেশের জন্য। এটা বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা ইতিহাস বলা যেতেই পারে। আবুধাবিতে আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচে তিনি এই কাণ্ড করেছেন, 26 বছরের জোরে বোলার পরপর 3 বলে আউট।

আট উইকেটে 220। আফগানিস্তানের ইনিংসের 83তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট পেয়েছেন মাহমুদ। আর এর ফলে বেশ ভালো জায়গায় বাংলাদেশ এই মুহূর্তে রয়েছে। আফগানিস্তান 240 রানেই শেষ করে দিয়েছে তাদের প্রথম ইনিংস। এই মুহূর্তে বাংলাদেশের লিড 300 রানের। দ্বিতীয় ইনিংসে 194 রানে 3 উইকেট হারিয়ে বাংলাদেশ এই মুহূর্তে ব্যাটিং করছে। ক্রীড়াঙ্গন আজ এ পর্যন্তই। ক্রীড়াঙ্গন কেমন লাগছে আপনাদের জানাতে ভুলবেন না, জানাবেন আমাদের ফেসবুক পেজ আকাশবাণী স্পোর্টস কলকাতাতে আমাদের মেসেজ করে। আপনাদের সঙ্গে ছিলাম আমি অর্ঘ্য। সকলে ভালো থাকবেন আর অবশ্যই শুনতে থাকবেন ক্রীড়াঙ্গন।

0: মৈত্রী পূজার তরঙ্গে এতক্ষণ শুনছিলেন ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় ছিলেন অর্ঘ্য সর্দার। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। আকাশবাণী মৈত্রীতে এখন শুরু হচ্ছে ক্ষেত খামারের কথা।
1: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আজ একটি গুরুত্বপূর্ণ এবং খুবই সমসাময়িক প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করব। প্রাসঙ্গিক এই কারণে, বর্তমানে যারা গ্রামে থাকি আমরা, যে সমস্ত কৃষক বন্ধুরা, তাদের পরিবারে যে সমস্ত ছেলেমেয়েরা শিক্ষিত, তারা এখন দেখা যায় চাষাবাদের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। সামান্য কিছু আয়ের জন্য হয় পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে অথবা কলকাতামুখী, কিন্তু এইভাবে যদি চাষের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় সবাই, তাহলে একটা সময় কৃষিকাজ একটা সংকটের মুখে পড়তে পারে। যাতে সংকটের মুখে না পড়ে এমন কিছু বিকল্প পথ তো আমাদেরও ভাবতে হবে, নিশ্চয়ই আছে, ইচ্ছা থাকলে উপায় হয়। তাই এমন কিছু চাষ যেগুলো হয়তো কষ্টসাধ্য হবে না, কিন্তু আমরা ঘরে বসে যেভাবে করতে চাইছি সেইভাবে চাইলেও করতে পারি। আজকের আমরা আলোচনা করব নার্সারি বিষয়ে। নার্সারিটা বিষয়ে আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন যে খুবই কষ্টসাধ্য ব্যাপার নয়, মাঠে গিয়ে মাটি কাটতে হচ্ছে না বা গাছে সে পরিমাণে জল দেওয়ার, জল সেচ করার এমন কিছু ব্যাপার থাকে না। তবুও এখান থেকে আপনারা লাভবান হতে পারেন, কর্মসংস্থান হতে পারে, আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারেন। তাই আজকের আমরা আলোচনা করব বাণিজ্যিকভাবে নার্সারি করতে হলে। এ বিষয়ে বিস্তারিত আলোচনার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি মোহাম্মদ গোলাম রহমান এবং রয়েছেন রমেন্দ্রনাথ পট্টনায়ক। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাই। নমস্কার।
2: নমস্কার। নমস্কার।
1: শুরুতেই যাই আমি গোলাম সাহেবের কাছে। আপনি আসছেন কোথা থেকে?
2: আমি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট 1 নম্বর ব্লকের দণ্ডিহাট গ্রাম থেকে।
1: বেশ। আর রমেনবাবু?
3: আমি দক্ষিণ চব্বিশ পরগনা নামখানা ব্লক নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত থেকে এসেছি।
1: আচ্ছা গোলাম সাহেব, আপনি আসছেন উত্তর চব্বিশ পরগনা থেকে, আমাদের রমেনবাবু আসছেন দক্ষিণ চব্বিশ পরগনা, মানে আমরা দুজন, আপনারা দুজন দুই প্রান্তে এবং আমিও বসে রয়েছি আপনাদের মাঝে, আকাশবাণীতে আমরা সবাই একই প্রান্তে। বেশ, খুব ভালো হলো। তাহলে আপনার উত্তর চব্বিশ পরগনার কিছু কথা শুনবো, আবার আমরা দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কথা শুনবো, যেহেতু আমাদের শ্রোতা বন্ধুরা সারা জেলা জুড়ে, রাজ্য জুড়ে, দেশ জুড়ে ছড়িয়ে রয়েছেন। গোলাম সাহেব, আপনার এই যে নার্সারির অভিজ্ঞতা, এটা কতদিনের?
2: এটা কি বলবো, জন্ম থেকে বলতে পারেন। তবে বিশেষ করে মানে এমন একজন লোকের সঙ্গে আমরা যোগাযোগ হয়ে গেল, সেখান থেকে পুরোপুরি এর উপরে একদম অন্য চাষগুলো ছেড়ে দিয়ে কেবলমাত্র নার্সারির উপরেই চলে এলাম। সেটা হচ্ছে পি এস যাদব।
1: আচ্ছা,
2: পি এস যাদব সাহেব, ওনার হাত দিয়ে আমরা প্রথম গ্রাফটিংটা শিখেছিলাম। গ্রাফটিং মানে গাছের থেকে ডাল কেটে জমিতে চারা লাগিয়ে সেখানে জোড়া দেওয়া।
1: আচ্ছা,
2: তো এটা ওনার কাছেই শিখেছিলাম।
1: এবং সেই

0: থেকে এর প্রতি একটা
1: মানে এর উপরে শুধু তাই না, এর উপরে একটা ব্যাপার যে আমার অন্য চাষে, যেমন ধান চাষ, পাট চাষ, বড় চাষ, যেটাই আমরা বলি না কেন, সবজি চাষ, তার একটা ক্ষতির দিক আছে,
0: প্রাকৃতিক
1: দুর্যোগের একটা ব্যাপার আছে, কিন্তু নার্সারিতে এই ক্ষতিটা খুব কম।
2: আচ্ছা,
1: খুবই কম, একেবারে মানে সেই আয়লা টায়লার মতন যদি কিছু না হয়ে যায় তাহলে এর বড় একটা ক্ষতি করতে পারে না।
0: বেশ,
1: এটা আমার ধারণা।
0: রমেন বাবুর কাছে একটু জানি তাহলে, আপনার অভিজ্ঞতা কতদিনের?
3: আমার 25 বছরের অভিজ্ঞতা।
0: 25 বছর ধরে। আচ্ছা, আপনার নার্সারিতে মূলত কি ধরনের গাছ রাখেন?
3: রোড সাইড প্লান্টেশন আছে এবং ফলের গাছ ও ডেকোরেশনের গাছ।
0: ডেকোরেশন যেগুলো অর্নামেন্টাল, ও সেই রকম কিছু রেখেছেন? বাহ। আর গোলাম সাহেব, আপনার নার্সারি?
1: আমার একদম পুরোপুরি ফল, যত রকম ফল মানে দরকার ওটা আমরা দিতে পারবো, ওটা আমরা করি।
0: মানে বলতে গেলে আমাদের যে যে কথা আপনি আগে বলছিলেন, যে সমস্ত প্রথাগত চাষ আমরা যেগুলো করে থাকি, ধান আলু সবজি যেগুলো করি, সেখানে তো একটা ক্ষতির ব্যাপার থাকে, কিন্তু এই যে ফলের গাছ যদি লাগাই আমরা সারা বছর, এখন
1: সারা বছর আপনি সারা বছরই লাগাতে পারেন, শীত গ্রীষ্ম বর্ষার কোনো ব্যাপার নেই।
3: বীজের গাছ আপনি শীতেই তৈরি করতে পারবেন, আপনার নারকেল সুপারি এগুলো তৈরি করা যায়।
0: শুধু শীতকালের কয়েকটা মাস
3: একটু ইয়ে থাকে, জোড়ের ক্ষেত্রে বা গ্যাপটিং এর ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা থাকে।
0: বেশ, আর আরেকটা যে প্রসঙ্গে আমাদের আজকের আলোচনা, যেহেতু আমাদের অনেক তরুণ প্রজন্ম যারা রয়েছে যারা দিশা খুঁজে পাচ্ছে না, যে পড়াশোনা শিখছি, শিখে শেষ পর্যন্ত সেই মাঠে ঘাটে গিয়ে লাঙল টালতে হোক, এখন যদিও নেই, এখন ট্র্যাক্টর রয়েছে বা চাষবাসে, তারা আস্তে আস্তে ওদিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। আপনারা যে নার্সারির কথা বলছেন বা আপনাদের দীর্ঘ এতদিনের যে অভিজ্ঞতা, আপনার প্রায় 70-75 বছরের অভিজ্ঞতা, রমেনবাবুর 25-26 বছরের অভিজ্ঞতা, সেখান থেকে দাঁড়িয়ে আপনাদের কি মনে হয় যে এই নার্সারিতে আসা উচিত?
1: অবশ্যই
3: অবশ্যই।
1: কারণ
0: কেন আসবেন তারা?
1: আসবে এই কারণে, এখানে ক্ষতি নেই, যেটা আছে খুব কম, যেমন কোনো পোকার উপদ্রব, রোগের উপদ্রব নেই, একেবারে বলা যাবে না, কিন্তু তুলনামূলক কম
3: কম।
1: তাহলে একটা জায়গা এলো, ধান পাট আলু পেঁয়াজ বর্ষা এসে গেল, ক্ষতি হয়ে গেল, কিন্তু এখানে সেই ক্ষতিটা নেই।
3: না, এটা যেহেতু উঁচু জায়গাতে চাষবাস, মানে জায়গা বেশি লাগছে না, কম পরিশ্রমের উপরে বেশি পয়সা লাভজনক, যার জন্য নার্সারিতে উপরে ঝুঁকিটা নেওয়া আরো বেকারদের আরো ভালো।
1: আরো একটা কথা যেটা বলার, ধরুন এখন যে প্রজন্ম, আপনি বলছেন না মুখ ফিরিয়ে নিচ্ছে,
0: ঠিক ঠিক,
1: তো মুখ ফিরিয়ে নিচ্ছে, আমরা যদি ট্রেডিশনাল চাষে যাই তাহলে সেখান থেকে মুখ ফিরিয়ে নেওয়া খুব একটা আশ্চর্যের ব্যাপার না, কিন্তু নার্সারিতে, নার্সারিতে আমার এখানে যারা গ্র্যাজুয়েট করেছে এমন ছেলেও ট্রেনিং দিয়ে, তারা একটা বড় জায়গায় আছে, বড় জায়গা, একটা ছেলে আছে 55 বিঘে জমি কিনে সেখানে ফার্ম বানিয়েছে।
0: যে তাহলে আপনার কথা মতো যদি আমরা নার্সারিতে আসে তাহলে খুব একটা ক্ষতির মুখ নেই
1: না,
0: এবং তারা এখান থেকে লাভজনকভাবে নিজেদের পায়ে দাঁড়াতে পারে
1: 100 বার। মানে এই যে প্রজন্ম যারা চাকরি চাকরি করে ঘুরে বেড়াচ্ছে, বলছে আমরা বেকার, বেকার না, তারা একটা যদি 1 বিঘে জমি থাকে, সে যদি 1 বিঘে জমি লিজও নেয়,
0: আচ্ছা,
1: তাতে যে ফলের চারা আমরা ফল বলি বা ওনার যেমন বলছে না বিউটিফিকেশনে গাছ, এসব যদি করে তো সারা বছর করতে পারবে, সারা বছর ধরে এর বাজার আছে, সারা বছর ধরে কিছু না কিছু সে পয়সা আয় করতে পারবে। তা চাকরি চাকরি করে বুড়ো হয়ে যাচ্ছে, সে চাকরি পাচ্ছে না, বলছে আমি বেকার না,
0: নিজের দোষে নিজে বেকার।
1: হ্যাঁ, সে কাজ শিখু,
3: চাকরির থেকেও বেশি পয়সা হবে,
1: চাকরির থেকেও বেশি পয়সা এসে
3: যদি সে ভালো জায়গায় যেতে
0: পারে। আচ্ছা রমেন বাবু, আপনি ধরুন দক্ষিণ ২৪ পরগনার নামখানাতেই আপনার নার্সারি রয়েছে, এবং ওইদিকে যে সমস্ত তরুণ প্রজন্ম বা আপনার যদি বাড়ির কথা বলি, এরকম কি আপনার বাড়ির কোনো সদস্য যারা আসছে আপনার কাছে শিখছে, শিখে এইদিকে উদ্যোগী হচ্ছে?
3: উদ্যোগী হয়েছে, এবং কিছু ছেলে আমার কাছ থেকে শিখে গিয়ে তারা নিজেরাই ব্যক্তিগত নার্সারি করেছে, ভালো জায়গায়ও গেছে।

0: আট দশজনের মতো শিখে ওরা নিজেরাই এখন ডেভেলপ।
1: আপনার কত বিঘে নার্সারি?
0: আমার 15 বিঘে।
1: 15 বিঘে, তাহলে এত বড় জায়গায় নার্সারি যখন, আপনার তো নিশ্চয়ই একার পক্ষে সম্ভব
0: না? না, তাহলে 15 জনের মতো ইয়ে আছে,
1: কর্মচারী আছে। আচ্ছা, 15 জনের মতো আপনার কর্মচারীও রয়েছে, তার মানে গোলাম সাহেব একটা কর্মসংস্থানের তো?
2: কর্মসংস্থান মানে কি, যারা এরা দেখুন দুটো কাজ হচ্ছে, এরা যদি যারা তরুণ তাদের শিক্ষার দরকার নেই, গ্রাফটিং করতে শিক্ষার দরকার নেই, তো তারাও যদি এখানে মজুরি খাটতে আসে, তো ধরো আমার ফার্মে 10-12 জন লোক খাটে, এরা যদি মজুরি খাটতে আসে এবং সেই সময় যদি এরা গ্রাফটিংটা শিখতে পারে, তাহলে আমার এখানে কাজ করার দরকার নেই। একজন যারা গ্রাফ করছে, আমাদের যারা গ্রাফ করে দেয়, তারা এক একজন দিনে 1,000-1,200 টাকা ইনকাম করে।
1: আচ্ছা,
2: 2 টাকা থেকে 2.5 টাকা একটা গ্রাফটিং, একটা গ্রাফটিং করলে 2.5 টাকা থেকে 3 টাকা পায়। তাহলে এবার চিন্তা করুন, তারা মানে 500-800 গ্রাফটিং করতে পারে একদিনে, 20-এর গাছের উপরে। তো এ যদি করতে পারে, তারা কেন আমার কথা জন দেবে?
1: সে নিজের,
2: সে যদি নার্সারি নাও করে, সে যদি নার্সারি নাও করে, সে যদি এই গ্রাফটিং এর কাজটা শেখে, তাহলে সে তো আমার ফার্মে গিয়ে এইভাবে কাজ করে নেবে,
0: করে পয়সা ইনকাম করতে পারে।
1: একদম একদম। এক্ষেত্রে মোটামুটি যারা, আরেকটা যেটা দিক, যে সমস্ত প্রথাগত চাষ যেগুলো, সেখানে ধরুন একটা আলু এক বস্তা তুলে সেখান থেকে কিছু একটা টাকা পাবে, বা ধান এক বস্তা তুলে সেখান থেকে কিছু টাকা পাবে, কিন্তু এই যে আপনার নার্সারিতে যে সমস্ত অর্নামেন্টাল যে গাছ রয়েছে, এখন বর্তমানে মানুষের এই সৌন্দর্যের দিকে বেশি জোর দেয় বা শৌখিনতা ব্যাপারটা মানুষের মধ্যে খুব দেখা যায়, সেদিক থেকে দাঁড়িয়ে আপনার ওই যে এলাকায় আপনি যখন নার্সারি করেছেন, এই যে বিভিন্ন রকম সৌন্দর্যের যে গাছগুলো আপনার নার্সারিতে রয়েছে, সেই গাছগুলো আপনার ওখান থেকে চাহিদাটা কিরকম আছে?
0: না, চাহিদা আমাদের ওই দিকটা আছে, মূলত আমরা এই কলকাতাতে বেশির ডেকোরেশনের কাজটা করছি, মানে ধরুন একটা স্কুলের মাঠ আছে, সেটাকে সাজাতে হবে, বা আপনার
1: এখন অফিসগুলোতেও সাজানোর কাজ চলে, বাড়ির ব্যালকনিতেও সাজানো,
0: সব জায়গাতে কাজে কাজে মোটামুটি এরাও যারা বেকার আছে তারাও কাজ করছে, তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে দিচ্ছি এর উপরে, যে কীভাবে সাজাতে হবে, কীভাবে ডেকোরেশন করতে হবে, কখন জল দিতে হবে, কখন মানে সারটা প্রয়োগ করতে হবে, হ্যাঁ সবটাই তাদেরকে শিখিয়ে দিচ্ছি আমরা, শিখিয়ে দিয়ে তারাও মানে কেউ বেতন সিস্টেমে আছে, কেউ আবার ওই রোজ সিস্টেমে আছে।
1: বাহ, খুব ভালো। আর গোলাম সাহেব, আরেকটা ব্যাপার আপনার সম্পর্কে শুনলাম, যে আপনার নামে একটা কিছু আমের প্রজাতি রয়েছে।
2: দশ-12টা আছে।
1: আরে
2: সব নাম জিআর দিয়ে, GR9, GR6, GR7 এরকম, তো সেগুলো তো এখানে দেখানো যাবে না। তবে
1: এই যে এটা এটা কিভাবে হলো?
2: এগুলো ধরুন মানে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে যারা জেনেটিক্সের প্লান্ট ব্রিডিং বা জেনেটিক্সের ডিপার্টমেন্ট আছে, মঞ্জুর সাহেব বলে একজন ছিলেন, উনি আপাতত গত হয়েছেন, মঞ্জুর হোসেন, উনি আমাকে ব্যাপারে অনেকটা সাহায্য করেছিলেন, এবং সেই আমার দুটো জাত ওই মানে ক্রস ব্রিডে করা।
1: আচ্ছা,
2: আর যেগুলো আছে সেগুলো আমরা 1,000-1,000 চারা তৈরি করি, এই চারার মধ্যে কিছু চারা পাওয়া যায়, তাদের আমরা যেমন সাধারণ চারা দেখি, তারা একটু অসাধারণ, এইগুলো বেছে নিয়ে লাগিয়েছি, লাগিয়ে তার থেকে যা ফল এসেছে, এবার একটা গাছে ফল এসেছে আপনি অবাক হয়ে যাবেন, পেকে যাচ্ছে কিন্তু আদৌ সেটা নরম হচ্ছে না।
1: আরে বাবা,
2: পেকে যাচ্ছে, নরম হচ্ছে না, আপনি দিনের পর দিন টেবিলে রাখতে পারেন, এটা মানে নরম হচ্ছে না, শুকিয়ে যাচ্ছে।
1: এবং এছাড়াও আপনার কাছে কিছু PhD ছাত্রছাত্রীরাও বোধ হয়,
2: বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে আছেন ডক্টর কুন্ডুর আন্ডারে একটা মেয়ে আছে, সে ওই বিদেশি আমের উপরে কাজ করছে।
1: আচ্ছা,
2: এবছর তাকে 10টা ভ্যারাইটি দিয়েছি, ওই আম শুধু আমের ফলটা 10টা ভ্যারাইটি দিয়েছি, আগামী বছর আবার চেষ্টা করছি আর একটু বেশি দেবো, 20-25টা দিতে পারি, তো ওটা চেষ্টা করছি। ডক্টর আবু হাসান সাহেবের কাছে উনি একটা ছাত্রকে দিয়েছেন, যেটা তো বাড়ি হচ্ছে মেঘালয়, তো ভাষার একটু গণ্ডগোল হচ্ছে তার সঙ্গে।

0: প্রচন্ড দাম, এবছরও 150 টাকা করে বিক্রি হয়েছে আমাদের কাছে, 150 টাকার নিচে পাইকারি।
1: আচ্ছা, এই যে ড্রাগন ফ্রুটের বিভিন্ন জায়গায় বিভিন্ন কয়েকজন চাষি বন্ধুর সঙ্গে কথা বলা হয়েছে, তারা বলছেন কোথাও দামের অনেক হেরফের পাচ্ছে, কেউ খুব ভালো দাম পাচ্ছে আর কেউ কম দাম পাচ্ছে, এই ব্যাপারটা কি?
2: ওটা চাষের উপরে নির্ভর করছে, মানে বেশি ফলন এখানে
0: জাতের উপরে, জাতের উপরে
2: রেট আছে।
0: এবছর আমরা যেটা দেখেছি বাজারে, সারা বছর প্রায় সাদা জাতটা পাওয়া গেছে, কিন্তু এই সাদা জাতটা খেতে খুব ভালো না। খেতেও ভালো, তেমনি এর গুণগত মান দিক থেকেও ভালো। এবং শুধু এটা না, এটা সবচেয়ে বড় কথা যে দক্ষিণ পূর্ব এশিয়ার ডাক্তাররা, এই যে যাদের ডায়াবেটিস আছে, যে ডায়াবেটিসের জন্য আমাদের বলে রুটি খেতে, কিন্তু এই ফল খাওয়ার জন্য ওরা বলে।
1: বাহ, তাহলে যদি আমাদের কোনো তরুণ বন্ধু যারা রয়েছেন, যারা শুনছেন আমাদের অনুষ্ঠান, তারা যদি এই যে ড্রাগন ফ্রুটের চাষটা করতে পারে, ড্রাগন ফ্রুটের ফার্ম যদি করতে পারে, তাহলে তো সে ভালো লাভবান হতে পারে।
0: এটা ধরুন এপ্রিল টু অক্টোবর এটা ফল পাবেই, একবার ফুল থেকে ফলটা পাকতে লাগে 40 দিন।
1: আচ্ছা,
0: হয়তো আবহাওয়ার জন্য কম বেশি হতে পারে। এবং এটা সবচেয়ে বড় কথা, ছাদ বাগান করা যায়, ছাদ বাগান
1: তো অনেকেই ছাদে
0: যার জমি নেই সে যদি ছাদ বাগানও করে, কারণ এরা হচ্ছে মরুভূমির গাছ, তো এখানে এরা মানে গরমটা সহ্য করতে পারে বেশি, জল একদিন যদি নাও দেই তাহলে কোনো ক্ষতি হয় না,
2: গাছের ক্ষতি হয় না।
0: এই জন্য এটা ছাদ বাগান করার জন্যও ভালো, বা টবে চাষ করা যে কোনো জায়গায়, ধরুন সামান্য যা আছে উঠোন বা বাড়ির আশপাশে লাগানো যেতে পারে টবে করে।
1: রমানবাবু, আপনার নার্সারিতে যে সাজানোর গাছগুলো যেগুলো বলছেন, তাদের মধ্যে কিরকম প্রজাতি বা কি কি রয়েছে?
2: আপনার ওই ফাইকাস, তারপর ল্যাটিনিয়াম, তারপরে সিজিনিয়াম, থুজা, এইসবগুলো আছে, আরও অনেক অনেক রকমের ভ্যারাইটিস আছে সাজানোর জন্য, ডেকোরেশনের জন্য। ঘাসের নলও আছে, মেসকিকো।
1: আচ্ছা আচ্ছা, আর রোড সাইডের গাছ কিছু আছে?
2: রোড সাইডের গাছ, রোড সাইডেরটা এখন একটু কমিয়ে দিয়েছে, মানে এখন তো ফরেস্ট ডিপার্টমেন্ট দিচ্ছে, আমরাও দিচ্ছি, অনেকটা মানে ইয়ে হয়ে গেছে, কভার হয়ে গেছে রাস্তাঘাট যেগুলো বাকি ছিল। আর এখন তো সরকার এর দিকে জোর দিয়েছে মেন গ্রুপের উপরে, মেন গ্রুপ প্লান্টেশনের উপরে, যে
1: আপনি রোড সাইড থেকে একটু সরে এসেছেন, সরে এসে এটা করছেন অর্নামেন্টালগুলো, ডেকোরেশনের কাজ।
2: ফলেরও আছে,
1: ফলেরও রেখেছেন?
2: ফলের আমটাও আছে, যেমন ওনারও আম আছে, আমারও আছে, তবে ওনার যে ব্যাপক পরিমাণের আছে আমার হয়তো ব্যাপক নাই।
1: হ্যাঁ, যেহেতু আপনি অন্য দিকটা জোর দিচ্ছেন সেজন্য ফলেরটা কম রেখেছেন।
2: হয়তো ওই থাই কাটিমন যেগুলো বারো মাসি, যেটা সবসময় আম পাওয়া যায়, বা ওই সূর্য ডিম, মিয়াজাকি
1: যেটা,
2: যেটা বাজারে বিদেশে প্রচুর।
1: মিয়াজাকিটা যেটা সবচাইতে এখন বিশ্বের সবচাইতে দামি আম, সেটা আপনি বলছেন আপনার নার্সারিতে রয়েছে। গোলামবাবু, আপনার নার্সারিতে কি রয়েছে নাকি?
0: আমার তো অনেকগুলোই আছে, নট অনলি মিয়াজাকি, আমার অনেকগুলো আছে, যেমন কিউ যাই, ব্রোনাই কিং, তারপরে চাকাপাত, রেড আইভারি,
1: এগুলোর মধ্যে মানে উন্নত জাত কোনটি?
0: উন্নত দেখুন, প্রত্যেকটা উন্নত, কারুর সঙ্গে কারুর এ করা যাবে না। এখন আমরা বলছি মিয়াজাকির একটা দাম 1.5 লক্ষ টাকা কেজি, এটা কি সম্ভব?
1: সেটাই
0: তা না, আসল ব্যাপারটা হচ্ছে কি, আমাদের বাঙালির মাথা তো, মাথাটা মানে এত হ্যামার করছে এই বাংলাদেশে টিভি টুইগুলো, এত হ্যামার করছে যে আমরা ওইটা দেখি পাগল হয়ে যাচ্ছে। কিন্তু আমের যে একটা আলাদা কোনো গুণ আছে এমন ধারণা কিন্তু আমাদের নেই। আম আম
1: তাহলে তার এই যে এত দামের কারণটা কি?
0: এত দামের কারণ ওই অ্যাড।
1: আচ্ছা, মানে প্রচারে,
0: প্রচারে
1: দামটা বেড়ে যাচ্ছে।
0: কেন, আসল ব্যাপারটা কি, আমরা এবছর গত বছরে আমরা এতে আমের শোতে গেলাম আপনার, ওটা হচ্ছে শিলিগুড়ি, তো ওখানে আমাকে জিজ্ঞাসা করলেন যে এর তফাতটা কি, কেন এত দাম। আমি দেখুন, এটা হচ্ছে অ্যাড, আর আমাদের এমন করে ব্রেনটাকে হ্যামার করা হয় যে

0: আমরা মনে করছি যে এটা কি নাকি, তবে দেখুন ল্যাংড়া যেমন আম, মিয়াজাকু তেমন আম, এর জন্য কোনো ব্যাপার নেই। তবে ওর রংটা খুব সুন্দর, মানুষকে আকর্ষণ করে বেশি, এই জন্য হয়তো দাম।
1: আপনি তো এই আপনার দীর্ঘ এত বছরের অভিজ্ঞতা নার্সারি কাজে, আপনি বিভিন্ন দেশ বিদেশেও গেছেন, বিভিন্ন ইউনিভার্সিটিতে বক্তব্যও রেখেছেন তরুণ প্রজন্মের সামনে, সেখান থেকে কীরকম সাড়া পেয়েছেন বা কী তাদের ফিডব্যাক?
0: দেখুন মানে এটা যদি বলতে হয় তাহলে আমরা যখন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি ময়মনসিংহে ওখানে প্রায় যাই, বাংলাদেশে গেলে ওখানে বা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি গাজীপুর একটা আছে তো এখানে যাই, তো এদের সিস্টেম আলাদা, এদের সিস্টেম আলাদা, ওদের সিস্টেমের সঙ্গে আমরা খুব একটা মেশাতে পারিনি।
1: আচ্ছা,
0: মানে ওরা ব্যক্তিগতভাবে মানে যারা প্রফেসর বা ছাত্রদের নিয়ে যেভাবে করে হয়তো আমাদের এখানে আগে ছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের এটা অনেকটা কমে গেছে যে কোনো কারণে হোক, এটা কি কারণ আমাদের জানা নেই। তবে আগে যেমন আমরা দীর্ঘদিন এখানে যাচ্ছি, আমরা যে সুযোগ সুবিধা পেতাম, যেভাবে আমরা জানতে পারতাম, সেগুলো এখন একটু কম হয়ে গেছে। যেমন একটা এটা বলি, ল্যাব টু ল্যান্ড, এরা তখন ল্যাবে যে কাজটা করতো সেটা
1: এখন ল্যান্ডে গিয়ে হচ্ছে
0: না, তখন ল্যান্ড আর গিয়ে ল্যাব দুটো যোগাযোগ ছিল।
1: আচ্ছা,
0: এখন সেটা তুলে দিয়েছে।
1: এখন তাহলে
0: এখন এটা নেই, মানে আগে যেমন ওরা মাঠে যেত, প্রফেসররা মাঠে যেত, চাষির জমিতে গিয়ে তারা যে প্রযুক্তি তৈরি করলো বা যে জিনিসটা উদ্ভাবন করলো সেটা মাঠে চাষির কাছে গিয়ে লাগানো হতো। এই চাষির সঙ্গে আর ইউনিভার্সিটির সঙ্গে যে একটা সম্পর্ক, বিজ্ঞানের সঙ্গে আর চাষিদের যে সম্পর্ক হয়েছিল, এখন ওটা নেই। আসলে এটা হয়তো সরকারি, আমি জানি না, হয়তো সরকারিভাবে সেটা আর নেই এখন প্রজেক্টটা, যেই জন্য হচ্ছে না। কিন্তু এটা আমার মনে হয় যেটা তখনকার দিনে যেটা ছিল এটা খুব একটা বড় উন্নত মানের যোগাযোগ ছিল এই ইউনিভার্সিটি, মানে যেটা কারখানা, এখানে তো তৈরি হয় প্রযুক্তি।
1: সেক্ষেত্রে কোথাও কি আমাদের খামতি রয়ে গেছে? আমাদের
0: বলতে পারবো না, ওরা বলে আমাদের এখন আর এসব স্কিম নেই, আমরা এসব করতে পারিনি, এটা ওরা বলে।
1: তাহলে আমাদের তরুণ প্রজন্ম যারা, তারা আজকের ধরুন এই যে আমরা শুরুতে যেটা বললাম যে মুখ ফিরিয়ে নিচ্ছে কৃষিকাজ থেকে, তারা বলছেন আপনারা যদি, আপনাদের কথাতে যদি আসি, যদি এই সমস্তভাবে নার্সারি লাইনে হোক বা আপনার যে নার্সারি বা আপনার যে দুজনেরই যে নার্সারি সেই লাইনে যদি আসে, তারা কি সফলভাবে একজন প্রতিষ্ঠিত হতে পারবে?
0: সবার হতে পারবে, আমরা কি করে হয়েছি, আমরা কি করে হলাম,
1: তাদেরকে তাহলে কি করতে হবে? তাদের
0: হবে ধান চাষ একটা ক্ষতি হলো, সেটা ফেরত পাচ্ছে না, আর আমরা তো বারো মাস করছি,
2: বন্যা হয়ে গেল,
0: একটার পরে একটা করে যাচ্ছি, আমাদের কোনো ওয়ে নেই, বারো মাস বিক্রি আছে ধরুন।
1: এবং এক্ষেত্রে একটা গাছে, একটা গাছেও দাম রয়েছে,
0: হ্যাঁ একটা গাছের দাম রয়েছে। তারপরে শীতের সময় এমন কোন লোক নেই যে একটা ফুল গাছ লাগে,
1: ঠিক ঠিক,
0: এমন কোন লোক নেই যে একটা ফুল গাছ লাগে না। তো ওনার যে উনি যেটা করছেন এই যে বিউটি ফিশানের গাছ, তাহলে শীতের সময় ওনার বাড়িতে ভিড় হবে, এটা কোনো মানে আশ্চর্যের ব্যাপার না। কারণ আমার বাড়িতে, আমার বাড়িতেও আমি ২০টা টব লাগাই ফুলের গাছ, আমার বারো মাস
1: মোটামুটি নার্সারির বাজারটা সবসময় রয়েছে, থাকবেও।
0: সেক্ষেত্রে আরেকটা কথা বলবো, এখন সরকার সরকারও এর উপরে ভালো নজর দিয়েছে।
1: আচ্ছা,
0: অনেক স্কিম দিয়েছে,
1: হ্যাঁ বিভিন্ন আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টের অনেক,
0: এগুলো মনে হয় আপনারা আমাদের চেয়ে আরো বেশি জানেন, বিভিন্ন স্কিম দিয়েছে এবং তাতে অনেক এই লোন যা দিচ্ছে বা যে সমস্ত আমাদের সাহায্য করছে তার উপর সাবসিডি আছে, এবং এমন সাবসিডি আছে যে আমরা এখন সে
1: ব্যাপারে তো অনেক সুবিধা পেয়েছি,
0: এখন যথেষ্ট সরকারি ভাবে দেখছি।
1: রমেন বাবু, আপনার কি মনে হয় যে এই যে তরুণ প্রজন্মের কথা আমরা যেহেতু আমরা বারবার জোর দিচ্ছি যে বাণিজ্যিকভাবে যদি নার্সারি করতে চায়, সেক্ষেত্রে আমাদের তরুণদের কি করণীয়, কি করবে তারা?
2: ওরা যদি আমাদের সঙ্গে যোগাযোগ রাখে বা তাহলে মনে হচ্ছে কোনো অসুবিধা হবে না, আমরা সেই ওদের যে শেখানোর ক্ষেত্রে হোক বা চারাগাছ সাপ্লাই দিয়ে হোক বা অন্যান্য সহযোগিতার ক্ষেত্রে হোক, আমরা ওদেরকে
1: মানে এই নার্সিং লাইনে আসতে গেলে যাবতীয় যে প্রশিক্ষণ শেখা দরকার।

0: আমরা ওদেরকে হাতে নাতে
1: আপনাদের কাছ থেকে তারা সাহায্য পেতে পারে। সেক্ষেত্রে কিভাবে যোগাযোগ করবেন, যদি যোগাযোগের ব্যাপারটা একটু বলেন।
0: যোগাযোগটা আমাদের ফোন নাম্বার তাহলে দিয়ে দিতে হবে, দিয়ে ওরা যদি যোগাযোগ করতে চায় আমরা সেটা আমরা
1: তাহলে কি আপনার ফোন নাম্বারটা বলে দেবেন?
0: হ্যাঁ বলে দেবো।
1: তাহলে আপনি আপনার যদি নাম্বারটা একটু আমাদের,
0: আমার নাম্বারটা বলছি 7548015356।
1: আচ্ছা আপনার নাম্বারটা তাহলে আমি একবার আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলে দিই, 7548015356। বেশ, তিনি যোগাযোগ করলেন, কিন্তু এমন তো কৃষক বন্ধু হতে পারেন যার হয়তো ইচ্ছা রয়েছে কিন্তু উপায় নেই, মানে হয়তো তার খুব জায়গার পরিমাণ খুবই কম, সেক্ষেত্রে তিনি কি করতে কিভাবে সাহায্য পেতে পারেন?
0: জায়গা না যদি থাকে তাকে হয়তো কোনো জায়গা, অনেকে আছে খালি জায়গা পড়ে আছে, তার কাছ থেকে হয়তো আমরা বলে লিজে করে দিতে পারি, বা যদি তার কিছু না করার ইয়ে থাকে, সে যদি কাজ করতে চাইছে না, তা আমরা কিছু চারা দিয়েও তাকে সহযোগিতা করতে পারি, যে তুমি মার্কেটে নিয়ে যাও
1: বা আমাদের থেকে নিয়ে তিনি এইভাবে আজ থেকে শুরুটা করতে মানে কিছু না করার চাইতে কিছু করা ভালো, কি বলেন?
0: সদিচ্ছাটা থাকতে হবে, সদিচ্ছা এবং আগ্রহ থাকতে হবে।
2: মানে চারা দেয়া না, আপনার কোনো জায়গা নেই, দু কাঠার জমিতে কোন রকম বাড়ি করে আপনি আছেন, তাই তো? তাহলে আপনি কি করে করবেন? আপনার তো জায়গা নেই না, জায়গার অভাব তো আপনার নেই, আপনার কিছু জায়গা ওখানে আছে। আমি এক জায়গা থেকে যদি কোনো নার্সারিতে গাছ কিনে নিই, ওখানে রেখে আমি বিক্রি করি, বিশেষ করে এখন এই ফুলের এটা আসছে,
1: সিজনটা আসছে,
2: ওখানে করুক দেখুক। আর শুধু দেখলে হবে না, আমাদের মতো লোকের কাছে যেতে হবে, যোগাযোগ করতে হবে, আমাদের কাছে কাজ শিখুক। সা তো আমার ফার্মে যদি কাজ করে, সে শুধু যদি গ্রাফটিং এর কাজ করে, চারা তৈরি করাটা শিখুক,
1: তাহলে যদি কেউ শ্রোতা বন্ধুরা যোগাযোগ করেন, আগ্রহী কৃষক বন্ধুরা যোগাযোগ করলে নিশ্চয়ই আপনাদের থেকে সাহায্য পাবে।
2: অবশ্যই অবশ্যই, কেন করবো না?
1: তাহলে আমরা প্রায় শেষের দিকে, না আমরা আর বেশি ব্যয় করতে পারবো না, আমাদের প্রায় একদম সময় ঘড়ি কাটা বলছে, আমাদের এখানে থামতে হবে আর কি, সময় শেষ। আপনাদের কথা মতো যদি আমরা ধরি, তাহলে আমাদের তরুণ প্রজন্ম হোক বা যে সমস্ত আগ্রহী কৃষক বন্ধু, তারা যদি নার্সারি লাইনে যদি আসেন, তাহলে তারা নিজের পায়ে স্বাবলম্বী হতে পারবেন আর্থিকভাবে, তাই তো?
2: আমরা তো মানে মনে করি না, শুধু আমরা করে দেখাই দিতে পারি, সে আসুক আমাদের কাছে, যে শেখ বেশি আসুক আমাদের কাছে,
1: যে আগ্রহী হবে তাদেরকে আসতে হবে নিশ্চয়ই।
2: আর কি আমাদের কাছে শুধু জেনে গেলে তো হবে না, তার সেটাকে আবার
1: প্রয়োগ করতে হবে।
2: বেশ,
1: আমাদের আরো অনেক কিছু জানার ছিল, অনেক কিছু বলারও ছিল আপনাদের, বুঝতে পারছি, কিন্তু আমাদের ঘড়ির কাটা চোখ রাগাচ্ছে যে না আর সময় দেওয়া যাবে না, আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। আমরা আজকে আলোচনা করছিলাম বাণিজ্যিকভাবে নার্সারি করতে হলে, এ বিষয়ে বিস্তারিত এতক্ষণ জানালেন আমাদের অতিথি মোহাম্মদ গোলাম রহমান এবং রমেন্দ্রনাথ পট্টনায়ক। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। সবাইকে অনেক ধন্যবাদ, আপনাদের দুজনকেও নমস্কার।
0: নমস্কার
1: শ্রোতা বন্ধুদের, অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করলাম অনুষ্ঠান। নমস্কার।
3: ক্ষেত খামারের কথা এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: মৈত্রীপূজার তরঙ্গে এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: স্বাস্থ্য অনুষ্ঠানে পরপর তিন দিন শুনবেন অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কুফল সম্পর্কে ধারাবাহিক কথিকা। আজ প্রথম পর্ব। বলছেন ত্বক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা।
2: তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে, এই কথাটি যে কোনো মানুষের মনকে প্রফুল্ল করে তোলে। প্রশংসা পেতে কার না ভালো লাগে, তার উপর সামনে যখন পুজো, পুজোর সময় তো সাজগোজ করতেই হবে, নিজেকে সবার মধ্যে সেরা আকর্ষণীয় হয়ে তুলতে হবে। তো এই মানসিকতা বা এই পরিপ্রেক্ষিতকে কাজে লাগিয়েই আজকে প্রসাধনী দ্রব্য জনপ্রিয়তা লাভ করেছে পুরুষ এবং নারী উভয়ের মধ্যেই। বর্তমান দিনে বাজারে বিভিন্ন মানের এবং বিভিন্ন দামের অগুন্তি প্রসাধনী দ্রব্য সহজেই পাওয়া যায়, আর সেগুলিকে বিক্রি করার জন্য বা ব্যবসায়িক দিকটি দেখার জন্য প্রসাধনী কোম্পানিগুলি সেগুলির জন্য চটকদার বিজ্ঞাপন দিতে শুরু করে। মানুষ এই বিজ্ঞাপনে আকর্ষিত হয় এবং ওই যে বললাম আগেই, নিজেকে আকর্ষণীয় করে তোলার যে চিরকালীন ইচ্ছে সবাইকার মনের মধ্যে সুপ্ত থাকে, এই দুটি কারণেই অতিরিক্ত এবং অযথা প্রসাধনী দ্রব্যের ব্যবহার আজকাল বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে। এটার যে একেবারেই কোনো সুফল নেই তা বলা যাবে না, কারণ এই প্রসাধনী দ্রব্য প্রচারিত হওয়ার কারণে বা প্রসাধনী দ্রব্যের বিজ্ঞাপনী প্রচারে মানুষ বিশেষ করে মহিলারা নিজের সম্পর্কে কিছুটা সচেতন হয়েছেন, তারা নিজের যত্ন নিতে শিখেছেন। তবে এর কুফলটি হচ্ছে অহেতুক অন্যের সাথে সৌন্দর্য প্রতিযোগিতায় মেতে ওঠা বা প্রসাধনী দ্রব্যের ব্যবহারের প্রতিযোগিতায় মেতে উঠে নিজেকে প্রসাধনী কোম্পানিগুলির হাতে সমর্পণ করে ফেলা। সেখানে তখন ঠিক ভুল, তার আদৌ কতটা দরকার বা দরকার আছে কি না, কতটা দরকার আছে সেটা তার ত্বকের পক্ষে যথাযথ কি না, এই বিচার বুদ্ধিগুলি তখন লোপ পেয়ে যায়। কেউ একজন ব্যবহার করে ভালো ফল পেয়েছেন বা তাকে একটু ত্বকটা একটু চকচকে হয়েছে, অতএব আমাকেও ওই প্রোডাক্টটি ওই প্রসাধনীটি ব্যবহার করতে হবে, করলে আমিও একই রকম সুফল পাব, এই ধারণাটাই মূলত সবার মধ্যে কাজ করে। তখন কেউ ভেবে দেখে না যে দুটি মানুষ সম্পূর্ণ আলাদা। একজন যে দ্রব্যে ফল পেয়েছেন তিনি সেটাতে ফল নাও পেতে পারেন বা কুফল পেতে পারেন। আরও ভেবে দেখেন না কেউ যে এগুলির তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যাবে বলে এই বিভিন্ন রকম প্রসাধনী দ্রব্যতে ব্যবহার হয় বেশ শক্তিশালী কিছু রাসায়নিক দ্রব্য। এর দীর্ঘমেয়াদী ব্যবহারে ত্বক, কেশ ও নখ হয় ক্ষতিগ্রস্ত, ত্বকের স্বাভাবিক সৌন্দর্য লুপ্ত হয়, বয়সের ছাপও দ্রুত ছড়িয়ে পড়ে। দীর্ঘমেয়াদী ব্যবহার ছাড়াও কিছু স্বল্প সময়ে ব্যবহার করার ফলেও যে প্রসাধনী দ্রব্যের কোনো রকম কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় না তা নয়, একদম ব্যবহার করার অল্প সময়ের মধ্যে বেশ কিছু প্রতিক্রিয়া দেখা যেতে পারে, যেমন ত্বকে জ্বালাপোড়া ভাব, ব্রণহীন ত্বকে ব্রণর প্রাদুর্ভাব, কোথাও কালো কালো ছোপ ইত্যাদি। দুশ্চিন্তার বিষয় হল যে এই শক্তিশালী রাসায়নিক দ্রব্যগুলি, এগুলি যে শুধুই ত্বকের উপরিভাগের ক্ষতি করে তা নয়, এগুলি অনেক সময় আভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গেও প্রভাব ফেলে, যেমন ফুসফুসের ক্যান্সার, ত্বকের ক্যান্সার, লেড পয়জনিং ইত্যাদি। সব রকম প্রসাধনী দ্রব্যের মধ্যে চিকিৎসক হিসেবে স্টেরয়েড জাতীয় ক্রিমের পার্শ্ব প্রতিক্রিয়া আমরা সবচেয়ে বেশি মাত্রায় দেখে থাকি। এই ক্রিমগুলি মূলত ফর্সা হবার ক্রিম হিসেবে এবং ব্রণ প্রতিরোধকারী ক্রিম হিসেবে বহুল প্রচলিত এবং খুব সহজেই কিনতে পাওয়া যায়। এমনকি বেশ কিছু মুদিখানার দোকানেও এই ধরনের ক্রিম আমরা বিক্রিত হতে দেখে থাকি বা শুনে থাকি। আজকের আলোচনা আপাতত এই পর্যন্তই। পরবর্তী পর্যায়ে আমরা

0: টানব আরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যা অতিরিক্ত মাত্রায় প্রসাধনী দ্রব্যের ব্যবহারের ফলে হয়ে থাকে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনলেন অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কুফল সম্পর্কে ধারাবাহিক কথিকা। আজ ছিল প্রথম পর্ব। বললেন ত্বক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অবন্তী সাহা।
2: এতক্ষণ শুনছিলেন অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। এখন জানিয়ে দেব আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শুরু হয়েছে ভারতীয় সময় দুপুর 3:30। ভারতীয় সময় সন্ধ্যা 7:00 শুনবেন নাটক গোধূলির স্বপ্ন, রচনা শিবানন্দ মুখোপাধ্যায়, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। 7:45 শুনবেন অনুষ্ঠান নান্দনিক। নান্দনিকে আজ শুনবেন অভিনেতা লোকনাথের সাক্ষাৎকার। সাক্ষাৎকার গ্রহণ করেছেন বৃষ্টিদেব, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। শুনবেন প্রথম পর্ব 8:15। শুনবেন বাংলা ব্যান্ডের গান 9:00। কথায় গানে অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়।

রাত 9:15 শুনবেন বিশ্ব পরিক্রমা, 9:45 শুনবেন অনুষ্ঠান গ্রন্থ পরিচয়। আজকের বিষয় বাংলার চালচিত্র, রচনা আব্দুর জব্বার, পরিচয় করাবেন তন্ময় ভট্টাচার্য, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস। রাত 10:15 শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল, পরিবেশন করবেন শিল্পী দিলীপ কর্মকার, রাগ বাগেশ্রী। রাত 10:45 শুনবেন অনুষ্ঠান উপমহাদেশের খবর, রাত 11:00 হারানো দিনের গান, উপস্থাপনায় থাকবেন শ্রাবণী মুখোপাধ্যায়। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হবে ভারতীয় সময় রাত 12:00। জানিয়ে দিলাম আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

0: নাটক গোধূলির স্বপ্ন।
1: আজকের নাটক গোধূলির স্বপ্ন, রচনা শিবানন্দ মুখোপাধ্যায়, প্রযোজনা সিদ্ধার্থ মাইতি। নাটক গোধূলির স্বপ্ন।

0: হ্যাঁ দুলা বল।
1: বাবা তুমি কোথায়? মা এখনো বাড়ি ফিরেনি?
0: হ্যাঁ ঠিকই। কোথায় গেল?
1: মা তো বাবার বাড়ি ছাড়া আমি কোথাও যাই না, ওখানেও যাইনি।
0: আমি এক্ষুনি যাচ্ছি, তুই আশপাশের ফ্ল্যাটে খবর নে। একটু জোরে চালান ভাই, মানে আমাকে একটু তাড়াতাড়ি পৌঁছতে হবে। হ্যালো।
2: হ্যালো,
0: কে বলছেন?
2: আপনি কে বলছেন আগে বলুন।
0: আমি সর্বজিৎ বসু বলছি। কি ব্যাপার বন্ধু?
2: আপনি কুসুম বলে কাউকে চেনেন?
0: হ্যাঁ হ্যাঁ, আমি ওনার স্বামী। কি কি হয়েছে কুসুমের?
2: আপনি শীঘ্রই একবার সল্ট লেক সিটি সেন্টারে আসুন।
0: অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি?
2: না না, উনি ঠিক আছে, কিন্তু কিছু মনে করতে পারছেন না। ফোনটাও হারিয়ে ফেলেছেন। আমার দোকানে মেয়েরা ওনার ব্যাগ থেকেই নাম্বারটা খুঁজে পেল। অসুস্থ মানুষকে কেন একা ছাড়েন?
0: গাড়িটা একটু ঘোরান ভাই, সল্ট লেক সিটি সেন্টারে যাও।

0: এই তুমি আমার উপর রাগ করছো না? আমি আবার ফোনটা হারিয়ে ফেলাম।
1: তোমাকে বারবার বলেছি তোমার শরীরটা ভালো নেই, স্কুলের তোমার ক্লাস নেওয়া হয়ে গেলে তুমি সোজা বাড়ি চলে আসো, কথা শোনো না সবাইকে বিপদে ফেলো।
0: শরীর তো ঠিকই ছিল, কিন্তু মাঝে মাঝে কিছু মনে পড়ে না, সব ব্ল্যাঙ্ক হয়ে যায়।
1: সেই কারণেই বারবার বলি কথার অবাধ্য হয়েও না। আচ্ছা, হঠাৎ কেমন দরকার পড়লো আমাকে বা দোলারকে বললেই তো পারতে।
0: সবার অসুবিধে
1: এই দেখো,
0: তুমি আমি কাউকে কষ্ট দিতে চাই না, কেন হচ্ছে সর্বোচ্চ কেন
1: ঠিক না? বাবা, নিজের জন্য তো আজকাল কিছু কেন না, নিশ্চয়ই মেয়ের বিয়ের জন্য কিছু কিনতে গেছি। দেখি ব্যাগে কি আর
0: টি শার্ট,
1: দুলার না জামাইয়ের?
0: না, দুলার বাবার। কাল জন্মদিন না?

0: শোমকান্তি আসতে পারি?
1: আসুন আসুন স্যার, আসুন আসুন, বসুন। অনেকক্ষণ এসেছেন?
0: তা প্রায় আধ ঘন্টা হবে। আপনি একজন বিজি ডক্টর, একটু তো বসতেই হবে।
1: স্যার আমাদেরকে আপনি বলবেন না, আমি কুসুম ম্যামের ছাত্র ছিলাম। ওনার মতো মানুষ হয় না।
0: তা ওর কন্ডিশন এখন কেমন বুঝো?
1: সরি স্যার, আপনাকে ভালো খবর দিতে পারছি না। ম্যামের কন্ডিশন খুব একটা ভালো নয়, কিন্তু আমাদের তো হাল ছেড়ে চলবে না।
0: এর কি কোনো চিকিৎসা নেই? এবারেই ওকে থাকতে হবে।
1: এই রোগ একেবারে সারিয়ে দেওয়ার মতো বিশেষ কোনো ওষুধ নেই। উনি এখন যেমন আছেন সেই অবস্থায় থাকলেও একরকম, কিন্তু কারো কারো ক্ষেত্রে দ্রুত খারাপের দিকে যায়, কারো কারো ক্ষেত্রে ধীরে ধীরে হয়।
0: ওর বয়স 50 বছর হয়নি, বাকি জীবনটা ওকে এইভাবেই কাটাতে হবে, কোনো ওষুধ নেই।
1: মেডিকেল সায়েন্স বড় জোর 30% সাহায্য করতে পারে, সিমটোমেটিক ট্রিটমেন্ট আর প্রোফাইল্যাকটিক ম্যানেজমেন্ট দিয়ে 20%, আর বাকি 50% নির্ভর করে কেয়ারের উপর। কেয়ার কেয়ার অ্যান্ড কেয়ার।

0: বুঝলে কুসুম, আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি থেকে তোমার মেয়ে জামাই এসে যাচ্ছে। এবার আমার আর কোনো চিন্তা থাকবে না।
1: নাও নাও, এবার চটপট করে খেয়ে নাও তো। আরেকটু আরেকটু খানি আছে, হ্যাঁ চিবো চিবো চিবো। এই তো লক্ষ্মী মেয়ে, নাও নাও নাও, আর একটু আর একটু আর একটু, না হলে আবার দেরি হয়ে যাবে তো, এয়ারপোর্টে যেতে হবে না। চিবো চিবো চিবো চিবো।
0: কুসুম, এখন না, তোমার খাওয়া শেষ হলে যাব, কেমন? তোলার ছোটবেলার কথা মনে আছে তোমার? হ্যাঁ কুসুম, কি ভোগান ভুগিয়েছে তোমায়।
2: বাপ বাপ বাপ বাপ বাপ ভাই,
1: ওই ওই আশা এলো বোধ হয়।
0: খুলছি
3: দাদা, আমার আজ দেরি হয়ে গেল।
0: দেখো অনেক টাইম মেনটেন না করলে কিন্তু খুব মুশকিল। আপনারা তো জানেন কুসুমের জন্য আমি ঘড়ি ধরে সব কিছু করি। ওদিকে রাতের দিকে হঠাৎ জানালো স্বামী অসুস্থ, আসতে পারবে না। এইরকম করলে চলে?
3: ওমা, রমাদিকা আসেনি? তা আমাকে তো বলে পারতেন, আমি চলে আসতাম। হ্যাঁ যাকে যাক, হ্যাঁ এক্ষুনি সব গুছিয়ে দিচ্ছি দাদা।
0: হ্যাঁ ওদিকে আমাকে আবার এক্ষুনি এয়ারপোর্ট ছুটতে হবে মেয়ে জামাইকে আনতে।
3: দাদা কতদিন পরে এনারা আসছেন?
0: তা প্রায় দু বছর পরে। খুব ব্যস্ত তো, ডাক্তার নয় বলে কথা, দেখি কুসুমের চিকিৎসা নিয়ে ওরা কি বলে।
3: দাদা ওনারা কতদিন থাকবে?
0: তা ঠিক জানি না, তবে শুনেছি রজতের কলকাতায় নার্সিং হোম করার ইচ্ছা আছে। তা যদি কলকাতাতে সেটেল করে আমি খানিকটা নিশ্চিন্ত হই। আমি তো বই পড়ে পড়ে যেমনটা মনে হচ্ছে করছি, করতে করতে শিখছিও বটে। অ্যালজাইমার্স পেশেন্ট তো, সেবা করতে করতেই প্রতি মুহূর্তে শিখতে হয়।
3: দাদা আপনি যা সেবা করছেন এর চেয়ে বেশি কেউ করতে পারবে না। চান করানো, খাবার খাওয়ানো, ওষুধ খাওয়ানো, নিয়ম করে এসব তো করে চলেছেন।
0: 30 বছর আমাদের বিয়ে হয়েছে, তার মধ্যে 24 বছর এই ঘর সংসার একা হাতে সামলেছে, পাশাপাশি নিজের চাকরি সামলেছে। আমি তো শুধু কলেজে পড়িয়েছি, নানা কাজে বাইরে দেখেছি, কখনো বন্ধুদের সঙ্গে বেড়াতেও গেছি। ও কিন্তু আপন মনে সংসারের সমস্ত কাজ একা করে গেছে।
4: মেয়ের পড়াশোনার ক্ষতি হবে বলে বেড়াতে পর্যন্ত যেতে চাইতো না।
0: ভালো করে এক কাপ কফি খাওয়াও। সুখবর আছে, সুখবর।
3: কি প্রমোশন?
0: না পটায়া।
3: দাদার
0: কাছে 10টা দিন থাকতে বলো, কি অসুবিধা?
3: ও আমাকে ছাড়বে না গো, আমি জানি।
0: সব ব্যাপারে না তুমি বড্ড বাড়াবাড়ি করো, ছেলে মেয়ে যেন কারো হয় না। আমি তোমাকে রাজি করাবো।
3: রাগ করো না প্লিজ, এবছর তুমি ঘুরে এসো, সামনের বছর আমরা ঠিক যাব।
0: তোমার আর কোথাও গিয়ে দরকার নেই, তুমি ঘরে বসে কুসুম তো আমাদের কাছে ভালোই আছে, কষ্ট পায়, আনন্দ পায়, উপভোগ করে, আমাদের তাকে সাড়া দেয়, হাসে, কখনো কখনো ঘাড় নেড়ে জবাব দেয়, ভালোই আছে।
3: হ্যাঁ দাদা, হ্যাঁ সত্যি বলছি, বৌদি ভালোই আছে।
0: অথচ বেশিরভাগ মানুষের মধ্যে কেমন যেন একটা হাল ছেড়ে দেওয়া ভাব। আমি হাল ছাড়তে রাজি নই কিছুতেই না।

0: Ma? Oh, ma? Ma, mi ma, vai? Cinta faccio, ma? E dacona, dacco, dacco, dacco, dacco, dacco, dacco, dacco, dacco, dacco, dacco, dacco,
1: ma? Ma? Ma, mi rodo?
0: Ma?
1: Amar, hatta durunto?
2: অচেনা স্পর্শ পেলে খুব ভয় পায়, ছেড়ে দাও। ঠিক আছে কুসুম, কুসুম, কুসুম, এদিকে দেখাও, দেখাও, দেখো দেখো, রজত এসেছে, তোমার তোমার বাবাই এসেছে, তুমি চিনতে পারছো না কুসুম?
3: বাড়ি ডাবে,
2: আচ্ছা আচ্ছা,
3: আমি খাবো, বাবা খাবে।
2: ঠিক আছে ঠিক আছে, এই তোমরা ও ঘরে গিয়ে একটু বসো, আমি আসছি।
0: বাবা, তুমি ফোনে এমন করে বলতে, আমি তো ভাবতাম যে মা বোধ হয় সুস্থ হয়ে উঠছে, কিন্তু আমি তো দেখছি অবস্থা অনেক খারাপ হয়ে গেছে।
2: দেখি, পেশেন্টের তো পুরোপুরি সেরে ওঠা সম্ভব নয়, যতটা ভালো রাখা যায় সেটাই চেষ্টা করতে হবে। আশার রমা মিলে যথাসম্ভব করছে, ভাবছি আরো দুজন দেখাশোনা করার লোক রাখবো।
0: আর কত লোক লাগবে বাবা? দুজন আয়া, একজন ফিজিও, দুবেলার জন্য ডাক্তার, ওষুধপত্র, চিকিৎসা, বিভিন্ন টেস্ট, এখন তো প্রতি মাসে বিশাল খরচ।
2: কি করবো বল, এগুলো না করে তো উপায় নেই। ওর একটু ভালো থাকার জন্য আমাদের দরকার সব কিছু করতে হবে। তোর মায়ের গয়নাগুলো বিক্রি করে দেবো
0: বাবা। একজন মৃত্যপ্রায় মানুষকে ফিজিওথেরাপি করিয়ে, এক্সারসাইজ করিয়ে কি লাভ বলতে পারো?
2: দেখো, তোর মা তো জীবনে অনেক স্যাক্রিফাইস করেছেন,
1: তোমার জন্য নিজের কেরিয়ার নিয়ে পর্যন্ত চিন্তা করেনি।
2: কি হলো, কোথায় গেলে? তুই শুয়ে পড়লে কেন? কাঁদছো কেন? কি হয়েছে, কি হয়েছে বলো বলো।
0: প্রেগনেন্ট,
2: মাই গুডনেস, আমাদের আরো সাবধান হওয়া উচিত ছিল। শোনো, কাউকে কিচ্ছু জানাবার দরকার নেই, আজকাল অ্যাবর্শন কোনো ব্যাপারই না। কালই আমি একটা ভালো নার্সিং হোমে গিয়ে কথা বলে আসবো, তুমি কিচ্ছু ভেবো না।
0: আমি আমি ওকে চাই।
2: কুসুম, তুমি আমার থেকে অনেক বেশি মেধাবি, তোমার রিসার্চের কাজ, তোমার বিদেশ যাওয়ার সুযোগ, এইসব ছেড়ে দেওয়ার ঠিক হবে না কুসুম? দেখো, আমরা পরে সময় মতো বাচ্চা নেব।
0: না না, ওকে দেখে কেরিয়ার করতে পারি ভালো, নইলে চাই না আমার কেরিয়ার, চাই না।
2: কি হলো রজু, তোমরা তো প্রায় কিছুই খাচ্ছ না।
1: না না
0: না, বাবা ও এখন ভাত খুবই কম খায়। বাবা, তোমার চেহারাটা কিন্তু খুব খারাপ হয়ে গেছে, টানা 9 বছর ধরে তুমি এইরকম একটা পেশেন্টকে কি করে সামলাচ্ছ কে জানে?
2: 9 বছর না, 6 বছর, মানে 9 বছর আগে থেকে ব্যাপারটা ধরা পড়েছে ঠিকই, কিন্তু তখনও কুসুম সব কাজই করত, ঘরের কাজ, আমাদের দেখাশুনো, বন্ধু বান্ধব, পড়াশুনো। যখন ঘরের কাজে ভুল করতে লাগলো, আমরা কত বকাবকি করতাম কে, তখন তো এই ডিমেনশিয়া, অ্যালজাইমার্স এসবের কোনো ধারণা ছিল না।
0: এমনি করে আর কতকাল চলবে বলতো
2: বাবা? মা শুনলে কষ্ট পাবে রে।
0: মা কি শুনবে বাবা, মা কি শুনবে, শোনার অবস্থা কি আছে মা? একটা পাথরের খণ্ড যা মা তাই।
1: আহ দোলা, এরকম ভাবে কথা বলো না।
2: দেখো কুসুম, তোমাকে চিনতে না পারুক, তুমি তো তোমার মাকে চিনেছ। তুমি যাকে পাথর বলছো সে কিন্তু পাথর নয়, কম হলেও তার মেম্বারি যে একেবারে নেই না সে কথা মোটেই বলা যাবে না। ওর নিজের মতো করে আনন্দ, দুঃখ, তৃপ্তি সব আছে।

0: 소로루.
1: 아.
0: 보소 보소. 자, 가보도.
1: 아, 가보.
0: 도라기 뭐지?
1: 아. 에이, 뭐래도 되게 고민해, 자, 이렇게. 아프란도 전는 그 진다 그래도.
0: 아니, 나. 아무들 전에 진다 그것도 바른 거로. 아무리 아픈 지키야지.
1: 근데 봐봐. 아프란도 뭘 썼지?
0: 아예 놀라. 네, 자카. 내가 그러죠? 오, 긴도 아마로 뿌리, 뿌리, 니도 보시. 아마, 손톱이 못 하고, 수많게, 아직은, 마마부리 닦이.
1: 응?
0: 응. 어제 거다 딘 마집에, 아미, 여기, 젖네 락대자이, 안본데 락대자. 올 몇발이 노동 거리 밥드시키지, 구수미리의 찾도록, 낙달 손목한테 믿도록, 우이 아마게, 디멘시아, 엘하이머스, 이셔 패션된이, 어메 보이듯이, 어메.
2: 박지랑 교가? 아무라 박지람, 닥터 슈하 샤이크 একবার যদি দেখে নেওয়া যায়। 우리 রজিটা স্যার, এখন উনি এখানকার one of the best neurologists।
1: হ্যাঁ,
0: তোমরা যদি ডক্টর রায়কে দেখাতে চাও আপত্তি করব না।
1: আমি তাহলে বাবা ডক্টর রায়কে একবার ফোনে ধরার চেষ্টা করি।
0: দেখি
1: কখন সময় দেন উনি।
2: একটু তাড়াতাড়ি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করো।
1: আরে বাবা উনি এত বিজি। দেখি আজও কলকাতায় আছেন কিনা।
0: এই আমার কিন্তু কতগুলো কন্ডিশন আছে রজত।
2: আরে আগে দেখো ওনাকে পাওয়া যায় কিনা। মাঝে মধ্যে তো ওনাকে বিদেশে যেতে হয়। দেখি ফোনে ধরতে পারলে আমি একটু রিকোয়েস্ট করে দেখব।
0: হ্যাঁ, সে তোমাদের যা ইচ্ছে করো, কিন্তু আমার শর্তগুলো সবাইকে মানতে হবে। আমার অভিজ্ঞতার কথা ডাক্তারকে শুনতে হবে। পেশেন্টের রিয়াকশন না বুঝে অন্ধের মতো ওষুধের উপর ভরসা করলে চলবে না। ওর চিকিৎসা করতে গেলে কতগুলো নিয়ম মানতেই হবে। ওকে ওষুধ দেওয়ার জন্যে, খাওয়ানোর জন্যে, এমনকি ছোঁয়ার জন্যেও ওর কাছে পারমিশন নিতে হবে। ওকে না বলে কিচ্ছুটি করা চলবে না।
3: বৌদি, ও বৌদি, উঠুন। বারান্দায় যাবেন? চলুন বারান্দায় গিয়ে রাস্তা দেখতে দেখতে ফলের রস খাবেন। হ্যাঁ বাবা, বাবা খাবে। দাদা খেয়েছেন, এবার আপনি খাবেন।
0: আমি কফি খেয়েছি কুসুম, তুমি ফলের রস খাও। কেমন
3: বাবা খাবে বাবা?
0: আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা, আমিও খাচ্ছি। এই এই এক চামচ, দু চামচ খেয়েছি। হ্যাঁ, এবার এরা তুমি খাও, খাও খাও। কাল তোমাকে নার্সিং হোমে নিয়ে যাওয়া হবে, দু একদিন থাকতে হবে কুসুম। থাকবে তো? আশা, রমা ওরাও থাকবে। আমি ওদের পরিষ্কার জানিয়ে দিয়েছি, আমাদের কথা মতো ওদের চলতে হবে। তুই যাবে তো? যাবে। খাও খাও খাও খাও। এই তো

0: না না
1: বাবা,
0: কিছুতেই এমনটা চলতে পারে না। আজকে আমি একটা হিস্টোনেস্টো করেছিলাম।
1: বাবা প্লিজ, কি হচ্ছে কি? এটা একটা হসপিটাল বাবা, এখানে এরকম চাচাচি করা ঠিক না। তুমি শান্ত হও।
0: আমি প্রথম থেকেই বলেছিলাম নার্সিং হোমে দাও। আমি বার বার বলার সত্ত্বেও আমার কথা কেউ শুনছে না।
1: বাবা
0: আশা রমাকে আমি এখানে রাখতে বলছি। আমরা অনেকদিন ধরে একটু একটু করে ওর ভাষা শিখেছি। এখানকার লোকের পক্ষে সেটা জানা সম্ভব নয়। তোমরা কেউ তা বোঝার চেষ্টা করতো না।
1: বাবা প্লিজ, বাড়ির নিয়ম এখানে চলে না। তুমি বোকামি করো না প্লিজ।
0: এতটা ইনসেনসিটিভ তোমরা।
1: বাবা ডক্টর রয় একজন বিখ্যাত ডাক্তার, উনি রজতের টিচার।
0: তোমার
1: ছেলে মানুষের জন্য আমরা লজ্জা করে যাচ্ছি।
0: তোমরা নিজের স্বার্থে অন্ধ হয়ে গেছো। কেউ কুসুমের কথা ভাবছো না, নিজেদের কথা ভাবছো।
1: সবাই স্বার্থপর। তুমি একটা মহান
0: একই রকম হয়ে গেলি তুই।

0: Cuscú.
1: Baba. Baba. Khabe.
0: Asha. Hey, dekhun. Cuscú kotha boleche.
2: কি হলো কি হলো দাদা?
0: দেখুন দেখুন, ওরা সব ভুলিয়ে দিয়েছিল, ওর আবার আবার সব মনে পড়ছে।
1: বাবা
2: বাবা একবার ও ঘরে আসবে তো?
0: চল যাচ্ছি চল। হ্যাঁ রে, বল বল।
2: আমরা কাল চলে যাচ্ছি বাবা।
0: কোথায়?
2: কয়েকদিন আমরা ওই রজতের কাকার বাড়ি থাকবো।
0: কেন কাকার বাড়ি? কেন
2: বাবা? ওর জীবনের স্বপ্ন একটা ভালো নার্সিংহোম করার।
0: আসলে আমি ভেবেছিলাম কি জানিস, তোরা এলে তোর মার ভালো লাগবে।
2: বাবা মা কিছু বুঝতে পারলে তো ভালো লাগবে, মা এখন বোঝা বুঝি করছে বাবা।
0: তোরা কিছুতেই কি একটু অন্যরকম ভাবে ভাবতে পারিস না?
2: পেশেন্ট অনেকের বাড়িতেই থাকে বাবা, কিন্তু তুমি মাকে নিয়ে যা করতো সেটা সেটা অস্বাভাবিক। আমি মার মুখের যে এক্সপ্রেশনটা দেখছি সেটা বিকার ছাড়া কিছু নয়।
0: ননসেন্স,
2: মা এখন চলে গেলে সবার মঙ্গল বাবা। মার এই কষ্টটা চোখে দেখা যাচ্ছে না, বিশ্বাস করা যাচ্ছে না,
0: সবটাই বিকার। হ্যাঁ, আমরা এতজন আশা, রমা, সৌম্যকান্তি, সবাই সবাই ভুল দেখছে।
2: টাকার জন্য ওরা তোমায় ঠকাচ্ছে বাবা, ওরা তোমাকে ঠকাচ্ছে।
0: তা ঠিক, ওরা পর তো না পর ঠকাতেই পারে, নিজের লোক না ঠকালেই হলো।

0: না,
1: শুন বাবা।
0: তোমাদের সঙ্গে কয়েকটা কথা বলার আছে।
1: হ্যাঁ বলুন।
0: ও, তোমাদের সব গোছানো হয়ে গেছে? আচ্ছা, তোমাদের ছেলেকে একবার আনলে পারতে, কুসুম দেখতো।
2: শুধু মার জন্য? তোমার ওকে দেখার কোনো আগ্রহ নেই? তোমার একমাত্র জামাই এতদিন পরে এলো, তার সঙ্গে তুমি একটু হেসে কথা পর্যন্ত বলোনি।
1: আহ দোলা, বাড়িতে এরকম একজন পেশেন্ট আর না না, এখন তুমি ওনার থেকে অরালিটি কেয়ার এইসব এক্সপেক্ট করছো?
2: এটাও কর্তব্যের মধ্যে পড়ে রজত। দায়িত্ব জ্ঞান থাকলে না আমাদের ক্ষেত্রে সেটা দেখা যেত, কিন্তু না, সবটাই লোভ দেখানো। তুমি বন্ধু বান্ধব স্টুডেন্ট সবার কাছে মহান হতে চাও, সবাই বলবে আরে মেয়ে জামাই দেখে না, উনি স্ত্রীকে বাঁচানোর জন্য কেমন একা একা লড়াই করছেন। তুমি মহান হয়ে আমি থাকবো না।
0: চলে যাও, চলে গেলে চলে যাও, আমি তোমাদের আটকাতে আসিনি।
2: জানি বাবা জানি, আমি ভালো করেই জানি যে আমরা চলে গেলে তুমি বাঁচো, তোমার ওই গাইলা আয়ার গ্রাম্য ডাক্তারদের নিয়ে তুমি বসে থাকো। আমি বলতে বাধ্য হচ্ছি বাবা, মায়ের যে সমস্ত গয়নাগুলো তুমি বিক্রি করে দেবে বলে ঠিক করেছ, একবার আমার পারমিশন নেওয়ার প্রয়োজন মনে করছো?
1: ওলা কি হচ্ছে?
2: ওগুলোতে তো আমারও অধিকার আছে নাকি? আমাদের নার্সিং হোম তৈরির জন্য এখন অনেক টাকা দরকার। রজতের বাবা অনেক টাকা দিয়েছেন, অনেক। আর আমার বাবা হিসেবে তুমি, তোমারও তো আমাদের পাশে দাঁড়ানোর একটা কর্তব্য। একজন প্রায় মরা মানুষের জন্য তুমি সব খরচ করে ফেলে, আর যারা জীবিত আছে তাদের কথা একবার ভাববে না দেখছি? বাবা শরীর খারাপ লাগছে?
0: আমি পাচ্ছি না, আমি পাচ্ছি না। ঘরে কড়া মেয়ের ওষুধ আছে, আস্তে করে শরীরে ঢুকিয়ে দিলে ভেবে দেখো তোমরা।

0: বাবা
1: বলো বলো, কি বলতে চাও?
0: বাবা, মানে সব দিক ভেবে আমরা আমরা ডিসাইড করলাম মাকে আর কষ্ট দেওয়ার কোনো মানে হয় না।
1: মা মা, সিদ্ধান্ত নিয়ে ফেলেছ তোমরা, জীবনটা বেচারা কুসুমের হলেও আমাদের দিন বলো, আমাদের মুখাপেক্ষি। হ্যাঁ, আমাদের যা ইচ্ছে আমরা আমরা তাই করতে পারবো। তাহলে বসো, সব জিনিসপত্র নিয়ে আসি। দেখে নাও।

0: সব ঠিক আছে কিন্তু
1: বাবা বাবা প্লিজ বাবা তুমি কিছু মনে করো না, মানে
2: আপনাকে এই অবস্থায় পেলে আমরা যাব না ঠিক করেছি।
0: তোমরা যাবে যেতেই হবে তোমাদের, এই ফ্ল্যাট আমার রোজগারের কেনা, এতে তোমাদের কোনো অধিকার নেই। তোমার মায়ের চিকিৎসার জন্য এই ফ্ল্যাট আমি বিক্রি করবো
1: বাবা।
0: এখন তোমাদের চোখে তোমাদের মা মৃত,
3: মানুষটা আমাদের বিশ্বাস করে এই সংসারের জন্য প্রাণ পাত করেছে, আর আজ আমরা কত সহজে এই মানুষটাকে নিঃশব্দে তোমাকে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়ে ফেলে, কেমন কেমন লাগে তোমার? মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটা দাঁড়িয়ে আছে বিশ্বাস আর ভালোবাসার উপরে। আমি যে ওকে না জিজ্ঞেস করে কিছু করি না, আমি কি করে বলবো? তোমার মেয়ে যাওয়া অনেক
1: কুসুম,
3: তুই কি আমাদের কথা শুনতে পেয়েছ?
1: মা
3: বাবাই কুসুম।

0: গোধূলির স্বপ্ন নাটকটি এখানেই শেষ হল। রচনা শিবানন্দ মুখোপাধ্যায়। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সৌম অপরূপ গঙ্গোপাধ্যায়, রজত চন্দন মজুমদার, জনৈক ব্যক্তি অমিত পাল, আশা আম্রপালি ঘোষ, দোলা নমিতা চক্রবর্তী, কুসুম নীলাঞ্জনা বিশ্বাস ও সর্বজিৎ সৌম্যদেব বসু। সম্পাদনা রফিউদ্দিন। নাটকটি প্রযোজনা করেছেন সিদ্ধার্থ মাইতি।
1: আকাশবাণী মৈত্রী, শেষ হল নাটক। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
2: আশ্বিনের আকাশ জুড়ে খুশির রাঙা আলো, বাতাসে ভেসে আসছে শিউলি সুঘ্রাণ, কাশের বোন মাথা দুলিয়ে জানান দিচ্ছে মা আসছেন ঘরে, পুজো পুজো গন্ধে জগৎ মাতে আনন্দে, সে আনন্দ ধারার ছোঁয়া লাগে ইথার তরঙ্গেও, সুরে ছন্দে সেজে ওঠে আকাশবাণীর গান, পুজোর গান। শুনতে পাবেন 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণী কলকাতা গীতাঞ্জলিতে প্রতিদিন সকাল 8:30 এবং রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেনবোয় সকাল 11:00 এবং FM গোল্ডে বেলা 1:10। আকাশবাণীর পুজোর গান।
0: ১৭ই আগস্ট থেকে 16ই নভেম্বর অবধি পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। এরই মধ্যে 26শে অক্টোবর থেকে 1লা নভেম্বর অবধি থাকছে ভিজিল্যান্স অ্যাওয়ারনেস উইক পালন। 2026 সালের থিম বা মূল ভাবনা সত্যানিষ্ঠা।

সমৃদ্ধি বা প্রবিটি ফর প্রসপ্যারিটি, এ ব্যাপারে মূল উদ্যোগ সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের। পরিষেবার উন্নতির লক্ষ্যে সরকারি কাজে স্বচ্ছতা আনার অভিমুখে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন 17 আগস্ট থেকে 16 নভেম্বর 2026। আজকের দিনে পরিষেবা নির্ভর করে ডিজিটাল সুযোগ সুবিধের উপর। নিয়মিতভাবে এই সব সুবিধের পূর্ণ প্রয়োগ নিশ্চিত করতে উদ্যোগে সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন, সত্যনিষ্ঠাতেই সমৃদ্ধি। কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশন 17 আগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিল্যান্স ক্যাম্পেইন, সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।

0: আকাশবাণী মৈত্রী 594 kHz-এ শুনুন শোনান।
1: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পূজোর গান। শারদীয়া পূজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
2: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
1: শ্যামলী ভট্টাচার্য।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16ই অক্টোবর থেকে 21শে অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, FM রেইনবোতে সকাল 11:02 ও FM গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করা আপনার ডিজিটাল যন্ত্রের সুরক্ষার জন্য জরুরি। আপডেট করে রাখুন অ্যান্টিভাইরাস, সুরক্ষিত থাকুন ডিজিটালি। আপনার ফোন হাতে পেলে কেউ যাতে তা অপব্যবহার করতে না পারে, তার জন্য কোড বা নকশার সাহায্যে ফোন ও কিপ্যাড লক করুন। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।
2: বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন।
3: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে কিছুক্ষণের মধ্যে শুনবেন বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। ভারতীয় শেয়ার বাজার থেকে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা চলতি অক্টোবরে এখনও পর্যন্ত 44,166 কোটি টাকা তুলে নিয়েছেন। দিল্লি পুলিশ জানিয়েছে যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুর

0: শর্মার মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ আধিকারিকেরা তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। এদিকে গতকালে আটক সিজিপির অভিজিৎ দীপকে, আশুতোষ বাঙ্কা এবং সৌরভ দাসকে আজ আদালত মুক্তি দিয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ায় জরুরি অবস্থা জারি হয়েছে। পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে 305 জন আরোহী নিয়ে একটি নৌকাডুবির ঘটনায় 15 জন শিশুসহ 109 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আইআইটি মাদ্রাজে এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামোর উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। প্রধানমন্ত্রী বলেন, এই প্রকল্পগুলি যোগাযোগ ব্যবস্থার উন্নতি, শিল্প বাণিজ্যের প্রসার এবং রাজ্যের যুবকদের কর্মসংস্থানের সুযোগ বাড়াবে।
1: Projects worth 13,000 crore rupees. We are inaugurating many completed projects and laying foundations for new ones. Some will make daily travel easier. Others will strengthen industry and trade. Together, they will create jobs for young people across Tamil Nadu. I congratulate the people of the state on this occasion.
0: এদিন আইআইটি মাদ্রাজে সুদা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারেরও জাতির উদ্দেশ্যে তিনি উৎসর্গ করেন। পাশাপাশি অ্যাসকেমিক স্ট্রোকে আক্রান্ত মানব মস্তিষ্কের একটি বিশেষ অ্যাটলাস সি স্ট্রোক প্রকাশ করেন তিনি। এর আগে প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত চেন্নাই মেট্রো দ্বিতীয় পর্যায়ে পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রায় 15 কিলোমিটার দীর্ঘ এই অংশ রয়েছে 11টি উড়াল মেট্রো স্টেশন। প্রধানমন্ত্রী ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী যৌথভাবে নতুন মেট্রো পরিষেবার সূচনা করেন এবং মেট্রো যাত্রাও করেন। ভারতীয় শেয়ার বাজার থেকে চলতি অক্টোবরে এখনও পর্যন্ত 44,166 কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি পোর্টফোলিও বিনিয়োগকারীরা। অপরিশোধিত তেলের উচ্চ দাম, শক্তিশালী মার্কিন ডলার এবং মার্কিন বন্ডের বর্ধিত সুদ বিনিয়োগকারীদের ওপরও প্রভাব ফেলেছে। তবে প্রাথমিক বাজারে 960 কোটি টাকা বিনিয়োগ এসেছে। অন্যদিকে ঋণপত্রের বাজারে 4,729 কোটি টাকার বিনিয়োগ এসেছে। তবে ফুললি অ্যাক্সেসেবল রুট থেকে 1,921 কোটি এবং ভলান্টারি রিটেনশন রুট থেকে 233 কোটি টাকাও তুলে নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ জানিয়েছে যে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের ঠাকুমার মৃত্যুর খবর পাওয়ার পর পুলিশ আধিকারিকেরা তাকে সেই সংবাদ জানাতে এবং সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদানের প্রস্তাব নিয়ে তার সঙ্গে আজ দেখা করেন। আজ বিকেলে নতুন দিল্লিতে সাংবাদিকদের ডিসিপি নেহা যাদব জানান, আধিকারিকেরা অভিজিৎ দীপককে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি তার বাবা মায়ের সঙ্গে কথা বলতে চান কিনা, তবে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। ডিসিপি যাদব জোর দিয়ে বলেন যে যন্তরমন্তরে প্রস্তাবিত অবস্থান বিক্ষোভের অনুমতি প্রত্যাখ্যান করা হয়েছে কারণ নির্ধারিত নিয়মকানুন অনুসরণ করা হয়নি। তিনি এক্ষেত্রে আইন ও নির্দেশিকা অমান্য করার পূর্ববর্তী ঘটনা এবং বর্তমান নিরাপত্তা ও আইন শৃঙ্খলা পরিস্থিতির কথাও উল্লেখ করেন।
2: आचरण के अनुसार उन्होंने पूर्व में दी गई अंडरटेकिंग्स तथा लॉकल डायरेक्शंस को फॉलो नहीं किया था और इनके द्वारा जुटाई गई भीड़ द्वारा भारी पथराव, आगजनी, हिंसा की गई तथा सरकारी संपत्तियों का भारी नुकसान भी पहुंचाया। निर्धारित प्रक्रिया का पालन न किए जाने के मामलों को ध्यान में रखते हुए जंतर मंतर पर प्रस्तावित धरना प्रदर्शनी की अनुमति नहीं दी गई थी।
0: এদিকে গতকাল আটক সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত আজ মুক্তি দিয়েছে। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী আজ সকালে এই 3 জনকে দিল্লির ক্যান্টনমেন্টের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হয়েছিল। পুলিশ জানিয়েছে 1 বছর সময়কাল পর্যন্ত শান্তি বজায় রাখার শর্তে 50,000 টাকার জামানত বা বন্ড জমা দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়। উত্তর রেলওয়ে ঘোষণা করেছে

0: যে আজ সমস্ত ট্রেন পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলছে। উল্লেখ্য, গতকাল ভোর 4টে থেকে দুপুর 2টোর মধ্যে নতুন দিল্লি ও হযরত নিজামুদ্দিন রেলওয়ে স্টেশনে পৌঁছাতে নির্ধারিত মেল ও এক্সপ্রেস ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছিল রেল কর্তৃপক্ষ। স্নাতক ডিগ্রিধারীদের জন্য ভারতীয় রেলে কাজের সুযোগ। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি বা NTPC পদে মোট 3548টি শূন্য পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। মোট 4টি ভিন্ন পদে কর্মী বেছে নেওয়া হবে। সবচেয়ে বেশি পদ রয়েছে গুডস ট্রেন ম্যানেজার হিসেবে, এর সংখ্যা 2750টি। এছাড়াও সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট পদে 371টি, জুনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট পদে 300টি এবং চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার পদে 127টি আসন রয়েছে। বাণিজ্যিক পরিষেবা, ট্রেন পরিচালনা, হিসাব নিকাশ ও প্রশাসনের মতন গুরুত্বপূর্ণ বিভাগগুলিতে কাজের সুযোগ পাবেন সফল প্রার্থীরা। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে 8ই অক্টোবর। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীরা আগামী 6ই নভেম্বর রাত্রি 11টা 59 মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন জমা দিতে পারবেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সহ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এর ফলে কার্যত প্রাদেশিক সরকারের প্রশাসনিক কার্যক্রম স্থগিত হয়ে গেছে। ওই প্রদেশে সাংবিধানিক শাসন ব্যবস্থা অচল হয়ে পড়ার কারণ দেখিয়ে রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি জরুরি অবস্থার বিধান কার্যকর করেছেন। এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বিশেষ বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অভিযোগ, আইন শৃঙ্খলার অবনতি রোধের প্রচেষ্টা থেকে প্রাদেশিক সরকার ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে সরিয়ে রেখেছে, তাই জরুরি অবস্থা জারির সুপারিশ করা হয়। এই আদেশের ফলে মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী এবং অ্যাডভোকেট জেনারেলকে তাদের পদ ছাড়তে হবে। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং চিকিৎসার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়ে এক প্রতিবাদ মিছিলের আয়োজনের সময়ই এ আদেশ জারি হল। চলতি মাসের শুরুর দিকে লাক্কি মারওয়ার থেকে শুরু হওয়া এই মিছিল খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কয়েকটি জেলার মধ্যে দিয়ে অগ্রসর হয়েছে। ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা পাকিস্তান তেহরিকে ইনসাফ PTI এর প্রধান 73 বছর বয়সী ইমরান খান 2023 সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন। ব্রিটেনের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন। টেলিফোনে শ্রী বার্নহাম ইউক্রেনের প্রতি তাঁর আস্থা প্রকাশ করে বলেন যে মস্কের উপর নিষেধাজ্ঞা আরও কঠোর করা অব্যাহত রাখবে ব্রিটেন। এছাড়াও পরবর্তী আলোচনার জন্য আগামী দিনগুলিতে সরাসরি সাক্ষাতের বিষয়ে দুই নেতা সহমত হয়েছে। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের নতুন রাষ্ট্রপতি নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। তিনি রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি করতে ব্যর্থ হওয়ার জন্য জেলেনস্কির বিরুদ্ধে অভিযোগ আনেন এবং যুক্তরাষ্ট্রে ডিজেলের দাম বৃদ্ধির জন্য তাকে দায়ী করেন। পূর্ব আফ্রিকার দেশ জিবুতির উপকূলে 305 জন আরোহী বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় 15 জন শিশুসহ 109 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM জানিয়েছে। বৃহস্পতিবার রাতে জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। 80 জনের বেশি মানুষ প্রাণে বেঁচে গেলেও অন্তত 116 জন এখনও নিখোঁজ। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে। পাকিস্তানের
0: সহায়তা প্রদানের প্রস্তাব দিয়েছে। খবর শেষ হলো। এরপরে খবর স্থানীয় সংবাদ 7টা 50 মিনিটে।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক।

0: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি মঞ্চাভিনেতা ও চলচ্চিত্র অভিনেতা লোকনাথ দে। তার সঙ্গে কথা বলবেন বৃষ্টিদেব। আজ প্রথম পর্ব।
1: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমাদের সঙ্গে আজ যে অতিথি রয়েছেন তার পরিচয় কিন্তু নানাবিধ। একদিকে তিনি থিয়েটার কর্মী, থিয়েটার অভিনেতা, পর্দাতেও বেশ জনপ্রিয় মুখ এবং একই সঙ্গে চিত্রশিল্পীও বটে। আজকে আমাদের অতিথি অভিনেতা লোকনাথ দে। লোকনাথ দা, আপনাকে স্বাগত।
2: নমস্কার, অনেক ভালো লাগছে আকাশবাণীতে এসে এবং থিয়েটার নিয়ে আলোচনা হবে, একটা আড্ডা হবে, এইটা খুবই ভালো লাগবে আশা করছি আমার।
1: হ্যাঁ, থিয়েটার এবং আপনি তো কোন একটা জায়গা ধরে রাখেননি, আপনি সব জায়গায় দাপিয়ে কাজ করেছেন, তো আমরা সব জায়গাগুলো নিয়েই চেষ্টা করব সবকিছু গল্প শোনার। এই যে আপনি এতগুলো অভিনয় মাধ্যমে কাজ করেছেন, করছেন, তার মধ্যে থেকে নিজেকে কোনটাতে সবচেয়ে বেশি সাবলীল বলে আপনার মনে হয়?
2: এটা একটা খুবই একটা অদ্ভুত প্রশ্ন, এর উত্তরটা হয়তো অদ্ভুতই হবে। মানে সাবলীল বলতে যা বুঝি আমরা, আমার আসলে করতে খুব ভাল লাগে, যে কোনো কাজ করতে ভাল লাগে, শিল্প মাধ্যমের যে কোনো কাজ করতে ভাল লাগে। আমি বেশি দিন থিয়েটার করেছি মানে এই নয় যে থিয়েটারটাই খুব ভাল লাগছে, বা কিছুদিন অন্য যাত্রা করেছি মানে যাত্রাই, আমার সবটা করতে আমি খুব আনন্দ করে করতে আমি পছন্দ করি। যে আমার শিল্প মাধ্যম দিয়ে যা প্রকাশ করার আছে সেটা আমি চেষ্টা করি খুব ভেতর থেকে করার, একটু আনন্দ করে করার। আমি কি করছি সেটা বড় কথা না, আমি যেটা করছি সেটা আনন্দ করছি কিনা। ফলে আমার থিয়েটারটা তো সত্যি সত্যি, আমি তো থিয়েটার আমার একেবারে সে অর্থে প্রেমিকার মতো, এবং প্রেমিকার মতো যার সাথে আমার বিয়ে হয়নি, মানে হয় না, সেই ভালোবাসাটা ওর সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। আর তার সঙ্গে অন্যান্য যে কাজ করছি, মূলত অভিনয় নিয়েই আমি থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি, সেটা তো অবশ্যই, কারণ অভিনয় আমার সব। আমি কোনো মুহূর্ত অভিনয় ছাড়া ভাবতে পারি না, থাকতে পারি না, মানে এইটা নিয়েই আছি। সমস্ত শিল্প মাধ্যমের প্রতি আমার আগ্রহ আছে, চূড়ান্ত আগ্রহ আছে, কিন্তু যেহেতু একটা শিল্প মাধ্যমের সঙ্গে আমি দীর্ঘদিন ধরে লেপটে আছি, ঘর করছি, বলে সেটাকেই আমি মূল আধার ধরি আর কি।
1: মানে সেই আধারটা থিয়েটারকেই আপনি?
2: থিয়েটারকেই, থিয়েটার।
1: আপনার আজকে যে লোকনাথ দে তৈরি হয়েছে তার পেছনে অনেকটা হাত থিয়েটারেরই আছে বলে আপনার মনে হয়?
2: অনেকটা না, পুরোটাই থিয়েটারে। আমি আসলে থিয়েটার বলছি, থিয়েটারের সঙ্গে যাত্রা আছে, সবই তো অভিনয় সংক্রান্ত বিষয়, ফলে পুরোটাই থিয়েটার। আমাকে মানুষ হিসেবে গড়ে তুলেছেই থিয়েটার। মানে আমি থিয়েটার করার আগে একরকম মানুষ ছিলাম, থিয়েটার করার পরবর্তী ক্ষেত্রে আমার আরেক রকম রূপান্তর ঘটেছে, এটা তো আমি নিজেই বুঝতে পারি।
1: একদম মফস্বলের একটা ছোট্ট থিয়েটার দল, সেখান থেকেই আপনার অভিনয়ের যে যাপন সেটা শুরু হয়েছিল, সেইখান থেকে আজকে ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় মুখ আপনি। প্ল্যানিং তো নিশ্চয়ই এটা ছিল না?
2: একেবারেই না, একেবারেই না। মানে আমি প্রথমত কোনোদিনও থিয়েটার করে রোজগার করা যায় এটাই আমার কখনো ভাবনায় ছিল না। আমি যখন মফস্বলে একটা দল আমরা তৈরি করেছিলাম জনজাগরণী বলে হাবড়াতে, তো সেই দলে নিজেদের পয়সা দিয়ে থিয়েটার করা, প্রোডাকশন করা, বিভিন্ন জায়গায় কল শোতে যাওয়া, এই সব কিছু নিজেদের পয়সা জোগাড় করে চাঁদা তুলেই করা হতো। তারপরে সেই সময় কিছু বইপত্র পড়ে জানতে পারলাম গ্রুপ থিয়েটার কি আসলে, গ্রুপ থিয়েটারের উদ্দেশ্য কি, সেই ভাবনা নিয়ে কলকাতায় নোঙর করা। এবার সেইটা করতে গিয়ে থিয়েটার সম্পর্কে একটা বিরাট জগৎ আমার কাছে খুলে যায়, ফলে ওই থিয়েটারের আনন্দেই ভেসে যেতে থাকলাম যে আমি হ্যাঁ যে কাজটা করতে চেয়েছি আমি থিয়েটারে এসে সেই কাজটা করতে পারছি কলকাতাতে, সেইটা। কিন্তু এর বাইরে আর কোনো প্ল্যান ছিল না, আমার প্ল্যান একটাই ছিল যে আজীবন থিয়েটারটা করে যাব, এইটা আমার মূল প্ল্যান ছিল, অন্য মাধ্যমে কাজ করব, কিছু করব, এরকম কোনো প্ল্যান ছিল না।
1: তখন ওই অর্থনৈতিক যে স্বাবলম্বী হওয়া সেইটার ভাবনা আসেনি মাথায়?
2: এসেছে, খুব প্রবলভাবে এসছে, কিন্তু জানি না, মানে থিয়েটার জিতে গেছে, অভিনয়টা জিতে গেছে অর্থনৈতিক সংকটের মধ্যে। ফলে পরবর্তী ক্ষেত্রে আমি কিছু ওই টিউশন টিউশন করে একটা সময় কাটাতাম, যখন যখন দেখতাম খুবই ক্রাইসিস হচ্ছে পরিবারে, মানে আমাদের সংসারে আর কি, তখন কখনো কখনো আমি যাত্রায় চলে গেছি, একটা সময় মিনারভা রেপার্টরিতে থিয়েটারের চাকরি করেছি, এইরকম ভাবে উপার্জন করেছি, কিন্তু একদম কি বলবো একটা স্থির উপার্জন আমার কখনোই হয়নি। সেই চিন্তাটা, সেটা হয়তো পরিবার কিছুটা সাহায্য করেছে বা সহায়তা করেছে, প্রশ্রয় দিয়েছে আমাদের যে অর্থনীতি, একটা সময় আমাদের সচ্ছলতা ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেটা একটু মানে অবস্থানটা নিম্নগামী হয়, কিন্তু তবুও তারা যে পাশে শেষ পর্যন্ত থেকেছিলেন তার জন্য আমি কৃতজ্ঞ। আমার বাবা মা, আমার দাদারা, আমার পরিবার ওই সময় থেকেছিলেন, মানে একটা সময় বুঝেছিলেন যে ছেলে বাউন্ডুল হয়ে গেছে, থিয়েটারটাই করবে, অভিনয় ছাড়া আর কিছু করবে না, ফলে তো ওকে ওর মতোই চলতে দিই। এই যে চলতে দি, এই কথাটা বলা যে খুব সহজ ছিল না সেই সময় দাঁড়িয়ে, সেই জন্য আমি আমার বাবা মা এখন আর তাঁরা নেই, সেটা আমার খুব আফসোস। মানে সেই অর্থে সফলতার যে কোট আনকোট বলা হয় সেই সুযোগটা বা সেই তাদের হয়নি দেখার, সেটাই। ফলে খুব পূর্ব পরিকল্পনা

0: পরিকল্পনা নিয়ে আমি কিছু করিনি আসলে। আমার থিয়েটার করতে আমার আনন্দ লাগে, আমি থিয়েটারটা আমার একটা বেঁচে থাকার একটা অবলম্বন হিসেবেই দেখেছি সবসময়।
1: তারপরে থিয়েটার থেকে আস্তে আস্তে পর্দায় আসা, তো এই জার্নিটা যদি একটু শুনি, কারণ আপনি তো সেই জন্য থিয়েটারে আসেননি যে আমাকে পর্দায় যেতে হবে, তাই মানে এই ধারণাটা খুব অসংলগ্ন হলেও বেশ কিছু মানুষের মনে এটা থেকেই থাকে, কিন্তু আপনি তো থিয়েটারকে থিয়েটার হিসেবেই ভালোবেসেছেন।
0: হ্যাঁ, আসলে এটা একেবারে অ্যাক্সিডেন্ট, মানে আসলে আমি একটু ভয় পেতাম এই যে গ্ল্যামারের জগৎ, তো মানে পর্দা মানে তো একটা গ্ল্যামার, সিলভার স্ক্রিনের যে গ্ল্যামার। আমি একটা মফস্বলের ছেলে, মফস্বলে থিয়েটার করা, তারপর কলকাতা এসে থিয়েটার করছি, আমাদের একটা ছেঁড়া পাঞ্জাবি একটা হাওয়াই চুটি পরে হয়তো রিহার্সালে আসছি যাচ্ছি, ফলে আমাদের একটা গ্রুপ থিয়েটারের অদ্ভুত স্ট্রাকচারও আছে। হ্যাঁ, আর তার উল্টো দিকে বিপ্রতিভে দাঁড়িয়ে আছে আমাদের এই সিলভার স্ক্রিনের একটা গ্ল্যামার, সেটা অনেক চাকচিক্য, তাদের লোকজনের ব্যবহার আচার, তাদের ভাব ভঙ্গি, তাদের জীবনযাপন, সেটা আমি কখনোই পৌঁছতে পারবো না ওখানে, ফলে ওটা আমার কাছে অনেক দূরের একটা বিষয় ছিল। কিন্তু যেটা ঘটনাচক্রে যেটা ঘটে গেছে, যে লকডাউনটা যখন হয় আমাদের, কোভিডের যে সংক্রমণ ঘটে সারা বিশ্ব জুড়ে, তখন আমারই ভাতৃ প্রতিম আর কি অনির্বাণ, আমরা একসময় মিনার্ভা রেপার্টরিতে একসাথে থিয়েটার করতাম, ও একটা কাজ করবে বলে আমাকে জানিয়েছিল যে এরা আমরা একটা কাজ করব। তো সেই কাজটা করার সুবাদে মন্দার বলে ওয়েব সিরিজ আমরা আমি অভিনয় করি আর কি, সেইটা আমি করেছি। আমি জানি না যে ঠিক আছে, তখন তো থিয়েটারগুলো প্রায় বন্ধ হয়ে আছে, আমি তখন প্রচুর ফ্রিল্যান্স থিয়েটার করছি, আমার নিজের দল থিয়েটার ওয়ার্কশপ বাদ দিয়েও অন্যান্য অনেক দলে ফ্রিল্যান্স থিয়েটার করছি মিনার্ভা রেপার্টরি পরবর্তী সময়ে। তখন ওই কাজটা করার পরে আমি জানি যে একটা কাজ করলাম, কিছু পয়সা রোজগার হলো, আমি আবার ব্যাক টু থিয়েটার করব। কিন্তু তারপর দেখলাম একের পর এক কাজ আসতে থাকলো, এবং নাকি সেই কাজটি নাকি ভয়ঙ্কর ভালো কাজ হয়েছে সামগ্রিকভাবে, আমি মন্দারের সামগ্রিক প্রযোজনার কথা বলছি, সেখানে আমার অভিনয় নাকি খুব ইন্টারেস্টিং হয়েছে, সবার ভালো লাগছে, ফলে পরপর অনেকগুলো কাজকে আসতে শুরু করলো। এবং থিয়েটারের কাজগুলো তখনও যেহেতু আনলক বা ওই স্বাভাবিক হয়নি আমাদের থিয়েটারের পরিমণ্ডল লকডাউনের এই করাল থাবা থেকে, ফলত আমি ওই কাজগুলো করতে থাকলাম তখন, এবং দেখলাম একটু রোজগারও হচ্ছে, মানে ঠিক আছে তাহলে হোক। এইটাই ট্রানজিশন পয়েন্ট আমার জীবনে, মানে আমি যে খুব ক্যামেরার কাজ তখন জানি বা ফিল্ম কি কিভাবে শুট হয়, লাইটস কি, এগুলো আমি কিচ্ছু আমার আইডিয়া ছিল না, আমি আমার ইনটিউশন দিয়ে আমার অভিনয় সত্তা দিয়ে আমি কাজগুলো করে গেছি। আমি জানি যে পর্দার মাপ অনেক কম হয়, কিন্তু সেগুলো যে কোনো কারণেই হোক ক্লিক করে গেছে। এই ট্রানজিশন পিরিয়ডটা হচ্ছে লকডাউনে মন্দার করা, তার আগে আমি ছোটোখাটো কয়েকটা কাজ নিশ্চয়ই করেছি, ক্যামেরার কাজ বা পর্দার কাজ করেছি, সেগুলোই আমার রিহার্সাল যদি না থাকতো তাহলেই আমি এগুলো করতে পারতাম। মানে আমার কাছে কন্ডিশনই ছিল থিয়েটারের রিহার্সাল আমি বাঙ্ক করবো না, আমি থিয়েটারের রিহার্সাল মিস করে কোনো শুটিং বাই করবো না, ফলে আমার করতেও হয়নি। ওই সুযোগ সুবিধা যখন হয়েছে তখন একদিন বা দুদিন বোধহয় আমার খুব অসুবিধায় পড়ে গেছিলাম, আমি রিহার্সালে পৌঁছতে পারিনি, পারলেও বোধহয় অনেক দেরি করে পৌঁছেছিলাম, ফলে ওখান থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছিলাম ওই একটাই কারণে যে রিহার্সাল বা শো এইগুলো ক্যান্সেল হলে খুব বিপদে পড়ে যাবো আমি নিজেই। ট্রানজিশন পয়েন্ট হচ্ছে মন্দার, মন্দার থেকে তারপর তো একাধিক কাজ করেছি, মানে সেই সুযোগটা হয়েছে।
1: হ্যাঁ, মানে এখন তো প্রায় যে কোনো সিরিজ বা সিনেমাতে আপনার মুখ বা আপনার অভিনয় চোখে পড়ছে। এই যে কলকাতায় এসে বিভিন্ন বড় দল মিনার্ভা রেপার্টরির অংশ হওয়া, বেশ কিছু গুণী নির্দেশক গুণী সহ অভিনেতাদের সঙ্গে কাজ করেছেন, তারপরে আর কখনো সেই মফস্বলের দলে ফিরে যাওয়ার কথা ভাবেননি বা ফিরে যাওয়া হয়নি পুরোপুরি নয়, বা কখনো একবার ঘুরে আসা সেটা?
0: হ্যাঁ, আসলে মফস্বলের যে দলটি আমরা করতাম সেখানে আমার মানে কিছু মতানৈক্য তৈরি হয়েছিল, আমাদের কিছু ক্রিয়েটিভ ডিফারেন্স তৈরি হয়েছিল যে আমরা থিয়েটারটা আসলে কি করে করব। সেই আমি চেয়েছিলাম, আমি 97 সালে আমাদের দলটা তৈরি হয় জনজাগরণী, এবং আমি 2000 সালেই সম্ভবত বেরিয়ে আসি ওখান থেকে। গোড়া থেকে আমার মাথায় পোকাটা এসেছিলাম সর্বক্ষণ থিয়েটারটাই করবো, মানে সেটা আমাকে জনজাগরণই আমাকে সেই উৎসাহটা হয়তো দিয়েছিল, কিন্তু তার ব্যাপ্তি বা তার প্রসারতা বা তার যে সর্বক্ষণের একটা ভাবনা চিন্তা থিয়েটার নিয়ে, তার নানান ওয়ার্কশপ হওয়া, থিয়েটারের কাজ শেখা, সেটা কোথাও একটা জায়গায় আমার কাছে মনে হচ্ছিল একটু ঘাটতি রয়েছে। তা সেটা নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করেছি, তর্ক বিতর্ক করেছি, আলটিমেটলি আমি বুঝেছি যে সত্যি সত্যি আমরা মফস্বলের যে দলগুলো তাদের তো অনেকগুলো ব্যারিয়ার থাকে, তারা অনেক অফিস করে আসে, স্কুল কলেজ করে আসে, তাদের পক্ষে অতটা সম্ভব হয়নি। কিন্তু আমার মনের যে খিদেটা ছিল তখন যে আমি সামগ্রিকভাবে অনেক বড় করে থিয়েটারকে দেখতে চাই, বুঝতে চাই, জানতে চাই, ক্রিয়েটিভ ডিফারেন্স থেকে আমি ওখান থেকে নিজেকে উইথড্র করে তারপরে আমাদের থিয়েটার ওয়ার্কশপ জয়েন করি। কিন্তু তার পরবর্তী ক্ষেত্রে তারা আমার সবাই বন্ধু এখনো, তারা থিয়েটার কলে আমি দেখতে যাই, অনুষ্ঠান আমন্ত্রণ জানালে নিশ্চিতভাবেই যাই, আমরা হয়তো একসঙ্গে খাওয়া দাওয়া করি, সেটা একটা অন্য ব্যাপার। মানে কিন্তু সেখানে গিয়ে না, তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছে আমার ওই দলে গিয়ে একটা কোনো ডিরেকশনের কাজ করি, সেই বন্ধুত্বপূর্ণ সদ্ভাব তো আছেই, মানে যে ডিরেক্টর তখন ছিলেন সেই ডিরেক্টর এখন ওই দলে নেই, তিনি আবার আরেকটা অন্য দল করেছেন, সেটাও ঠিক। কিন্তু আমার অনেক পুরনো বন্ধু বান্ধব এখনো আছে, তাদের অনুষ্ঠান হলে, বাৎসরিক অনুষ্ঠান হলে বা কোনো অনুষ্ঠান নাটকের শো হলে আমাকে আমন্ত্রণ জানায়, আমি সময় সুযোগ পেলেই যাই। এবং আমার বন্ধু মহলের একটা বড় অংশ হচ্ছে ওই দলের সঙ্গে তারা এখনো কাজ করে, যুক্ত আছেন।

0: আমার তো একটু শিকড়ের দিকে টান আছে, হয়তো আমি কখনো ফিরে গেলাম হাবড়ায়, তখন দেখা গেল আমরা আবার সবাই একসাথে কাজ করছি, সেটাও হতে পারে, মানে সেটা হু নোজ আর কি।
1: মোটামুটি কতগুলো দলে বেশ অনেক দিন ধরে আপনি কাজ করেছেন থিয়েটারে?
0: আমি জনজাগরণীতে 3 বছর আমরা একদম প্রাথমিক স্তরে যে কাজগুলো করেছিলাম, তারপর কলকাতায় আসার পর আমি থিয়েটার ওয়ার্কশপে একদম 2000-2001 থেকে 2020 লকডাউনের আগে পর্যন্ত বা লকডাউন পর্যন্ত ওটা টানা আমি করেছি। মাঝখানে আমি যাত্রা করেছিলাম 2 বছর, 2 সিজন মিনার্ভা রেপারেটরি 3 বছর, কিন্তু তখন আমি দলের কর্মকাণ্ডের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত ছিলাম। আমি দলের সেক্রেটারি হিসেবে কাজ করেছি প্রায় 4-5 বছর এবং দলের অন্যান্য কাজে। এছাড়া এর বাইরে যেসব ফ্রিল্যান্স কাজ করেছিলাম, মানে দলে থাকতে থাকতেই আমি করেছিলাম, সে সুযোগ আমাকে আমার শ্রদ্ধেয় শিক্ষক অশোক মুখোপাধ্যায় দিয়েছিলেন, বিশেষ করে মিনার্ভা রেপার্টরি পরবর্তী সময়। সেখানে আমি অনেক দলেই, মানে সেগুলো নিয়মিত নয়, তো তার প্রযোজনা ভিত্তিক ভাবে আমাকে যখন আমন্ত্রণ জানানো হয়েছে সেটা করেছি অনেকগুলো দলেই। সেখানে ব্রাত্যদা আছে, কৌশিক সেন আছে, দেবেশ চট্টোপাধ্যায় আছে, অঞ্জন দত্ত আছে, অসংখ্য দলে কাজ করেছি, অসংখ্য। কমলেশ্বর মুখোপাধ্যায়ের সঙ্গে রিসেন্ট কাজ করছি, মানে আমার সৌভাগ্য হয়েছে যে যে সমস্ত প্রখ্যাত এবং গুণী নির্দেশক বাংলা থিয়েটারে আছেন তাদের প্রায় প্রত্যেকের সঙ্গে কাজ করার সুযোগ ঘটেছে, সেটা আমি নিজেকে খুব, মানে কি বলবো, সৌভাগ্যবানই মনে করি। আসলে কাজ করাটা বিষয়, নাম্বারটা কোনো ব্যাপার না, আমি এতগুলো ডিরেক্টরের সঙ্গে কাজ করা মানে আমি নিজেকে এনরিচ করছি, আমি অনেক রকম ধারা বুঝতে পারছি। মানে এই এতগুলো নাম বললাম, তার মধ্যে অজ্ঞ দত্তের সঙ্গে যখন কাজ করছি একটা ডিফারেন্ট ধারায় আমি থিয়েটারকে শিখছি, নতুন করে একটা যাপন করছি। এক একজনের কাজের ধারা, তো একটা সুমন মুখোপাধ্যায়ের কথা বলতে হয় যে সুমন দার সাথে যখন কাজ করছি নতুন, প্রথমবারই হয়তো সুমন দার সাথে করছি, বিপ্লব বন্দ্যোপাধ্যায়ের সাথে করছি, ফলে প্রত্যেকের একটা আলাদা সিগনেচার টিউন আছে, সেগুলো ধরা, তার সঙ্গে ইন্টারাক্ট করা, সেই প্রযোজনা নিজেকে নিয়োজিত করা, সেগুলো আমি একজন থিয়েটারের ছাত্র হিসেবে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছিল আমার জীবনে শিক্ষার ক্ষেত্রে, এগুলোই হয়েছিল। তারপরে তো ঠিক আছে, ভালো শো হয়েছে, অনেক বড় বড় প্রোডাকশন হয়েছে, সেটা তো ভালো মন্দ দিক আছেই। অনেকগুলো শিক্ষক, ভালো শিক্ষকের মধ্যে পড়লে হয় না, একটা খুব খারাপ ছাত্র একটা অনেক কিছু শিখে যেতে পারে, তো আমার ক্ষেত্রে তাই হয়েছিল। আমি ছাত্র হিসেবে যেহেতু থিয়েটারে থাকি, ফলে আমার এই সুযোগগুলো ঘটেছিল। আমি আমার থিয়েটার ওয়ার্কশপ অশোক মুখোপাধ্যায় ব্যতী রেখেও এতগুলো ইয়াং কন্টেম্পোরারি, ইভেন পরবর্তী ক্ষেত্রে জয়রাজ টয়রাজ সবার সঙ্গে, ইয়াং ছেলেদের মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ ঘটেছিল, তাতে আমার একজন ছাত্র হিসেবে খুবই আমি লাভবান হয়েছি আর কি।
1: এটাতে যেমন একটা লাভ হয় যে বিভিন্ন, মানে থিয়েটারের তো অনেক নির্দেশকেরই এক একটা আলাদা ঘরানা থাকে, তাদের আলাদা ট্রেনিং, আলাদা রকমের মেন্টরশিপ থাকে, সেটা যেমন অ্যাক্টরকে হেল্প করে অনেক রকম ভাবে তাকে এক্সপ্লোর করতে সাহায্য করে, তেমনি যখন আপনি ফ্রিল্যান্সিং করছেন, হয়তো সকালে কোনো একটা নির্দেশকের কাছে গিয়ে এক ধরনের কাজ করলেন, সন্ধ্যাবেলা হয়তো আরেকজনের অন্য কোনো দলে অন্য কোনো নির্দেশকের সঙ্গে কাজ করতে হচ্ছে। এবার হতেই পারে যে তাদের দুজনের প্রসেসটা কমপ্লিটলি ডিফারেন্ট, তো এই মুহূর্তে দাঁড়িয়ে ওই ঠিক কয়েক ঘন্টার গ্যাপে নিজেকে তো বদলাতেও হয়, নতুনটা অ্যাকসেপ্ট করার জন্য।
0: একেবারেই ঠিক, আসলে এগুলো মানে থিয়েটারের কাজ করতে অনেক রকম প্রসেস আছে, তো অনেক গেমসও আছে, মানে আমরা বলি যে ওয়ার্কশপ করি আমরা, নানা রকম গেমস হই, সেখানে ওই সুইচ অফ সুইচ অন এই বিষয়টাও না ওই ট্রেনিং প্রসেসের মধ্যে চলে আসে। মানে আমার খুব সৌভাগ্য হয়েছিল, আমি সঙ্গীত নাটক একাডেমির একটা রেসিডেন্সিয়াল ওয়ার্কশপ করার সুযোগ পেয়েছিলাম, সেটা একটা দীর্ঘ দিনের, সেখানে থিয়েটারের নানান রকম দিক নিয়ে আলোচনা, মানে তার প্র্যাকটিস, বিবিধ ধারার যত থিয়েটারের যত দিক আছে সেগুলো নিয়ে, সেখানে রতন থিয়াম, পানিক্কারজি সবাই ছিলেন ওখানে ফ্যাকাল্টি হিসেবে। তো এই যে একটা জায়গা থেকে একটা জায়গায় শিফট করা, এটাও একটা প্রসেস, মানে তুমি তো, এমনও তো হতে পারে যে নাটকের একটা সিনে তুমি একরকম পার্ট করছো, ঠিক পরের সিনটায় তোমাকে ক্যারেক্টারটা পাল্টে গেছে, সেটাও তো এক ধরনের সুইচ ওভার। ফলে আমি যখন একজন ডিরেক্টরের সাথে কাজ করছি, আমি তখন এই স্ট্রাকচারের মধ্যে ঢোকার চেষ্টা করছি, তার এলিমেন্টসগুলো আমার চারিদিকে তখন ঘুরপাক খাচ্ছে, আমি জানি যে এই লোকটা এইটা চাইছে, এই লোকের ভয়েস প্রজেকশন এইরকম চাইছেন, উনি এই তারে বাঁধতে চাইছেন, সেইটা আমার কাছে একটা অঙ্কের মতন, একটা নতুন অঙ্ক। আবার যখন আমি অন্য একজন ডিরেক্টর, সেটা আরেক থিওরি, ফলে এই একটা অঙ্ক থেকে আরেকটা অঙ্কে যাওয়া, যদি থিওরিগুলি আমার মাথায় ঠিকঠিক করে বসে থাকে, তাহলে খুব একটা সমস্যা আমার অন্তত হয়নি।
1: মানে মূল বিষয় হচ্ছে ব্রেন আর মনের জানলা দুটোকে
0: খোলা রাখতে হবে এবং সেটাকে ফ্লেক্সিবল রাখতে হবে। মানে এমন তো হয়েছে, আমি রিহার্সাল করেছি সকালে একটা, দুপুরে একটা, পরে একটা, অন্য নাটকের শো করেছি, এরকম তো আমাদের, মানে আমি তো একটার সময় যখন পর্দার কাজ করিনি, তার আগে তো আমি 24 ঘন্টা থিয়েটার করতাম, পর্দার কাজে তো আসলে সবাই ব্যস্ত বলে, অবশ্য প্রচুর কাজ করছি বলে, কিন্তু আমার ব্যস্ততা ছিল থিয়েটারের সময়কার, মানে আমি 24 ঘন্টা থিয়েটারটার মধ্যে থাকতাম, মানে সেক্রেটারির কাজ হিসেবে বলছি, দলের কাগজপত্র দিল্লিতে পাঠানোর থেকে শুরু করে অ্যাসিস্ট করা স্যারকে, সেট বানানো, নিজের অভিনয় করা, স্ক্রিপ্ট টাইপ করা, এই সব কাজগুলো আমাদেরই করতে হতো, আর সেগুলো আমি করতে খুব পছন্দ করতাম বলে, ফলে আমার ওই 24 ঘন্টা আমার থিয়েটারে ছিল, যে কারণে আমার এত থিয়েটার নিয়ে আমি এত খুব দুর্বল হয়ে পড়ি সব যে কোনো জায়গায়। ফলে ওই চর্চাটাই ওই রকম ছিল যে আমার শিফট করতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়।
1: এই শিফটিং, এই ফ্লেক্সিবিলিটিটা তো মানে মানুষ হিসেবেও একজনকে বেশ অনেকটা

0: করতে পারে, এই যে অন্য কোনো মতামতকে খুব সাবলীল ভাবে সহনশীলতার সাথে গ্রহণ করতে পারা, সেটাও মনে হয় মানুষ হিসেবেও থিয়েটার একটা মানুষকে অনেক বেশি সমৃদ্ধ করে তোলে, এই যে আলাদা আলাদা নির্দেশকের যে মেন্টরশিপ গুলোকে অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে।
1: আমাদের থিয়েটারের প্রথম আশা তো একটা হচ্ছে ভালো লাগা থেকে, আর একটা আসার কারণ হচ্ছে যে ভালো মানুষ হওয়ার তাগিদে। মানে থিয়েটার আমাদের সত্যি সত্যি একটা পূর্ণতা দেয়, মানে আমার সেটা মনে হয়েছে এবং অনেকেরই তাই, হয়তো আমার সঙ্গে একমত হবেন, যে থিয়েটার আসলে তো মানুষের কথাই বলে। মানে মূলত আমি যে গ্রুপ থিয়েটারের কথা বলছি, থিয়েটার তো মানুষের কথা বলে, অনেক মানুষের বিভিন্ন সূক্ষ্ম আবেদন, অনুভূতি, আবেগ, এগুলো নিয়েই তো কাজ কারবার হয়। ফলে এত ধরনের টেক্সট, এত ধরনের মানুষকে আমরা একটা মলাটের মধ্যে পাই, সেটা নিজেরা পারফর্ম করি, ফলে ওই মানুষগুলোর যন্ত্রণা, আনন্দ, সুখ এবং সামাজিক অবস্থান, পারিবারিক অবস্থান, এই সবটা একটা মানুষকে এনরিচ করতে করতে যায় এবং অনেক ভুলগুলোকে চিহ্নিত করতে করতে যায়, কোনটা ভুল কোনটা ঠিক এগুলো চিনতে শেখায় থিয়েটার আমাদের। হ্যাঁ, আমাদের কি হয়, অন্য লোকে কি চিনতে পারে না, নিশ্চিতভাবে জানে, কিন্তু আমরা এক বজ্ঞা হয়ে যাই। মানে আমরা সাধা এখন যে মিডিয়ার যে প্রভাব আমরা যারা দেখি দেখি, সেটা আমাকে এক বজ্ঞা হতে শেখায়। থিয়েটার আমাকে দ্বন্দ্বে ফেলে, যে তর্ক বিতর্কে উৎসাহ দেয়, সেইটা থিয়েটার দেয়। ফলে মানুষ হিসেবে তুমি তোমাকে, তার জন্য খুব যন্ত্রণা আছে, কষ্ট আছে তার জন্য, কিন্তু তোমাকে সবসময় একটা সূক্ষ্ম তারের মধ্যে দিয়ে হাঁটতে হয় যে তুমি কোনটা ঠিক, ওটা তুমি সবসময় তুমি ঠিক করতে পারো না, তোমাকে ডিসাইড করতে হবে যে এক বজ্ঞা হয়ে লাভ নেই, মানে তুমি ওটাকে বিচার করো। যতক্ষণ না তোমার কাছে একটা নির্দিষ্ট প্রমাণ বা নির্দিষ্ট কিছু তথ্য আসছে, তার ভিত্তিতে, সামগ্রিকতার ভিত্তিতে সেটা জাজমেন্ট করার, এই যে জাজমেন্ট করতে হয় একটা জিনিসে, সেটা থিয়েটারই শেখায়। সর্বক্ষেত্রেই, সম্পর্কের ক্ষেত্রে বলছি, পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সম্পর্কের কথা বলছি, বৃহত্তর পৃথিবীর কথা বলছি, সব ক্ষেত্রেই প্রথমেই জাজমেন্টাল হয়ে যাওয়াটা ঠিক হয় না, তুমি তার সঙ্গে তর্ক করো। তর্ক মানে সদর্থক অর্থে বলছি, যে তুমি তার সঙ্গে মোকাবেলা করো, যে তার কথা শোনো, আমার কথা বলো, এই কথোপকথনের মধ্য দিয়ে, ডায়ালগের মধ্য দিয়ে একটা কিছু হয়তো বেরিয়ে আসবে, সেটা হয়তো অমোক সত্য নয়, সেটা হয়তো সত্যের কাছাকাছি, সেটা হয়তো কেউ ভুল প্রমাণিত করতে, আবার তর্ক শুরু হবে, আবার আলোচনা শুরু হবে। ফলে থিয়েটার এইটা শেখায় যে তুমি সবসময় নিজেকে সচল রাখো, সম্মুখীন হও, মানে মুখোমুখি দাঁড়িয়ে প্রশ্ন করো। এই প্রশ্ন করাটা থিয়েটারে খুব একটা গুরুত্বপূর্ণ, এবং প্রশ্ন করলে আমি দেখেছি স্বস্তি পাওয়া যায়। মানে এখন যদি আমি একটা কারো পক্ষ হয়ে শুধু কথা বলতে থাকি, সেটার একটা অন্য মানে হয়, কিন্তু আমি যদি একটা নির্দিষ্ট সত্যের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করি, তার একটা অন্য মানে তৈরি হয়।
0: হ্যাঁ, তর্কের মানে তো শুধু জেতা বা হারার জন্য নয়, একদমই সেটা
1: নয়, বলে সেটা ভাবে বিতর্ক সভা তো আগে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হতো। হ্যাঁ, বিতর্ক সভা, সেখানে তর্ক হচ্ছে এক পক্ষ আরেক পক্ষ, পরক আরেকজন বলছে পক্ষে বিপক্ষে, দিস ইজ খুব ইন্টারেস্টিং।
0: হ্যাঁ, মানে নিজের জ্ঞানটাকেও অ্যাকচুয়ালি পরীক্ষা করা,
1: একদমই
0: তর্ক মানে সেটাই। তো থিয়েটারের তো বেশ একটা বড় জার্নি আপনার আছে, তার মধ্যে থেকে অনেক জায়গায় কাজ করেছেন, অনেকের থেকে নানান ভাবে শিখেছেন। আপনার প্রথম পর্দায় কাজ কোনটা? মন্দারের কথা আপনি বললেন, তার আগে
1: আসলে তখন না শুধু করার জন্য করেছি, কিন্তু তবু আমার যতটুকু স্মরণে আছে, মানে ওই সময়কালটা তো তখন আমি মনে রাখার চেষ্টা করিনি আসলে, মানে সুযোগ পেয়েছি চলে করে আবার ঢুকে পড়েছি। সময়কালটার হিসেবে যদি বলা যায়, একটা বেরিয়ে আসা বলে আমি একটা টেলিফিল্ম করেছিলাম, রবীন্দ্র দাস বলে একজন ডিরেক্টর ছিলেন, সেটা আমারই বন্ধুরা সব অভিনয় করেছিলেন তাতে, সেই একটা টেলিফিল্ম করেছি নির্দেশনায়, ওইটা আমার মনে পড়ছে, সালটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আর ছবি যদি বলা হয় তাহলে আমি হার্বার্ট বলে একটি ছবি, সুমন মুখোপাধ্যায়ের একটি ছবি, তাতে একটা ছোট্ট পার্ট করেছিলাম। 11 বলে একটা ছবি, অরুণ রায়ের ছবি, তাতেও একটা ছোট পার্ট করেছিলাম। এবার কোনটা আগে কোনটা পরে সেটা একটু তথ্য নিয়ে বলতে হবে। হ্যাঁ, মানে এই তিনটে কাজ আমার প্রথম দিকের কাজ, টেলিফিল্মটা প্রথম, তারপরে ছবি হিসেবে যদি বলা হয় হার্বার্ট আর ওই 11, সম্ভবত হার্বার্টই হবে।
0: হার্বার্টও তো মানে সেই সময় যারা একদম থিয়েটার করছেন তারা সবাই মিলে,
1: ছবি হিসেবেও সেটা একটা অন্যরকম একটা
0: ক্লাসিক।
1: ফলে ওইখানে একটা ছোট্ট পার্ট করেছিলাম, সেটা ভয়েসটাও আমার ছিল না, কিন্তু হয় না, পর্দায় আমাকে প্রথম দেখা গেছে, নিজের জামা পরে শ্যুট করেছিলাম, সেটাও মনে আছে। তো যাই হোক, ওই রকম আর 11 বলে যে ছবিটা, এই দুটো আমার। তারপর আর খুবই নগণ্য কাজ করেছি, ছোট ছোট ছোট ছোট কতগুলো কাজ হয়তো করেছি।
0: তারপরে এখন একদম কোমর বেঁধে পর্দাতে
1: অভিনয়, জানি না কোমর বেঁধে কিনা, কিন্তু কেউ, হ্যাঁ মানে একটু ডাকলে ডাকলে যদি সব ঠিকঠাক থাকে করি আর কি। আসলে আমার অভিনয় করতে এত ভালো লাগে না, মানে শুধু ফিল্ম বলে নয়,
0: সেটা যে প্ল্যাটফর্মে,
1: যে কোনো প্ল্যাটফর্মেই হোক না কেন, মানে আমি তো এখনো দুটো থিয়েটার ধরো আমাদের চলছে, সেটা তো থিয়েটার, সুযোগ পেলেই তোমার থিয়েটারে চলে আসা আর কি। আমার অভিনয় করতে আমি খুবই স্বস্তি পাই, মানে ভালো লাগে, আরাম পাই আর কি, মানে আর কিছু তো পাই না।
0: এটা এখন একের পর এক কাজ আছে আপনার হাতে, আপনার সব থেকে পছন্দের কাজ, মানে সেটা নিজের করতে খুব ভালো লেগেছে বা নিজের কাছে চ্যালেঞ্জিং মনে হয়েছে বা নিজে করে খুব স্বস্তি পেয়েছেন, এরকম কোনো কাজ আছে?
1: সেটা কোথাকার?
0: পর্দাতেও হতে পারে।

0: থিয়েটার, আপনি আলাদা করেও দুটো বলতে পারেন বা দুটো মিলিয়েও যদি একটা মনে হয় সেরকমও বলতে পারেন।
1: না, আসলে ওই যে আমি বললাম, আমি যে কোনো অভিনয়ের কাজ করলে খুব আনন্দ করে করতে ভালোবাসি, ফলত যে চরিত্রই পাই না কেন আমি প্রায় একই রকম ভাবে তার মধ্যে ডাইভ দিই আর কি। তবে হ্যাঁ, সবকিছুরই তো একটা হয় না, করতে ভালো লাগে যেটা তুমি প্রশ্ন করলে, সেটা আমার মনে আছে যে অনেক নাটকে এরকম হয়েছে, কিন্তু যুদ্ধ পরিস্থিতি বলে আমি থিয়েটার ওয়ার্কশপে একটা নাটক করতাম, নবারুণ ভট্টাচার্যের লেখা একটা গল্প থেকে অশোকবাবুরই নাট্যরূপ দেওয়া, সেইটা মানে আমি তখন থিয়েটার ওয়ার্কশপে শুরুর দিক বলতে গেলে, না শুরুর দিক না, অনেকটা দিনই হয়েছে, কিন্তু অত বড় মাপের পাঠ আমি পাইনি তখন। তো অশোকবাবু যেদিন প্রথম নাট্য পাঠ করেন, তো নাটকের চরিত্র নির্বাচন করা হয়তো কে কোন পাঠটা করবে, তখন সব পাঠ বলার পরেও দেখলাম আমার কোনো পাঠ নেই, শুধু একমাত্র যে পাঠটা প্রোটাগনিস্ট সেই পাঠটা বাকি আছে, আমি জানি দলের কোনো সিনিয়র বা স্যার অশোকবাবু নিজেই হয়তো করবেন, কারণ একটা বৃদ্ধের পাঠটাই বাকি আছে, বৃদ্ধ মানে 60 বছর এরকম একটা হবে। তাই বলে এই নাটকেও পাঠ পেলাম না, মানে এটা হয় না
0: প্রথম দিকে তো তখন খুব মনে হয়,
1: তার আগে নাটক করেছি কিন্তু এই নাটকটা একটা পাঠ পাওয়া হয়েছিলাম, এই আকাঙ্ক্ষা তো থাকে যে কোনো মানুষেরই। তারপর আমাকে হঠাৎ করে শেষ পর্যন্ত রণজয়ের পাঠটি করবে হচ্ছে লোকনাথ, এইটা বলার পর আমার এখনো গায়ের শিহরণ হচ্ছে, আমি একটু অবাকই হয়ে গেছিলাম, মানে এই পাঠটা আমাকে মানে একটা খুবই জটিল কঠিন একটা নকশালাইট অ্যাসাইলামে থাকা একজন মানুষের পাঠ সেই পাঠটা, এবং সত্যি সেই পাঠটার মধ্যে অনেক লেয়ার ছিল, অনেক রকম ভাবনা চরিত্র এবং তার হিস্ট্রি পলিটিক্যাল এবং অন্যান্য সামাজিক সম্পর্ক নিয়ে, সেই পাঠটা করে সত্যি আমার ফিজিক্যালি আমি খুব যন্ত্রণা বোধ করতাম শোয়ের পরে, কিন্তু ওইটা করে আমি খুবই আরাম পেয়েছি, ভীষণ আরাম পেয়েছি ওই পাঠটা করে, মানে রিমার্কেবল, মানে আমার শারীরিক খুব কষ্ট হতো সেটা, মেন্টালিও খুব প্রেশার হতো, কিন্তু ওই পাঠটা করে আমি খুবই মানে উত্তেজিত হয়ে পড়েছিলাম, এবং আমার প্রিয় চরিত্রের মধ্যে রণজয় একটি চরিত্র আছে, এটা হচ্ছে আমি থিয়েটারের কথা বললাম। আর পর্দার জগৎ বা ওটিটি বা এই ধরনের ক্যামেরার সামনে যেগুলো, সেগুলো না অনেকগুলো হয়েছে, মানে অনেকগুলো তো জনপ্রিয় হয়েছে সেটা তো আলাদা কথা, তার মধ্যে মন্দারকে বলতেই হয় না, মন্দার আমি যখন করেছি তখন খুব স্বাভাবিকভাবেই করেছি, আমি ওটা খুব একটা কি হবে না হবে না জেনে আমি জানি, এরপরে আমি থিয়েটারে ঢুকবো যেহেতু প্রথম একটা কাজ, ও বলেছি আমি আমার মতন করে চলে এসেছি, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমি যখন আমার কাজটা, আমি মূলত নিজের কাজ খুব একটা দেখিও না, মানে এই ওটিটি হোক বা ছবি হোক খুব বেশি যে আমি দেখেওছি তা নয়, কিন্তু মন্দারের কাজটা সবাই যখন ভালো বলছে আমি বলছি আমি তো এখনো দেখিনি, তখন দেখে আমার একজন দর্শক হিসেবে মনে হচ্ছিল যে না কাজটা একটা অদ্ভুত ধরনের হচ্ছে, মানে আর আমরা যে ধরনের এখন রিয়েলিস্টিক অ্যাক্টিং এর দিকে অ্যাপ্রোচ করছে এখন, সেইটা যেন সত্যি সত্যি মনে হচ্ছে চরিত্রগুলোকে, এইটা আমার মন্দারের ফলে ওই চরিত্রটা আমার খুব প্রিয় চরিত্র। আরেকটি চরিত্র আছে যেটা খুব স্বল্প প্রেজেন্স ছিল, সেটা হচ্ছে কবিতা, মানে ইন্দ্রনীল রায়চৌধুরীর ছোটলোক বলে একটা সিরিজে একটি কেয়ারটেকারের একটা পার্ট ছিল, সেই পার্টটা আমার করতে খুব ভালো লেগেছিল, ভীষণ একটা সাবডিউ একটা ক্যারেক্টার, সেটা করতে খুব ভালো লেগেছিল। আরো অনেক চরিত্র আছে যেগুলো, যেমন ব্যোমকেশ হত্যামঞ্চে আমি একটা অদ্ভুত পাঠ করেছিলাম, অরিন্দম শীল তার নির্দেশক ছিলেন, সেটা করে খুব মজা পেয়েছিলাম। ফলে যদি বলতে হয় রণজয় আর এদিকে মন্দারের ওই চরিত্রটা, ছোট লোকের চরিত্র, এই তিনটে চরিত্র তুমি রাখতে পারো আর কি, এগুলো বলা খুব কঠিন, ডিফিকাল্ট আসলে, হ্যাঁ খুবই ডিফিকাল্ট।
0: এই যে আপনি বলেন যে কাজটা হয়ে যাওয়ার পর, মূলত পর্দার কাজ হয়ে যাওয়ার পর সেটা আর আপনি দেখেন না, এটার কারণটা কি?
1: দেখি না মানে প্রথম কথা আমার কোনো ওটিটি টোটিটি নেই, ঠিক আছে, এখন রিসেন্ট হয়েছে, হ্যাঁ আমার প্রথম কথা ওটা নেই, আর আমি শুটিংয়ের সময় যেমন মনিটারে খুব একটা দেখি না, মানে আমার মনে হয়েছে যে যেটুকু আমার কাছে সত্য সেটুকু আমি দিয়ে দিয়েছি, এবার খারাপ হলে এডিটার কেটে বাদ দিয়ে দেবে, ভালো হলে লোকের ভালো আছে, কারণ ওই যে একটু লাইটটা নিয়ে আমি ওর মধ্যে আসি না, আর একটু অ্যাঙ্গেলটা এই কর এই প্রোফাইল কর, আমাকে প্রথমে যে স্ট্রাকচারটা বলে দেবে আর ক্যারেক্টারটা আমি যা বুঝি সেটুকু ডেলিভারি করাই আমার কাজ, তারপরে ওই যেটা বললাম আমার কাছে যেহেতু ওইসব নেই খুব বেশি, আর আমি টিভি দেখাতে খুব একটা বিশ্বাস করি না, মানে খুব টিভিটি দেখি না আসলে, হ্যাঁ তো যেটুকু যেটুকু এখন মোবাইলে আসে টাসে সেগুলো দেখেছি, বন্ধু বান্ধব কিছু আমাকে পাঠাতো তখন ভালো ছবি ভালো সিনেমা, সেগুলো আমি ওই সূত্রে দেখেছি, কিন্তু আমার কাজ দেখে যে দেখতেই হবে দেখেছি সেটা প্রথম দিকে তো হতোই না, এখন একটু দেখি কারণ আমাকে এখন তো রোজগার করতে হয়, তো হ্যাঁ দেখি তো ভালো করেছি কিনা, পরের কাজ ডাকবে কি, এরকম আমি মজা করে বলছি, এখন দেখি খুঁটিয়ে, কারণ আমার দেখে এখন বুঝতে পারি যে দেখলে কি হয়, দেখে নিজের ভুলটা বোঝা যায়, মানে অনেক কিছু তো আমি তো এই জার্নিটা আমার পুরো শিক্ষণ অভিসের কাজ চলছে, মানে পর্দার যে কাজটা সেটা আমি কিচ্ছু জানি না, না টেকনিক্যাল দিক না লাইটস এর দিক না ক্যামেরা কিছু জানি না, এখন আমি দেখি ওই কারণে প্রথম দিকে খুব একটা দেখতাম না, এখন দেখার চেষ্টা করি যে আমার ভুলগুলো কি হচ্ছে সেগুলো আমি এখন রেকটিফাই করার চেষ্টা করি, যে হ্যাঁ সত্যি সত্যি অ্যাঙ্গেল একটা ব্যাপার, ক্লোজ মানে একটা ব্যাপার, সেগুলো আর এমনি দেখতে ভালো লাগা তো সেসব তো আছেই, যেটা দেখলাম পুরো একটা সিরিজ বা একটা ছবি দেখলাম।
0: অভিনেতার নিজের পছন্দের কাজের কথা তো আমরা জানলাম, এইবারে দর্শকের দরবারে তিনি যেই চরিত্রে সব থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন সেই চরিত্রগুলোর কথায় যাব, কিন্তু আজকের পর্ব এই হোক, তাই দর্শকের মতামতে তিনি যেখানে সেরা সেই সমস্ত ঘটনা জানার জন্য আপনাদেরকে থাকতে হবে শ্রোতা বন্ধুরা পরের পর্বের অপেক্ষায়।

0: আমাদের অতিথি লোকনাথ দেকে নিয়ে পরের পর্বে।
1: শুনলেন অনুষ্ঠান নান্দনিক। আজকের অতিথি ছিলেন মঞ্চাভিনেতা ও চলচ্চিত্র অভিনেতা লোকনাথ দে। তার সঙ্গে কথা বললেন বৃষ্টিদেব। আজ ছিল প্রথম পর্ব। প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস। আকাশবাণী মৈত্রী।
2: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে।
3: আশ্বিনের আকাশ জুড়ে আজ খুশির রাঙা আলো, সেই আলোয় সুরে ছন্দে সেজে উঠেছে আকাশবাণীর গান, পুজোর গান। শারদীয়া পুজোর গানের ডালি নিয়ে রয়েছেন মনোময় ভট্টাচার্য।
4: মা আসছে, যদিও দেখেছি অশনির ছায়া দুলছে।
3: শ্যামলী ভট্টাচার্য।

0: সুদেশনা গঙ্গোপাধ্যায়। শারদীয়া পুজোর গান, 16 অক্টোবর থেকে 21 অক্টোবর আকাশবাণীর গীতাঞ্জলি প্রচার তরঙ্গে সকাল 8:30 ও রাত 9:00, মৈত্রীতে সকাল 11:30, এফএম রেইনবোতে সকাল 11:02 ও এফএম গোল্ডে দুপুর 1:10। শারদীয়া পুজোর গান।
1: অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প। আসলে গল্পটা না জমলে বসাটাও জমে না, কাজ আছে বলে উঠে যায় সবাই। কিন্তু যেদিন এবাড়ি সেবাড়ির হাঁড়ির খবর চলকে পড়ে, সেদিন কেউ উঠতে চায় না আসর ছেড়ে। ননির পিসা মশাই বেঁচে থাকতে ভূতের গল্পের আকাল পড়েনি কোনো দিন। সাত সাগর আর 70 দেশ ঘোরা জাহাজি অঘোরদা থাকলেও রাত 10টা অবধি গড়িয়ে যেত গল্প। আর এখন আপনার অভিজ্ঞতা কেমন? আক্ষেপ করেন পুরনো দিনের গল্পের আসর মনে করে, নাকি বেশ জমিয়ে এখনো চলছে আসর? লিখে পাঠান আমাদের। চিঠি পাঠিয়ে দিন বুধ সকালের দপ্তরে, চিঠিতে শব্দ সংখ্যা রাখুন 200-র মধ্যে। ডাক যোগে চিঠি পাঠানোর ঠিকানা বুধ সকালে আকাশবাণী মৈত্রী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700-001, পশ্চিমবঙ্গ, ভারত। ইমেল করার ঠিকানা maitrikotha@gmail.com, maitrikotha maitrikotha@gmail.com। অনুগ্রহ করে মনে রাখবেন, অ্যাটাচমেন্টে চিঠি পেলে সেটা নেওয়ার ক্ষেত্রে একটু সমস্যা হয়। তাহলে অক্টোবর মাসে বুধ সকালে অনুষ্ঠানে চিঠি লেখার বিষয় জমিয়ে বসে গল্প।
0: কাজের দ্রুত সমাপ্তি, নানা অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ডিজিটাল সুবিধার উপযুক্ত সদ্ব্যবহার নিশ্চিত করতে পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। প্রশাসনিক কাজে স্বচ্ছতা, পরিষেবা প্রদানে দ্রুততা আনতে সক্রিয় সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন। 17 অগস্ট থেকে 16 নভেম্বর পালিত হচ্ছে প্রিভেন্টিভ ভিজিলেন্স ক্যাম্পেইন। সমৃদ্ধি আসবে সত্যনিষ্ঠায়।
2: আকাশবাণী মৈত্রী, এখন শুনবেন বাংলা ব্যান্ডের গান। বাংলা ব্যান্ডের গানের শ্রোতাদের কাছে ফসিলস একটি বেশ পরিচিত নাম। কলকাতার হার্ড রক ব্যান্ডগুলির মধ্যে অন্যতম ফসিলস। আজকের বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠানে শোনাব ফসিলসেরই গান, আর বলব ব্যান্ডটি সম্পর্কে টুকরো টুকরো কিছু কথা। বাংলা রক ও পপ গান দেশের সীমা ছাড়িয়ে যে আন্তর্জাতিক স্বীকৃতি ও জনপ্রিয়তা পেয়েছে, তাতে কিন্তু ফসিলসের ভূমিকা অনেকটাই। এ বিষয়ে নিশ্চয়ই আপনারা সবাই আমার সঙ্গে একমত হবেন।

ফসিলস নয় নয় করে এই 2026-এ 28 বছরে পা দিয়েছে। এরকম আরও টুকরো কথায় আসব, তবে প্রথমেই শুনিয়ে দিই ফসিলসের প্রথম অ্যালবাম থেকে বিষাক্ত মানুষ।

ধীরে ধীরে বেশ সাফল্য পেলেও শুরুটা কিন্তু অতটাও মসৃণ ছিল না। পথ চলার প্রথম দিন থেকে ফসিল শুনে এসেছে, বাংলায় রক হয় না হবে না। 2001 সালে ফসিলসের প্রথম অ্যালবাম বেরোলেও এক বছর সেভাবে বিক্রি হয়নি। প্রতিটা অ্যালবাম বেরোনোর পরে শুনতে হয়েছে অনেক বিরূপ মন্তব্য। কিন্তু শ্রোতারা প্রথম দিকে অতটা পছন্দ না করলেও

এরপর গানের হাত পা গজালে, অর্থাৎ বয়স একটু বাড়লে সে পড়তে যাবে স্কুলে। এই স্কুল হলো গিয়ে ব্যান্ড। ব্যান্ডের শিল্পীরা প্রত্যেকে যেন এক একটা সাবজেক্টের টিচার। কেউ শিশু গানটাকে শিক্ষিত করবে গিটারে, কেউ বেসে, কেউ ড্রামসে, কেউ আবার কণ্ঠে। তারা একযোগে সব কটা সাবজেক্টে নিখুঁত ব্যালেন্স করবে, অর্থাৎ ছাত্ররূপী গানটাকে সত্যিকারের মানুষ করবে, মানে মনোরঞ্জনের জন্য গড়ে তুলবে আর কি। যেমন ফসিলসের কালো জামা পরা প্রত্যেক সদস্য একযোগে মঞ্চে গান গায়, তেমনি দেখো মানুষে গানটিকেও তারা সকলে মিলে করে তুলেছে আমাদের শ্রোতাদের সকলের মনের কাছে। আর একবার শুনে দেখা যাক।

ফসিলসের প্রাণপুরুষ রূপম ইসলামের ব্যাখ্যায় একটা ব্যান্ডের সঙ্গে একটা গানের সম্পর্ক হল একেবারে ছাত্রের সঙ্গে শিক্ষকের সম্পর্কের মতোই। যিনি গানটি লিখছেন, সুর দিচ্ছেন, তিনি হলেন গানের বাবা মা, অর্থাৎ প্রথম অভিভাবক।

এই গানটি শুনলেন ফসিলসের তৃতীয় অ্যালবাম থেকে। তখন ফসিলস 3 এবং ফসিলস 4 অ্যালবাম দুটো পেয়েছিল বছরের সেরা অ্যালবামের স্বীকৃতি। এখন রইল ফসিলসের এই বিখ্যাত গানটি।

ইংল্যান্ড আমেরিকায় নিয়মিত বাঙালি সম্মেলন হয়, ভারতীয় শিল্পীদের সেখানে গিয়ে অনুষ্ঠান করার কথা সকলেই জানেন। কিন্তু অস্ট্রেলিয়ায় যখন ফসিলসের অনুষ্ঠান করার কথা পাকা হয়, অদ্ভুত এক রোমাঞ্চ অনুভব করেছিলেন ফসিলসের সদস্যরা। সেটাই স্বাভাবিক, কিন্তু তার সঙ্গে ছিল ভয়ও। হ্যাঁ, ভয়, কারণ অস্ট্রেলিয়ায় তখন ভারতীয় নিগ্রহের আশঙ্কাকে তারা মন থেকে দূর করতে পারছিলেন না। সেই ভয় অমূলক না হলেও শেষ পর্যন্ত কিন্তু শ্রোতাদের মন জয় করেই ফিরেছিল ফসিলস। আর ফসিলসের গানগুলো যে আজও আমাদের মন ছুঁয়ে যায়, মন জয় করে, তা তো বলার অপেক্ষা রাখে না। আজও নিশ্চয়ই আপনাদের আনন্দ দিল ফসিলসের এই গানগুলো। যেতে যেতে রইল আজকের বাংলা ব্যান্ডের শেষ গান, অবশ্যই ফসিলসের গান আরও একবার।

বাংলা ব্যান্ডের গানের অনুষ্ঠান আজ এই পর্যন্তই। আজ শুনলেন ফসিলস ব্যান্ড থেকে কয়েকটি গান। আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্রের সমাচার সন্ধ্যা।

সন্ধ্যা মুখোপাধ্যায় ও শ্রাবন্তী মজুমদারের দ্বৈত কণ্ঠের এই গান, একটা সময় পর্যন্ত আমাদের সমাজে মেয়েদের জায়গাটা ঠিক কিরকম ছিল তা ছবির মতো তুলে ধরে। কিন্তু যুগ বদলেছে, সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে, বদলাচ্ছে আমাদের ভাবনা, আর তার ফলে মেয়েরা নিজের পায়ে দাঁড়িয়ে সফল হচ্ছে। আজ পরের ঘরে গিয়ে শুধু সংসার করা, স্বামীকে সুখী করা, সন্তান মানুষ করাই আজ আর মেয়েদের একমাত্র লক্ষ্য নয়। স্থলে, জলে, আকাশে, পেশার সমস্ত ক্ষেত্রে ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েরাও আজ সব বিষয়ে হয়ে উঠেছে দি বস। তবু কিছু কিছু দিনের আলাদা গুরুত্ব থাকেই, যেমন আজকের দিন, আজ ইন্টারন্যাশনাল ডে অফ দি গার্ল চাইল্ড বা আন্তর্জাতিক শিশু কন্যা দিবস। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী 2012 সাল থেকে প্রতি বছর 11ই অক্টোবর এই বিশেষ দিবস পালিত হয়ে আসছে। কারণ সমাজ কিছুটা বদলালেও, ব্যতিক্রম থাকলেও, মেয়েরা সর্বক্ষেত্রে নিজেদের প্রমাণ করলেও আজও মেয়েদেরকে দ্বিতীয় লিঙ্গের মানুষ হিসেবেই দেখা হয়, সেই জন্যই এখনো উঠে আসে সমতার প্রশ্ন। পিতৃতান্ত্রিক সমাজের গোঁড়া মানসিকতা নারী পুরুষ নির্বিশেষে আজও অনেকের মধ্যেই রয়ে গেছে। বাড়িতে সন্তান সম্ভবা নারী থাকলে বেশিরভাগ ক্ষেত্রেই পরিবারের লোকেরা চায় যেন পুত্র সন্তানই হয়। এখনও খেলনা কিনতে গেলে বাচ্চাটি ছেলে হলে তার জন্য কেনা হয় বল, ব্যাট, গাড়ি বা বন্দুক, আর মেয়েদের জন্য কেনা হয় পুতুল বা খেলনা বাটির সেট। ছেলেদের পাঠানো হয় বাজার করতে, আর মেয়েদের শেখানো হয় ঘরকন্নার কাজ। শ্বশুর বাড়িতে ছেলের পাতে পড়ে মাছের মুড়ো আর বড় পেটের পিস, কিন্তু বৌমার ভাগ্যে জোটে কাঁটাযুক্ত লেজা। এই ব্যাপারটা আমরা জানি, আমাদের খুব চেনা পরিচিত ছবি। তারপর একই পরিবারের ছেলে মেয়ে দুই পরিবারে থাকলে বা একই পরিবারেও দুই সন্তান যদি ছেলে মেয়ে থাকে, তাহলেও অনেক ক্ষেত্রে বাবা মাকে অনেক সময় দুই দুই বিচার করতে দেখা যায়। একান্নবর্তী পরিবারেও ছেলে মেয়েদের আলাদা আলাদা বিচার পেতে দেখা যায়, তাদের ভিন্ন মানের স্কুলে পাঠাতেও দেখা যায় একই বাবা মাকে, ছেলের বাবা মাকে এবং মেয়ের বাবা মাকে, দুই ভাই বোন হলেও।

আবারও বলছি বন্ধু, ব্যতিক্রম কিন্তু অবশ্যই আছে, না হলে তো মেয়েরা বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রমাণ করতেই পারত না। কিন্তু দুঃখের বিষয়, এতক্ষণ যে উদাহরণগুলো দিচ্ছিলাম সেগুলো এখনও অনেকটাই আমাদের সমাজের বেশিরভাগ পরিবারের খুব স্বাভাবিক ছবি। এতে কেউ দোষের কিছু দেখে না, কেউ মনেই করে না কিছু। কিন্তু ভাবনার রন্ধ্রে রন্ধ্রে এই বৈষম্য রয়ে গেছে বলেই আজকের এই বিশেষ দিবসের প্রয়োজনীয়তা পড়ছে এখনও। আন্তর্জাতিক শিশুকন্যা দিবস প্রসঙ্গে আরও কিছু কথায় আসব, তবে তার আগে শুনিয়ে দিই আর একটা গান জপমালা ঘোষের কণ্ঠে, ছোট্ট মেয়ে রূপার কথা।

দেখলেন তো, শিশু সুলভ আচরণের পাশাপাশি এই ছড়ার গানেও মেয়েদের ঘরকন্নার কাজ কেমন চলে এলো। যাই হোক, গর্ভস্থ শিশুর লিঙ্গ নির্ধারণ আইন করে বন্ধ হয়েছে বলে কন্যা ভ্রূণ হত্যার ঘটনা অনেকটাই আটকানো গিয়েছে, কিন্তু অনেক পরিবারেই এখনও মেয়েদের বোঝা বলে মনে করা হয়। বিশেষ করে নিম্নবিত্ত পরিবারে মেয়েদের পড়াশোনা ছাড়িয়ে বিয়ে দিয়ে দায়িত্ব ঝেড়ে ফেলার প্রবণতা থাকেই। এখনো পর্যন্ত বিশ্বের বহু জায়গায় 18 বছর বয়স হওয়ার আগেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয়। এরকম হলে মেয়েরা পড়াশোনা করার, নিজের পায়ে দাঁড়ানোর সুযোগ কি করে পাবে বলুন? যারা এখনো এমন করেন, এমনভাবে ভাবেন, ছেলে মেয়েদের আলাদা করে দেখেন, তারা যাতে আর এরকম না করেন, যাতে নিজেদের ভাবনা চিন্তা বদলান, তারা যাতে তাদের শিশুকন্যাদের খাবার, পুষ্টি, স্বাস্থ্য আর শিশুকন্যাদের ক্যারিয়ারের বিষয়ে বিশেষভাবে যত্নবান হন, পড়াশোনার দিকে খেয়াল রাখেন, সেই জন্যই প্রতি বছর 11ই অক্টোবর আন্তর্জাতিক শিশুকন্যা দিবস পালন করা হয়। এবছরের আন্তর্জাতিক শিশুকন্যা দিবসের থিম হল এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইট।

বাল্য বিবাহ বন্ধ করা হোক, আর শিশুকন্যার যা যা অধিকার সেসবের দিকে যেন ভালোভাবে নজর দেওয়া হয়। কথায় গানে অনুষ্ঠানের সময় খুবই অল্প, তাই আর কথার না বাড়িয়ে অনুষ্ঠান থেকে বিদায় নেব ছোট ছোট ছেলেমেয়েদের গান শোনাতে শোনাতেই। তবে শেষ করার আগে নিয়মমাফিক বলি, অনুষ্ঠান সম্পর্কে জানাতে পারেন maitribondhu23@gmail.com এই মেল আইডিতে মেল করে, অথবা আকাশবাণী মৈত্রীর অফিসিয়াল পেজে এই অনুষ্ঠানে সংশ্লিষ্ট পোস্টারের নিচে কমেন্ট করে। রইল আজকের কথায় গানে অনুষ্ঠানের শেষ গান।

0: আকাশবাণী মৈত্রী সংবাদ, দেশ বিদেশের খবর নিয়ে এখন শুনবেন বিশ্ব পরিক্রমা। উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়, সঙ্গে রয়েছেন অগ্নিবীণ চট্টোপাধ্যায়। আজকের শিরোনামে রয়েছে, শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেওয়া কাউকে বেআইনিভাবে আটক করা যায় না, মানুষের অবাধ চলাচলে বিঘ্ন কাম্য নয়। দিল্লিতে সিজেপির বিক্ষোভ চলাকালীন পুলিশের সক্রিয়তা প্রসঙ্গে নির্দেশ সুপ্রিম কোর্টের।
1: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কক্রোচ জনতা পার্টির বিক্ষোভ ঘিরে আজও উত্তপ্ত দিল্লি।
0: ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এখানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত। নতুন দিল্লির ঘটনা প্রবাহ নিয়ে অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এর মন্তব্যের প্রতিক্রিয়া স্পষ্ট জানালো নতুন দিল্লি।
1: সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক হামলা, তীব্র নিন্দায় ভারত, এই হামলা ভয়াবহ বলল আমেরিকা।

0: ও বিভিন্ন দেশ।
1: মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের অন্য সব বিমানবন্দর তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু। হুঁশিয়ারি হুতি গোষ্ঠীর।
0: ডিজেল সরবরাহ নিয়ে ট্রাম্প পুতিনের বোঝাপড়া এবং জেলেনস্কি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে কিয়েভের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের।
1: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করল ইসলামাবাদ প্রশাসন।
0: ফের প্রকৃতির রুদ্র রোষে নেপাল, আকস্মিক বন্যার জেরে ভেসে গেল বহু ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত তিনটি জলবিদ্যুৎ প্রকল্প, নিখোঁজ পাঁচজন।
1: পূর্ব আফ্রিকার জিবুতি উপকূলে নৌকাডুবির ঘটনায় 15টি শিশু সহ অন্তত 109 জনের প্রাণহানি।
0: বাংলাদেশে রবীন্দ্রনাথের দেওয়াল চিত্রে লেপে দেওয়া কালি মুছে দিয়ে মূল্যবোধ ও সংবেদনশীলতার জোরালো বার্তা দিলেন রিকশা চালক।
1: আসছি বিস্তারিত খবরে। শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের বেআইনিভাবে আটক না করা এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেবার জন্য সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। ব্যারিকেড বা প্রতিবন্ধকতা বসানোর বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি সাপেক্ষে মেট্রো পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালানো, ইন্টারনেট পরিষেবা যাতে বিচ্ছিন্ন নিরবিচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আদালত। এদিকে গতকাল আটক সিজেপির অভিজিৎ দীপককে আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মুক্তি দিয়েছে। এক বছর সময়কাল পর্যন্ত শান্তি বজায় রাখার শর্তে 50,000 টাকার জামানত বা বন্ড জমা দেওয়ার পর তাদের মুক্তি দেওয়া হয়। মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারের ইস্তফার দাবিতে কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি ঘিরে আজও দিনভর উত্তপ্ত দেশের রাজধানী দিল্লি। কনট প্লেস সহ দিল্লির বহু জায়গায় চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে এমন বহু ভিডিও প্রকাশ্যে এসেছে। কলকাতাতেও আজ দেশের মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে মিছিল বের হয়। গণেশ কুমারের ইস্তফার দাবিতে আগামীকাল ফের দিল্লির পথে নামছে বিরোধী ইন্ডি জোট। এদিকে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে গত জুলাই মাসে যন্তর মন্তরে অবস্থান চালানোর অনুমতি দেওয়া হয়েছিল সিজেপিকে, কিন্তু সে সময় তারা আইন মেনে কাজ করেনি, তাই এবার ধরনার অনুমতি দেওয়া হয়নি।
0: ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এখানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংবিধানে নিশ্চিত করা হয়েছে এবং শক্তিশালী প্রতিষ্ঠান, স্বাধীন বিচার ব্যবস্থা ও মুক্ত গণমাধ্যম দ্বারা তা সুরক্ষিত বলে মন্তব্য করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গতকালের ঘটনা প্রবাহ নিয়ে অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এর মন্তব্য প্রত্যাখ্যান করে ভারত আজ সেই সংস্থার দ্বিমুখী নীতি ও মনোভাবের সমালোচনা করেছে। রণধীর জয়সওয়াল OHCHR এর মন্তব্যকে দেশের অভ্যন্তরীণ অগ্রহণযোগ্য হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন। এ ধরনের দ্বিমুখী নীতি কেবল তাদের অবস্থানের বিশ্বাসযোগ্যতাই ক্ষুণ্ণ করে না, বরং বহুপাক্ষিক ব্যবস্থার প্রতিও আস্থা কমিয়ে দেয়, এমনটাই বলছে নতুন দিল্লি। বিদেশ মন্ত্রকের মুখপাত্র আরও বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে আইন মেনে কাজ করে এবং যে কোনো অভিযোগের প্রতিকারের জন্য দেশের আদালত সবার জন্য উন্মুক্ত রয়েছে।
2: India is the world's largest democracy where the right to peaceful assembly is guaranteed by a constitution and safeguarded by robust institutions, an independent judiciary and a free media. As in every democracy, Indian citizens exercise this right subject to the maintenance of public order and safety. Our law enforcement authorities act strictly in accordance with the law and our courts remain available to all for the redressal of any grievances.
1: রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার যে হামলা চালানো হচ্ছে ভারত তার তীব্র নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। নতুন দিল্লি সাধারণ মানুষ এবং অসামরিক পরিকাঠামোর ওপর এ ধরনের ধারাবাহিক হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছে। সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় ভারত সেদেশের মানুষ এবং সরকারের পাশে রয়েছে বলে জানিয়েছে। ওই অঞ্চলে দ্রুত শান্তি এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলেও ভারতের আশা। উল্লেখ্য, সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি হামলায় 12 জন নিহত এবং 309 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন সৌদি এবং 8 জন বিদেশি নাগরিক ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। রিয়াদ বিমানবন্দরে চালানো ওই হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুতিদের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়ার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র বিবেচনা করতে পারে, দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও তিনি জানান। বিশ্বের বিভিন্ন দেশও এই হামলার তীব্র সমালোচনা করেছে। এদিকে সীমান্ত সংঘাত বৃদ্ধির প্রেক্ষিতে ইয়েমেনের

0: ভারতীয় সময় গত শুক্রবার ডিজেল সরবরাহ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বোঝাপড়া হয়েছে বলে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুধু তাই নয়, রাশিয়ার সঙ্গে বিবাদ মেটাতে জেলেনস্কি ব্যর্থ হয়েছেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ডিজেলের দাম বেড়ে যাওয়ার জন্য জেলেনস্কি দায়ী এমন কথাও বলে বসেন তিনি। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে জেলেনস্কি বলেন, এই বোঝাপড়ার ফলে তার দেশের সঙ্গে যুদ্ধ চালানোর জন্য রাশিয়ার হাতে আরও টাকা আসবে। মজার কথা হল, জ্বালানি তেল বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে বলে দীর্ঘদিন অভিযোগ করে আসছিলেন ট্রাম্প। সেই যুক্তিতে মস্কোর থেকে তেল কেনার জন্য ভারতসহ বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্কও চাপিয়েছেন তিনি। ট্রাম্পের এই আকস্মিক ভোলবদল সারা বিশ্বের ভূ রাজনৈতিক সমীকরণকে আবার কিছুটা পাল্টে দিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়া ও ইউক্রেন জ্বালানি সংক্রান্ত বিষয়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সামাজিক মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, এই যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে এবং তিনি উভয় দেশকে এই চুক্তি মেনে চলার আহ্বান জানান। তবে কথিত এই যুদ্ধবিরতির বিষয়ে রাশিয়া বা ইউক্রেন কোন পক্ষই কোন মন্তব্য করেনি।
1: পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়া কামিশের ওপর সম্ভাব্য হামলার ষড়যন্ত্রের বিষয়ে তথ্য পেয়েছে সেদেশের পুলিশ। এই সপ্তাহে বিভিন্ন স্কুলে ছুরিকাঘাতের একাধিক ঘটনা এবং ইউক্রেনের প্রতি পশ্চিমী সমর্থন দুর্বল করার লক্ষ্যে রাশিয়ার সম্ভাব্য হাইব্রিড হামলা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে পোল্যান্ডে বর্তমানে উচ্চ সতর্কতা জারি রয়েছে। যদিও পুলিশ এই কথিত ষড়যন্ত্র সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি। পোল্যান্ডের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী মার্সিন কিয়েরউইনস্কি আজ জানিয়েছেন, পুলিশ এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে।
0: আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি জেরে পাকিস্তান তার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির জরুরি অবস্থার বিধান কার্যকর করায় সেদেশের কেন্দ্রীয় সরকার খাইবার পাখতুনখোয়ায় গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন সংক্রান্ত ক্ষমতা নিজের হাতে তুলে নেবার সুযোগ পাবে। এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে এই প্রস্তাবটি অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অভিযোগ, প্রাদেশিক সরকার আইন শৃঙ্খলার অবনতি রোধের চেষ্টা থেকে ইচ্ছাকৃতভাবেই সরে এসেছে, এর ফলেই জরুরি অবস্থা জারির সুপারিশ করা হয়। মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী, উপদেষ্টা, বিশেষ সহকারী এবং অ্যাডভোকেট জেনারেলকে তাদের পদ ছাড়তে হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং তার জন্য চিকিৎসার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়ে খাইবার পাখতুনখোয়ায় মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে প্রতিবাদ মিছিলের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হল। উল্লেখ্য, ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান 73 বছর বয়সী ইমরান খান 2023 সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী রয়েছেন। নেপালের গোর্খা জেলার বুধি গণ্ডকী নদীতে আজ ভোরে আকস্মিক বন্যায় বহু ঘরবাড়ি এবং সেতু ভেসে গেছে। 3টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও খবর। এখনও পর্যন্ত 9 জন বিদেশি নাগরিক সহ 80 জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ 5 জন। অন্তত 45টি বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, আরও 27টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত। উদ্ধার ও ত্রাণ কাজে নেপাল সেনাবাহিনীর 171 জন সদস্য সহ 700 বেশি নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাবু, কম্বল, তোষক, স্লিপিং ব্যাগের মতো প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেবার কাজে 4টি হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। বন্যার ফলে সাল্লেরিতে নির্মীয়মান 341 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বুধি গণ্ডকী জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় মানুষের অনুমান, বুধি গণ্ডকী নদীর উপনদী সিয়ার প্রবাহে কোনো বাধা সৃষ্টি হওয়ার ফলেই এই বন্যা হতে পারে। এদিকে বন্যার জলে হাঁটার পথ এবং সেতু ভেসে যাওয়ায় মানাসুল ট্রেকিং রুটের বেশ কয়েকজন পর্যটক আটকে পড়েছেন। যদিও মানাসুল কনজারভেশন এরিয়া প্রজেক্ট জানিয়েছে পর্যটকরা নিরাপদে রয়েছেন।
1: ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন সূত্রে জানা গেছে যে পূর্ব আফ্রিকার জিবুতি উপকূলে 305 জন আরোহী সহ একটি নৌকো ডুবে যাওয়ার ঘটনায় 15টি শিশু সহ 109 জন প্রাণ হারিয়েছেন। বৃহস্পতিবার রাতে জিবুতি থেকে ইয়েমেনের উদ্দেশ্যে যাওয়ার পথে নৌকোটি দুর্ঘটনার কবলে পড়ে। 80 জনেরও বেশি মানুষ প্রাণে বেঁচে গেল, অন্তত 116 জন এখনও নিখোঁজ। IOM এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা ও উন্নত অর্থনৈতিক সুযোগের সন্ধানে হর্ন অফ আফ্রিকা অঞ্চলের হাজার হাজার মানুষ জিবুতির মধ্য দিয়ে এবং বাব এল মন্দেব প্রণালী পাড়ি দিয়ে উপসাগরীয় দেশগুলির দিকে যান। শুনছেন বিশ্ব পরিক্রমা।
0: ঢাকার সেগুন বাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাচীরে আঁকা রবীন্দ্রনাথের দেওয়াল চিত্রে শনিবার কালি লেপে দেন কিছু মানুষ।

0: এই নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। ক্ষোভে ফেটে পড়েন অনেকে। সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহ্য নিয়ে বিভিন্ন জন নিজেদের মতামত জানাতে থাকেন। পুলিশ রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের সদস্য সচিব ANM আয়াজ সহ চারজনকে আটক করে। তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাচীরে আঁকাই ছবির মধ্যে সাংস্কৃতিক আগ্রাসন খুঁজে পেয়েছেন। এই তুমুল বাকবিতণ্ডার মধ্যে কলঙ্ক মোচনে এগিয়ে আসেন এক রিকশা চালক। তিনি জল আর কাপড় দিয়ে সে কালি মুছে দেন। মুহূর্তের মধ্যে এর ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। তার প্রশংসায় মুখর হয়ে ওঠেন বোধ সম্পন্ন মানুষ। কুর্নিশ জানান তাকে। ওই একাডেমির প্রাচীরে রবীন্দ্রনাথ ছাড়াও কাজী নজরুল ইসলাম, জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ আরও অনেকেই ছবি আঁকা রয়েছে। ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই ছবিগুলি আঁকা হয়েছিল। রয়্যাল নেভির সঙ্গে ভারত ব্রিটেন দ্বিপাক্ষিক সামুদ্রিক মহড়া কোঙ্কন 26-এ অংশগ্রহণের জন্য ভারতীয় নৌবাহিনী জাহাজ INS ত্রিশূল ব্রিটেনের প্লাইমাউথে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, প্লাইমাউথ উপকূলে এই মহড়াটি দুটি পর্যায়ে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। গত দুই দশকে কোঙ্কন মহড়ার পরিধি এবং জটিলতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা উভয় নৌবাহিনীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং যৌথভাবে কাজ করার সক্ষমতা জোরদার করেছে। নিরাপদ উন্মুক্ত অবাধ সমুদ্রপথ নিশ্চিত করার ক্ষেত্রে ভারত ও ব্রিটেনের যৌথ অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে এই মহড়া। এটি ইন্ডিয়া UK ভিশন 2035-এ বর্ণিত সামগ্রিক কৌশলগত অংশীদারিত্বের প্রতিফলন বটে। ইন্দ্র 2026 মহড়ায় অংশ নিতে ভারতীয় নৌবাহিনী জাহাজ সহ্যাদ্রি রাশিয়ার ভ্লাদিভস্তকে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, INS সহ্যাদ্রির এই অংশগ্রহণ ভারত সরকারের মহাসাগর ভিশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। দুদেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা ও সামুদ্রিক অংশীদারিত্বকে আরও সুদৃঢ় করবে বলেও আশা করা যায়।
1: রাষ্ট্রায়ত্ত তিনটি তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্থান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের দৈনিক ডলারের চাহিদা মেটাতে বিশেষ ব্যবস্থার ঘোষণা করেছে রিজার্ভ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে জানা গেছে, বিদেশি মুদ্রা বিনিময় সংক্রান্ত দৈনন্দিন কাজের জন্য এই তিনটি তেল বিপণন সংস্থাকে তালিকাভুক্ত কিছু ব্যাংকের মাধ্যমে মার্কিন ডলার বিক্রি করা হবে। আগামীকাল এই ব্যবস্থা চালু হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেমনটাই চলবে। বর্তমান বাজারের অবস্থা পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে রিজার্ভ ব্যাংক জানিয়েছে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চেন্নাইয়ের IIT ম্যাড্রাসে আয়োজিত এক অনুষ্ঠানে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা, বন্দর পরিকাঠামো, পেট্রোলিয়াম এবং বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ও। প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের উদ্বোধনকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, শিল্প ও বাণিজ্য ব্যবস্থা শক্তিশালী হবার পাশাপাশি রাজ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক হবে।
2: This is a historic day for Tamil Nadu. Today's program involves projects worth 13,000 crore rupees. We are inaugurating many completed projects and laying foundations for new ones. Some will make daily travel easier, others will strengthen industry and trade. Together, they will create jobs for young people across Tamil Nadu. I congratulate the people of the state on this occasion.
0: শ্রী মোদী বলেন, রাজ্যে সরকার পরিবর্তন হলেও তামিলনাড়ুর উন্নয়ন এবং সেখানকার জনগণের কল্যাণের প্রতি তার প্রতিশ্রুতি অটুট রয়েছে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সহযোগিতায় এই উন্নয়নযাত্রা অব্যাহত থাকবে বলেও তার আশা। শ্রী মোদী IIT মাদ্রাজের সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। চেন্নাই মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেন তিনি। প্রযুক্তি ক্ষেত্রে দেশের উন্নতির কথাও দিন প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন। তরুণদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য সুযোগের সদ্ব্যবহারের পরামর্শ দেন তিনি।
2: আজ ভারত মে জো ইনফাইনাইট অপরচুনিটি হ্যাঁ চাহতা হু হর যুবা আপনে ভবিষ্য কো উসি বড়ে ক্যানভাস পর দেখে বিকজ দিস ইজ ইয়র টাইম দিস ইজ ইয়র অপরচুনিটি মুঝে পুরা বিশ্বাস হ্যাঁ হামারা এ সপনা পুরা হোকার রহেগা।
0: বিশ্ব নতুন নতুন চ্যালেঞ্জের সমাধানের পথ খুঁজছে। দেশের তরুণদের সেই সমাধান দেওয়ার মতো প্রতিভা এবং ক্ষমতা রয়েছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দৃঢ় আস্থা ব্যক্ত করেন। আজ সন্ধ্যায় চেন্নাইয়ে জয়গোপাল গারুডিয়া হিন্দু বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়নে তরুণরা

0: অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে প্রধানমন্ত্রী মোদী মন্তব্য করেন।
1: বিকশিত ভারতকে লিয়ে জো নয়ে আইডিয়া চাহিয়ে, জো নয়ে সলিউশনস চাহিয়ে, উনসে ভারত হি নহি বিশ্ব কা ভবিষ্য ভি তয় হোগা। টুডে দ্য ওয়ার্ল্ড ইজ লুকিং ফর সলিউশনস এন্ড ইউ হ্যাভ দ্য পোটেনশিয়াল টু প্রোভাইড দিস দোজ সলিউশনস।
0: উৎপাদন ক্ষেত্রে দেশের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 50 গুণ বেড়েছে এবং প্রকৌশল পণ্য রপ্তানিও নতুন রেকর্ড ছুঁয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশেও পরিণত হয়েছে।
2: আজ কম্পোনেন্ট সে টেকনোলজি আর ফিনিশ প্রোডাক্ট কা আর রাজ্য মে কেন্দ্র সরকার প্রোডাক্ট চেইন কো মজবুত কর রহি হ্যায় আর ইনি কোশিশো কা পরিণাম হ্যায় আজ হাম দুনিয়া কে সেকেন্ড লার্জেস্ট মোবাইল ম্যানুফ্যাকচারার হ্যায়। 2014 সে আব তক হামারে ইলেকট্রনিক্স এক্সপোর্ট 11 টাইমস বড়ে হ্যায়, হামারে ডিফেন্স এক্সপোর্ট 50 টাইমস বড়ে হ্যায় আর হামারে ইঞ্জিনিয়ারিং এক্সপোর্ট নে ভি নয়া রেকর্ড বানায়া হ্যায়।
0: নদিনব্যাপী শারদীয় নবরাত্রি উৎসব আজ দেশ জুড়ে শুরু হয়েছে। দেবী দুর্গা এবং তার নটি রূপের আরাধনার উদ্দেশ্যে নিবেদিত এই উৎসব। মহারাষ্ট্রের কোলাপুরে শ্রী মহালক্ষ্মী মন্দির, মাহুরের রেণুকা মাতা মন্দির, তুলজাপুরে তুলজা ভবানী মন্দির এবং বাণী শ্রীক্ষেত্র সপ্তশৃঙ্গী গড়ে বিশেষ প্রার্থনা, ঐতিহ্যবাহী শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গুজরাটে হাজার হাজার ভক্ত সুরাটের গোপীপুরায় অবস্থিত 400 বছরের পুরনো জুনা আম্বাজি মন্দিরে সকালের মঙ্গল আরতিতে অংশ নিতে এবং দেবী অম্বার পূজা করতে ভিড় জমান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শারদীয় নবরাত্রি উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।
3: হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব, ছত্তিশগড়, তামিলনাড়ু, পুদুচেরি এবং কারাইকালে আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তর। অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিম রাজস্থানেও একই ধরনের পরিস্থিতি থাকবে। আগামী দুদিনের মধ্যে পূর্ব ভারতের বেশ কিছু অংশ এবং উত্তর পূর্ব ভারতের অনেক জায়গা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সরে যাওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার খেলার খবর।
0: ব্যাডমিন্টনে ভারতের আনমোল খারপ তুর্কি ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতেছেন। ফাইনালে তিনি 21-11, 21-14 স্বদেশের আকরাশি কাশ্যপকে পরাজিত করেন। এটি আনমোলের তৃতীয় আন্তর্জাতিক সিনিয়র শিরোপা জয়। এদিকে পুরুষের ডাবলসে ভারতের সুরজ গোয়ালা এবং নিকোলাস রাজ রানার্স আপ হয়েছেন। ফাইনালে এই ভারতীয় জুটি ডেনমার্কের উইলিয়াম ক্রাইগার বো এবং রাসমুস এসপারসেনের কাছে 14-21, 19-21 ব্যবধানে হেরে যান। মিশরের কায়রোতে আয়োজিত আইএসএসএফ বিশ্বকাপের রাইফেল এবং পিস্তল প্রতিযোগিতায় ভারতের উদয়বীর সিধু পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। 24 বছর বয়সে এই শুটার 240.6 পয়েন্ট স্কোর করে জার্মানির ক্রিশ্চিয়ান রেডসকে পরাজিত করেন। লখনৌয়ের একানা স্টেডিয়ামে আজ আইএসএল ফুটবলের কেরালা ব্লাস্টার্স 2-0 ইন্টার কাশিকে হারিয়ে দিয়েছে। গোল করেছেন ডি মোহানান ও এ গ্রিন। মোহনবাগান সুপার জায়েন্ট আগামীকাল তাদের আইএসএল অভিযান শুরু করবে। প্রথম ম্যাচে মোহনবাগানের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি।
3: ইন্দোরের হোলকা স্টেডিয়ামে তৃতীয় টি টোয়েন্টি ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের জন্য 224 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে সবকটি উইকেট হারিয়ে 223 রান করে। শেষ পাওয়া খবরে জানা গেছে, ওয়েস্ট ইন্ডিজ 100 ওভারে 1 উইকেটে 54 রান করেছে। 5 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ বর্তমানে 1-1।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাপানের আইচি নাগোয়ায় সদ্য সমাপ্ত এশিয়ান গেমসে পদকজয়ী ভারতীয় ক্রীড়াবিদদের সঙ্গে আগামী বৃহস্পতিবার দিল্লিতে নিজের বাসভবনে মিলিত হবেন। এবারের এশিয়ান গেমসে ভারত 21টি সোনাসহ মোট 85টি পদক জিতে পদক তালিকার চতুর্থ স্থানে শেষ করেছে। এখন দৃষ্টিকোণ। দৃষ্টিকোণে আজকের বিষয়, অপ্রতিরোধ্য বিগ বি, জন্মদিনের ভালোবাসা।

প্রথম ছবি ফ্লপ। বেতারে অডিশন দিতে এসে যোগ্যতার গন্ডি নাকি তিনি পেরোতেই পারেননি। শুটিং করতে গিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া। শুধু তো কর্মক্ষেত্র নয়, ব্যক্তি জীবনে নানান ঘাত প্রতিঘাত, চড়াই উৎরাই।

0: জঞ্জির থেকে দেওয়ার থেকে পিঙ্ক, এক অপ্রতিরোধ্য গতি, টল ডার্ক হ্যান্ডসাম সুপারস্টার যথার্থই পৌঁছন নজিরবিহীন উচ্চতায়।
1: বহমো গুমান সে দূর দূর, ইকিন কি হদ কে পাস পাস, দিল কো ভরম ইয়ে হো গয়া, উনকো হামসে প্যার হ্যায়।

ঠিক ছবির নাম বা সংখ্যা গোনার চেষ্টা থাক, তবে ব্যক্তি জীবনের প্রেম পরিণয়ের স্পষ্ট প্রতিফলন যেন ঋষিকেশ মুখার্জির চিরমধুর ছবি অভিমানে। অমিতাভ জয়ার এই ছবি

भर कर जेबों में आशाएं, दिल में है अरमान यही, कुछ कर जाएं, कुछ कर

0: झुक झुक कर सीधा खड़ा हुआ। अब फिर झुकने का शौक नहीं, अपने ही हाथों रचा स्वयं तुमसे मिटने का खौफ नहीं। तुम हालातों की भट्टी में जब जब भी मुझको झोंकोगे, तब तब कर सोना बनूंगा मैं। तुम मुझको कब तक रोकोगे? तुम मुझको कब तक रोकोगे? तुम मुझको कब तक रोकोगे?
1: শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার। শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেওয়া, কাউকে বেআইনিভাবে আটক করা যায় না, মানুষের অবাধ চলাচলে বিঘ্ন কাম্য নয়। দিল্লিতে সিজিপির বিক্ষোভ চলাকালীন পুলিশের সক্রিয়তা প্রসঙ্গে নির্দেশ সুপ্রিম কোর্টের। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ ঘিরে আজও উত্তপ্ত দিল্লি। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এখানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত। নতুন দিল্লির ঘটনা প্রবাহ নিয়ে অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এর মন্তব্যের প্রতিক্রিয়ায় স্পষ্ট জানাল নতুন দিল্লি। সৌদি আরবের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ধারাবাহিক হামলার তীব্র নিন্দায় ভারত, এই হামলা ভয়াবহ বলল আমেরিকা সহ বিভিন্ন দেশ। মক্কা ও মদিনা ছাড়া সৌদি আরবের অন্য সব বিমানবন্দর তাদের সম্ভাব্য লক্ষ্যবস্তু, হুঁশিয়ারি হুথি গোষ্ঠীর। ডিজেল সরবরাহ নিয়ে ট্রাম্প পুতিনের বোঝাপড়া ও জেলেনস্কি সম্পর্কে মার্কিন প্রেসিডেন্টের সাম্প্রতিক মন্তব্যের প্রেক্ষিতে কিয়েভের পাশে থাকার আশ্বাস ব্রিটেনের। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া জরুরি অবস্থা ঘোষণা করল ইসলামাবাদ প্রশাসন। ফের প্রকৃতির রুদ্ররোষে নেপাল, আকস্মিক বন্যার জেরে ভেসে গেল বহু ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত তিনটি জলবিদ্যুৎ প্রকল্প, নিখোঁজ পাঁচ। বাংলাদেশে রবীন্দ্রনাথের দেওয়ালচিত্র লেপে দেওয়ায় কালি মুছে দিয়ে মূল্যবোধ এবং সংবেদনশীলতার জোরালো বার্তা দিলেন রিকশা চালক। বিশ্ব পরিক্রমা আজ এ পর্যন্তই, নমস্কার।
2: নমস্কার।
1: আকাশবাণী মৈত্রী, শুরু হচ্ছে গ্রন্থ পরিচয়। এখন শুনবেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ বাংলার চালচিত্র, লেখক আব্দুল জব্বার, পরিচয় করাচ্ছেন তন্ময়ী ভট্টাচার্য। বাংলার চালচিত্র গ্রাম বাংলার সাধারণ খেটে খাওয়া মানুষের জীবনের ক্যানভাস। চালচিত্রে যেমন নানান বর্ণে আঁকা হয় প্রেক্ষাপট, তেমনি লেখক আব্দুল জব্বার বাংলার চালচিত্র বইটিতে তুলে ধরেছেন তার নিজের বেড়ে ওঠা গ্রাম ও তার আশেপাশের অঞ্চলের চাষি, মুটে, কামার, জেলে, তাঁতি, গাড়োয়ান, কাঠুরে, দর্জি, সাপুড়ে, আবার কখনো থানার দালাল, গরুর দালাল, কলকারখানার শ্রমিক ইত্যাদি সমস্ত পেশার মানুষদের জীবনলিপি। লেখকের নিজের বয়ানে তিনি এদেরই ঘরের লোক, নানা রকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এই সমাজের কোলেই তাঁর বেড়ে ওঠা, তাই তিনি চারপাশকে ঠিক যেমনটি দেখেছেন তেমনটি এঁকেছেন। কোথাও রং চড়িয়ে বা রেখে ঢেখে বলার তাগিদ অনুভব করেননি। তাদেরই কথ্য কথায় তাদের জীবন, জীবিকা, সুখ দুঃখ, অভাব অনটনের গল্প শুনিয়েছেন তিনি, আর সেসব কথনের মধ্য দিয়েই ফুটে উঠেছে প্রান্তিক মানুষদের অর্থনৈতিক ও সামাজিক সমস্যা, সংকট এবং জটিলতার ছবি। ফুটে উঠেছে ধর্মীয় গোঁড়ামি ও ছুতমার্কের মধ্যেও হিন্দু মুসলমান উভয় সম্প্রদায়ের পারস্পরিক ভাব ভালোবাসার গল্প। তার আন্তরিক পরিবেশনে তথ্যবহুল রচনাও হয়ে উঠেছে অত্যন্ত সাবলীল। নিটোল সার্থক গল্প তৈরির স্বার্থে অনর্থক চরিত্রচিত্রণের চেষ্টা তিনি করেননি কোথাও, বরং গল্পের বুননে যে নামগুলি পাওয়া যায় সেগুলিই তাঁর চেনা শোনা জীবিত বা মৃত ব্যক্তির নাম। একমাত্র খল চরিত্রগুলিতেই কল্পিত নাম ব্যবহৃত হয়েছে। এ বইয়ের ৩৫টি রচনার মোড়কে রয়েছে হুগলি ও মেদিনীপুর সহ মূলত দক্ষিণ চব্বিশ পরগনার গ্রামগুলিতে বসবাসকারী মানুষদের পরিচয়। তাদের সঙ্গে কখনো বাইরে থেকে আসা কাবুলিওয়ালা, পাপড়ওয়ালা, মারোয়াড়ি ব্যবসায়ী ফিরোজ দারোগা বা মিল মালিক হেনরি মিচেলের মতো সমাজের অন্য স্তরের কিছু মানুষের গল্পও মিলেমিশে আছে। গ্রামের মানুষদের সুখ দুঃখ, ভালো মন্দে এদেরও অবদান রয়েছে।

তাই নিছক পারিবারিক বা সামাজিক গল্পের গণ্ডি ছাপিয়ে এদের গল্পগুলো বাংলার মানুষের চিরকালীন পথ পরিক্রমার গল্প বলে। এ বইয়ের বিষয়বস্তুর গভীরে যাবার আগে চোখ পড়ে মুখবন্ধে। ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায় বই সম্পর্কে তার দুটি কথাতে বলেছেন, বাংলার চালচিত্র বই হয়ে ওঠার আগে সাময়িক পত্রিকায় ১৯৬৯ থেকে ৭০ সাল পর্যন্ত ধারাবাহিক পর্বাকারে প্রকাশিত হয়েছিল। তখনই এ লেখার বিষয়বস্তু, লেখকের আন্তরিক উপস্থাপনা এবং আরবি ফার্সি উর্দু শব্দের মিশেলে প্রান্তিক মানুষদের আঞ্চলিক কথ্য ভাষার ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন তিনি। সে মুগ্ধতা ছিল এতটাই গভীর যে নিজেই চিঠি লিখে লেখককে উৎসাহিত করেছিলেন এ লেখাকে আরও এগিয়ে নিয়ে যাবার জন্য। সেই মহামূল্যবান চিঠির অংশ কিছুটা জুড়ে দিয়েছেন বইয়ের মুখবন্ধে। বাংলা সাহিত্যের ইতিহাসে এ বইয়ের যে একটি অপরিসীম সাহিত্যিক, সামাজিক ও ভাষাতাত্ত্বিক গুরুত্ব আছে বলে তিনি মনে করেন সে কথাও জানিয়েছেন স্পষ্ট করে। বাংলার চালচিত্রের পাতায় পাতায় অসংখ্য দেশজ শব্দ, আলা, সেদ, পাকাল পিঠে, খাপড়া, করঞ্জ, এইসব দেশি শব্দের সঙ্গে জাল বুনে আছে মুখে মুখে ভেঙে যাওয়া অজস্র চলতি শব্দ। লৈকতা, অগ্রগেরে, জৈবন, রয়েছে বহুল প্রচলিত ইংরেজি শব্দেরও নানান অপভ্রংশ যা বইয়ের চরিত্রগুলির মুখে মুখে ফিরেছে। আর রয়েছে বাঙালি মুসলমানের খাঁটি মুখের ভাষা, যার সঙ্গে হয়তো বাংলা সাহিত্যের পাঠক শ্রেণীর এত ঘনিষ্ঠ যোগাযোগ এর আগে কোথাও হয়নি। আরবি, উর্দু, ফার্সি শব্দের সঙ্গে তাদের প্রাত্যহিক ক্রীড়াকর্মের যে নিবিড় যোগ, তার প্রতিফলন ঘটেছে সর্বত্র। গোসল, অজু, নামাজ, রোজা, কদমবুসি, লেবাস, পিরহান কিংবা লোবান, জায়েজ, ইন্তেকাল, জানাজা, ফুর, দলিজ, কিয়ামত, কুলুপ ইত্যাদি কত যে শব্দ উঠে এসেছে তা বলে শেষ করা যাবে না। তাদের জীবনযাপনে, বিয়েতে, লৌকিকতায়, উৎসবে, এমনকি মৃত্যু পর্যন্ত সর্বত্র পাঠকের সুযোগ ঘটেছে প্রান্তিক মানুষদের অন্দর মহলে ঢুকে পড়ার। শুধু তাদের মুখের কথাতেই নয়, এদের প্রত্যেকের পেশার সঙ্গে যুক্ত যন্ত্রপাতির নাম, তাদের ব্যবহার এবং তাদের কাজকর্মের বিস্তৃত বিবরণ সবকিছুই প্রচলিত শব্দে লেখক তুলে ধরেছেন সুনিপুণভাবে। এ গ্রন্থের অধিকাংশ লেখাই ফিচারধর্মী। ধানের নাম লক্ষ্মী, তিয়র বনে মাসের আটল, পান, শামগঞ্জের বড় সর্দার, কুমোরবাড়ি কলসিহারি, তাঁত বনে তাঁতি, এসব নামকরণের মধ্যেই বাংলার আবহমান কালের জাত পেশার নাম ও কালের চাকা বয়ে চলা মানুষদের নিখুঁত বিবরণ পাওয়া যায়। দেখা যায় লক্ষণবাগ বা প্রবোধ পালের মতো চরিত্র, শিক্ষিত কৃষক এবং কুমোরেরা, যারা জানে জাত পেশাকে আঁকড়ে ধরেই থাকতে হয়, নইলে দারিদ্র এসে ধরে। লক্ষণবাগের মুখে ১১০ রকম ধানের নাম, আবার তিয়র বনে বাঁশের আটল কিংবা পান শীর্ষক রচনাগুলিতে অগণিত বাঁশ ও পানের তালিকা বাংলার প্রাচুর্যের কথা বলে। অন্যদিকে এইসব পেশার সঙ্গে যুক্ত মানুষদের অপরিসীম শ্রম, নিষ্ঠা ও অভিজ্ঞতার প্রতি সম্ভ্রম আদায় করে নেয়। গরুহাটা, বিবিরহাট, উলুবেড়িয়া, মিঠে জল, রূপলি ইলিশ, পাথরকালো জেলে কিংবা সাগর দ্বীপের মহাজন ইত্যাদি রচনার মধ্যে কখনো দেখা যায় গরুর দালাল নগেনকে, কখনো পাওয়া যায় কলিমুদ্দিনের মতন জেলেদের এবং তাদের বর্ণময় জীবনযাত্রা। গরুর হাটের বেচাকেনায় নগেনের মতো দালালরা কথার মার প্যাঁচে রুটি রুজির উপায় করে তাদের ছল চাতুরি উপস্থিত বুদ্ধি দিয়ে। নদীর জেলে কলিমুদ্দিন ও তার সঙ্গীদের হাড় কাঁপানো শীত উপেক্ষা করে সারা রাত মাছ ধরার বর্ণনার মধ্য দিয়ে উঠে আসে তাদের সঙ্গে লেখকের ঘনিষ্ঠ যোগাযোগ। একই সঙ্গে তাঁদের মুখের কথা, ছড়া, গান, অশ্লীল রসিকতা, তাদের লোভ, ঈর্ষা, ভালোবাসার প্রকাশভঙ্গির মধ্য দিয়ে ফুটে ওঠে প্রান্তিক মানুষদের প্রকৃত চেহারা। লেখকের পুঙ্খানুপুঙ্খ বর্ণনায় সাপুড়ে ও ওঝা ঈশ্বর ঢালির মতন চরিত্র মনে দাগ কেটে যায়। তার তেজময় সুঠাম চেহারা, প্রখর বুদ্ধি মানুষকে সম্মোহিত করে। শুধু তাই নয়, বিষাক্ত সাপ এমনকি মানুষও তার বশ মানে, তাকে সম্ভ্রম করে। সাপে কাটা রোগীর প্রাণ বাঁচাতে মন্ত্রতন্ত্র, গাছপালা, শেকড় বাকড়ের পাশাপাশি সে জানে কখন

পটাশ পারম্যাঙ্গানেট ও ইঞ্জেকশন ব্যবহার করতে হয়। কিন্তু সেই সঙ্গে সে জাত শিল্পীও বটে। চারপাশে অল্প বয়সী মেয়েদের ভিড় দেখে দর্শকদের মন টানতে নানান সুরে বিষ নামানো মন্ত্র পড়ে চলে। তার সঙ্গে মিশে থাকে লোকজ ছড়া, থাকে অশ্লীল শব্দ। লেখকও সবটাই হুবহু তুলে ধরেন। পাঠকের চোখের সামনে গ্রামের মানুষের হাসি, মজা, মস্করা সবই ভেসে ওঠে ছবির মতো। বইয়ের পাতা হয়ে যায় জল জ্যান্ত দৃশ্যপট। পাশাপাশি বাস করা ভিন্ন জাত ধর্মের মানুষদের মধ্যে ধর্মীয় বিভেদের চেয়ে পারস্পরিকতা ও সম্পর্কের আন্তরিকতা যে অনেক উঁচুতে, এই সত্য উঠে আসে বারবার। জয়নগরের মোয়া গল্পে শিউলি গোষ্ঠমোড়ল আর তার মালিক রহিম মোল্লার পারিবারিক মিথজীবিতার সম্পর্ক একে অপরের প্রতি আস্থা, বিশ্বাস আর ভালোবাসায় মোড়া। ধর্মীয় অন্ধত্ব বা উস্কানি কোনোটাই তাদের বিচ্ছিন্ন করতে পারে না। দারিদ্র ও বঞ্চনার গ্রাসমাখা জীবনে কুসংস্কার ও ভিন্নতার বেড়া ডিঙিয়ে বারবার তাই মানবতারই জয় হয়। গাড়োয়ান গল্পে পাওয়া যায় গরুর গাড়ির গাড়োয়ান করিমকে। নিঃসুত রাতেও চেনা অচেনা গ্রামের নির্জন পথে বহু ক্রোশ পথ পাড়ি দিতে হয় তাকে। কত রকমের অজানা আশঙ্কায় বুক কাঁপে, তার জবানে নিসর্গের বর্ণনা তাক লাগায়। গাড়োয়ানরা নিজেদের রাতচড়া মানুষ বলে। রাতের অন্ধকারে ভূত জিন পরিদের ভয়, কিন্তু তারও বেশি ভয় তথাকথিত ভদ্রলোকেদের, যারা দয়া দেখিয়ে, ভয় দেখিয়ে, আইন দেখিয়ে মারপিট করে তাদের যখন তখন হাজতে ভরে দেয়, ঘুষ নেয়। তাই তাদের মুখে ঘৃণার সঙ্গে উচ্চারিত হয়, ভদ্রলোকেদের মতো খারাপ বনের হিংস্র জন্তু বা জিন ভূত পরিও নয়। গা ছমছমে রাতের অন্ধকারে যখন পথের মধ্যে অত্যাচারিত অজানা যুবতী মেয়ের মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে, তখন গাড়ি থামিয়ে তাকে গোড় না দিয়ে সে পালাতে পারে না। রোমহর্ষক সে বর্ণনার মধ্যে পাঠক আবিষ্কার করে এক সত্যিকারের মানুষকে, যে অচেনা মেয়েটির লাশ শেয়াল কুকুরে খাবে ভেবে অস্থানে ফেলে আসতে পারে না। আবার দানসাদ মিস্ত্রির গল্পে পরিচয় ঘটে সাধারণের মধ্যে এক অসাধারণ শিল্পীর সঙ্গে। সে রাজমিস্ত্রির কাজ জানে, তাজমহলের শৈল্পিক সৌন্দর্যের মূল্যায়ন করতে পারে। পুঁথি লেখা, গান গাওয়ার সঙ্গে সঙ্গে তার সমস্ত মানবিক গুণগুলি পাঠক মনে মুগ্ধতা ছড়ায়, তার প্রতি শ্রদ্ধায় মাথা নুয়ে আসে। জনকাখ্যানের মধ্যে এক মানবিক রূপান্তরের ছবি পাওয়া যায়। হিংস্র ভয়ঙ্কর চরিত্রের চাষি ইনসান মিয়াকেও রক্তমাংসের মানুষ বলে মনে হয়, যখন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে তার কিশোর ছেলে আজাদ এক মুচিকে খুন করে জেলে যায়। সন্তানের জন্যে সেই প্রথম বুকে মোচড় মারে তার। বুকফাটা কান্নার আর্তনাদে তার মতো পাশবিক চরিত্রের মধ্যেও এক স্নেহশীল জনকের ফল্গু ধারা বয়। বাদ পড়ে না গৃহন্নলা সংবাদ, তাদের জীবনের করুণ কাহিনী, কিংবা মেদিনীপুরের ফকিরের গল্প। মানুষের মনের জটিলতম অন্ধকার দিক, মহাজনদের কুটিল লোলুপ রাজনীতি, চটকল আর কারখানায় রোজ খাটা শ্রমিকদের বিপন্নতা, তিলে তিলে ক্ষয় ও শ্রেণীহীন হয়ে পড়ে বাজারে নির্মম লড়াই, হিংসা, খুন, ভাই ভাই বিবাদ, সব কিছুই ছোট ছোট রচনার পরিসরে লেখক তার ভণিতাহীন বর্ণনায় পাঠকের সামনে মেলে ধরেন। লেখক আব্দুল জব্বর যে সত্যি এদেরই একজন, সে পরিচয় আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে যখন চাষিবাড়ির সাদিয়া বা জিব্রিলের ডানার রচনা দুটিতে তার আত্মজীবনীর কিছুটা আভাস মেলে। এ কাহিনী দুটিতে দেখা যায় তাদেরই জীবনের দুই পর্ব। চাষিবাড়ির শান্ত কর্মঠ মেয়ে আয়মন, তার স্বামী একজন ইমাম, শিক্ষিত সৎ নির্বিবাদী মানুষটি হঠাৎই গলায় দড়ি দিয়ে মারা যান। ছয় বছরের ছোট্ট শিশুর চোখের সামনে বাবার মৃত্যুর সেই মর্মান্তিক দৃশ্য বড় ভয়াবহ। অবর্ণনীয় দারিদ্র, কষ্ট আর লাঞ্ছনার মধ্যেও বুকে পাষাণ রেখে ছেলেদের পড়াশুনো শিখিয়ে বড় করে তুলতে চায় আয়মন। মাঝারি অবস্থা সম্পন্ন বাপের বাড়িতেও সারাদিন খাটুনির পরে নিশ্চিত হয় না দুমুঠো অন্ন। এ যেন সিনেমার পর্দায় দেখা কোনো ট্র্যাজেডি, কিন্তু বাস্তবের নিষ্ঠুরতা সিনেমার গল্পকেও হার মানায়। সম্ভ্রম বাঁচাতে যেদিন স্বামীর ভিটেটিও আঁকড়ে থাকা যায় না, সেদিন সত্যি সত্যি ঠাঁই হয় গাছতলায়। ইটের কারখানায় কাজ করে আয়মন জীবন যুদ্ধে হার মানে না কিছুতেই।
জন খেটে

0: আতপেটা খেয়ে পড়াশুনো চালিয়ে যায় ছেলে, তবু শেষ রক্ষা হয় না কিছুতেই, পরীক্ষায় ফেল করে বড় ছেলে। কিন্তু গল্প কবিতা লেখায় তার মন। গল্পের একেবারে শেষে জানা যায় আয়মনের বড় ছেলে ইলিশমারির চর নামে একটি বই লিখে গুণীজনদের সুনাম কুড়িয়েছে। বলার অপেক্ষা রাখে না, এ কাহিনী আসলে লেখকের জীবনেরই গল্প। লেখক লিখছেন, মা আমার লক্ষ্মী, তারই চেষ্টায় বাপের ভিটে আবার আলো জ্বলেছিল, মাথার উপর ছাউনি ফিরেছিল তাদের। হাজারো বঞ্চনা ও লাঞ্ছনার মধ্যে দিয়ে এই উত্থানের কাহিনী আসলে সততা ও সদিচ্ছার উত্তরণ। এ রচনাগুলির একবর্ণ যে মেকি নয় তা আরেকবার স্পষ্ট হয়ে ওঠে পাঠকের কাছে। এমন একটি বই বাংলা সাহিত্যের ইতিহাসে সমস্ত দিক থেকেই যে এক রত্নখনি, এ বিষয়ে এতটুকু সংশয় থাকে না। এ বইয়ের প্রতিটি অনুচ্ছেদে মণিমাণিক্যের মতো ছড়িয়ে আছে জীবন দর্শন ও গভীর সমাজ চেতনা। অবচেতনভাবেই পাঠক ঢুকে পড়েন আব্দুল জব্বারের বাংলার চালচিত্রে। আবহমান কৃষ্টি ও লোকজ সম্পদকে প্রকৃতি, মানুষ ও সমাজের নিয়ম নীতির ঊর্ধ্বে নিয়ে গেছেন লেখক। এখানেই তিনি অনন্য। বাংলার চালচিত্র তাই চিরকালীন। বাংলার পাঠক শ্রেণী নিঃসন্দেহে লেখক আব্দুল জব্বারের কাছে এ বইটির জন্য চিরকৃতজ্ঞ থাকবে।
1: শুনলেন গ্রন্থ পরিচয়। আজকের গ্রন্থ বাংলার চালচিত্র, লেখক আব্দুল জব্বার, পরিচয় করালেন তন্ময়ী ভট্টাচার্য, সম্পাদনা শিরোপা রায়, প্রযোজনা ডক্টর মানুষ প্রতিম দাস।
2: শুনলেন গ্রন্থ পরিচয়। এখন খবর।
3: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানে প্রতিভা ও ক্ষমতা ভারতের যুব সম্প্রদায়ের রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। সুপ্রিম কোর্ট দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া কাউকে যাতে বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। নতুন দিল্লির ঘটনাবলী নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থার বক্তব্যের কঠোর সমালোচনা করেছে ভারত। পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। নেপালের গোর্খা জেলায় হড়পা বানের পর কর্তৃপক্ষ এখন পর্যন্ত বিদেশি নাগরিক সহ 80 জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। উদয়বীর সিধু মিশরের কায়রোয় অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। চেন্নাইয়ে IIT মাদ্রাসে আজ এক অনুষ্ঠানে তামিলনাড়ুতে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রকল্পগুলির মধ্যে রয়েছে প্রায় 3,700 কোটি টাকার জাতীয় সড়ক প্রকল্প, বন্দর পরিকাঠামো উন্নয়ন এবং অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় রেল স্টেশনের আধুনিকীকরণ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। এদিকে IIT মাদ্রাসের সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টারও জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি ইসকেমিক স্ট্রোকে আক্রান্ত মানব মস্তিষ্কের একটি বিশেষ অ্যাটলাস সি স্ট্রোক প্রকাশ করেন তিনি। এর আগে প্রায় 4,900 কোটি টাকা ব্যয় নির্মিত চেন্নাই মেট্রোর দ্বিতীয় পর্যায়ে পুনামাল্লি ভাদাপালানি অংশের উদ্বোধন করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেছেন, সারা পৃথিবী নতুন নতুন সমস্যার সমাধানের পথ খুঁজছে, ভারতের তরুণদের মধ্যে সেই সব সমস্যার সমাধান করার মতো প্রতিভা ও ক্ষমতা রয়েছে বলে তিনি বিশ্বাস করেন। চেন্নাইয়ে জয়গোপাল গাডোরিয়া হিন্দু বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে আজ সন্ধ্যায় ভাষণ দেওয়ার সময় তিনি বলেন, বিকশিত ভারত বা উন্নত এক ভারতের স্বপ্ন বাস্তবায়নে যুব সম্প্রদায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তরুণদের জন্য ভারতের প্রচুর সুযোগ রয়েছে এবং তিনি তাদের নিজেদের সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। শ্রী মোদী বলেন, তরুণদের উদ্ভাবনী ধারণা ও বিভিন্ন সমস্যার সমাধান শুধুমাত্র ভারতের ভবিষ্যৎই নয়, বরং বিশ্বের ভবিষ্যৎকে গড়ে তুলবে। সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই দেশের আকাঙ্ক্ষাগুলি পূরণ করা সম্ভব হবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।
4: বিকশিত ভারত কে লিয়ে জো নয়ে আইডিয়া চাহিয়ে।

0: जो नए सॉल्यूशंस चाहिए उनसे भारत ही नहीं विश्व का भविष्य भी तय होगा. टुडे द वर्ल्ड इज लुकिंग फॉर सॉल्यूशंस एंड यू हैव द पोटेंशियल टू प्रोवाइड दिस दोज सॉल्यूशंस.
1: ভারতে উৎপাদন ক্ষেত্রের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই ক্ষেত্রের প্রসার ঘটায় তরুণদের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে. ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 50 গুণ বেড়েছে. প্রকৌশলী পণ্য রপ্তানিও নতুন রেকর্ড স্পর্শ করেছে. ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে. 2014 সাল থেকে বৈদ্যুতিন পণ্য রপ্তানি 11 গুণ বৃদ্ধি পেয়েছে.
0: आज कंपोनेंट से टेक्नोलॉजी और फिनिश प्रोडक्ट का हर राज्य में केंद्र सरकार प्रोडक्ट चेन को मजबूत कर रही है और इन्हीं कोशिशों का परिणाम है आज हम दुनिया के सेकंड लार्जेस्ट मोबाइल मैन्युफैक्चरर है. 2014 से अब तक हमारे इलेक्ट्रॉनिक्स एक्सपोर्ट 11 टाइम्स बढ़े हैं, हमारे डिफेंस एक्सपोर्ट 50 टाइम्स बढ़े हैं और हमारे इंजीनियरिंग एक्सपोर्ट ने भी नया रिकॉर्ड बनाया है.
1: প্রধানমন্ত্রী মেট্রো রেল পরিষেবার সম্প্রসারণের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, 2014 সালে মাত্র 5টি শহরে মেট্রো পরিষেবা পাওয়া যেত, বর্তমানে তা বৃদ্ধি পেয়ে 25-এ দাঁড়িয়েছে. তামিলনাড়ুর উন্নয়নের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার বদলাতে পারে কিন্তু রাজ্যের অগ্রগতি এবং জনগণের কল্যাণের প্রতি তাঁর অঙ্গীকার অব্যাহত থাকবে. তিনি মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সঙ্গে রাজ্যের উন্নয়নে কাজ করবেন. সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে, শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়া কাউকে যাতে বেআইনিভাবে আটক না করা হয় এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেওয়া হয়। আদালত দিল্লিতে ব্যারিকেড বসানোর বিষয়টি পর্যালোচনা করার পরামর্শ দেওয়া নিয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলার পরিস্থিতি অনুযায়ী মেট্রো পরিষেবা যাতে স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চলে এবং ইন্টারনেট পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে। আদালত বলেছে, বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি অনুযায়ী মেট্রো ও ট্রেন পরিষেবা স্বাভাবিকভাবে চলতে দিতে হবে, এছাড়াও আইনজীবীদের পেশাগত দায়িত্ব পালনে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না। আদালতের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুরুর আর্জি জানিয়ে দায়ের করা একটি আবেদনের প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত কেন্দ্রকে নোটিশ জারি করেছে। আদালত জানিয়েছে, তারা সব পক্ষের বক্তব্য শুনবে এবং কারো কোনো ধরনের অসুবিধা যাতে না হয় সেটিও নিশ্চিত করবে। নতুন দিল্লির ঘটনাক্রম নিয়ে রাষ্ট্রসংঘের মানবাধিকার সংস্থা OHCHR এর বক্তব্যের কড়া সমালোচনা করেছে ভারত। এই বক্তব্যকে পুরোপুরি খারিজ করে দিয়েছে বিদেশ মন্ত্রক। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারতের অভ্যন্তরীণ বিষয়ে আন্তর্জাতিক কোনো সংস্থার নাক গলানো একেবারেই মেনে নেওয়া যায় না। তিনি পাল্টা প্রশ্ন তুলে বলেন, ভারতের প্রতিবেশী দেশগুলিতে সাধারণ মানুষের উপর অত্যাচার হলে তারা কোনো কথা বলে না, এমন দ্বিমুখী আচরণের জন্যই এরম সংস্থার গ্রহণযোগ্যতা কমছে এবং বহুপাক্ষিকতার উপর মানুষ বিশ্বাস হারিয়ে ফেলছে বলেও তিনি জানান।
2: The OHCHR's concerns are unwarranted and constitute an unacceptable interference in the internal affairs of India. We also note that the OHCHR has an approach of extreme selectivity when it comes to public positions. Violent responses to protests in our neighborhood have gone uncommented, as indeed have law enforcement actions in its own vicinity. Such double standards only erode the credibility of its standing and contribute to the loss of faith in multilateralism.
1: এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গ সরকার পুলিশ বিভাগে বিভিন্ন শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রস্তাবিত এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে কলকাতা ও রাজ্য পুলিশে বেশ কিছু যোগ্য প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন। ডিরেক্টরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স DRI এর আধিকারিকরা প্রায় 8 কেজি সোনা 3টি জায়গা থেকে বাজেয়াপ্ত করেছে। এই সোনা পাচারের সঙ্গে যুক্ত সন্দেহে মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে। DRI এর একটি দল পশ্চিমবঙ্গের হুগলির ডানকুনি টোল প্লাজায় একটি 4-চাকার গাড়ি থেকে 9 তারিখ ভোরে 6.8 কেজি ওজনের 50টি সোনার বার উদ্ধার করে। তদন্তে জানা গেছে, 4 জন বাংলাদেশ থেকে ভারতে ওই সোনা পাচার করছিল। অন্যদিকে একই দিনে মালদা টাউন রেলস্টেশন থেকে এবং নিউ জলপাইগুড়ি রেলস্টেশনে নেমে আসা

0: যাত্রীকে আটক করে ডিআরআই আধিকারিকরা তাদের কাছ থেকে প্রায় 1.5 কোটি টাকা মূল্যের 1 কেজি বিদেশি সোনা বাজেয়াপ্ত করে। 2 স্টেশন থেকেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সীমান্ত অঞ্চলের সংঘাত বৃদ্ধির প্রেক্ষিতে ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহী গোষ্ঠী আজ বিমান সংস্থা, বিমান পরিবহন কর্মী এবং যাত্রীদের সৌদি আরবের বিমানবন্দর ও আকাশসীমা ব্যবহার না করার বিষয়ে আবারও সতর্ক করে দিয়েছে। সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া শাড়ি জানিয়েছেন, মক্কা ও মদিনা নগরীর সেবায় নিয়োজিত বিমানবন্দর ও আকাশসীমা ছাড়া সৌদি আরবের অন্য সব বিমানবন্দর ও আকাশসীমা তাদের লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। নেপালের গোর্খা জেলায় বুধি গণ্ডকী নদীতে হড়পাবানের পর কর্তৃপক্ষ এখনও পর্যন্ত 9 বিদেশি নাগরিক সহ 80 জনেরও বেশি মানুষকে উদ্ধার করেছে। 5 জন এখনও নিখোঁজ। নেপালের জাতীয় দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছেন, 4টি হেলিকপ্টারে 82 জনকে উদ্ধার করা হয়েছে। রাশিয়া এবং ইউক্রেন একে অপরের জ্বালানি কেন্দ্রগুলিতে আক্রমণ বন্ধ রাখতে রাজি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানিয়েছেন। পূর্ব আফ্রিকার দেশ জিবুতি উপকূলে 305 জন আরোহী বহনকারী একটি নৌকা ডুবির ঘটনায় 15 জন শিশুসহ 109 জন অভিবাসী প্রাণ হারিয়েছেন বলে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন জানিয়েছে। বৃহস্পতিবার রাতে এই দুর্ঘটনা ঘটে। ভারতের উদয়বীর সিধু মিশরের কায়রোয় অনুষ্ঠিত ISSF শুটিং বিশ্বকাপ রাইফেল পিস্তলের পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনা জিতেছেন। ফাইনালে মোট 240.6 স্কোর করে শীর্ষস্থানে থাকেন তিনি। ইন্দোরের হোলকার স্টেডিয়ামে তৃতীয় টি-20 ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে 224 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ভারত। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারের সবকটি উইকেট হারিয়ে 223 রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে শেষ পাওয়া খবরে ওয়েস্ট ইন্ডিজ 13 ওভারে 4 উইকেট হারিয়ে 123 রান তুলেছে। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন আগামীকাল সকালে 6:20।
1: আকাশবাণী মৈত্রী, এখন আপনাদের জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 12ই অক্টোবর সোমবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় সকাল 5:56। সকাল 6:05 সুচিন্তন শুনবেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রচনা থেকে পাঠ। 6:10 প্রথম আলো সুবদ্ধ সঙ্গীতের এই অনুষ্ঠানে কাল শুনবেন ধ্রুপদ, পরিবেশন করবেন পণ্ডিত ফাল্গুনী মিত্র, রাগ ভৈরব এবং যোগিয়া। 6:30 এই মহাজীবন শুনবেন কামিনী রায়ের সংক্ষিপ্ত জীবনী। 6:40 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন সুরেলা গঙ্গোপাধ্যায়। 6:55 কৃষক বন্ধুদের জন্য শুনবেন কথিকা ইলিশের বিকল্প পেংবা, বলবেন ড শৈলেন্দ্রনাথ বিশ্বাস। 7:05 লোকগীতি। 7:15 আসুন বেরিয়ে যান ভারতে, উপস্থাপনায় থাকবেন সেমন্তী মুখোপাধ্যায়। 7:35 সকালের আড্ডা, উপস্থাপনায় সেমন্তী মুখোপাধ্যায়। 8:30 অতিথি শুনবেন রেজুবানা চৌধুরী বন্যার সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে থাকবেন শ্রীতমা মুখোপাধ্যায়। কাল শুনবেন দ্বিতীয় পর্ব। ভারতীয় সময় সকাল 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন শ্রীমতী মারুতি মেহতা। 9:30 মনের মতো গান, উপস্থাপনায় পঙ্কজ চক্রবর্তী। 10:30 রামধনু, নানা রঙের গানের এই অনুষ্ঠানে প্রথমে রাগ প্রধান গান শুনবেন রাগীশ্রী দাসের কণ্ঠে, তারপর আধুনিক গান শোনাবেন রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। সকাল 11:00 থেকে সংগ্রহশালা থেকে গান। 11:15 নজরুল গীতি, শিল্পী দেবিকা ঘোষ। 11:30 রম্যগীতি। দুপুর 12:00 যুববাণীর অনুষ্ঠান অল্প অল্প গল্প কথা, উপস্থাপনায় অন্বেষা চট্টোপাধ্যায়। 12:30 শুনবেন লোকগীতি। দুপুর 1:00 নাটক বেলামোর গুপ্তধন, কাহিনী তপন কুমার চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ স্বপন বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা শোভন পাঠক। এবং দুপুর 1:40 বাংলা ব্যান্ডের গান। ও আকাশবাণী মৈত্রীর প্রথম অধিবেশনের সমাপ্তি হবে ভারতীয় সময় দুপুর 2:30। আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সূচনা হবে ভারতীয় সময় 3:30। 3:35 প্রতিদিনের মতোই অনুরোধের আসর। 4:05 পথের বাঁকে গল্পের ডাকে, উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য। 4:35 বন্ধু তোমারই জন্য, উপস্থাপনায় সুদীপ্ত।

মিত্র এবং ডক্টর মানস প্রতিম দাস। 5:05 আজ সন্ধ্যায় উপস্থাপনায় তন্ময় ভট্টাচার্য, 5:50 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। ভারতীয় সময় সন্ধ্যা 6:20 ক্ষেত খামারের কথা শুনবেন দুগ্ধ খামারি থেকে ব্যবসায়ী, মাফ করবেন, দুগ্ধ খামারি থেকে ব্যবসায়ী আলোচনা। আলাপচারিতায় ডক্টর প্রদীপ রায়, ব্যোমকেশ মণ্ডল ও সুব্রত চক্রবর্তী। 6:50 আপনার স্বাস্থ্য শুনবেন কথিকা, অতিরিক্ত প্রসাধনে সাবধান, এ বিষয়ে কাল দ্বিতীয় পর্বের আলোচনা শুনবেন, বলবেন ডক্টর অবন্তী সাহা। 7:00 নাটক বেলামোর গুপ্তধনের পুনঃসম্প্রচার। 8:15 বাংলা ব্যান্ডের গান। 9:00 কথায় গানে উপস্থাপনায় শ্রীরূপা মুখোপাধ্যায়। 9:15 বিশ্ব পরিক্রমা। 9:45 জ্ঞান বিজ্ঞানের আসর। জলবায়ু শিক্ষা সম্মেলন 2026, এ বিষয়ে অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অঙ্কুর ভৌমিক। 10:15 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন মারুতি মহতা, রাগ মালকোষ। 10:45 উপমহাদেশের খবর এবং ভারতীয় সময় 11:00 প্রতিদিনের মতোই হারানো দিনের গান, কাল উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। ভারতীয় সময় 12:00 আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি হবে। জানিয়ে দিলাম আগামীকাল অর্থাৎ 12 অক্টোবর সোমবার আকাশবাণী মৈত্রীর সারাদিনের অনুষ্ঠান সূচি।

আকাশবাণী মৈত্রী। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাগেশ্রী রাগে খেয়াল পরিবেশন করবেন দিলীপ কর্মকার। শিল্পীকে তবলায় সহযোগিতা করবেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে থাকছেন সোমনাথ বর্ধন।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে বাগিশ্রী রাগে খেয়াল শুনলেন দিলীপ কর্মকারের কণ্ঠে। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন পিনাকী চক্রবর্তী এবং হারমোনিয়ামে ছিলেন সোমনাথ বর্ধন। আকাশবাণী মৈত্রী, একটু পরেই শুনবেন উপমহাদেশের খবর।

0: আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গে এখন উপমহাদেশের খবর, উপস্থাপনায় আমি চন্দ্রিমা রায়। আজকের শিরোনামে রয়েছে, শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেওয়া কাউকে বেআইনিভাবে আটক করা যায় না, মানুষের অবাধ চলাচলে বিঘ্ন কাম্য নয়। দিল্লিতে সিজেপির বিক্ষোভ চলাকালীন পুলিশের সক্রিয়তা প্রসঙ্গে নির্দেশ সুপ্রিম কোর্টের। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ ঘিরে আজও উত্তপ্ত দিল্লি। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এখানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত। নতুন দিল্লির ঘটনা প্রবাহ নিয়ে আসিফ অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এর মন্তব্যের প্রতিক্রিয়ায় স্পষ্ট জানাল নতুন দিল্লি। সৌদি আরবের হুতি গোষ্ঠীর হামলায় নিহত এক ভারতীয়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করল ইসলামাবাদ প্রশাসন। ফের প্রকৃতির রুদ্ররোষে নেপাল, আকস্মিক বন্যায় ভেসে গেল বহু ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত তিনটি জলবিদ্যুৎ প্রকল্প। বাংলাদেশে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে লেপে দেওয়া কালি মুছে দিয়ে মূল্যবোধ এবং সংবেদনশীলতার জোরালো বার্তা দিলেন রিকশা চালক। আসছি বিস্তারিত খবরে। শান্তিপূর্ণভাবে সমবেত হওয়া মানুষদের বেআইনিভাবে আটক না করা এবং ট্রাফিক নিয়ম মেনে তাদের অবাধ চলাচলের সুযোগ দেবার জন্য সুপ্রিম কোর্ট আজ দিল্লি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। ব্যারিকেড বা প্রতিবন্ধকতা বসানোর বিষয়টি কর্তৃপক্ষকে খতিয়ে দেখতেও বলা হয়েছে। পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির সাপেক্ষে মেট্রো পরিষেবা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী চালানো, ইন্টারনেট পরিষেবা যাতে নিরবচ্ছিন্ন থাকে তা নিশ্চিত করতে কেন্দ্রকে নির্দেশ দিয়েছে আদালত। এদিকে গতকাল আটক সিজেপির অভিজিৎ দীপকে, আশুতোষ রাঙ্কা এবং সৌরভ দাসকে আজ নতুন দিল্লির একটি বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত মুক্তি দিয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ কর্মসূচি ঘিরে আজও দিনভর উত্তপ্ত দেশের রাজধানী দিল্লি। কনট প্লেস সহ দিল্লির বহু জায়গায় চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। বিক্ষোভকারীদের টেনে হিচড়ে প্রিজন ভ্যানে তোলা হয় এমন বহু ভিডিও প্রকাশ্যে এসেছে। কলকাতাতেও আজ দেশের মুখ্য নির্বাচন কমিশনারের অপসারণের দাবিতে মিছিল বের হয়। জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে আগামীকাল ফের দিল্লির পথে নামছে বিরোধী ইন্ডিজোট। এদিকে দিল্লি পুলিশের তরফে জানানো হয়েছে, গত জুলাই মাসে যন্ত্র মন্ত্রে অবস্থান চালানো অনুমতি দেওয়া হয়েছিল সিজেপিকে, কিন্তু সে সময় তারা আইন মেনে কাজ করেনি, তাই এবার ধর্নার অনুমতি দেওয়া হয়নি। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এখানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার সংবিধানে নিশ্চিত করা হয়েছে এবং শক্তিশালী প্রতিষ্ঠান, স্বাধীন বিচার ব্যবস্থা, মুক্ত গণমাধ্যম দ্বারা তা সুরক্ষিত বলে মন্তব্য করেছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। গতকালের ঘটনা প্রবাহ নিয়ে অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এর মন্তব্য প্রত্যাখ্যান করে ভারত আজ সেই সংস্থার দ্বিমুখী নীতি এবং মনোভাবে সমালোচনা করেছে। রণদীপ জয়সওয়াল OHCHR এর মন্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে অগ্রহণযোগ্য হস্তক্ষেপ বলে অভিহিত করেছেন।
1: The OHCHR's concerns are unwarranted and constitute an unacceptable interference.

0: in the internal affairs of India. We also note that the OHCHR has an approach of extreme selectivity when it comes to public positions. Violent responses to protests in our neighborhood have gone uncommented, as indeed have law enforcement actions in its own vicinity. Such double standards only erode the credibility of its standing and contribute to the loss of faith in multilateralism.
1: রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে বারবার যে হামলা চালানো হচ্ছে ভারত তার তীব্র নিন্দা করেছে। এক বিবৃতিতে ভারতের বিদেশ মন্ত্রক হামলার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক প্রকাশ এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। নতুন দিল্লি সাধারণ মানুষ এবং অসামরিক পরিকাঠামোর উপর এ ধরনের ধারাবাহিক হামলা অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেছে। সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষায় ভারত সেদেশের জনগণ এবং সরকারের পাশে রয়েছে বলে জানিয়েছে। ওই অঞ্চলে দ্রুত শান্তি এবং স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলেও ভারতের আশা। উল্লেখ্য, সৌদি আরবের জেনারেল অথরিটি অফ সিভিল অ্যাভিয়েশন রবিবার এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি হামলায় 12 জন নিহত এবং 309 জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে 4 জন সৌদি এবং 8 জন বিদেশি নাগরিক ছিলেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানা গেছে। রিয়াদ বিমানবন্দরে চালানো এই হামলাকে ভয়াবহ বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হুথিদের বিরুদ্ধে হামলায় অংশ নেওয়ার বিষয়টি মার্কিন যুক্তরাষ্ট্র বিবেচনা করতে পারে। এদিকে সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় আহত এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। এর ফলে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 13। রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস সামাজিক মাধ্যমে জানিয়েছে, মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা সহ প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের লক্ষ্যে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে। দূতাবাস শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। দূতাবাস সূত্রে আরও জানা গেছে, গতকালের ওই হামলায় প্রায় 300 মানুষ আহত হয়েছিলেন, তাদের মধ্যে 10 জন ভারতীয় নাগরিক ছিলেন। এর আগে আজ দিনের শুরুতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছিলেন, রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানকার ভারতীয় দূতাবাস প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে রিয়াদে অবস্থিত ভারতীয় দূতাবাস সৌদি আরবে অবস্থানরত ভারতীয় নাগরিকদের সতর্ক এবং সজাগ থাকার এবং প্রয়োজনে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে। বন্দর, জাহাজ এবং জলপথ বিষয়ক মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল জানিয়েছেন, হরমুজ প্রণালীতে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাঙ্কার এমটি ভলথেরা দুর্ঘটনাগ্রস্ত। ওই ট্যাঙ্কারে 11 জন ভারতীয় নাগরিক ছিলেন। সামাজিক মাধ্যমে শ্রী সোনোয়াল উল্লেখ করেছেন, জাহাজের 11 জন ভারতীয় নাবিকই নিরাপদে রয়েছেন। শুনছেন উপমহাদেশের খবর।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে পাকিস্তান তার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ওই প্রদেশের সাংবিধানিক শাসন ব্যবস্থা ভেঙে পড়ার কারণ দেখিয়ে এই জরুরি অবস্থার বিধান কার্যকর করেছেন। এই আদেশের আওতায় প্রাদেশিক প্রশাসন বিলুপ্ত করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিত্বকারী গভর্নর প্রশাসনের ক্ষমতা নিজের হাতে তুলে নেবেন। এছাড়া প্রাদেশিক পরিষদের ক্ষমতা কেন্দ্রীয় সংসদ প্রয়োগ করবে। এর ফলে মুখ্যমন্ত্রী, প্রাদেশিক মন্ত্রী, উপদেষ্টা এবং অন্যান্য ঊর্ধ্বতন আধিকারিকরা তাদের পদ হারাবেন। প্রাদেশিক সরকার স্থগিত করার এই পদক্ষেপ পাকিস্তানের চলতি রাজনৈতিক সংঘাতকে আরও তীব্র করে তুলেছে। এদিকে জরুরি অবস্থা জারির পর প্রেসিডেন্ট জারদারি পাকিস্তান তেহরিকে ইনসাফ নেতৃত্বাধীন খাইবার পাখতুনখোয়া প্রদেশের নির্বাচিত সরকারকে সাসপেন্ড করেছেন। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মন্ত্রিসভার সুপারিশ ক্রমেই এই সিদ্ধান্ত। এর আগে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে প্রস্তাবটি অনুমোদন করা হয়। মন্ত্রিসভার অভিযোগ, প্রাদেশিক সরকার আইনশৃঙ্খলার অবনতি রোধের প্রচেষ্টা থেকে ইচ্ছাকৃতভাবে সরে এসেছে। এর ফলেই জরুরি অবস্থা জারির সুপারিশ করা হয়। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি এবং তার জন্য চিকিৎসার সুযোগ নিশ্চিত করার দাবি জানিয়ে খাইবার পাখতুনখোয়ায় মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির নেতৃত্বে প্রতিবাদ মিছিলের মধ্যে এই সিদ্ধান্ত নেওয়া হল। উল্লেখ্য, ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রধান 73 বছর বয়সী ইমরান খান 2023 সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী। দুর্নীতি এবং সন্ত্রাসবাদ সহ বেশ কয়েকটি মামলায় তিনি অভিযুক্ত। নেপালের গোর্খা জেলায় বুধি গণ্ডকী নদীতে আজ ভোরে আকস্মিক বন্যায় বহু ঘরবাড়ি এবং সেতু ভেসে গেছে। 3টি জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। এখনও পর্যন্ত 9

0: বিদেশি নাগরিক সহ 80 জনের বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে, নিখোঁজ 5 জন। উদ্ধার এবং ত্রাণ কাজে নেপাল সেনাবাহিনী 171 জন সদস্য সহ 700 বেশি নিরাপত্তা কর্মীকে মোতায়েন করেছে। নদী তীরবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। কাজে লাগানো হয়েছে 4টি হেলিকপ্টার। বন্যার ফলে সাল্লেরিতে নির্মীয়মান 341 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বুধী গণ্ডকী জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত। এদিকে বন্যার জলে হাঁটার পথ এবং সেতু ভেসে যাওয়ায় মানাসলু ট্রেকিং রুটের বেশ কয়েকজন পর্যটক আটকে পড়েছেন, যদিও মানাসলু কনজারভেশন এরিয়া প্রজেক্ট জানিয়েছে পর্যটকরা নিরাপদেই রয়েছেন। ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাচীরে আঁকা রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে শনিবার কালি লেপে দেন কিছু মানুষ। এই নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয় তুমুল বিতর্ক। ক্ষোভে ফেটে পড়েন অনেকেই। সাংস্কৃতিক পরিচয় এবং ঐতিহ্য নিয়ে বিভিন্ন জন নিজেদের মতামত জানাতে থাকেন। পুলিশ রাষ্ট্র সংলাপ ফোরাম নামে একটি সংগঠনের সদস্য সচিব ANM আয়াজ সহ 4 জনকে আটক করেছে। তারা বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রাচীরে আঁকা ওই ছবির মধ্যে সাংস্কৃতিক আগ্রাসন খুঁজে পেয়েছেন। এই তুমুল বাগবিতণ্ডার মধ্যেই কলঙ্ক মোচনে এগিয়ে আসেন এক রিকশা চালক। তিনি জল আর কাপড় দিয়ে সেই কালি মুছে দেন। মুহূর্তের মধ্যে এর ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে। তার প্রশংসায় মুখর হয়ে ওঠেন বোধসম্পন্ন মানুষ। কুর্নিশ জানান তাকে। এই একাডেমির প্রাচীরে রবীন্দ্রনাথ ছাড়াও কাজী নজরুল ইসলাম, জয়নুল আবেদিন, সত্যজিৎ রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সহ আরও অনেকেরই ছবি আঁকা রয়েছে। ঢাকা সাউথ সিটি কর্পোরেশনের উদ্যোগে এই ছবিগুলি আঁকা হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ চেন্নাইয়ের IIT ম্যাড্রাসে আয়োজিত এক অনুষ্ঠানে 13,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে রয়েছে সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা, বন্দর পরিকাঠামো, পেট্রোলিয়াম ও বৈজ্ঞানিক গবেষণা সংক্রান্ত উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ও। প্রধানমন্ত্রী মোদী এই প্রকল্পের উদ্বোধনকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, এর ফলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে, শিল্প ও বাণিজ্য ব্যবস্থা শক্তিশালী হবার পাশাপাশি রাজ্যে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে, রাজ্যের অর্থনৈতিক উন্নয়নেও সহায়ক হবে।
1: This is a historic day for Tamil Nadu. Today's program involves projects worth 13,000 crore rupees. We are inaugurating many completed projects and laying foundations for new ones. Some will make daily travel easier. Others will strengthen industry and trade. Together, they will create jobs for young people across Tamil Nadu. I congratulate the people of the state on this occasion.
0: শ্রী মোদী বলেন, রাজ্য সরকার পরিবর্তন হলেও তামিলনাড়ুর উন্নয়ন এবং সেখানকার জনগণের কল্যাণের প্রতি তার প্রতিশ্রুতি অটুট রয়েছে। মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়ের সহযোগিতায় এই উন্নয়ন যাত্রা অব্যাহত থাকবে বলেও তার আশা। শ্রী মোদী IIT মাদ্রাজে সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টার জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। চেন্নাই মেট্রো রেল প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের প্রায় 4,900 কোটি টাকা ব্যয়ে নির্মিত পুনামাল্লি ভাদাপালানি অংশেরও উদ্বোধন করেছেন। প্রযুক্তি ক্ষেত্রে দেশের উন্নতির কথাই প্রধানমন্ত্রী উল্লেখ করেন। তরুণদের নিজেদের স্বপ্ন পূরণের জন্য সুযোগের সদ্ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি।
1: আজ ভারত মে জো ইনফাইনাইট অপরচুনিটি হ্যাঁ চাহতা হু কি হর যুবা আপনে ভবিষ্য কো উসি বড়ে ক্যানভাস পর দেখে বিকজ দিস ইজ ইয়র টাইম দিস ইজ ইয়র অপরচুনিটি মুঝে পুরা বিশ্বাস হ্যাঁ হামারা এ সপনা পুরা হোকার রহেগা।
0: বিশ্ব নতুন নতুন চ্যালেঞ্জের সমাধানের পথ খুঁজছে। দেশের তরুণদের সেই সমাধান দেওয়ার মতো প্রতিভা এবং ক্ষমতা রয়েছে বলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। উৎপাদন ক্ষেত্রে দেশের উন্নয়নের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 50 গুণ বেড়েছে এবং প্রকৌশল পণ্য রপ্তানিও নতুন রেকর্ড ছুঁয়েছে। রাষ্ট্রায়ত্ত 3টি তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশনের দৈনিক ডলারের চাহিদা মেটাতে বিশেষ ব্যবস্থার ঘোষণা করল রিজার্ভ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের বিবৃতিতে জানা গেছে, বিদেশি মুদ্রা বিনিয়োগ সংক্রান্ত দৈনন্দিন কাজের জন্য এই 3টি তেল বিপণন সংস্থাকে তালিকাভুক্ত কিছু ব্যাংকের মাধ্যমে মার্কিন ডলার বিক্রি করা হবে। আগামীকাল এ ব্যবস্থা চালু হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তেমনটাই চলবে। ব্যাডমিন্টনে ভারতের আনমোল খারপ তুর্কি ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে মহিলাদের সিঙ্গলসে খেতাব জিতেছেন। ফাইনালে তিনি 21-11, 21-14 স্বদেশের

0: আক্রোশে কাশ্যপকে পরাজিত করেন। এটি আনমোলের তৃতীয় আন্তর্জাতিক সিনিয়র শিরোপা জয়। এদিকে পুরুষদের ডাবলসে ভারতের সুরজ গোয়ালা এবং নিকোলাস রাজ রানার্স আপ হয়েছেন। মিশরের কায়রোতে আয়োজিত আইএসএসএফ বিশ্বকাপে রাইফেল এবং পিস্তল প্রতিযোগিতায় ভারতের উদয়বর সিধু পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জয় করেন। 24 বছর বয়সে এই শুটার 240.6 পয়েন্ট স্কোর করে জার্মানির ক্রিশ্চিয়ান রেইডসকে 0.5 পয়েন্টের ব্যবধানে পরাজিত করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শান্তিপূর্ণ সমাবেশে যোগ দেওয়া কাউকে বেআইনিভাবে আটক করা যায় না, মানুষের অবাধ চলাচলে বিঘ্ন কাম্য নয়। দিল্লিতে সিজেপির বিক্ষোভ চলাকালীন পুলিশের সক্রিয়তা প্রসঙ্গে নির্দেশ সুপ্রিম কোর্টের। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কংগ্রেস জনতা পার্টির বিক্ষোভ ঘিরে আজও উত্তপ্ত দিল্লি। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, এখানে শান্তিপূর্ণ সমাবেশের অধিকার নিশ্চিত। নতুন দিল্লির ঘটনা প্রবাহ নিয়ে অফিস অব দ্য হাই কমিশনার ফর হিউম্যান রাইটস এর মন্তব্যের প্রতিক্রিয়ায় স্পষ্ট জানালো নতুন দিল্লি। ফের প্রকৃতির রুদ্ররোষের নেপাল। বাংলাদেশে রবীন্দ্রনাথের দেয়ালচিত্রে লেপে দেওয়া কালি মুছে দিয়ে মূল্যবোধ এবং সংবেদনশীলতার জোরালো বার্তা দিলেন রিক্সা চালক। উপমহাদেশের খবর আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।
1: আকাশবাণী মৈত্রী অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভে 505 মিটারে, অর্থাৎ 594 কিলোহার্টজে। এখন হারানো দিনের গান উপস্থাপনায় থাকছি শ্রাবণী মুখোপাধ্যায়।

দেবী পক্ষ পড়ে গেছে, দুর্গাপুজো দোরগোড়ায়, তাই একটা পুজোর গান তৈরির গল্প দিয়েই শুরু করি আজকের হারানো দিনের গান। না, তবে গল্প ঠিক নয়, গায়ক দ্বিজেন মুখোপাধ্যায়ের স্মৃতিকথা। তখন HMV-র অফিস ছিল 3A নলিনী সরকার স্ট্রিটে। সেটা ছিল যেন গানের বাজার, মন দিয়ে বুঝে গান পছন্দ করতেন শিল্পীরা। সেখানেই একদিন শিল্পীদের রিহার্সাল রুমের রিপ্রেজেন্টেটিভ ক্ষিতিশ বসু দ্বিজেন মুখোপাধ্যায়কে বলেন, ওয়েস্টার্ন মিউজিকে সুপণ্ডিত এবং খুব ভালো একজন সুরকার এসেছেন, আপনি ওর কয়েকটা গান শুনে দেখুন, যদি পছন্দ হয় তাহলে পূজোর গান হতে পারে। তখনই অল্প বয়সী, চাপা গায়ের রং, ছিপছিপে চেহারার, চশমা চোখে প্যান্ট শার্ট পরা স্মিত হাস্য মানুষটির সঙ্গে দেখা হয় দ্বিজেন মুখোপাধ্যায়ের। প্রাথমিক আলাপ সারা হলে সেই সুরকার দ্বিজেন মুখোপাধ্যায়কে নিজের সুর করা পরপর কয়েকটা গান শোনান। একটা গান প্রথমেই খুব পছন্দ হয়ে যায় শিল্পীর, কিন্তু রেকর্ডে তো দুপিঠের জন্য দুটো গান দরকার, তাই দ্বিতীয় গান পছন্দ করতে কিছুটা সময় যায়। ততক্ষণে দুজনের মধ্যে সম্পর্কটা কিছুটা সহজ হয়ে যাওয়ায় সেই সুরকার একটা গান শুনিয়ে বলেছিলেন, আমার খুব ইচ্ছে আপনি এই গানটা গাইবেন, ধরে নিন এটা আপনি আমার ইচ্ছেই গাইছেন। দ্বিতীয় গানটি ছিল এই ছায়া ঘেরা কালো রাতে। আর প্রথম গান ছিল কোনটি, কেই বা ছিলেন সেই সুরকার, বলবো না, হয়তো বলার দরকারও পড়বে না, আপনারা গানটি শুনলেই চিনে ফেলবেন বিখ্যাত সেই সুরকারকে। তাই দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে আগে সেই সুরকারের সুরে ভাসিয়ে নিয়ে যাই, তারপর বাকি কথা গানটির কথা ভাস্কর বসুর।

কি বন্ধুরা, চিনে ফেলেছেন তো বিখ্যাত এই গানের সুরকারকে? হ্যাঁ, নিঃসন্দেহে তিনি সুধীন দাশগুপ্ত। অনেকের মতে দ্বিজেন মুখোপাধ্যায়ের এই রেকর্ডটাই ছিল সুধীন দাশগুপ্তর পুজোর গানে প্রথম সুর দেওয়া রেকর্ড। তবে আর একটা ভিন্ন মতও পাওয়া যায় যে ভাঙা তরির সুরে ভাসিয়ে দেওয়ার আগেই সুধীন দাশগুপ্ত নাকি বেচু দত্তের গাওয়া একটা গানেরও সুরকার ছিলেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সুধীন দাশগুপ্তকে নিয়েই খানিক চর্চা চলবে আজকের হারানো দিনের গানে। কারণ গত পরশু 9ই অক্টোবর ছিল তার জন্মদিন, আর সদ্য পেরোনো জন্মদিনে সুধীন দাশগুপ্তের তৈরি গান শোনাতেই আজ স্টুডিওতে আছি আমি, আপনাদের মৈত্রী বন্ধু শ্রাবণী মুখোপাধ্যায়। গানের ফাঁকে ফাঁকে তাকে ঘিরে টুকরো টুকরো কথা তো হবেই, তবে বেচু দত্তের নামটা যখন উঠলই, যখন মত পাওয়া যায় যে তাঁর গানেই নাকি প্রথম সুর দিয়েছিলেন সুধীন দাশগুপ্ত, তখন অরূপ ভট্টাচার্যের কথায় অবশ্যই সুধীন দাশগুপ্তের সুরে বেচু দত্তের কণ্ঠে শুনিয়ে দিই আজকের অনুষ্ঠানের দ্বিতীয় গান।

বাংলার পাশাপাশি অসমীয়া সিনেমাতেও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন সুধীন দাশগুপ্ত। কিন্তু হিন্দি সিনেমাতে তার কাজ করা হয়নি। হিন্দি সিনেমার বিখ্যাত প্রযোজক ও পরিচালক গুরু দত্ত সুধীন দাশগুপ্ত সুরে তার সুর শুনে মুগ্ধ হয়ে দুবছরের চুক্তিতে বম্বে নিয়ে গিয়েছিলেন তাকে। কিন্তু কোনো অজ্ঞাত কারণে সুধীন দাশগুপ্তকে হিন্দি ছবিতে সঙ্গীত পরিচালনার কাজে ব্যবহার করেননি তিনি। আর যেহেতু চুক্তিবদ্ধ ছিলেন তাই অন্য কোথাও কাজও করতে পারেননি। কিন্তু তাই বলে সেই সময়টা হেলায় নষ্ট করেননি সুধীন দাশগুপ্ত। সেই দুবছরের লম্বা সময়ে সেভাবে সরাসরি কোনো কাজের সঙ্গে যুক্ত হতে না পারলেও গান শোনা, গান লেখা আর সুর সৃষ্টিতেই মগ্ন ছিলেন সুধীন দাশগুপ্ত, যা পরবর্তীকালে বাংলা গানকে সমৃদ্ধ করেছিল। তার সিনেমায় সুর দেওয়া গানের প্রসঙ্গে আবারও আসব, কিন্তু এখন শুনিয়ে দেব ছন্দময় লিরিক গ্রাম্য শ্যামল শোভায় বাঙালি ঘরের বিয়ের পর কন্যা বিদায়ের চিরন্তন ছবি দেখানো সুধীন দাশগুপ্তের সুর করা এক গান গীতা দত্তের কণ্ঠে।

একবার সতীনাথ মুখোপাধ্যায়ের রেকর্ডিংয়ের ডেট ঠিক হয়ে গেছে, কিন্তু তখনও গান তৈরি হয়নি। অতএব গান চাই চটজলদি। উৎপলা সেনের কেয়াতলার বাড়িতে এক সন্ধ্যায় গীতিকার ভাস্কর বসু কাগজ নিয়ে বসেছেন গান লিখতে, পাশে সতীনাথ মুখোপাধ্যায়, আর সুধীন দাশগুপ্ত ধরেছেন হারমোনিয়াম। শিল্পে যেহেতু সতীনাথ মুখোপাধ্যায়, তাই তাঁর রাগ প্রধান গানের মেজাজকে মাথায় রেখে সুধীন দাশগুপ্ত দু লাইন সুর বসাতেই চোখ বন্ধ করে আহাহা আহাহা করে চোখ বুজে গাইতে শুরু করেছিলেন সতীনাথ মুখোপাধ্যায়। অমন মন কাড়া দৃশ্য দেখে গীতিকারের কলম গিয়েছিল থেমে, কিন্তু থামলে তো হবে না, গান তো চাই খুব তাড়াতাড়ি। তাই আবার এগোতে থাকল গানের কথা লেখা আর একই সঙ্গে সুর বসানো, এবং খুব তাড়াতাড়ি তৈরি হয়ে গেল বিখ্যাত এক গান, রেকর্ডের এক পিঠের গান। সে বছর গানের বাজারে সতীনাথ মুখোপাধ্যায় আজকের ভাষায় যাকে বলে সুপারহিট হয়েছিলেন। রেকর্ডের এক পিঠে যে গানটি ছিল সেটি তৈরির গল্প শোনালাম, আর অপর পিঠের গানটি ছিল সুধীন দাশগুপ্তের নিজের কথায় ও সুরে এলো বড় সাজে সহসা মনে আজ। কিন্তু না, এই শরতে দুর্গাপুজোর প্রাক মুহূর্তে মনে আর গানে বর্ষাকে আর নাই বা ডাকলাম। তাই সতীনাথ মুখোপাধ্যায়ের সেই রেকর্ডটির এক পিঠের গানটি শোনাই।

সোনার হাতে সোনার কাঁকন গানটির জনপ্রিয়তার পরেই সুধীন দাশগুপ্ত সুযোগ পেয়েছিলেন বাংলা সিনেমার গানে সুর করার। তার বন্ধু সুবীর হাজরা অগ্রগামী গোষ্ঠীর প্রধান সরোজ দের কাছে নিয়ে গিয়েছিলেন তাকে, কারণ মুখচোরা সুধীন দাশগুপ্তের পক্ষে সেই কাজ করা না হলে বোধ হয় সম্ভবই হতো না। গত শতকের পাঁচের দশকের শেষ দিকে তখন বাংলা গান ধীরে ধীরে রবীন্দ্রসঙ্গীতের ছায়া থেকে বেরিয়ে আসতে শুরু করেছে। উত্তরণের বার্তা দেওয়া বাংলা সিনেমার জন্য তখন তৈরি হচ্ছে প্রেমের গান, সাধারণ মানুষের শ্রমের গান, জীবনবোধের গান। অগ্রগামীতেই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলাপ হয় সুধীন দাশগুপ্তর, আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নিজের লেখা গানে সুধীন দাশগুপ্তর লোকসঙ্গীতের সুরে মান্নাদের গাওয়া ওগো তোমার শেষ বিচারের আশায় গানটি দর্শক শ্রোতাদের কাঁদিয়ে দেয়। এই গানটি প্রসঙ্গে সংক্ষেপে দু চার কথা বলা যায়, যা সুধীন দাশগুপ্তকে আরেকটু ভালোভাবে চিনতে সাহায্য করে। আপনারা অনেকেই হয়তো জানেন এসব কথা, বহুবার চর্চায় উঠে এসেছে, তবু যারা জানেন না তাদের জন্য সুধীন দাশগুপ্তের সদ্য পেরিয়ে আসা জন্মদিনে আজ তাকে নিয়ে হোক না আরেকটু চর্চা। অগ্রগামীর কাছে 1958 সালে মুক্তি পাওয়া ডাক হর করা সিনেমায় প্লেব্যাকের জন্য মান্নাদের নাম প্রস্তাব করেন সুধীন দাশগুপ্তই, কিন্তু উত্তম কণ্ঠ হিসেবে তখন হেমন্ত মুখোপাধ্যায়ের একচেটিয়া রাজত্ব, তার বদলে মান্নাদের কণ্ঠ। সন্দিহান ছিলেন অনেকেই, কিন্তু আত্মবিশ্বাসী ছিলেন সুধীন দাশগুপ্ত। এ প্রসঙ্গে মান্নাদে এক সাক্ষাৎকারে বলেছেন, সুধীনবাবু এই বাংলা গানের জগতে প্রথম মানুষ যিনি আমায় প্রথম থেকেই ঠিক ঠিক বুঝেছিলেন। ক্লাসিক্যাল থেকে ফোক ও ওয়েস্টার্ন মিউজিকের আঙ্গিকে তৈরি যে কোনো গান আমি যে কোনো স্কেলে ফেলে গেয়ে দিতে পারি, গানের সূক্ষ্ম অলঙ্কার নিখুঁতভাবে কাজে লাগাতে পারি, তা তিনি বুঝেছিলেন। মান্নাদে একই সঙ্গে আরও বলেছেন, ডাকঘর করা ছবির সব গানেই একটা আলাদা আবেদন আছে, বিশেষ করে ওই ওগো তোমার শেষ বিচারের আশায় একেবারে বুকের ভেতর মোচড় দেওয়া গান। সে গান শুধু সাধারণ দর্শক শ্রোতাদের বুকেই যে মোচড় দিত, এখনো দেয়, তা তো

লন্ডন স্কুল অব মিউজিক থেকে ওয়েস্টার্ন মিউজিকের ওপর ডিপ্লোমা ছিল সুধীন দাশগুপ্তর। তাই পাশ্চাত্য সঙ্গীতকে অনায়াসে তিনি মেশাতেন বাংলা লিরিকের সঙ্গে। অথচ সাহেবী পরিবেশে দার্জিলিংয়ে বড় হয়ে ওঠা মানুষটি কিন্তু প্রথম থেকে মোটেই ভালো বাংলা জানতেন না। তিনি বাংলা শিখেছিলেন রীতিমতো শিক্ষক রেখে, পাশাপাশি প্রচুর কবিতার বইও পড়তেন, কারণ তখন আধুনিক কবিতায় সুরারোপ করার একটা ধারা তৈরি হয়েছিল বাংলা গানে। যতীন্দ্রমোহন বাগচির কাজলা দিদি কবিতায় সুধীন দাশগুপ্তের সুর করা বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই গানটি যে কতখানি জনপ্রিয় তা আজও বলার অপেক্ষা রাখে না। তবে সে গান তো বহুশ্রুত, তাই আজ বরং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে সুধীন দাশগুপ্তের সুর করা আরেকটি অন্য গান শোনায়।

ঘড়ির কাঁটা ভারতীয় সময় 11:30 পেরিয়ে গেছে, তাই আজকের অনুষ্ঠান থেকে একটু বিরতি নিয়ে শুনিয়ে দিতে হবে যে কালকের অনুষ্ঠান সম্পর্কে। সে কাজটি আগে সেরে ফেলি। বাংলা সিনেমার সেই নারী চরিত্রদের মনে আছে যারা কখনো সংসারের মেরুদণ্ড, কখনো প্রতিবাদের আগুন, কখনো বা নিজের অস্তিত্ব খুঁজে ফেরার এক অসমাপ্ত গল্প? মেঘে ঢাকা তারার নীতা, মহানগরের আরতি, চারুলতার চারু, এরা শুধু পর্দার চরিত্র নন, এরা এক একটি সময়ের দলিল। কখনো সর্বজয়ার কঠিন জীবন সংগ্রাম, কখনো স্বয়ং সিদ্ধার আত্মপ্রতিষ্ঠার প্রত্যয়, কখনো দেবীর দয়াময়ীর অসহায়তা, কখনো বা অর্চনার নিজের সত্তাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা। বাংলা সিনেপর্দার সেই সব নারী শক্তি, সাহস আর আত্মপরিচয়ের নানা আখ্যান দিয়ে সাজানো কালকের হারানো দিনের গান শক্তি রূপেণ সংস্থিতা। উপস্থাপনায় থাকবেন শ্রীরূপা মুখোপাধ্যায়। আপনারা অবশ্যই থাকবেন কিন্তু সবাই। ফিরে আসছি আজকের অনুষ্ঠানে। আজ 11 অক্টোবর 2026। গত পরশু 9 অক্টোবর ছিল সুধীন দাশগুপ্তর জন্মদিন, তাই সদ্য পেরোনো জন্মদিনে কথায় গানে আজকের অনুষ্ঠান জুড়ে রয়েছেন সুধীন দাশগুপ্ত। অনবদ্য সুর তৈরির পাশাপাশি সুধীন দাশগুপ্ত অসাধারণ গানও লিখতেন। বিরতির আগে কথা হচ্ছিল সুধীন দাশগুপ্তর বাংলা ভাষা শিক্ষা ও কবিতা পড়ার চর্চা প্রসঙ্গে। আর আমরা জানি যে ওয়েস্টার্ন মিউজিকে ডিপ্লোমাধারী এই সঙ্গীত স্রষ্টা পাশ্চাত্য সঙ্গীতকে অনায়াসে মেশাতেন বাংলা লিরিকের সঙ্গে। আসুন সেই সব কটি সূত্রকে একসঙ্গে বাঁধার একটু চেষ্টা করে ফিরি। তিনি যখন বোম্বেতে থাকতেন, তার সঙ্গেই থাকতেন গায়ক সুবীর সেন। একদিন সকালবেলা হঠাৎ সুবীর সেনকে ডেকে শোনালেন তার লেখা নতুন গান, এত সুর আর এত গান যদি কোনোদিন থেমে যায়। ঠিক হলো, গানটি সুবীর সেনই গাইবেন। খুব তাড়াতাড়ি একটা ইংরেজি গানের সুর নিজের লেখা বাংলা কথায় ফেলে গানটি তৈরি করে ফেললেন সুধীন দাশগুপ্ত। আর সে গান বোধহয় সুবীর সেনের গাওয়া সবচেয়ে বিখ্যাত গান, এ কথা অনেকেই মনে করেন। তবে সে গান তো বহু বহু শ্রুত, তাই এখন তুলনা

অল্পশ্রুত কিন্তু মোটেই অপরিচিত নয়, বলছি তুলনায় স্বল্পশ্রুত। সুধীন দাশগুপ্তেরই কথায় ও সুরে সুবীর সেনের কণ্ঠেই রইল গণনাট্যের জন্য তৈরি করা এই গান।

এই গানটির মতো ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন রঙিন, এই ছায়া ঘেরা কালো রাত, এমন বেশ কিছু গান তিনি লিখেছিলেন গণনাট্য সংঘের জন্য। হ্যাঁ, স্মিতহাস্য, শান্তশিষ্ট, বিনয়ী ও অত্যন্ত শৌখিন এবং আদ্যপান্ত রুচিবান এই মানুষটিও একসময় জড়িয়েছিলেন গণনাট্য আন্দোলনের সঙ্গে। সলিল চৌধুরী ছিলেন তার পরম বন্ধু। পরবর্তীকালে অবশ্য তিনি সেভাবে কখনো সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না। পরিচিত বন্ধুদের কাছে মানুষ সুধীন দাশগুপ্ত ছিলেন অতুলনীয়। খুব বেশি কথা তিনি বলতেন না, তার সব অনুভূতির প্রকাশ ঘটত তার গানের কথায় ও সুরে, আর বেশিরভাগ উত্তরই লুকিয়ে থাকত তার ঠোঁটের স্মিত হাসিতে। কিন্তু তিনি কণ্ঠশিল্পীকে গানের সিচুয়েশন বোঝাতেন এমন ভাবে, তখন কিন্তু তাদের চোখের সামনে ফুটে উঠত গানের বক্তব্য স্পষ্টভাবে। গায়ক গায়িকাদের গান তোলানোর সময় সুরটা যাতে তাদের কণ্ঠে খুব ভালোভাবে বসে, তার জন্য নানান টোটকাও বলতেন। তিনি জানতেন কিভাবে কণ্ঠের যত্ন নেওয়া যায়। কণ্ঠশিল্পীদের বলতেন কিছু সরগম রেওয়াজ করার কথাও। এসব তিনি বলতে পারতেন কারণ তিনি নিজেও খুব ভালোই গান গাইতেন। তবে গীতিকার ও সুরকার সত্তার আড়ালে গায়ক হিসেবে নিজেকে তিনি একটু আড়ালেই রেখেছিলেন। সুবীর হাজরার লেখা লাল লাল চোখে দেখিতে পাশ্চাত্য সঙ্গীত ঘেঁষা ও কোকিল কাঁদে কেন ফাগুনে গানে লোকসঙ্গীতের ধাঁচে সুর দিয়ে 1961 সালে একটি মাত্র রেকর্ড বের করেছিলেন নিজে গেয়ে।

তার সম্পর্কে এরকম টুকরো টুকরো কথায় আবারও ফিরব, তবে তার আগে শুনিয়ে দেব আর একটা গান। সুধীন দাশগুপ্তের কথায় ও সুরে এবারে কণ্ঠে রইলেন মানবেন্দ্র মুখোপাধ্যায়।

বৈচিত্র্যের অভাব ছিল না সুধীন দাশগুপ্তের সুরের ভাণ্ডারে। বাংলা সিনেমা ও বেসিক গানের সুর করার ক্ষেত্রে পাশ্চাত্য সঙ্গীতের পাশাপাশি লোকসঙ্গীতের আঙিনাতে ছিল তার অবাধ যাতায়াত। ডাকঘর করা থেকে হংসরাজ, তার অনেক সিনেমার গানের মধ্যে মিশে আছে বাউল অঙ্গের সুর। সহকারী ও বন্ধু প্রশান্ত চৌধুরীর সহযোগিতায় সুধীন দাশগুপ্তের সিঁথির বাড়িতে রীতিমতো বাউলদের আখড়া বসত। ট্রেনে পরিচয় হওয়া বাউলদের সুধীন দাশগুপ্তর বাড়িতে নিয়ে আসতেন প্রশান্ত চৌধুরী। তারা সেখানেই, মানে বাউলরা সেখানেই সারাদিন খেয়ে দে নেচে গেয়ে কাটাতেন, আর সুধীন দাশগুপ্ত চুপচাপ বসে সেই সব বাউলদের গান শুনে যেতেন। এইরকম যখন ঘটেছে তার প্রায় 20 বছর বাদেও হংসরাজ সিনেমাতে হংসরাজের মুখে আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে রেখেছিলেন শহরটার এই গোলক ধাঁধায় গানটি, আমাদের অতি পরিচিত সে গান, শুনলেই বোঝা যায় বাউল অঙ্গের সুরে তৈরি সে গান। তবে বাউল অঙ্গ ছাড়াও লোকসঙ্গীতের অন্যান্য ধারাতেও সুধীন দাশগুপ্ত

একটা সময় কলকাতা শহরে যে নিয়মিত লোডশেডিং হতো তা আমরা জানি। তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা সেভাবে না জানলেও মাঝবয়সী বা পূর্ণবয়স্কদের মনে লোডশেডিংয়ের সময় কাটানো সেই সব স্মৃতি নিশ্চয়ই ফিরে ফিরে আসে, কি বন্ধু আসে তো? হ্যাঁ, ঠিক এভাবেই সুধীন দাশগুপ্তর কন্যা সাবেরী দাশগুপ্ত স্মৃতিচারণায় এক জায়গায় বলেছেন, আমরা যখন ছোট তখন প্রায় সন্ধের মুখে কলকাতায় লোডশেডিং হতো। আমরা বসে থাকতাম ওই লোডশেডিংটার জন্য, কারণ ওই সময় বাবা গানের ঘর থেকে বেরিয়ে পিয়ানো বাজাতে বসতেন। সে এক সম্মোহনী সুর, আলো জ্বলে উঠলেই ফের ফিরে যেতেন গানের ঘরে। আসুন এই নিঝুম রাতে সুধীন কন্যার এই স্মৃতিকথাকে সঙ্গী করে আমরাও আবার মুদ হই তাঁর সুরের সুধায়, এক স্বল্প শ্রুত গানে নীলিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

নামী দামি গায়ক গায়িকাদের পাশাপাশি অনামী অথচ সম্ভাবনাময় গাইয়েদেরও পাদপ্রদীপের আলোয় এনে দাঁড় করাতেন সুধীন দাশগুপ্ত। অনেক শিল্পী তার সক্রিয় সহযোগিতা না পেলে হয়তো পরিচিতি বা সুখ্যাতির মুখ দেখতে পেতেন না। যে কোনো কাজকে সর্বাঙ্গ সুন্দর করে তোলার জন্য কোনো আয়োজনের ত্রুটি তিনি কখনো রাখতেন না। সিনেমার গানের পাশাপাশি আবহ সঙ্গীত তৈরির ক্ষেত্রেও সুধীন দাশগুপ্তর বৈশিষ্ট্য ছিল অনন্য, আর বলাই বাহুল্য তার নিজের নিষ্ঠা ছিল অতুলনীয়। পারফেকশনের ব্যাপারে তিনি যে কতটা সচেতন ছিলেন তার একটা আন্দাজ দেওয়া যেতে পারে। সুধীন দাশগুপ্তের একটা নোটবুক ছিল, সেখানে তিনি কোন সিচুয়েশনে কার লিপে কোন গান হবে সব কিছু বিস্তারিতভাবে লিখে জায়গা মতো গানের প্রথম লাইনটি লিখে রাখতেন। ছোটদের জন্য সুর করেছেন সুধীন দাশগুপ্ত। সুভাষ মুখোপাধ্যায়ের লেখা রামায়ণের গীতিনাট্য রূপে ও ইংরেজি গল্প সেলফিশ জায়ান্ট অনুপ্রাণিত হিংসুটে দৈত্য গীতিনাট্য যে সেকালে কতটা জনপ্রিয় ছিল তা অনেকেরই জানা। এই হিংসুটে দৈত্য গীতিনাট্যে বেশ কিছু জীবজন্তুর চরিত্র ছিল, সেসব জীবজন্তুর ডাক কণ্ঠে ফুটিয়ে তুলেছিলেন কিন্তু সুধীন দাশগুপ্ত নিজেই। এই গীতিনাট্য দুটিতে গায়ক অংশুমান রায় ছাড়া বাকি সব চরিত্রেই কণ্ঠ দিয়েছিলেন বিভিন্ন বয়সের শিশু শিল্পীরা, আর তার প্রস্তুতির জন্য শিশু কিশোরদের তিনি নিজের বাড়িতেই অনুশীলন করাতেন। তার স্ত্রী মঞ্জুশ্রী দাশগুপ্তর স্মৃতিচারণা থেকে জানা যায় ছোটদের তিনি ভীষণ ভালোবাসতেন, ভাইপো ভাইজিদের সঙ্গে মিশতেন একেবারে সমবয়সীদের মতো। পিয়ানো, সেতার, বাঁশি, তবলা, হারমোনিয়াম, ম্যান্ডোলিন বাজানোতে দক্ষ সুধীন দাশগুপ্ত হাতের কাছে থাকা বাঁশের টুকরো, কাঠের টুকরোকেও নানা রকম বাজনায় পরিণত করতেন। সঙ্গীত বিষয়ে পণ্ডিত এবং এত রকম বাদ্যযন্ত্রে পারদর্শী বলেই তার তৈরি প্রায় সব গানই অমন উচ্চতায় পৌঁছত। তবে গান জনপ্রিয় হলে কিংবা না হলে তাকে অতিরিক্ত উচ্ছ্বসিত বা হতাশ হতে কিন্তু দেখা যেত না, কিন্তু তার তৈরি গান যে আমাদের উচ্ছ্বসিত করেই তা তো বলার অপেক্ষা রাখে না। তাহলে চলুন আবারও উচ্ছ্বসিত হওয়া যাক। এবারে শোনাই সুধীন দাশগুপ্তের কথায় ও সুরে তার একটি পূজো রিলিজের গান ইলা বসুর কণ্ঠে।

তাঁর পুরো নাম সুধীন্দ্রনাথ দাশগুপ্ত হলেও সুধীন দাশগুপ্ত নামেই তিনি বিখ্যাত। বাবা মহেন্দ্রনাথ দাশগুপ্তর খুব একটা পছন্দ না হলেও মূলত মায়ের প্রশ্রয়েই সঙ্গীতকে তিনি দোসর করেছিলেন ছোটবেলা থেকেই। বাড়িতে সাংগীতিক পরিবেশ ছিল, তার ভাই বোনেরাও সকলেই সঙ্গীত জগতের মানুষ। ভূপেন্দ্র বসু, রথীন ঘোষের মতো কীর্তনিয়ারা দার্জিলিংয়ে গেলে তাঁদের বাড়িতেই উঠতেন, আর সেই কীর্তনের আসরে গাইতেন অল্প বয়সী সুধীন্দ্রনাথও। স্কুলের গণ্ডি পেরোনোর আগেই এক সঙ্গীত সন্ধ্যা শুনে বিখ্যাত সেতারবাদক উস্তাদ ওয়ালিউল্লাহ খান সাহেবের বাজানো একটি রাগ পরের দিন হুবহু বাজিয়েছিলেন কিশোর সুধীন। অথচ সেতারে তখন তার কোনো প্রথাগত শিক্ষাই ছিল না। উস্তাদ এনায়েত খান সাহেবের সেতার শুনে সম্পূর্ণ নিজের চেষ্টায় তিনি নাকি সেতার শিখেছিলেন। তাছাড়া দার্জিলিংয়ে থাকতেই ক্যাপ্টেন ক্লেভার, জর্জি ব্যাংকস, রবার্ট কোরিয়ের কাছে তিনি শিখেছিলেন পিয়ানো। আর পরবর্তীকালে তিনি যে লন্ডন স্কুল অব মিউজিক থেকে ওয়েস্টার্ন মিউজিকের উপর ডিপ্লোমা পেয়েছিলেন তা ছিল সেকালে সত্যিই বিরল ঘটনা। এই মহান সঙ্গীত স্রষ্টা জীবনের শেষ দিন পর্যন্ত সঙ্গীত সৃষ্টিতেই মগ্ন ছিলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। তাই অনুষ্ঠানের শেষেও শুকনো কথায় নয় রেখে যাব তার সুর, কিন্তু তার আগে প্রতিদিনের মতোই অনুরোধ রইল, অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন মৈত্রী বন্ধু @gmail.com এই মেল আইডিতে মেল করে। বিদায় বেলায় থাকছে সুধীন দাশগুপ্তের কথায় ও সুরে, সেদিন দুজনে সিনেমা থেকে আরতি মুখোপাধ্যায় ও দ্বিজেন গুপ্তর দ্বৈত কণ্ঠে এই গান।

আকাশবাণী মৈত্রীর দ্বিতীয় অধিবেশন শেষ হল। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে ভারতীয় সময় সকাল 5:56 এবং বাংলাদেশ সময় 6:28। এখন স্টুডিওর ঘড়িতে ভারতীয়

সময় 11:59 হয়ে 25 সেকেন্ড এবং বাংলাদেশ সময় 12:30 হয়ে 42 সেকেন্ড। কিছুক্ষণের মধ্যেই শুনবেন ডিটিএইচ বাংলা পরিষেবার অনুষ্ঠান। শুভরাত্রি।

কেমন আছেন আপনারা সকলে? আশা করছি ভালোই আছেন বন্ধুরা। আসলে ভালো তো থাকতেই হবে, তার কারণ মা আসছে। দীর্ঘ একটা বছরের অপেক্ষার পর মা আসছেন আমাদের কাছে। আমাদের সবাইকে সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে। কোথাও কোথাও পুজো প্যান্ডেলগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি জোর কদমে চলছে। আলোর মালায় সেজে উঠেছে গোটা কলকাতা শহর, কল্লোলিনী তিলোত্তমা। ভোরের শিউলির গন্ধ, কাশফুলের দোলা মাঠে প্রান্তরে, আর মাঝে মাঝে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ জানিয়ে দিচ্ছে মায়ের আগমন বার্তা। সেই মহাপুজোর মহালগ্নকে বরণ করতে আমরা সকলে মিলে প্রস্তুত। তাই পুজোর দিনগুলো আপনাদের প্রত্যেকের ভালো কাটুক, সকলে মিলে একসাথে যেন আমরা প্রত্যেকে বেঁধে বেঁধে থাকতে পারি, সেই শুভকামনা নিয়ে শুরু করি আজকের ডিটিএইচ বাংলা পরিষেবার এই অনুষ্ঠান। আপনারা জানেন যে আগামী দুই ঘন্টা আমরা শুনব আধুনিক গান। চেষ্টা করেছি আপনাদের ভালো লাগার গান, ভালোবাসার গানগুলোকে এক সূত্রে বাঁধতে।

দুই বিশ্ববোধের স্রষ্টার একই অনুভূতি। রবীন্দ্রনাথ লিখলেন, পশ্চিম হতে খুলিয়াছে দ্বার, শেথা হতে সবে আনে উপহার, দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। সলিল চৌধুরী লিখলেন, বিশ্বের নবমানচিত্রের স্রষ্টা যে আমাদের কোটি কোটি প্রাণ, ব্যক্তিসত্তার সঙ্গে ব্যাপ্তির মিলনের সেতু বাঁধার সঙ্গীত।

আধুনিক গানের অনুষ্ঠান আজ এখানেই শেষ হলো। এবারে ছায়াছবির গান, বিভিন্ন ছায়াছবি থেকে। প্রথমেই পথে হলুদেরই ছায়াছবি থেকে পরপর দুটি গান সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গবালেং চে মরি পালিয়ে যাবার রাস্তা ধরি, হয়তো মনের দরজা খুলে তুমিও ছিলে বসে, বেসতে গেল সুন্দরী গো সবই কপাল দোষে, হয়তো মনের দরজা

ভালোবাসা ছায়াছবির পর এবারে জ্যাকপট ছায়াছবি থেকে পরপর দুটি গান শুনবেন নচিকেতা চক্রবর্তী শ্রেয়া ঘোষালের কণ্ঠে।

ছায়াছবির গানের অনুষ্ঠানটি আজ এখানেই শেষ হল। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন DTH বাংলা পরিষেবায়। এখন নানা রঙের গান। নানা রঙের গানে প্রথমেই শুনবেন রাগ প্রধান গান, শিল্পী শিবপ্রিয়া বসু।

চলছেন ইরাক প্রধান গান। শিপ্রা বসুর পর এবারের শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী।

শুনছিলেন ইরাক প্রধান গান পণ্ডিত অজয় চক্রবর্তীর কণ্ঠে। নানা রঙের গানের অনুষ্ঠানে এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

শুনছিলেন নানা রঙের গানের অনুষ্ঠানে নজরুল গীতি ফিরোজা বেগমের কণ্ঠে। এবারে শুনবেন রূপঙ্করের কণ্ঠে নজরুল গীতি।

শুনছিলেন নজরুল গীতি রূপঙ্কর বাগচির কণ্ঠে। ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে পৌঁছে গেছে 3:53 হয়ে 12 সেকেন্ডে, প্রায় শেষের পথে আজকের এই আয়োজন। যাওয়ার আগে বলি, শুধু আজকের দিন নয়, শারদীয় উৎসবের প্রতিটি দিন হয়ে উঠুক রঙিন বর্ণময়। খুব ভালো কাটুক আপনাদের প্রত্যেকের প্রতিটা দিন। যাওয়ার আগে এই গানটি রাখলাম শুভঙ্কর ভাস্করের কণ্ঠে আপনাদের কাছে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ভারতের সময় ভোর 4:02। আপনি শুনছেন প্রভাতী। প্রভাতীতে আজ আপনি প্রথমে শুনবেন খেয়াল, পরিবেশনায় বিদুষী অঞ্জনা নাথ, ভাটিয়ার রাগে।

প্রভাতিতে এতক্ষণ আপনি শুনছিলেন বিদুষী অঞ্জনানাথের পরিবেশনায় খেয়াল ভাটিয়ার রাগে। এখন আপনি শুনবেন সন্তুর বাদন পরিবেশনায় সন্দীপ চট্টোপাধ্যায় ভূপাল টোডি রাগে।

0: প্রভাতিতে এতক্ষণ আপনি শুনলেন সাধুর বাদন সন্দীপ চট্টোপাধ্যায়ের পরিবেশনায় গোপাল টোরির আগে। এরই সঙ্গে শেষ হল প্রভাতি।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
0: গুরুতর সময় 5:01, আপনি শুনছেন আনন্দধ্বনি, সঙ্গে রয়েছে মোহন। আর আজ শুরুতেই স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

শুনছেন আনন্দ ধ্বনি। মুহূর্তে সময় 5:32 আর এখন আপনার গানে সুদীপ্তা ভট্টাচার্যের গলায় পরবর্তী রবীন্দ্রসঙ্গীতটি।